0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल 6:30 आज सोमवार 27/20 1433 बंगाब्द 30 रबीउल सानी 1448 हिजरी और 12 अक्टोबर 2026 ख्रीष्टाब्द।
1: प्रिय श्रोता, শরতের এই সুন্দর সকালে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 ও FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
2: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, সৈয়দা মনোয়ারা বেগম, সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসীমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
3: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা বনী ইসরায়েলের 84 আয়াত থেকে 86 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ শফিউল আজম।

0: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বল, প্রত্যেকে নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে, অতঃপর যে পরিপূর্ণরূপে সৎপথ প্রাপ্ত তার সম্বন্ধে তোমার প্রতিপালক সম্মুখ অবগত আছেন। তোমাকে তারা আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো, আত্মা আমার প্রতিপালকের আদেশ বিশেষ, আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে। ইচ্ছা করলে আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম, অতঃপর তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় দুর্নীতির কুফল, এ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি একটি মারাত্মক ব্যাধি। দুর্নীতি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নীতিবিরুদ্ধ আচরণ, অসদাচরণ, নীতিহীনতা ইত্যাদি। সাধারণভাবে যা নীতিসিদ্ধ নয় তাই দুর্নীতি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ হতে পারে, সাধারণত ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন, প্রভাব অথবা ব্যক্তিবিশেষকে সুবিধা দানের মাধ্যমে অফিস আদালতকে ব্যক্তিগত লাভের জন্য অপব্যবহার করাকে বুঝায়। দুর্নীতির পরিণতি অত্যন্ত ভয়াবহ। পরকালীন জীবনে তার জন্য রয়েছে অনাদি অনন্তকালের জাহান্নামের শাস্তি, যা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাত মিনাস সুত কানাতিন নারু আওলা বিহি। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা পুষ্ট, তার জন্য উত্তম হল জাহান্নাম। মিশকাত শরীফ, হাদিস 2787। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তির দোয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। মিশকাত শরীফের 1015 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহর নিকট কবুল হবে যার খাদ্য হারাম, পোশাক হারাম, পানীয় হারাম এবং সে হারাম দ্বারা পুষ্ট। খাইবার যুদ্ধের সময় প্রিয়নবীজির কৃষ্ণাঙ্গ গোলাম মিদআম অজানা এক তীরের আঘাতে মৃত্যুবরণ করলে সবাই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে প্রশংসা করতে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, গনিমতের মাল বণ্টন করার পূর্বেই সে যে চাদরটি নিয়েছিল সেটির জন্য তাকে অবশ্যই জাহান্নামে দগ্ধ করা হবে। মিশকাত, হাদিস নম্বর 3997। ঘুষ, দুর্নীতি, নরহত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী হারাম কাজে যুক্ত ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মুসলমানের কোনো দায়িত্বে নিযুক্ত করা হয় অতঃপর সে মৃত্যুবরণ করে খিয়ানতকারী অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। মিশকাত, হাদিস নম্বর 3686। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাত প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। বস্তুত দুনিয়ার জীবন ধোকার উপকরণ ব্যতীত আর কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত 185। মহান রবের সতর্ক বাণী, যেখানে আল্লাহ তাআলা পরকাল দিবসকে ভয় করার কথা বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার তৌফিকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল দুর্নীতির কুফল, এ সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। এখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্রী ভগবান উবাস। ওং কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূ মা তে সঙ্গ অস্তু অকর্মণি। কর্তব্য কর্মে তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। তাই কর্মফলে যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয় এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। এই শ্লোকের শিক্ষা শুনতে যত সহজ, জীবনে ধারণ করা তত কঠিন। কারণ আমাদের অধিকাংশ চিন্তা কর্মফলকে ঘিরেই আবর্তিত হয়। কর্মী কাজ করে পদোন্নতির জন্য, ব্যবসায়ী পরিশ্রম করে অবশ্যই লাভের জন্য, সংসারের প্রয়োজন পূরণ করা অবশ্যই কর্তব্য। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন ফলই আমাদের সুখ দুঃখের একমাত্র মাপকাঠি হয়ে ওঠে। কে কত এগিয়ে গেল, কে কত অর্থ পেল, কার জীবন কত সুন্দর, এ ভাবগুলো ধীরে ধীরে আমাদের শান্তি কেড়ে নেয়। আমরা কর্মের আনন্দ ভুলে যাই, শুধু ফলের উদ্বেগ, ভয়, অস্থিরতা, হতাশা বয়ে বেড়াই। কিন্তু বাসনাহীন পবিত্র অন্তকরণে ঈশ্বরভাব আসে যদি সৎকর্ম সানন্দে করা হয়। আত্মাই পরম শান্তি। সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলে এই দুর্লভ জন্ম দিয়েছেন। কিন্তু এ কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয়, ফলে জন্মমৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে হয়। তাই সংসারের কর্মক্ষেত্রে দায়িত্ব, সন্তানদের লালন পালন, পিতামাতার সেবা, সমাজের প্রতি কর্তব্য, সবকিছুই যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, তবে সেই কর্ম আর সাধারণ কর্ম থাকে না, তা যোগ হয়ে যায়, সেই কর্মই মুক্তির কারণ হয়ে যায়। শ্রীকৃষ্ণ একটি সতর্ক বাণী দিয়েছেন, মা সঙ্গ অস্তু অকর্মণি, অর্থাৎ কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি জন্ম না নেয়। তাই নিজের সর্বোত্তম কর্মটি করো, নিজের শান্তি আনন্দ ফলের হাতে বন্দী করো না। ভগবান কর্মত্যাগের শিক্ষা দেননি, তিনি ফলের আসক্তি ছেড়ে কর্তব্য কর্ম করতে বলেছেন। সততার সঙ্গে প্রতিকূলতার মধ্যেও কর্তব্য কর্ম পালন করুন, নিজের চরিত্র শুদ্ধ করুন। আমরা ফলের লাভে নয়, কর্তব্যের পবিত্রতায় বাঁচব। আমরা হতাশায় নয়, বিশ্বাসে বাঁচব। আমরা অহংকারে নয়, বিনয়ে বাঁচব। আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিটা কর্ম ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব, কারণ কর্মের ফল পরমেশ্বর হাতে। আমরা গীতার এই শ্লোকের আলোকে নিজেদের জীবনকে সুন্দর, শান্ত ও কল্যাণকর ও নিষ্কাম করে তুলব। সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই, আমরা ভগবানের এই বাণী হৃদয়ে ধারণ করতে পারি, কর্মকে পূজা করি, কর্তব্যকে সাধনা করি এবং প্রতিটি নিঃশ্বাসে পরমেশ্বরের নাম স্মরণ করি এবং নিষ্কামভাবে কর্ম করি। তখন আর জীবন শুধু সাফল্যের গল্প হবে না, তখন এই নিষ্কাম কর্মই হয়ে উঠবে আত্মার মুক্তির পবিত্র যাত্রা। সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:৫৪, অস্ত যাবে সন্ধে ৫:৩৫। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমেই ঢাকা ক এর অনুষ্ঠান। সকাল 10টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
0: এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
1: অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে।
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল 7:50।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসে সকাল 8:10।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20।
1: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনতে পাবেন সকাল 9:05।
1: ইউনিসেফের সহযোগিতায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 9:35।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20।
0: খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনতে পাবেন বেলা 3:15।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
0: বিকেল 5:10 শুনবেন ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ।
1: বিকেল 5:40 শুনতে পাবেন ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে।
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধে 6:05।
1: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30।
1: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
0: FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা। ভোরের স্নিগ্ধ হাওয়ায় মনটা ছড়িয়ে যায়। প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে ভোরের গান শুনবেন। কথা লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ সোমবার ২৭ আশ্বিন, ৩০ রবিউল সানি, ১২ অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল ঢাকা। জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ১৩৯ অভিবাসন প্রত্যাশে মৃত্যু। এবং আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ আবার শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারের দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মরুভূমি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত না করা গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। এদিকে গতকাল হেপাটোলজিস্ট সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি গতকাল তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিও সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে চীন, জাপান, আসিয়ান, জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধান খুঁজছে সরকার। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি নিয়েও আরও আলোচনা হবে বলেও জানান তিনি। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
3: প্রায় 93% আমদানি রপ্তানি, অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্রবন্দর, নদীবন্দর এবং স্থল বন্দর দিয়ে ব্যবস্থাপনার মধ্যেই এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারিনি, সেটা আমরা চূড়ান্ত করতে যাচ্ছি।
2: এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব এহসান বলেন, রাষ্ট্র যখন কোনো উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অস্বস্তিতে পড়ে যায়।
4: আমরা যখন নতুন কিছুর সাথে পরিচিত হতে যাই তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে, কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকের এই উদ্যোগ যে কাজটি হচ্ছে, আমার ধারণা সবগুলো সমস্যার একটি সমন্বিত সমাধানের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।
2: সেমিনারে আরও জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন এবং পাঁচ দিনের টানা ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল রাজধানীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত সভায় নির্দেশনা দেন। মন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম, খুন এবং দমনপীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি গতকাল রাজধানী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কৌশলগত পণ্য তথ্যের বিপণনে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।

0: তথ্য দেওয়ার। খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে খোলামেলা ও বিশদ আলোচনা হয়েছে। চিফ হুইপ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এবারের স্থানীয় সরকার নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি। চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত করা হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি গতকাল জার্মানির বার্লিনে মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। দুটি ইউনিট চালু হলে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
3: সিজনে কিন্তু এটা বেজ লোড ভাবেই এই রিয়াক্টরটা চালানো হয়, কারণ যেহেতু এটার আর কোন জ্বালানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে অর্থ হলো যে দেশের গ্রিডের যে বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালনার তারতম্য ঘটে জ্বালানি সংকটের কারণে, তো এই বিদ্যুৎ যদি যুক্ত হয় জাতীয় গ্রিডে, তার মানে এটা অনেকটাই যে আমাদের লোডশেডিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা জীবনকাল প্রায় 60 বছর, তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি 20-25 বছর ধরে এগুলো আয়ু চলতে পারে, 60 বছর এমনকি 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই পরিবার নির্বিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে পারে।
2: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
3: শর্ত একটাই যে এ ধাপে যদি কোন ত্রুটি বিচ্ছুতি না ঘটে এবং সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়কার পরীক্ষামূলক বিদ্যুৎ প্রদান করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিকভাবে যে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, এটা কিন্তু মানে 100% কিন্তু পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
2: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১২৭৩ জন। এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন এবং নতুন করে ২১৯৩ জন আক্রান্ত হয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় ২ বাংলাদেশী নাগরিক সহ ১৩ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশী রয়েছেন। আহত বাংলাদেশীদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং অপর ১১ জন আহত হয়েছেন। জিবুতির উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, এডেন উপসাগরে বাব আল মানদেব প্রণালীর কাছে এ নৌকাডুবির ঘটনায় প্রায় ৮২ জন প্রাণে বেঁচে গেছেন। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন। ৩০০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একমাত্র টেস্টের চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩২৯ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা ১২টায় খেলা শুরু হবে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৬ উইকেটে ২২৩, আফগানিস্তান ২৪০। এদিকে ফয়সালাবাদে গতকাল ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ ৩২ রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তানি নারী দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। আজ একই ভেন্যুতে লীগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল ঢাকা। জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ১৩৯ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। এবং আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সুখের ঠিকানা অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো ডেঙ্গু জ্বরের প্রতিরোধে করণীয় নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন সহকারী অধ্যাপক রোগতত্ত্ব বিভাগ IDCR ঢাকার ডাক্তার মইদুর রহমান। শুভেচ্ছা আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ
1: ডাক্তার মইদুর। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আসলে ডেঙ্গু জ্বর কি?
2: ডেঙ্গু বা ডেঙ্গি হলো একটা মশাবাহিত সংক্রমণ, যেটা সাধারণত ডেঙ্গি ভাইরাস বা ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়। ডেঙ্গু ভাইরাসের বাহক স্ত্রী মশা, যেটা হলো প্রধানত এডিস মশা। এই এডিস মশা যদি কাউকে কামড়ায় বা দংশন করে, তাহলে এডিস মশার শরীর থেকে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এবং সেটাকে আমরা ডেঙ্গু জ্বর হিসেবে অভিহিত করি।
1: এই জ্বরের লক্ষণগুলো কি?
2: ডেঙ্গু জ্বরকে সাধারণত লক্ষণ হিসাবে বিচার করলে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু আর একটা হলো হেমোরেজিক ডেঙ্গু। ক্লাসিক্যাল ডেঙ্গুতে সাধারণত জ্বরের সাধারণ যে লক্ষণ বা ভাইরাস সংক্রমণের যে সাধারণ লক্ষণ, সেগুলোই দেখা যায়, যে রোগীর জ্বর থাকতে পারে, সর্দি কাশি, মাথা ব্যথা, আর এছাড়াও অতিরিক্ত কিছু লক্ষণ থাকতে পারে, যেমন হলো যেটা আমরা বলি যে জয়েন্ট পেইন হয়, যে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে। জ্বরের ক্ষেত্রে আপনার তাপমাত্রাটা একটু বেশি থাকে, সাধারণত 102 থেকে, যেটা আমরা বলি হাই ফিভার, যে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে শরীরের তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও যেটা হয় যে আপনার কোনো দেখা যাচ্ছে যে খাওয়াতে অরুচি বা অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, এর পাশাপাশি হলো আপনার জয়েন্ট সোয়েলিংও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যে জয়েন্টগুলি বা জোড়াগুলি ফুলে যায় এবং রোগী সারা শরীরেও ব্যথা থাকতে পারে, যে সারা জেনারেলাইজ বডি এক বা জেনারেলাইজ বডি পেন হয়। আর হেমোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে এগুলোর সাথে অতিরিক্ত কিছু লক্ষণ থাকতে পারে, যেগুলো ঝুঁকিপূর্ণ মানে প্রাণঘাতী হতে পারে, যেমন হয়তো শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। কারণ হেমোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় যে অনুচক্রিকা বা প্লাটিলেট কাউন্ট কমে যাওয়াতে শরীরের ভেতরে যে রক্ত জমাট বাঁধার যে সক্ষমতা এটা কমে যায়, এর ফলে দেখা যায় যে আপনার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে, সেটা জয়েন্টে হতে পারে, এমনকি প্রস্রাব পায়খানার সাথেও রক্ত যেতে পারে বা ইন্টারনাল হেমোরেজ হতে পারে। এর ফলে যেটা হয় যে রোগীর শরীরের যে ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যায়, রোগী শকে চলে যেতে পারে, যে কারণে হেমোরেজিক ডেঙ্গুকে আমরা যেটা বলি যে হেমোরেজিক ডেঙ্গু থেকে ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে, যেটা রোগীকে রোগীর মৃত্যুরও কারণ হতে পারে। এই হলো ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো।
1: ডেঙ্গু জ্বরের প্রকারভেদ রয়েছে, আপনি যেমন বললেন যে হেমোরেজিক ডেঙ্গু এবং আরেকটি
2: ক্লাসিক্যাল ডেঙ্গু। ক্লাসিক্যাল ডেঙ্গুটা প্রাণঘাতী না, কিন্তু হেমোরেজিক ডেঙ্গুটা প্রাণঘাতী হতে পারে।
1: ক্লাসিক্যাল ডেঙ্গুর লক্ষণগুলো কি?
2: ক্লাসিক্যাল ডেঙ্গুতে সাধারণত যেটা আমরা দেখি যে সারা রোগ যে কোনো ভাইরাস সংক্রমণের যে সাধারণ লক্ষণগুলো সেগুলো থাকতে পারে, যেমন রোগীর জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, সর্দি কাশি থাকতে পারে। এর সাথে যেটা হয় যে আপনার অতিরিক্ত লক্ষণ হিসাবে থাকতে পারে যে জয়েন্ট পেইন, মানে জোড়ায় শরীরের জোড়াতে বা গাঁটে ব্যথা, রোগী বলে যে আমার গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে।
1: এবং অনেক সময় কিন্তু মানে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে দেখি যে রোগী কিন্তু প্রচন্ড
2: মাথা ব্যথা করে। এছাড়াও যেটা থাকতে পারে যে আপনার অনেক রোগী শরীরে চুলকানি নিয়ে আসে ক্লাসিক্যাল ডেঙ্গুর ক্ষেত্রে, এবং অনেক যেটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিন র্যাশ থাকতে পারে, মানে সারা শরীরে র্যাশ বা গোটা গোটা উঠে যায়, সেটাকে অনেকে চিকেন পক্স মনে করে, হয়তো চিকিৎসা অনেকে বিলম্ব করতে পারে, কিন্তু ক্লাসিক্যাল ডেঙ্গুর ক্ষেত্রেও আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা দরকার। কারণ যদি পরবর্তীতে তার আবার ডেঙ্গু হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যালের বদলে হেমোরেজিক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি।
1: মানে প্রথমবার যদি ডেঙ্গু হয়, পরবর্তীতে যদি তার আরো
2: আবার ডেঙ্গু হয়,
1: ডেঙ্গু জ্বরের সাথে আর কোন জ্বরের সাদৃশ্য রয়েছে কি?
2: হ্যাঁ, এটা নিয়ে অনেকেই কনফিউশনে বা অনেকে সংশয় থাকে যে আমার আসলে কি রোগ হয়েছে। ডেঙ্গু জ্বরের সাথে আরো কয়েকটি রোগের লক্ষণের সাদৃশ্য আছে, যেমন হচ্ছে ম্যালেরিয়া, তারপরে লেপ্টোস্পাইরোসিস, ভাইরাল হেপাটাইটিস এবং ইয়েলো ফিভার। এর মধ্যে ইয়েলো ফিভার রোগ আমাদের দেশে খুব একটা সাধারণত পাওয়া যায় না, এটা বিদেশে বেশি হয়, কিন্তু বাকিগুলো কিন্তু আমাদের দেশে মোটামুটি পাওয়া যায়। লেপ্টোস্পাইরোসিসটা কম পাওয়া যায়, কিন্তু ম্যালেরিয়া এবং ভাইরাল হেপাটাইটিস কিন্তু আমাদের দেশে সাধারণত খুবই সাধারণভাবে অনেক রোগীর মধ্যেই পাওয়া যায়। কাজেই আপনার যদি সন্দেহ হয় যে আপনার কি ডেঙ্গু হয়েছে না অন্য কোনো রোগ হয়েছে, যে চারটার কথা আমি উল্লেখ করলাম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আপনি কি রোগে আক্রান্ত, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তারপরে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
1: ডেঙ্গু জ্বর নির্ণয়ের জন্য আমরা কি ধরনের পরীক্ষা করে থাকি?
2: ডেঙ্গু জ্বরের জন্য প্রথমে আমরা যেটা করতে বলি, যে রোগীর যদি প্রথমবার আক্রান্ত হয়, সেটা ক্লাসিক্যাল হোক বা ক্লাসিক্যাল, প্রথম দিকে সাধারণত ক্লাসিক্যালই হয়, যে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে বলি, মানে CBC করতে বলি। CBC করলে যেটা বোঝা যায় যে তার যে সামগ্রিকভাবে তার প্লাটিলেট কাউন্টটা কীরকম আছে, তার অ্যানিমিয়া বা আগে থেকেই আছে কিনা এবং তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা। আর হেমোরেজিক ডেঙ্গু হলে তো অবশ্যই সিবিসি করতেই হবে। এর সাথে ডেঙ্গুর কনফার্মেটরি যে টেস্ট কিছু আছে, যেমন আমরা যেটা এখন করতে বলি যে যদি রোগী ডেঙ্গুর যেহেতু ইনকিউবেশন পিরিয়ড হলো আপনার 3-14 days, 3-14 দিন, তাহলে আক্রান্ত হওয়ার 3 দিনের মধ্যে তাকে NS1 অ্যান্টিজেন আমরা করতে বলি। NS1 অ্যান্টিজেনটা 3 দিনের মধ্যে করতে হবে, যদি পজিটিভ আসে তাহলে আমরা ধরে নিই যে সে ডেঙ্গু পজিটিভ। 3 দিন পার হয়ে যদি যায় কিন্তু রোগী যদি কোনো কারণে পরীক্ষা করতে না পারে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যান্টিবডি টেস্ট করতে বলি। অ্যান্টিবডি টেস্ট 2 রকম আছে, একটা হলো প্রাইমারি অ্যান্টিবডি IgG, আর একটা হলো সেকেন্ডারি অ্যান্টিবডি IgM। IgG পজিটিভ আসলে বুঝতে হবে যে রোগী প্রথমবার বা সাম্প্রতিককালে আক্রান্ত হয়েছে, আর যদি IgG
1: সে
2: বুঝতে পারেনি বা ক্লাসিক্যাল ডেঙ্গুতে অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকতে পারে, যে হয়তো লক্ষণ তার তেমন একটা থাকে না। আর যদি IgM পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে সে ইতিপূর্বে আক্রান্ত হয়েছিল এবং এটি তার দ্বিতীয় বার হয়তো সে আক্রান্ত হয়েছে। IgM যদি পজিটিভ হয় সেক্ষেত্রে হেমোরেজিক ডেঙ্গুর দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে রোগীকে অবশ্যই পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে। এই পরীক্ষাগুলোই করি। এছাড়া যদি তার আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, যেমন আমরা যেটা বলি যে কোমরবিডিটি, যে ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা থাকতে পারে,
1: সেই অনুযায়ী পরীক্ষা করতে হবে। আর যদি এজেড পেশেন্ট হয় তাহলে তো তার ব্যাপারে আমরা আরো বেশি সতর্কতা অবলম্বন করব,
2: কারণ এজেড পেশেন্ট এবং যারা শিশু বা বয়স্ক শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর ঝুঁকি তুলনামূলক বেশি।
1: এবারে জানতে চাইবো যে আমরা যেমন একটু আগে আপনি বলেছেন যে হেমোরেজিক ডেঙ্গু থেকে ডেঙ্গু শক সিনড্রোম হওয়ার একটা ঝুঁকি রয়ে যায়, এখন জানতে চাই যে ডেঙ্গু শক সিনড্রোমটি আসলে কি?
2: ডেঙ্গু শক সিনড্রোম হলো যদি রোগী দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে তার শরীরের পূর্বে যে ডেঙ্গু আক্রান্ত হয় সে ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি আগে থেকে তার শরীরে তৈরি হয়ে থাকে তার রক্তে। তো দ্বিতীয়বার আক্রান্ত হলে সাধারণত যেটা হয় যে আমরা যেটা দেখেছি যে ধরেন প্রথমে ডেন 1 দিয়ে ডেঙ্গুর, আমাদের দেশে এখন বর্তমানে 5 টাইপের ডেঙ্গু স্ট্রেন আবিষ্কৃত হয়েছে, যে ডেন 1, 2, 3, 4, 5। তো ধরেন তার ডেন 1 দিয়ে তার প্রথমে হচ্ছে সে হয়তো আক্রান্ত হয়েছিল, তার হয়তো ক্লাসিক্যাল ডেঙ্গু ছিল। তো দ্বিতীয়বার আবার আক্রান্ত হলো হয়তো ডেন 2 দিয়ে। তো ডেন 1-এর বিরুদ্ধে তার যে শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল, রক্তে যে অ্যান্টিবডিটা আছে, সেটা তখন ডেন 2-এর সাথে একটা ক্রস রিয়াকশন করে যেটাকে আমরা বলি যে অ্যানামনেস্টিক হেটারোটাইপিক রেসপন্স বলি। সেইটা তখন তার বোন ম্যারো বা যে অস্থিমজ্জা সেটাকে সাপ্রেস করে ফেলে বা তার ফাংশনে বা তার কার্যক্রমের বিঘ্ন ঘটায়। তার ফলে যেটা হয় যে আপনার রোগীর হয়তো যে পরিমাণ অণুচক্রিকা তৈরি হওয়া দরকার বোন ম্যারো থেকে বা মজ্জা থেকে সেটা তৈরি হয় না, এবং যে পরিমাণ মজ্জা তার তৈরি হওয়া তার যেহেতু অণুচক্রিকা কমে যাচ্ছে আস্তে আস্তে, যে অণুচক্রিকার সাধারণ ইয়ে হচ্ছে যে আপনার মাত্রা হলো আমাদের শরীরে রক্তে যে 1.5 লাখ থেকে 4.5 লাখ পার কিউবিক মিলিলিটার। তো এর দেখা যায় যে 1.5 লাখ থেকে কমতে কমতে অনেক কমে যেতে পারে। তো তখন যেটা সমস্যা হয় যে যেহেতু রক্ত অণুচক্রিকা কমে যায়, রক্ত জমার যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করলাম যে শরীরে রক্ত জমার বাঁধার যে ক্ষমতা সেটা কমে যায়, তার ফলে দেখা যায় যে তার বিভিন্ন শরীরের বিভিন্ন স্থান থেকে বা অঙ্গ থেকে রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণের ফলে দেখা যায় যে আপনার তার রক্ত অতিরিক্ত রক্তক্ষরণটা রক্তটা তার প্রস্রাব পায়খানা বা অন্যান্য যে কোনো বডি ফ্লুইডের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তার রক্তচাপটা কমে যায়। ক্লাসিক্যাল ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত তেমন কোনো জরুরি চিকিৎসার প্রয়োজন নেই। আমরা জ্বরের জন্য সাধারণ প্যারাসিটামল দেবো, তাকে পুষ্টিকর খাবার দিতে বলবো, তাকে বিশ্রাম নিতে বলি। কিন্তু হেমোরেজিক ডেঙ্গু যদি হয় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে তার হেমোরেজিক ডেঙ্গু, সেক্ষেত্রে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।
3: ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আনসুম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এখন আপনাদের জন্য রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

দেশাত্মবোধক গান শুনলেন। এই দেশেরই মাটি সোনার চেয়েও খাঁটি। শিল্পী রাকেবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরোয়ার শলোক, সুরকার উজ্জ্বল সিনহা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল ১০টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা

0: হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা, অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
1: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি কৃষি সমাচারের আজকের আয়োজনে। সময়টা শরতের শেষ প্রান্তে, প্রকৃতিতে ধীরে ধীরে অনুভূত হচ্ছে হেমন্তের আগমনী বার্তা। ভোরের ঘাসে জমেছে শিশির, মাঠে মাঠে বেড়ে উঠেছে আমন ধান। কৃষকের চোখে এখন সোনালী দিনের স্বপ্ন, কখন পেকে উঠবে ধান, কখন ফসলের সুবাস ছড়িয়ে পড়বে বাংলার ঘরে ঘরে। প্রিয় শ্রোতা, মাটি, মানুষ ও কৃষির সম্ভাবনার কথা নিয়ে কৃষকের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ আর সাফল্যের গল্পে সাজানো আমাদের আজকের আয়োজন। সবুজ মাঠে সোনালী স্বপ্নের প্রত্যাশায় শুরু করছি আজকের কৃষি সমাচার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের কৃষি কাজের ধরন ও প্রস্তুতি। সামনে শীতকালীন ফসলের মৌসুম, আর ভালো ফলনের জন্য আবহাওয়ার পাশাপাশি মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালীন ফসলের উপর মাটির আর্দ্রতার প্রভাব, এ বিষয়ে বলবেন মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির, আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আবহাওয়া অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
3: সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই দেশ। প্রাচীনকাল থেকে এ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কালের বিবর্তন ও যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কৃষিও এগিয়ে চলেছে। কৃষিখাত দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের একটি বড় উৎস। বর্তমানে কৃষক, গবেষক ও সরকারের নিরলস প্রচেষ্টার ফলে অনেক ক্ষেত্রে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছি। মাটির আর্দ্রতা হলো মাটির মধ্যে থাকা পানির পরিমাণ। বর্ষাকালে মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকলেও শীতকালে মাটিতে পানির পরিমাণ অনেক কমে যায়। ভৌগোলিক কারণে শীতকালে আমাদের দেশে বৃষ্টিপাত কম হয়। মোট বৃষ্টিপাতের মাত্র 1.5% অর্থাৎ প্রায় 33 মিলিমিটার বৃষ্টিপাত হয় শীতকালে। মাটির আর্দ্রতা গাছের বৃদ্ধি, পুষ্টি শোষণ ও ফলন ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। পর্যাপ্ত ও সুষম আর্দ্রতা থাকলে গাছের শিকড় মাটির গভীরে যেতে পারে, যা খরা মোকাবেলায় গাছকে শক্তপোক্ত রাখে। মাটির উপকারী অণুজীব ও ব্যাকটেরিয়াগুলো সক্রিয় থাকার জন্য পর্যাপ্ত আর্দ্রতার প্রয়োজন। মাটির আর্দ্রতা মাটির ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা শীতকালে অতিরিক্ত ঠান্ডা থেকে শিকড়কে সুরক্ষা দেয়। শীতকালীন শুষ্ক বাতাস এবং সূর্যালোকের কারণে মাটির উপরিভাগের পানি বাষ্প হয়ে উড়ে যায়, ফসলের শিকড় দিয়ে পানি শোষণ করে এবং তা পাতার মাধ্যমে বাতাসে ছেড়ে দেয়। বৃষ্টিপাত হল মাটির আর্দ্রতার প্রধান প্রাকৃতিক উৎস। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে মাটি প্রয়োজনীয় পানি পায় না। মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থ বা হিউমাস না থাকলেও মাটির পানি ধারণ ক্ষমতা কমে যায়। তীব্র রোদের তাপমাত্রা বৃদ্ধি পেলে মাটি ও উদ্ভিদ থেকে দ্রুত বাষ্পীয়ভবন ঘটে, যা আর্দ্রতার ঘাটতি তৈরি করে। অনিয়ন্ত্রিত সার ও ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে মাটির গঠন নষ্ট করে এবং পানি ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। শীতকালে মাটির পানির সঠিক প্রবাহ বজায় রাখতে ও আর্দ্রতা ধরে রাখতে কৃষক ভাই ও বোনেরা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারেন। মালচিং পদ্ধতি, খড় পাতা বা প্লাস্টিক দিয়ে মাটি ঢেকে দেওয়া। এতে মাটির উপরিভাগ থেকে পানি বাষ্প হয়ে উড়ে যেতে পারে না এবং আর্দ্রতা বজায় থাকে। পরিমিত সেচ, শীতকালে মাটিতে পানির প্রবাহ ধীর হওয়ায় অতিরিক্ত সেচ দিলে শিকড় পচে যেতে পারে। প্রয়োজন অনুযায়ী হালকা সেচ দিতে হবে। মাটিতে গোবর বা কম্পোস্ট সার দিলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেসব এলাকায় নিয়মিতভাবে শীতকালে খরা দেখা দেয় ও ফসল ক্ষতিগ্রস্ত হয়, সেসব এলাকায় কম পানি লাগে বা অল্প পানিতে চাষ করা যায়, এরূপ ফসলের চাষ করতে হবে। মাটি থেকে পানি যাতে দ্রুত শুকিয়ে না যায় সেজন্য ফসলের ক্ষেতে বেড তৈরি করে বা মালচিং ফিল্ম দিয়ে ঢেকে চাষ করতে হবে। মাচায় হয় এমন ফসল যেমন মিষ্টি কুমড়া, তরমুজ, খিরা, বাঙ্গি, এমনকি ফল লাগিয়ে তার গোড়া কচুরিপানা বা খড় দিয়ে ঢেকে রাখলে সেখানকার মাটি থেকে পানি কম শুকাবে, এতে সেচও কম লাগবে। খরাপ্রবণ এলাকায় সামাজিকভাবে পাশাপাশি জমি রয়েছে এমন কয়েকজন কৃষক মিলে তাদের মোট জমির 5-10% পরিমাণ জমিতে মিনি পুকুর খুঁড়ে সেখানে বর্ষাকালের পানি বা বন্যার পানি আটকে খরা মৌসুমে সেসব মজুদ পানি পরিমিত ব্যবহার করে ফসল ফলাতে পারবেন, তাতে খরার ঝুঁকি কমে। আধুনিক ড্রিপ বা ফোঁটা পদ্ধতিতে সেচ দিলেও অনেক কম পানি ব্যবহার করে ভালো উৎপাদন করা যায়। এভাবেই আমরা শীতকালীন ফসলের উপর আর্দ্রতার প্রভাব এবং ক্ষতিকারক যে প্রভাবগুলো এগুলো আমরা কমাতে পারি।
2: শ্রোতা বন্ধুরা, শুনব কৃষি বিষয়ক গান, অন্যতম সবজি মোদের। কণ্ঠে সালমা জাহান, গীতিকার মোজাম্মেল হক পুরু এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। চলুন শুনে আসি গানটি।

মাটির বুকে কৃষকের প্রতিটি শ্রমই এক একটি সম্ভাবনার বীজ। সেই বীজ থেকে জন্ম নেয় ফসল, সমৃদ্ধ হয় দেশ, বেঁচে থাকে আমাদের আগামী। প্রিয় শ্রোতা, কৃষির প্রয়োজনীয় তথ্য সুরের আয়োজন নিয়ে আজকের কৃষি সমাচার এখানেই শেষ করছি। কৃষকের মুখে হাসি থাকুক, ফসলে ভরে উঠুক বাংলার প্রতিটি মাঠ, সবুজে সোনালিতে সমৃদ্ধ হোক আমাদের প্রিয় বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে কৃষি সমাচারের আগামী আয়োজনে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

0: শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা নজরুল বর্ষ 2026 ও 2027 ঘিরে চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান, যার মধ্যে নানা আয়োজন থাকবে। সেই নানা আয়োজনের আজকের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক পর্ব স্মৃতির জানালায়। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত গবেষক, শিল্পী, শিক্ষক এবং স্বরলিপিকার আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ। শুভ সকাল।
1: শুভ সকাল।
0: সকালবেলা গান করতে কেমন লাগে? সকালে তো আমরা স্বাভাবিকভাবে রিয়াজে বসি, স্বর সাধনা করি, কিন্তু গান করতে কেমন লাগে, ভালো লাগে?
1: আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যারা উচ্চাঙ্গ সঙ্গীত শিখে নজরুল সঙ্গীত গাই তাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের চিরাচরিত অভ্যেস যে সকালবেলায় উঠে আস্তে আস্তে সুর লাগিয়ে আমরা যে কোনো একটা রাগ নির্বাচন করে চর্চা করব, তাই না? তো এটা হয়তো আমি এক ঘন্টা আমি রেওয়াজ করলাম, আমি ক্লাসিক্যাল গান করলাম, তারপরে থেমে এবার যথারীতি আমার নজরুল সঙ্গীতে আসতেই হবে, তাই না? তো এই যে এইভাবেই আমাদের দিন চলেছে, তো আমার খুব ভালো লাগে, কারণ সকালবেলায় গান গাওয়ার একটা রীতি চালু আছে। আমার মনে হয় এর জন্যে অনেকে জিজ্ঞেস করে যে স্যার সকালবেলায় তো গলা একটু ধরে থাকে ঘুম থেকে উঠে, তাহলে সকালেই কেন প্র্যাকটিস করতে হবে, এর যৌক্তিকতাটা কি? তাই বলে আমার যৌক্তিকতা কিছু না, আমার যেটা বোধ সেটা হচ্ছে গান তো শুধু গলার প্র্যাকটিস না, অনুভবের একটা ব্যাপার। তো যেহেতু সারা রাত্রি ঘুমানোর পরে আমাদের ব্রেন কুল থাকে,
0: নতুন ভাবে তৈরি হয় কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য,
1: ওইটা নেওয়ার জন্য। তো এই বিষয়টা আমি বারবার বলি যে দেখো আমাদের ব্রেনটা তোমার ওইটা ওই নেওয়ার জন্য প্রস্তুত হয়। তো তখন তুমি শুধু গলায় রেয়াজ করলেই গান হয় না, ওটাকে অনুভূতিতে অনুভবে আনা, ওই ফিলটা হচ্ছে বিশাল ব্যাপার। তো ওই জিনিসের জন্যই কিন্তু সকালবেলায় প্র্যাকটিস আমার অত্যন্ত আনন্দ।
0: দারুণ কথা বললেন, দারুণ কথা বললেন। এই জন্যই আসলে গুরুর কাছে বসে সঙ্গীত শিক্ষাটা করতে হয়, তুলেছেনও কিন্তু থাকে না কিছু কিছু গান যেটা আপনাকে একটু গভীর একটা ভাবনার মধ্যে ফেলে দেয়, এরকম কি কোন গান নজরুলের আপনি শিখেছেন?
1: ছোটবেলা বলতে আমি বলি তোমাদের মতো সৌভাগ্য আমার হয়নি, আমাদের বাড়িতে কিন্তু গান ছিল, আমার বাবা খুব ভালোবেসেই গান গাইতেন, নিজে নিজে গান গাইতেন। আর আমাদের বাড়িতে সেই কলের গানের যুগের কলের গান আমার যখন বুদ্ধি হয়েছে তখন খারাপ অবস্থায় দেখেছি, আর বিশাল রেডিও, ওই যে ন্যাশনাল ইকো জাপানি একদম রেডিও আর কি, ওইটা ছিল আমার সাথে কাঠের বক্সে ট্রানজিস্টার চলে এসেছে। তো ফলে গানের আবহাওয়া আমাদের বাড়িতে কিন্তু ছিলই, কিন্তু গানটাকে শেখা পদ্ধতিগত ভাবে এটা কিন্তু আমি ওই ক্লাস টেনে উঠে SSC পরীক্ষা দেওয়ার পর থেকে। তো যেটা হতো সেটা হচ্ছে আমি ক্লাস টেনে যখন পড়ি তখন আমাদের যে স্কুলে আমি পড়তাম সেখানে এক আমাদের টিচার ছিলেন নজরুল ভক্ত ভীষণ, তো উনি প্রথম সে স্কুলে শুরু করলেন যে এবার আমরা নজরুল জন্মজয়ন্তী করব। তো এই নজরুল জন্মজয়ন্তীতে শহর থেকে শিল্পী হায়ার করে আনা হলো, তাদের তারা গান গাইবে, আমি খালি গলায় গান গাইতাম। এটা শুনে আমার সে টিচার ওই যারা এলেন আমাদের ইনভাইটেড আর্টিস্ট তাদের গিয়ে বললো যে তোমরা একটু দেখো না এই ছেলে, এ তো একটু খালি গলায় গান গায়, ওকে দিয়ে দেখো তো পারো কিনা, ও গান গাইতে পারে কিনা মঞ্চে। তো আমি বসলাম তার সঙ্গে, সেই মহিলা উনি শিল্পী ছিলেন, তো আমি বাগিচাই বুলবুলি তুই ওই যে শুনে শুনে গাইতাম, তো বাগিচাই বুলবুলি তুই এই গান আমি গাইছি, হুট করে পাশ থেকে যিনি তবলা সঙ্গত করতে এসেছিলেন উনি তবলাটা নিয়ে বসে পড়লেন, বসে পড়ে উনি বাজাতে থাকলেন, দিয়ে তখন টিচারকে ওনারা বললেন যে ওর গলা তো অনেক ভালো, ও তো দিব্যি এই মঞ্চে গাইতে পারবে ও। তো ওই মহিলা শিল্পী আমি তাকে আজকে শ্রদ্ধা জানাই, উনি হারমোনিয়াম বাজালেন, আমি খালি গলায় গান গাইলাম এবং আমাকে দুটো গান গাইতে হয়েছিল। তো এই বিষয়টা আমার মনে হয় কি কাকতালি ওনাকে এটাই ছিল ভবিতব্য আমি জানি না, সেই বাগিচায় বুলবুলি তুই সেই গান কিন্তু বর্তমানে আমার সবচেয়ে জনপ্রিয়তম গান এবং ইউটিউবে প্রায় 43 লক্ষ এটার ভিউ। তো আমার খুব এই বিষয়টা আমার আনন্দের এবং খুব আশ্চর্য লাগে যে এটা কাকতালীয় নতো নাকি এটাই বাস্তবতা।
0: সেটাই, কিছু কিছু রহস্য আসলে সঙ্গীতের মধ্যে থাকে যার কোনো আসলে উত্তর আমাদের জানা থাকে না, তো সেই উত্তর আমরা না খুঁজি, আমরা শুধু এর মধ্যেই থাকি যে সুরের আলাদা একটা আকর্ষণ, একটা শক্তি আছে, এটা উপেক্ষা করার কোনো উপায় নেই,
1: অমোক টান।
0: হ্যাঁ, এবং আপনার একটা শব্দ আপনি খুব এটা ব্যবহার করেন সুরের ক্ষেত্রে, সেটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আপনি সুরের বৈভব কথাটা খুব ব্যবহার করেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে আমি শুনেছি দেখেছি, কেন সুরের বৈভবটাকে আপনি কিভাবে ডিসক্রাইব করতে চান?
1: এটা এই কারণে যে সুর তার অমোঘ টান আছে। এই যে বৈভব কথাটা বলি এই জন্যে যে সুর অবিনাশী, সুর দিগন্ত প্রসারী, সুর যুগ থেকে যুগে প্রবাহিত হয়ে যায়, এটার কোনো মৃত্যু নেই, এটার শুধু সৎ ব্যবহার আগামী সময়ের প্রজন্মকে সমৃদ্ধ করে। সুর আমাদের এমনই একটি জায়গা, তো এই কারণেই কিন্তু ওই কথাটি যখনই আসে। কিন্তু নজরুলের ক্ষেত্রে যেটা আমি দেখেছি, সুর বাণী একদম পাশাপাশি, দুটোকে নিয়েই উনি ভেবেছেন এবং দুটোই আমাকে বিমোহিত করেছে। আমি একটি উদাহরণ দিলে বোঝা যাবে, যে পিউপি বিরহী পাপিয়া বলে, তো এটা তো বিখ্যাত একটি হিন্দি বন্দিশ আছে, তাই না? আমরা জানি পিউপি রটাতা পাপিয়া, তো এটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে ললিত সকালের রাগ, তো ললিত নিয়ে যখন ওই বিখ্যাত বন্দিশটা গাওয়া হয় অন্তরায় গিয়ে, সেখানে কিন্তু ওই দাদারবা, তারপরে ঝিঞ্ঝি পোকা, এইসবের অনুষঙ্গগুলো চলে আসছে। তো তাহলে আমাদের যে পিপি বিরহী পাপিয়া, সেটা হচ্ছে বসন্ত, তারপরে অন্তরতে গিয়ে অন্য কথাগুলো এসে যাচ্ছে বর্ষা। তো এই যে ব্যত্যয়গুলো নজরুল এমন ভাবে অনুভব করতেন যে ওই রাগে যখন পিপি বিরহী পাপিয়া উনি লিখলেন, একেবারে পুরোটাই কিন্তু কাব্যমণ্ডিত এবং অসাধারণ বসন্তের আবহকে নিয়ে আসা, এবং তার সঙ্গে সঙ্গতিপূর্ণ সুর। আমার তখনই মনে হয় যে এটা শুধু নর্মাল সুর না, সুরের সাধারণ কোনো আকর্ষণ না, এটা বৈভব। সুতরাং সুর এমনই একটা জিনিস, আমাকে মনে হয় যেন বৈভব বলেও শেষ করতে পারি।
0: দারুণ সুন্দর বুঝিয়ে বললেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। বর্তমানে স্বরলিপির ব্যাপারে কোনো ছাড়ই দেওয়া হয় না, এটা ঠিক যেন ঠিক রবীন্দ্রনাথের গানের স্বরলিপির মতো করে কাজী নজরুল ইসলামের গানকেও, অর্থাৎ নজরুল সঙ্গীতকেও স্বরলিপিকরণের মধ্যে তাকে আবদ্ধ করে ফেলা, সেটা আসলে কিভাবে আপনি বলবেন? কারণ আপনি তো স্বরলিপিকার, আপনি অনেকগুলো গানের স্বরলিপি করেছেন, নজরুল ইনস্টিটিউট থেকে সেটি প্রকাশিত হয়েছে। তোকে আমরা গাইবার সময় যেই একটু গায়ককে প্রয়োগ করি, সেই স্বাধীনতাটুকুতে কি কোনো হস্তক্ষেপ হয়েছে, নাকি আমরা একেবারেই পুরো স্বরলিপি যেভাবে গিয়েছে, কিংবা আদিসুর যেরকম বিখ্যাত শিল্পীরা গিয়ে গেছেন, আমাদের অ্যাজ ইট ইজই গাইতে হবে? অনেকেই আছেন যে ওখানে এক চুল ছাড় দিতেও তারা রাজি নন, আবার কেউ কেউ আছে যে না, আমি এটা তো গায়কী, সেখানে রবীন্দ্রনাথ নিজে তো বলে যাননি যে আমাকে এর বাইরে তোমরা যেতে পারবে না, আবার যেহেতু এটা বলে যায়নি, তার আবার কাটাছেড়াও অনেক বেশি যার যার মতো করে করছে, সেটাও কতটুকু যুক্তিসঙ্গত? একটু সংক্ষেপে যদি আপনি পুরো ব্যাপারটাকে নিয়ে আসেন।
1: খুবই প্রাসঙ্গিক এই কথাটা। আমি নজরুল ইনস্টিটিউটের সঙ্গে প্রায় 30 বছর আমি যুক্ত, আমি যে অভিজ্ঞতাটুকু অর্জন করেছি তাতে আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি, আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে কোনোদিনই কাউকে এইভাবে ফোর্স করা হয়নি। কিন্তু এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে, যেমন মোর প্রিয় হবে এসরানী, অসাধারণ আধুনিক একটি গান, তাই না? বা পরবর্তীতে আমরা পেয়েছি ভুলে যেও, এরকম গান। তো এইসব গানের কি আসলে কোনো ইম্প্রোভাইজের জায়গা আছে? এইগুলো নিয়ে যারা বেশি কথা বলে, আমার জ্ঞানে যেটা বলে সেটা হচ্ছে যে তারা নিজেরা পরিশ্রম করতে চায় না, যেহেতু তাদের গানের সংখ্যার পরিধিটা কম, তারা ওই জানা গানগুলোর বাইরে যেতে চায় না। আমরা তো এই আমাদের জীবনে কোনো কোনো গানের 3 রকম সুরও করেছি, আগে একটা জানতাম, পরে আর একটা পাওয়া গেল, আবার একই গানের 2টো সুর পাওয়া গেল, সবগুলোই আমাদের তুলতে হয়েছে। যেহেতু সঙ্গীতকে আমি আমার জীবনের মূল লক্ষ্য হিসাবে ধরেছি, আমার দায়িত্ব ওটা করতে হবে। আমার কথা হচ্ছে যে নজরুলের যেটা প্রমিত রূপ সেটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। কারণ আমার যদি মনে হয় যে না, আমি একটু বেশি কাজের বা বেশি ইম্প্রোভাইজ করার গান আমি করব, আমাদের তো আছে সেই গান, তো সেই গানগুলো নিয়ে কাজ করি। তাহলে মোর প্রিয়া হবে এসো রানী বা

0: আমি কিন্তু ইম্প্রোভাইজ একটু করেছি, তো এটুকু করতে তো কেউ না করেনি। তো এটাই এই ভ্রান্তি বিভ্রান্তি আমাদের দূর করতে হবে। আমাদের একটা কথাই হচ্ছে যে গানের সংখ্যা যদি আমি বাড়াতে পারি, আমার জানার পরিধি যদি বাড়াতে পারি, তাহলে ওই প্রসঙ্গগুলো আসবেই না, এমনি হারিয়ে যাবে।
1: আমার মনে হয় যে নজরুল চর্চা এবং শেখার আরো পরিধি আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। খুব ভালো লাগলো আপনার সঙ্গে সকালটা, অনেক আমরা দিক নির্দেশনামূলক কথা জানতে পারলাম, একটু শুনতেও পেলাম আপনার কণ্ঠে গান। খুব ভালো থাকবেন, সুন্দর কাটুক দিনটি, ধন্যবাদ।

নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ চন্দ্রবিন্দু, সঞ্চালনা করলেন প্রিয়াঙ্কা গোপ, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নসীন। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, ঋতুর হিসাবে এখন শরৎকাল হলেও প্রায় প্রতিদিনই আমরা বর্ষা দেখতে পাচ্ছি। বর্ষা পরবর্তী এই সময়ে যে বর্ষাগুলো, তা মাঝে মাঝে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পানি জমিয়ে রাখে, আর বাড়ির আশেপাশে জমে থাকা সামান্য পানিতেই জন্মায় ডেঙ্গুবাহী এডিস মশা। এডিস মশা যখন বড় হয় এবং কোনোভাবে একজন সংক্রমিত ব্যক্তিকে কামড়ায়, তার থেকে ডেঙ্গু ভাইরাস এডিস মশার শরীরে প্রবেশ করে, এবং এই মশা যখন আরেকজন সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তার মধ্যে ডেঙ্গু সংক্রমিত হয়। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে বিশেষভাবে প্রয়োজন সমন্বিতভাবে কাজ করা, ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ডেঙ্গু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আমাদের আজকের বিষয় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ। কখনোই শুধু আপনার বাড়ির পাশের জায়গাটুকু পরিষ্কার করলে আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো না। আমার বাসার পাশাপাশি আমার পাশের বাসাটিও পরিষ্কার করতে হবে। নিজের বাড়ির ছাদে দেখতে হবে কোথাও পানি জমে আছে কিনা। বাচ্চার স্কুল, নিজের অফিস, দোকান, নির্মাণ স্থল, সব জায়গার দিকে আমাদের নজর দিতে হবে। তাই এই নজর দেয়া কখনো একা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার, সিটি কর্পোরেশন এবং প্রতিটি নাগরিক যদি তার নিজ নিজ জায়গা থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা চা অভিযানগুলো পরিচালনা করে, তবেই আমরা ডেঙ্গু মুক্ত দেশ করতে পারব। প্রায় প্রতিটি বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এই ডেঙ্গুর প্রকোপ যদি কমাতে চাই, ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করতে হবে। আমরা জানি ডেঙ্গু উষ্ণ, মৃদুষ্ণ, ঘরের ভেতরের ছায়া, এই জায়গাগুলোকে বেশ পছন্দ করে। তাই এখানে কোথাও আপনার চারপাশে একটু দেখুন ডেঙ্গুর মশার লার্ভা আছে কিনা, যদি থাকে তা আজই ধ্বংস করুন এবং কোনোভাবেই বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা তুলে ধরব ডেঙ্গু কিভাবে ছড়ায়, কোথায় কোথায় ডেঙ্গুর ঝুঁকি রয়েছে, এবং একজন ব্যক্তি হিসেবে বা আপনার পরিবার কি ভূমিকা এক্ষেত্রে, এবং আমরা সামাজিকভাবে কিভাবে একসঙ্গে ডেঙ্গুর প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারি। প্রিয় শ্রোতা, আমরা জানি ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এটি মূলত এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত মানুষের বসতবাড়ির আশেপাশে থাকা ছোট ছোট পাত্র বা জায়গায় জমে থাকা পরিষ্কার বা তুলনামূলক স্বচ্ছ পানিতে বংশবিস্তার করতে পারে। যেমন ধরুন, এই যে বর্ষাকালের পানি যখন জমে থাকছে বা বৃষ্টির পানি জমে থাকছে, সেই ধরনের পরিষ্কার পানিতেই ডেঙ্গু মশা বংশবিস্তার করে। আমরা অনেক সময় ভাবি বড় কোনো ডোবা, নোংরা, নালা থেকে বুঝি মশা তৈরি হয়, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ছোট ছোট জায়গাগুলোই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণত ময়লা পানিতে ডেঙ্গু মশা জন্মায় না। ফুলের টবের নিচের প্লেট, আপনার বারান্দায় যে ফুলের টবটি আছে তার নিচের প্লেটে পানি জমে আছে কিনা একবার দেখতে হবে আমাদের, এবং যদি থাকে তা ফেলে দিতে হবে, এবং এর পরবর্তীতে পানি দেওয়ার সময় এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পানি নিচে জমে না থাকে। এছাড়া ফেলে রাখা বোতল, বালতি, ভাঙা প্লাস্টিকের পাত্র, পুরনো টায়ার, ডাবের খোসা, নির্মাণাধীন সামগ্রীর পাত্র কিংবা ছাদে জমে থাকা পানি, এ ধরনের ছোট ছোট পানির উৎস এডিস মশার প্রজনন স্থল হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রথম ধাপ হল আমাদের চারপাশে মশার বংশবিস্তারের সুযোগ আছে কিনা তা নিয়মিত খুঁজে দেখা। শুধু একদিন পরিষ্কার করলেই কিন্তু হবে না, নিয়মিতভাবে 2-3 দিন অন্তর অন্তর এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের চারপাশে পরিচালিত করতে হবে। প্রিয় শ্রোতা, আসুন এবার আমরা শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

প্রিয় শ্রোতা, আমার বাড়ি পরিষ্কার তাই আমি নিরাপদ এমনটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ একই মশার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। সে আপনার বাড়িতেও যেমন থাকতে পারে, আপনার পাশের বাসায়ও যেতে পারে, তাই আপনি একা কখনোই নিরাপদ থাকতে পারবেন না। ধরুন একটি মহলে 100টি বাড়ি আছে, 99টি বাড়ি পরিষ্কার রাখা উপকৃত হতে পারে। আর সবাই মিলে যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে দেশকে ডেঙ্গু মুক্ত রাখতে পারি। তাই আসুন ডেঙ্গু প্রতিরোধকে শুধু ব্যক্তিগত দায়িত্ব বা সরকারের দায়িত্ব হিসেবে না দেখে সামগ্রিক সকলের দায়িত্ব হিসেবে গ্রহণ করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। এই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের মতো।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ 12ই অক্টোবর, বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা, বিশিষ্ট কবি ও সমাজকর্মী কামিনী রায়ের জন্মদিন। নারী জাগরণ ও নারী কল্যাণে যাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
2: 1864 সালের 12ই অক্টোবর বাকেরগঞ্জের বাসুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, ভাবুক ও কল্পনাপ্রবণ। মাত্র 8 বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন।
1: কামিনী রায় ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দিকের নারী স্নাতক ডিগ্রিধারীদের অন্যতম। বেথুনে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে অধ্যাপনাও করেন।
2: সাহিত্য চর্চার পাশাপাশি তিনি নিজেকে যুক্ত করেছিলেন নানা জনহিতকর ও নারী কল্যাণমূলক কাজে। নারী শ্রমিক তদন্ত কমিশনের সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
1: তার প্রথম কাব্যগ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয় 1889 সালে। এরপর নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন সহ প্রকাশিত হয় আরও কিছু কাব্যগ্রন্থ।
2: বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 1929 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন।
1: 1933 সালের 27শে সেপ্টেম্বর প্রয়াত হন এই গুণী কবি ও সমাজকর্মী। তাঁর সাহিত্যকর্ম ও নারী কল্যাণে অবদান আজও স্মরণীয়।
2: শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের এমনই আলোকিত নারী কবি কামিনী রায়কে দর্পণ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের দর্পণ।

0: প্রিয় বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন।
1: এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ, আর সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি নজরুল সঙ্গীত। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়।

0: শ্রোতা বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
1: ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী ও গুণী মানুষ। বিশ্বজুড়ে আজকের এই দিনে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, এসব নিয়ে আমাদের প্রথম আয়োজন এই দিনে পর্ব। এই দিনে পর্ব উপস্থাপন করছেন সৈয়দা শাহান আরা চৌধুরী।
2: শ্রোতা বন্ধুরা, আজ 12ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দেব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমেই বলব 1942 সালের কথা। ১৯৪২ সালের এই দিনে অর্থাৎ 12ই অক্টোবর কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান, আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ। 1972 সালে আজকের দিনে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন হয়। 1992 সালের আজকের এই দিনে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়। বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণ আজ এ পর্যন্তই। এবারে জানাব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1924 সালের 12ই অক্টোবর আজকের দিনে জন্মগ্রহণ করেন স্বনামধন্য বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা, রবীন্দ্রসঙ্গীত জগতের খ্যাতিমান শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 1927 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এহতেশাম। এবং 1981 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডু। বন্ধুরা, আজ 12ই অক্টোবর, আজকের দিনে আপনাদের অনেকের জন্মদিন। আজ যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। বন্ধুরা, আজকের দিনে মৃত্যুবরণ করেন উপমহাদেশের ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: প্রিয় বন্ধুরা, শুনছিলেন এই দিনে পর্ব।
1: এবার আমরা বলতে চাই কিছু মানুষের কথা এবং শুনতে চাই তার জীবনের কথা। হ্যাঁ বন্ধুরা, আমাদের মাঝেই কিছু মানুষ তাঁদের প্রতিভা, মেধা আর দীর্ঘ পথচলার মধ্য দিয়ে হয়ে ওঠেন সবার প্রিয়। অভিনয় জগতে তেমনই এক উজ্জ্বল ও ভালোবাসার নাম আবুল হায়াত। তিনি একাধারে বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে অত্যন্ত দক্ষতার সঙ্গে এখনও অভিনয় করে যাচ্ছেন।
0: দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, অর্জন করেছেন ভালোবাসা ও শ্রদ্ধা। আজ প্রিয় মানুষ প্রিয়জন পর্বে গুণী এই শিল্পীর জীবনের নানা গল্প শুনব। আলাপচারিতায় আছেন তানিয়া সুলতানা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রিয় মানুষ প্রিয়জনে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলা নাটক চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম, গুণী অভিনেতা, আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে তিনি শুধু একজন শিল্পী নন, হয়ে উঠেছেন বহু প্রজন্মের ভালোবাসার মানুষ। তার অভিনয়ের গভীরতা, সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং ব্যক্তিত্ব দর্শকের হৃদয়ে তৈরি করেছে এক আলাদা জায়গা। আজ আমরা জানব তার জীবনের নানা গল্প, অভিনয়ের পথচলা, সাফল্য, সংগ্রাম, স্মৃতি আর নতুন প্রজন্মের জন্য তার মূল্যবান উপদেশ। স্যার কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: শুরুতে আপনার কাছে জানতে চাইব, অভিনয়ের পথচলাটা শুরু আসলে কখন থেকে, কিভাবে অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হলো?
3: শুরু তো হয়েছে সেই 10 বছর বয়স থেকে, আজকে থেকে প্রায় 72 বছর আগে। তখন আমি ক্লাস 5 পড়ি, আমার বাবা রেলে চাকরি করতেন, সেখানে একটা ক্লাব ছিল, আমার বাবা সেটা সেক্রেটারি ছিলেন, ওখানে প্রতি মাসে নাটক হতো। আমি সেই নাটক ছোটবেলা থেকে দেখতাম, ওই দেখে দেখেই একটা মনের মধ্যে শখ জাগলো যে আমরা অভিনয় করব। তো ওই তখন 10 বছর বয়সে প্রথম মঞ্চ বানিয়ে নিজেরাই নাটক করেছিলাম, ওই আমার শুরু।
2: আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, আমরা জানি অত্যন্ত মেধাবী ছাত্র আপনি। ইঞ্জিনিয়ার না হয়ে অভিনয় আসলেন, পরিবার থেকে কেউ কিছু বলেনি?
3: না, পরিবারের থেকে অসুবিধা কখনোই হয়নি, কারণ আমি আগে হয়েছি অভিনেতা, তারপরে হয়েছি ইঞ্জিনিয়ার। সুতরাং আমি অভিনেতাই ছিলাম, সেই অবস্থায় ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি, সেই অবস্থায় পড়াশোনা করেছি, সারা জীবনই অভিনয় করেছি, কখনো স্টপ করিনি কিন্তু আমার অভিনয়। স্কুলে করেছি, পাড়াতে করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটিতে করেছি, তারপরে তো পাশ করার পরে চাকরি যখন করেছি তখনও করেছি, এখনও করি। একসময় শখের করতাম, পরে তো থিয়েটার গ্রুপ করলাম, নাগরিক নাট্য সম্প্রদায় সেখানে করতাম, এখনও করি, যদিও এখন আমি উপদেষ্টা আমার গ্রুপের। এই তো টেলিভিশনে তো করছি, সিনেমা বহু করেছি, মানে কোনো মিডিয়া বাদ নেই আর কি বলা যেতে পারে।
2: আপনি মঞ্চে অভিনয় করেছেন, নাটকেও করেছেন, রেডিওতে তো আছেনই, টেলিভিশন একই সাথে চলচ্চিত্রে, কোন মাধ্যমে অভিনয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
3: আমার কাছে কোনো মাধ্যমের কোনো স্পেশাল আলাদা নাই কিছু, আমার কাছে সব মাধ্যমেই ভালো লাগে। আসলে অভিনয় জিনিসটাকে আমি উপভোগ করি, আনন্দ পাই, সেটা যে কোনো মাধ্যমেই হোক, তবে প্রত্যেকটা মাধ্যমেরই একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে আমি মনে ধারণ করার চেষ্টা করি এবং সেই ভিড়ে করি।
2: প্রথম কবে বাংলাদেশ বেতারে এসেছিলেন, কোন নাটক দিয়ে শুরু হয়েছে মনে আছে?
3: আসলে বাংলাদেশ বেতারে আগে যেটা রেডিও পাকিস্তান, সেই 65 সালে আমি চট্টগ্রাম বেতারে এসেছিলাম, আমার প্রথম কাজ ছিল সংবাদ পড়া।
2: আচ্ছা।
3: আমি 7 দিনের জন্য সংবাদ পড়েছিলাম রেডিও পাকিস্তান চট্টগ্রামে, আর নাটকে এসেছি 1972 বাংলাদেশ বেতার ঢাকা।
2: একজন দারুণ সংবাদ পাঠককে আমরা হারালাম, কিন্তু আমার ভালো লাগার বিষয় একজন দারুণ অভিনেতাকে আমরা পেয়েছি। তো সংবাদ একেবারে ছেড়ে দিলেন কেন?
3: ছেড়ে দিলাম, তখন নানান সমস্যা ছিল সংবাদ পাঠে, এখনকার মতো এত সহজ ছিল না। কথাটা মানে হচ্ছে এটাই যে তখন সংবাদ যে পড়ত তাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হতো নিজেকে, এবং এইটা কঠিন

0: ওশিয়ান অভিনেতাকে আমরা পেয়েছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের একজন আবুল হায়াত আছেন। বাংলাদেশ টেলিভিশনে আপনার পথচলা শুরু কোন নাটক দিয়ে মনে আছে?
1: বাংলাদেশ টেলিভিশনে আমার শুরু হলো 1968 সালে পাকিস্তান হলে ইডিপাস্ট নাটক, সেটা দিয়ে আমার শুরু যাত্রা।
0: কোন নাটকের পর আবুল হায়াতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি?
1: 71 সালে ডিসেম্বর মাসে স্বাধীনতার পরে, স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে টেলিভিশনে একটা নাটক হলো, ডক্টর ইনামুল হকের লেখা, আবদুল্লাহ মামুনের পরিচালনায়, বাংলা আমার বাংলা। সেই নাটকে অভিনয় করে আমাকে আর পেছনে তাকাতে হয়নি।
0: বাহ, চমৎকার। আপনি অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন, তো চলচ্চিত্র অভিনয়ের অভিজ্ঞতা কেমন এবং কাদের সাথে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
1: আসলে আমি সবাইকে পছন্দ করি, সবার সাথে আমার ভালো লাগে। একজন শিল্পী আরেকজন শিল্পীর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, আপন জনের মতো সম্পর্ক থাকে, এগুলো থাকলে পরে তখনই অভিনয়গুলো ফুটে ওঠে ভালো। আমার সাথে মাশাআল্লাহ সবার সম্পর্ক ভালো। আমার প্রথম সিনেমা হলো 72 সালে তিতাস একটি নদীর নাম, ঋত্বিক কুমার ঘটকের পরিচালনায়।
0: আপনি অনেক নাটকে অভিনয় করেছেন, কয়েকটি নাম মনে আছে যে নাটকগুলো তুমুল জনপ্রিয় ছিল আপনাদের সময় কিংবা এখনো আমরা মনে করি সে নাটকগুলোর নাম?
1: আচ্ছা, অনেক নাটকই আছে আমার সেই সময়, একদম প্রথম দিকে আমার যদি বলি রবীন্দ্রনাথের ডাকঘর, তারপরে শেষ রক্ষা রবীন্দ্রনাথের, তারপরে পরবর্তীতে সিরিয়াল যখন শুরু হলো তখন বহুব্রী, তারপরে এইসব দিন রাত্রি, অয়ময়, নক্ষত্রের রাত, আগন্তুক, মুহূর্ত, একা একা, মিসির আলী, মিসির আলী তো এখনও আমাকে অনেকে মিসির আলী ডাকে, খেলা, এইসব নাটকগুলো টেলিভিশনে এক একটা মাইলস্টোন।
0: আপনি অনেক পরিচালকের সাথে কাজ করেছেন, যদি বলা হয় আপনার পছন্দের পরিচালক কে বা কারা?
1: আসলে সব পরিচালকই আমার কাছে গ্রহণীয়, কারণ সবাই নিজের নিজের ধারায় কাজ করেন, সেই ধারাটা আমার কাছে গ্রহণযোগ্য হলেই সেটা ভালো লাগে, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই।
0: আপনি নিজেও অনেক নাটক পরিচালনা করেছেন, কেমন লাগে?
1: এই সময় এসে আমার মনে হয় অভিনয় হচ্ছে আমার কাছে পরিচালনাটাই বেশি আনন্দদায়ক,
0: স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা জানি যে আপনার পুরো পরিবারটাই শিল্পী পরিবার, মানে আমাদের সবার প্রিয় পছন্দের বিপাশা হায়াত, নাতাশা হায়াত, আপনার জামাতা দুজন তৌকির আহমেদ কিংবা শাহেদ ভাইয়া প্রত্যেকে অভিনয় করে, তো তাদের অভিনয় আসার পেছনে কি আপনার অনুপ্রেরণা ছিল, বিশেষ করে আপনার দুজন মেয়ের অভিনয় আসার পেছনে?
1: মেয়েদের অভিনয়ের পেছনে তো আমার অনুপ্রেরণা মানে কি, আমাকে দেখেই তারা এসছে, আমি হয়তো তাদেরকে বলি নাই যে এইভাবে যে তোমাকে এটা করতে হবে, এখানে আসো অভিনয় করো, এরকম না, তারাই উৎসাহিত হয়েছে আমাকে দেখে। কিন্তু সেটা বড় মেয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ছোট মেয়ের ক্ষেত্রে সেটা ঠিক নেই, সে মোটেই উৎসাহী না অভিনয় করতে, শি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, তার জীবনটা অন্যরকম করে, সে এখন যেমন বুটিকের ব্যবসা করে, আর জামাইরা তো তাদের নিজেদের মতো করে এসে।
0: তো এই যে বিপাশাপু আপনাকে দেখে যেরকম অভিনয় এসেছে, এখনকার প্রজন্মে যারা আপনাকে দেখে অভিনয় আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
1: তাদের জন্য পরামর্শ একটাই, যে প্রথমত হলো যে লেখাপড়া করতে হবে, এডুকেশন ইজ ফার্স্ট, মানুষের যদি শিক্ষা থাকে তখন সে কিছু ক্রিয়েট করতে পারে, ক্রিয়েটিভিটির জন্য এডুকেশন দরকার, সুতরাং পড়াশোনাটা করতে হবে। আর নাটকে যদি অভিনয় করতে চায় বা যে কোনো সাবজেক্টেই, পরিচালনা যদি করতে চায়, নাটকের আলোর ব্যাপারে যদি করতে চায়, ক্যামেরার ব্যাপারে যদি করতে চায়, এখন যথেষ্ট ইনস্টিটিউশন আছে শেখা যায়, শিখে আসতে পারি আমি তাদেরকে, যে কাজটা শিখে এসে প্রফেশনাল নামো, এটুকু বলবো।
0: এখন আপনার ব্যস্ততা কি নিয়ে?
1: আমার ব্যস্ততা, আমি অভিনয় করছি, আর একটা ব্যস্ততা আছে আমার লেখালেখি, আমি লেখালেখি করে যাই, আমার যখন মন চাই বসি, আমি লিখি, আমার 40টা বই বেরিয়েছে এর পর্যন্ত।
0: এই প্রসঙ্গে আমি আসতাম যে আপনাকে শুধু অভিনেতা বললেও ভুল হবে, আপনি লেখালেখিও করেন, আপনার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম আপনার মুখ থেকেই জানতে চাই।
1: আমার সবচেয়ে উল্লেখযোগ্য হলো অচেনা তারা, বিষ ফল, তারপরে হাসুলি বেগমের উপকথা, এসনি পবনে, জীবন খাতার ফুটনোট, সর্বশেষ যেটা হলো যে আমার স্মৃতি কথা লিখেছি যেটা রবিপথ, এরকম আরো গল্প, অনেক গল্প আছে। এবারে বেরিয়েছে একটা এলোমেলো আসি, আশা করছি আগামী বইমেলাতে আবার একটা বেরোবে, যদি বেঁচে থাকি, যদি
0: করতে পারি আর কি। আমরা জানি আসলে এত স্বল্প সময়ে একজন আবুল হায়াতকে উপস্থাপন করা সম্ভব নয়, তারপর আমরা চেষ্টা করেছি, সব শেষে আমাদের প্রিয় মানুষ, প্রিয়জনের, শ্রোতাদের জন্য আপনি কি বলবেন?
1: শ্রোতাদের জন্য তো আসলে আমার মনে হয় যেটা বলতে পারি সেটা হলো যে আপনাদের নাগরিক যে সচেতনতা, দেশের যে সিটিজেন, তাদেরকে সব ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার, সশিক্ষা দরকার, তাতে হয় কি দেশটা আরো সুন্দর হয়, দেশটা বাইরের মানুষের কাছে অনেকটা গ্রহণীয় হয়,

0: শৃঙ্খলা ভাঙার জন্য যেন আমরা সবসময় প্রস্তুত হয়ে থাকি, এটা না করে শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, এই চেষ্টা করা উচিত।
1: আসলে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো বলতে হয়, শেষ হইয়াও যেন হইল না শেষ। একটি প্রসঙ্গ না জানলেই নয়, দীর্ঘ ক্যারিয়ারে মানুষের ভালোবাসা আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সম্পদ, কিন্তু এর বাইরেও আপনার অনেক পুরস্কার আছে আপনার ভান্ডারে, আমরা একটু জানবো আপনার মুখ থেকেই।
0: অনেক পুরস্কার পেয়েছি, আল্লাহ রহমত অশেষ রহমত, আর এই সব কিছুর পিছনে যার অবদান সবচেয়ে বেশি আমার সমস্ত কাজে সেটা আমার স্ত্রী, এটা তো তার সাপোর্টটা এটা বিরাট ব্যাপার, আমার যে বড় পুরস্কার। ম্যাটেরিয়ালিস্টিক পুরস্কারে আমার ঘরে দেখলেই পাওয়া যাবে অনেক পুরস্কার আছে, কিন্তু সেই যে সারা জীবন তার সাপোর্টটা দিয়ে গেছে আমাকে, এটা হলো সবচেয়ে বড় পুরস্কার আমি মনে করি। একটা মানুষের জীবনে যদি তার লাইফ পার্টনার সাপোর্ট না পাওয়া যায় তাহলে কোনো কাজ সাকসেসফুল হওয়া যায় না।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের আয়োজনে আমাদের অতিথি হওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আড্ডায় আমরা শুনলাম একজন গুণী শিল্পীর জীবনের নানা গল্প, অভিজ্ঞতা আর অনুভূতির কথা। সত্যি একজন শিল্পীর সাফল্যের পেছনে থাকে অনেক ত্যাগ, অধ্যবসায় ও মানুষের ভালোবাসা। আমাদের আজকের অতিথি আবুল হায়াত শুধু অভিনয়ের মাধ্যমে নয়, তার ব্যক্তিত্ব ও মানবিকতা দিয়েও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে আছেন এবং থাকবেন আজীবন, যতদিন বাংলা সাহিত্য থাকবে, বাংলা নাট্যাঙ্কন থাকবে, বাংলা চলচ্চিত্র থাকবে, মানে সাংস্কৃতিক অঙ্গনে তিনি স্বর্ণাক্ষরে থাকবেন আমাদের মনের মণিকোঠায়।
2: শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব উৎসবের কথা। উৎসব আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। আনন্দ, মিলন আর প্রাণের উচ্ছ্বাসের পাশাপাশি উৎসবের সঙ্গে জড়িয়ে আছে আমাদের মাটি, মানুষ, ইতিহাস ও ঐতিহ্য।
3: সময়ের সঙ্গে বদলেছে উৎসবের ধরন, বদলেছে আয়োজনের রূপ, কিন্তু বাঙালির উৎসবের প্রতি ভালোবাসা আর শেকড়ের সঙ্গে তার আত্মিক বন্ধন আজও অটুট। মেলা, লোকজ খেলাধুলা, গান, নৃত্য আর নানা আয়োজনে এখনও ফুটে ওঠে বাংলার প্রাণের স্পন্দন।
2: সেই উৎসবের রং, লোকজ ঐতিহ্য আর আবহমান বাংলার মানুষের আনন্দের গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন উৎসবে বাংলাদেশ। আজকের পর্বে আমরা শুনব ঠাকুরগাঁওয়ের পাঁচ পাহাড় আনন্দ মেলা সম্পর্কে। আর আজকের এই পর্বটির গ্রন্থনা উপস্থাপনা করেছেন এম এ ওয়াহাব।

0: বাংলার রূপবৈচিত্র্য, সংস্কৃতি, ঐতিহ্য এসব কিছুর সাথেই জড়িয়ে আছে নানা উৎসব। বলা যায় প্রতি মাস এমনকি প্রতিদিনই এদেশে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা উৎসবের পাশাপাশি আয়োজন হয় মেলা। আর এসব নিয়ে মেতে ওঠাই তো আমোদপ্রিয় বাঙালি চিরাচরিত বৈশিষ্ট্য। উৎসব যেন দূরে কোথাও আবার ঘটে যাচ্ছে হয়তো হাতের কাছেই। শুভ্র স্নিগ্ধ হেমন্তের কার্তিকে উৎসবের কমতি নেই। এই অক্টোবরেই শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী 8 নভেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত হবে কালীপূজা। প্রতি বছর কালীপূজার পরের দিন ঠাকুরগাঁয়ের বালিয়া ডাঙ্গিতে অনুষ্ঠিত হয় পাঁচ পাহাড় আনন্দ মেলা। একদিনের এই মেলা সব বয়সের নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। বালিয়াডাঙ্গি দেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার অন্তর্গত 8টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলা। ঐতিহাসিক নিদর্শন বলে দেয় অতীতে এই সন্নিহিত এলাকায় ছিল জমিদারদের বসবাস। বালিয়াডাঙ্গিতে উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন ও প্রত্ন সম্পদের মধ্যে রয়েছে সনগাঁও, তিন গম্বুজ শাহী মসজিদ, মোগল আমলে নির্মিত ফতেহপুর মসজিদ, হরিণমারি হাটের শিব মন্দির, ইমামবাড়া, সর্বামঙ্গলা জামে মসজিদের শিলালিপি, গড়খাড়ি দুর্গ এবং সনগাঁও দুর্গ। কোন স্থানের কথা বললে সহসায় নদীর কথা চলে আসে, কারণ নদীকে ঘিরেও অনেক উৎসবের আয়োজন হয়। বালিয়াডাঙ্গিতে 5টি নদী রয়েছে। এগুলো হচ্ছে নাগর নদী, কুলিক নদী, নোনা নদী, তিরণী নদী ও আমন দামন নদী। তিরণী নদীর কাছেই বালিয়াডাঙ্গিতে রয়েছে পাঁচ পাহাড় কালী মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই বহু বছর যাবৎ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কবে এ মেলা শুরু হয়েছিল তার সঠিক তথ্য না পাওয়া গেলেও এলাকাবাসীর মতে এটি 200 বছরের ঐতিহ্যবাহী মেলা, যা পাঁচ পাহাড় আনন্দ মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। কালীপূজার পরের দিন অনুষ্ঠিত হয় বলে অনেকে এটা পাঁচ পাহাড় কালীপূজার মেলাও বলে থাকে। মেলার আয়োজক পাঁচ পাহাড় কালী মন্দির কমিটি। আয়োজক কমিটির মতে ঐতিহ্য সংস্কৃতির সাথেও মিশে আছে এ মেলা। এই পুরনো মেলাটি যাতে আগের ঐতিহ্য ফিরে পায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের মেলার আয়োজন, পরিচালনা ব্যয়, পণ্যের স্টল, দর্শকদের উপস্থিতি ও তাদের অনুভূতি সব মিলে একটু ভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পাঁচ পাহাড় আনন্দ মেলাও তার ব্যতিক্রম নয়। এখানে মানুষের উৎসাহ, আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। কয়েক বছর থেকে মেলাটি কলেবরে বৃদ্ধি পাওয়ায় এটি এলাকার মানুষের একটি বিনোদনের উৎসে পরিণত হয়েছে। মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হরেক রকম পণ্য নিয়ে প্রায় 150 দোকান বসে। সব গ্রামীণ মেলারই কিছু চিরাচরিত বৈশিষ্ট্য থাকলেও এই পাঁচ পাহাড় আনন্দ মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হল গৃহস্থালী পণ্যের দোকান। সাধারণভাবে বলতে গেলে গৃহস্থালী পণ্যের অনেক কিছু এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। আর এজন্যই বাড়ির বৌঝিরা তাদের প্রয়োজনীয় ও পছন্দের গৃহস্থালী পণ্য কেনার জন্য বছরের এই একটি দিনের অপেক্ষা করে থাকে। শিশুদের জন্য বেলুন বাসি সহ খেলনার দোকান আর বিনোদনের জন্য নাগরদোলা, নৌকাদোলা, বায়োস্কোপ ও অন্যান্য আয়োজনে তারা দিনভর মেতে ওঠে। প্রসাধনী আর মিঠাই মন্ডার দোকান ঘিরেও থাকে উপচে পড়া ভিড়। ঢোলের বাজনার তালে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী পুরুষের নৃত্য এ মেলার একটি বিশেষ দিক। তারা নেচে গিয়ে দর্শকদের মুগ্ধ করে। উৎসব শুধু মেলা প্রাঙ্গণেই নয়, বাড়ি বাড়ি চলে প্রিয় খাবার সহ নানা আয়োজন। ওই দিন গরিবদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের প্রচলন রয়েছে। মেলার মৌসুম আর শীতের বার্তা নিয়ে আসা কার্তিকের এমন আয়োজন দর্শকদের কাছেও উপভোগ্য হয়। এগুলো বাঙালির অতীত ঐতিহ্যকেই লালন করে আসছে।
1: শুনছিলেন বন্ধুরা উৎসবে বাংলাদেশ। অনেক তো কথা হলো, এবার চলুন কথার ভুবন পেরিয়ে হারিয়ে যাই সুরের ভুবনে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের গান আয়োজনে।
2: আমাদের গান আয়োজনে আজ আমরা শুনব একটি নজরুল সঙ্গীত। বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি সখী আর অভিমান জানাবো না। শুনব এই গানটি শিল্পী শরীফুর রহমানের কণ্ঠে।

0: সুখিয়ার অভিমান জানাবো না। চমৎকার এই নজরুল সঙ্গীত শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফরোজা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সেই বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে চীন, জাপান, আসিয়ান, জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধান খুঁজছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয় পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ও সৌদি আরবকারী 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আগামীকাল বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 13 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 24 জন বাংলাদেশি রয়েছেন। আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। সৌদি আরবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত ও অপর 11 জন আহত হয়েছেন। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টের আজ চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসও 6 উইকেটে 223 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও বনশ্রী অধিকারী।

0: শ্রোতা বন্ধুরা, সপ্তাহের ব্যস্ত আরেকটি দিনের শুরুতে আপনারা যারা বাংলাদেশ বেতার ঢাকার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গান শোনবার জন্য। আপনাদের ভালোবাসায় সিক্ত আমাদের এই আয়োজন নিয়ে প্রতি সপ্তাহের ন্যায় এবারও হাজির হয়েছি আপনাদের ভালো লাগা কিছু শ্রুতিমধুর গান নিয়ে। আপনাদের সাথে আমাদের সাথে থাকুন, পরবর্তী কিছুটা সময় আর উপভোগ করুন চমৎকার চমৎকার গান।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা অনুষ্ঠানে প্রচারিত গানের মধ্য থেকে আপনাদের প্রিয় গানটিকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়: প্রিয় গান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা আমাদের ইমেলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogaan priyogaan@gmail.com এই ঠিকানায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে মূল আয়োজন শুরু করা যাক।
0: আজকের প্রথম গান দ্বৈত কণ্ঠে গিয়েছেন চম্পা বণিক এবং কে এম আব্দুল্লাল মোর্তজা মহিম। আধুনিক গানকে যে সকল শ্রোতা বন্ধুরা ভোট করেছেন আজকের তালিকায় প্রথম স্থানে নিয়ে আসার জন্য, তারা হচ্ছেন
1: টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম, পারভেজ, সায়েম, সিয়াম আলভি, চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, সাভার থেকে ভোট করেছেন জাকারিয়া শামীম, দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন, ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আঁখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক,
0: নোয়াখালী থেকে ভোট করেছেন সবুজ, হারুন, আমিন, রাজু, আমান, মাহাদি, রেজা, মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান, মামুন, আরিয়ান, শামীম, আজিজ খান, রংপুর থেকে ভোট করেছেন জাকিয়া শুভে ও সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী, পাপিয়া বেগম, ময়মনসিং থেকে ভোট করেছেন জুবায়ের আল ফাহাদ ও সাইমা রহমান।
1: ভালোবাসা তাকে বলে, বন্ধুরা এই কথা দিয়ে সাজানো গানটি কিন্তু আপনাদেরকে এখন আমরা শোনাতে যাচ্ছি। গানের গীতিকার মিতু দেবনাথ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিয়া সুলতানা পুতুল। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুনে আসি আয়োজনের প্রথম গানটি। আর অবশ্যই হ্যাঁ, যদি পছন্দ হয় ভোট করতে ভুল করবেন না।

0: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের এই পর্যায়ে শোনাবো আজকের আয়োজনের দ্বিতীয় নম্বর গান। দ্বৈতকণ্ঠে গেয়েছেন কে গেয়েছেন মোহাম্মদ রাশেদউদ্দিন এবং শাহনাজ রহমান স্বীকৃতি।
1: হ্যাঁ বন্ধুরা, এই গান গত সপ্তাহে ছিল তালিকার 3 নম্বরে। এই গানকে ভোটকৃত শ্রোতারা হলেন
0: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, শেরপুর থেকে অমিত মণ্ডল, জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জোয়ের আসার মেতু আক্তার, খুলনা থেকে ভোট করেছেন মৃত্যু আক্তার, আব্দুল রাজ্জাক, শরীয়তপুর থেকে মাসুম বিল্লা,
1: ফরিদপুর থেকে সাইম আহমেদ, সোনিয়া পারভিন, লিলিয়া আক্তার, রাজবাড়ী থেকে কফিলউদ্দিন, রাহেন শেখ, ফরিদ রাজা, ময়মনসিংহ থেকে মানিক, রাকিব ফারুক, এজাজ আসিফ, জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে ভোট করেছেন গিয়াজ সর্দার।
0: শিকদার ইসাক আলী গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন জৈন তাবাসুম হক।
1: তারপর আরো একটি কথা, ওই একই কথা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ পছন্দ হলে ভোট করুন চটজলদি।

0: বন্ধু শ্রোতা, প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় এখন আপনাদের শোনাব শিল্পী মেজবাহুল কবির বাপ্পির কণ্ঠে শ্রুতিমধুর আরও একটি আধুনিক গান। এই গানকে পছন্দ করে যে সকল শ্রোতা ইমেইলে ভোট করেছেন তাদের নাম হচ্ছে
1: মানুষদের থেকে বিকাশ, রতন, রিয়া, সলমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহু, ওয়াহেদ, ফারুক, উজ্জ্বল, তসলিমা, আসিফ ও এজাজ। মাদারীপুর থেকে ভোট করেছেন রতন মোল্লা, রুবেল পোল্লা, বিলন ও কামাল উদ্দিন। গাজীপুর থেকে মৌমিতা সরকার, সৌমিক রায় ও হরিপদ পোশাক।
0: ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবাহাত আলম শামীম, লাইলা আলম, মনিয়া আলম। কুড়িগ্রাম থেকে ভোট করেছেন ফারুক আহমেদ। কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম।
1: প্রিয় বন্ধুরা, গানের কথা হচ্ছে কথা কি কথা হচ্ছে
0: পাহাড়ের বুকে জমা
1: কি জমা।
0: আমরা গানে গানে শুনবো পাহাড়ের বুকে আসলে কি জমা হয়ে আছে, আনন্দ, দুঃখ নাকি ভালোবাসা। গানের গীতিকার হচ্ছেন কে এম মাহবুব আলম এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ সাদেক আলী। তো বন্ধুরা, চলুন গানটি শুনি। আর হ্যাঁ, যদি গানটি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে BBPRYOGAAN@gmail.com এই ঠিকানায়

0: বন্ধুরা, আপনারা শুনছেন সুন্দর সুন্দর কিছু গান দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয় গান সঙ্গীতানুষ্ঠান। এখন শুনবেন আমাদের প্রিয় একজন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়ার গাওয়া শ্রুতিমধুর আরও একটি অসাধারণ গান। আর এই গানকে ভালোবেসে যে সকল শ্রোতা বন্ধু ভোট করেছেন আমাদের ঠিকানায়, তারা হলেন
1: রাজবাড়ী থেকে সজল মিয়া, কাশ্যাম মাতব্বর, দোহার থেকে মঞ্জুরি, অঞ্জলি এবং সুলেখা, সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা, তারিয়া আহমেদ, ঢাকা থেকে ভোট করেছেন উম্মে সালমা, বিপাশা, তাহিয়া আলম তাইন,
0: ময়মনসিংহ থেকে উজ্জ্বল, ফাহিম আদনান, সরতাজ, মাধুরী সবুজ এবং ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময়, রোজিনা আক্তার।
1: বন্ধুরা, গানের কথা হচ্ছে দাঁড়ে এসে ফিরে গেলাম।
0: আমরা কিন্তু ফিরতে চাই না বন্ধুরা, আমরা চাই সবসময় আপনাদের সাথে নিয়ে প্রিয় এবং সুন্দর সুন্দর কিছু গান উপহার দিতে।
1: কথা লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আশরাফ। চলুন উপভোগ করে এবারের গান। আর যদি গানটি ভালো লাগে তাহলে কি করতে হবে?
0: অবশ্যই আমাদের ঠিকানায় ভোট করতে হবে, ইমেল পাঠাতে হবে।

0: প্রিয় বন্ধুরা, এবার শুনবো আয়োজনের 5 নম্বর গান। শিল্পী পিয়াল হাসান চমৎকারী গানটিকে ভোট করেছেন যে সকল শ্রোতা বন্ধুরা, তারা হচ্ছেন
1: মুর্শিদগঞ্জ থেকে ফরিদা বেগম, শাইলা বেগম, আবুল কাশিম, পঞ্চগড় থেকে শ্রীদীপক চক্রবর্তী, শ্রীপ্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। ঢাকা থেকে ভোট করেছেন মোহাম্মদ বারসাত আলম, তাহসিন, সুহাইলা সুভি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন, লাবিবা হোসেন। কুষ্টিয়া থেকে ভোট করেছেন মেহেদি হাসান, শিউলি আক্তার। ভোলা থেকে এনামুল হক আবির এবং নাসিমুন নেসা।
0: ঝোড়া পাথর শাখা এই গানটির কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুরু সঙ্গীত পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। চলুন গানটি উপভোগ করি, আর গানটি যদি আবারও ভালো লাগে তাহলে
1: ভোট করুন আমাদের নির্ধারিত ঠিকানায়।

0: আজানের সবশেষ গান শিল্পী সালমা জাহান এই গানটিকে ভোট করেছেন যে সকল শ্রোতা বন্ধুরা তারা হচ্ছেন
1: বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন, মৌনামী ঘোষ, নোয়াখালী থেকে হারু রোদেলা, নীলা সাজু, শান্তা শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে পুরবী জোয়ারদার, নাটোর থেকে শিখারানী, রাজশাহী থেকে সালমা সুলতানা মোহাম্মদ, মাসুদুর রহমান, শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা ও জসিম ব্যাপারী।
0: আমার ফুলবাগানে গানের শিরোনামের কথা লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর সঙ্গীত পরিচালনা করেছেন সুমন রেজা খান।

0: প্রিয় বন্ধু, এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো আমাদের প্রিয় গান এই সঙ্গীতানুষ্ঠানটি। আর আজকের প্রিয় গান অনুষ্ঠান এখানেই শেষ করতে চাচ্ছি। তবে যাবার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে কিংবা আপনাদের পছন্দের গানকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা
1: প্রিয়গান প্রযুক্তি পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলা নগর ঢাকা 1207 বা ইমেল করুন bbpriyogan অর্থাৎ প্রিয়গান bbpriyogan@gmail.com এই ঠিকানায়।
0: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দের এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতার শুনতে থাকুন।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও বনশ্রী অধিকারী, প্রকৌশল দায়িত্বে আফরোজ আক্তার। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠান, উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমরা সকলেই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, আর প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার টিকা। তাই আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল 1979 সালে। সেই সময় থেকে আজ পর্যন্ত টিকাদান কর্মসূচি আমাদের দেশের জনস্বাস্থ্যের অন্যতম বড় সাফল্যের গল্প। কিন্তু 2026 সালে মিজেলস বা হামের এত বড় প্রাদুর্ভাব আমাদের আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। আমরা কি সত্যি প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে পেরেছি, বা আমাদের শিশুদের আমরা নিরাপদ রাখতে পেরেছি? এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার মাহমুদা আলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, এবং ডাক্তার মালিহা শিফা, যিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিসেফে কর্মরত আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই।
1: আপনাকে ধন্যবাদ।
2: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
0: প্রথমে আমরা ডাক্তার মালিহার কাছে জানতে চাইব, এই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই বলতে আসলে আমরা কি বুঝি, এবং এই কার্যক্রমটি কখন থেকে আমাদের দেশে শুরু হয়েছে?
1: ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। WHO 1974 সালে প্রথমে গ্লোবাল ইপিআই দিয়ে এটা শুরু করে। শুরুতে মূল লক্ষ্য ছিল শিশুদের কয়েকটা ভয়াবহ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ বা টিকা দিয়ে নির্মূল করা যায় এমন কিছু রোগ থেকে সুরক্ষা দেয়া, যেমন প্রথমেই আসছে টিবি বা যক্ষা, ডিপথিরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও এবং হাম। বাংলাদেশে ইপিআই শুরু হয় 1979 সালে, এবং সময়ের সঙ্গে শুধু ভ্যাকসিনের সংখ্যা নয়, আসলে টিকাদানের লক্ষ্য অ্যাপ্রোচও এখন আসলে বদলে গেছে। আগে যেখানে ফোকাস ছিল শিশুকে টিকা দেয়া, সেখানে এখন ফোকাস হচ্ছে প্রতিটি এলিজিবল শিশুকে, বিশেষ করে যাকে পাওয়া যাচ্ছে না তাকেও খুঁজে নিয়ে এসে টিকা দিয়ে দেয়া। এবং WHO এবং ইপিআই এর 50 বছরের ইতিহাসে এই ইভ্যালুয়েশনটি আসলে তুলে ধরছে। অর্থাৎ ইপিআই শুধু একটা এখন আর ভ্যাকসিনেশন প্রোগ্রাম নয়, এটা আসলে একটা হেলথ সিস্টেমের অংশ।
0: তাহলে খুব গুরুত্বপূর্ণভাবে এটা আমাদের নগরস্বাস্থ্যের একটি অংশ হয়ে উঠেছে, বা আবার গ্রাম স্বাস্থ্য বলি সেখানেরও একটি অংশ। আমরা ডক্টর মাহমুদের কাছে জানতে চাইব, আপনি যেহেতু সিটি কর্পোরেশনের সাথে কাজ করছেন, নগর স্বাস্থ্যের দিক থেকে এই টিকাদান কতটা গুরুত্বপূর্ণ, এবং কাদেরকে আমরা এই টিকাদান কর্মসূচির আওতায় আনছি?
3: অনেক ধন্যবাদ। আমাদের দেশ অন্যান্য দেশের মতো এখন আরবানাইজেশন এবং হলো গিয়ে গ্লোবালাইজেশনের যুগে। আমরা যদি ঢাকা শহরের কথা বলি অথবা আরবান এরিয়াতে, কিন্তু এখন আমাদের লাস্ট যে জরিপ সেখানে জনসংখ্যা 38% দেখাচ্ছে, এবং এই জনসংখ্যা কিন্তু আরবান এরিয়াতে ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। সেইভাবে যদি আমরা টোটাল জনসংখ্যার এতটা পার্সেন্টেজ যদি আরবান এরিয়া থাকে, বিশেষ করে ঢাকা এরিয়াতে তো আরও বেশি, সেখানে ইপিআই কার্যক্রম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আরবান এরিয়ার জন্য। এখানে অনেক বেশি চ্যালেঞ্জ দুইটা কারণে আরও বেশি আমি গুরুত্বপূর্ণ বলবো, রিসিপিয়েন্ট সাইড এবং হলো গিয়ে সার্ভিস প্রোভাইডারের সাইড। আর আমাদের যে রুরাল এরিয়াতে হেলথের যে সিস্টেমটা আছে, স্ট্রাকচার ডেলিভারি হেলথ সেবা দেওয়ার, সেই ধরনের কিন্তু স্ট্রাকচার আরবান এরিয়াতে নেই, এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এখানে স্লাম পপুলেশন আছে, ইনফর্মাল সেটেলমেন্ট আছে, প্রতিদিনই মাইগ্রেশন হচ্ছে, ইনমাইগ্রেশন হচ্ছে, এক স্লাম থেকে আরেক স্লামে যাচ্ছে, ফ্লোটিং পপুলেশন আছে, সকল প্যারেন্টসরাই ওয়ার্কিং, যে বাসায় কাজ করে অথবা রিক্সা চালায় তারাও কিন্তু ওয়ার্কিং, মানে আরবান এরিয়াতে ম্যাক্সিমাম মানুষই দুইজনই ওয়ার্কিং প্যারেন্টস। এছাড়াও বর্ডার এরিয়া আছে, সিটি কর্পোরেশন টু সিটি কর্পোরেশন, তারপর আরবান পেরি আরবান, সেই সকল কারণে আরবান এরিয়াতে ইপিআই কার্যক্রমটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ একই সাথে। সেই জন্য এখানে যে আমাদের ইপিআই কার্যক্রমে এখন আমরা 12টি রোগের বিরুদ্ধে শিশুদেরকে টিকা দিচ্ছি, সেই কার্যক্রমটা যদি আমরা সকল শিশুকে রিস্ক করতে চাই সেখানে অনেক গুরুত্ব রয়েছে, এবং সেই রিস্ক করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হলো গিয়ে না হলে কিন্তু আমরা ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজগুলো সেগুলোর যে ইরাডিকেশন বা এলিমিনেশন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না।
0: আমরা টিবি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও, মিজেলস এই 6টি রোগের কথা ডক্টর মালিহার কাছ থেকে শুনেছি, এছাড়াও আর কি কি রোগের বিরুদ্ধে আসলে ইপিআই তে টিকা দেয়া হয় সাধারণ জনগণের জন্য?
3: পরবর্তী রোগের বিরুদ্ধে টিকাগুলো ইনক্লুড হয়েছে, তার মধ্যে আছে হলো হেপাটাইটিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, তারপর হলো নিউমোকক্কাল নিউমোনিয়া, এবং হলো আমরা পোলিও মাইলাইটিসের জন্য যেটা ওপিভি ছিল সাথে আমাদের ইনজেক্টেবল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন অ্যাড হয়েছে। এবং রিসেন্টলি আমি শুধু ভ্যাকসিনের দুইটার কথা বলছি, সেটা হলো সার্ভাইকেল ক্যান্সারের ভ্যাকসিন এবং টাইফয়েড ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো আমাদের লাস্ট 2 বছরে হলো গিয়ে সংযুক্ত হয়েছে ইপিআই কার্যক্রমে।
0: ধন্যবাদ। এবার ডক্টর মালিহার কাছে আমি জানতে চাইবো যে বিভিন্ন সময়ে নতুন ভ্যাকসিন, বিশেষ করে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ভ্যাকসিন বা টাইফয়েড ভ্যাকসিন, এই ধরনের নতুন ভ্যাকসিনগুলো আসলে কেন যুক্ত করা হয়?
1: এই জন্যই ইপিআই কে আসলে যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন বলা হয়, যে আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড হচ্ছে। যেমন প্রথমে 6টা দিয়ে শুরু হয়েছিল, এরপর 12টা, এভাবে করে আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের ইপিআই পরিবার, এবং একটা করে নতুন ভ্যাকসিন অ্যাড হচ্ছে। ভ্যাকসিন প্রোগ্রাম আসলে কখনো স্থির থাকে না। রোগের বার্ডেন কি, কোন ভ্যাকসিন আসলে অ্যাভেলেবল, এবং ভ্যাকসিনের ইফেক্টিভনেসটা কতখানি, এর সেফটি, কস্ট ইফেক্টিভনেস এবং দেশের প্রোগ্রামের ক্যাপাসিটি, এই সব কিছু বিবেচনা করে একটা নতুন ভ্যাকসিন একটা দেশে ইন্ট্রোডিউস করা হয়। আর এখন ইমিউনাইজেশনের কনসেপ্টও এখন বড় হচ্ছে, ব্রডার হচ্ছে, শুধু যে শিশুদের জন্যই, ইনফেন্সিদের জন্যই না, লাইফ কোর্স ইমিউনাইজেশন নিয়েও এখন আসলে গভর্নমেন্ট চিন্তা করছে বা প্রতিটা দেশ ভাবছে। যেমন HPV ভ্যাকসিনেশন অ্যাডোলেসেন্ট গার্ল দেরকে দেয়া হয়, যেটা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের সঙ্গে সম্পর্কিত। এছাড়া টিকা শুধু রোগ প্রতিরোধের বিষয় নয়, এটি ভবিষ্যতে সুস্থ পপুলেশন তৈরির জন্য একটা এক ধরনের ইনভেস্টমেন্ট।
0: ধন্যবাদ। এবার আবারও আসি ডাক্তার মাহমুদ আপার কাছে। আমরা শুনলাম ইনফেন্টদেরও আছে, আবার গর্ভবতী নারীদের জন্য টিকার ব্যবস্থা আছে। আপনি যদি একটু জাস্ট টার্গেট পপুলেশন, যেটা উদ্দিষ্ট জনগোষ্ঠী সম্পর্কে একটু বলেন, কারা কারা আসলে এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা পাবেন?
3: আমাদের তিনটা গ্রুপ যদি আমরা ভাগ করি, একটা হলো শিশু, যাদের বলছি যে 2 বছর নিচের সকল শিশুরা টিকা পাবে। আর একটা গ্রুপ হলো এখন যেটা SPV সার্ভাইকেল ক্যান্সারের বা জরায়ু মুখের ক্যান্সারের যে টিকা, সেটা হলো 10 বছরের যে কিশোরীরা

0: আমরা টিডি টিকা দিয়ে থাকি।
1: আমরা এতগুলো রোগের বিরুদ্ধে ভ্যাকসিন দিচ্ছি, আপনি যখন রোগের নাম বলছিলেন তখন মিজেলস এর কথাও বলেছেন, এই 2026 সালে এসে হঠাৎ করে কেন আমরা মিজেলস বা হামের এত বড় একটা আউটব্রেক দেখলাম, কি মনে হয় আপনার কেন এটা হচ্ছে?
0: আমরা সকলেই জানি 2025 এর ডিসেম্বর থেকে ডেটা পাচ্ছিলাম যে মিজেলস পেশেন্ট পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তারপরে জানুয়ারি থেকে আমরা আউটব্রেক পেয়েছি। এবং আমি যদি একটা মাসের তথ্য দিই, 15 মার্চ থেকে 14 এপ্রিল, মানে এই এক মাসে 19,000-এর বেশি সাসপেক্টেড মিজেল কেস পাওয়া গিয়েছে, এবং হলো গিয়ে ল্যাবরেটরি কনফার্ম কেস, যে একদম ব্লাড সিরাম থেকে যেটা যে একদম মিজেল কেস, সেটা প্রায় 3,000-এর মতো। এবং আমাদের বাংলাদেশের 58টি ডিস্ট্রিক্ট আক্রান্ত হয়ে গিয়েছিল একসাথে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ছিল শিশু, বিশেষ করে 45% বেশি ছিল 9 মাসের নিচের শিশু, যাদেরকে কিন্তু আমরা রুটিন ইপিআইতে ভ্যাকসিন দেই না। আমরা 9 মাস পূর্ণ হওয়ার পরে কিন্তু ভ্যাকসিন আর মিজেলসের যে বা হামের যে ভ্যাকসিন সেটা দেওয়া শুরু করি। কিন্তু আমাদের এই আউটব্রেকে 9 মাসের শিশুর অনেক শিশু ছিল, যাদের বয়স 6 মাস, 4 মাস, ইভেন 3 মাসের শিশু হামে আক্রান্ত হয়েছে। এর পরবর্তীতে বাংলাদেশ সরকার হলো গিয়ে একদম জরুরিভাবে হাম রুবেলার ক্যাম্পেইন শুরু করে, যেটা আপনারা সকলেই জানেন যে 5ই এপ্রিল 2026 সালে, এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনগুলোতে হলো গিয়ে 12 এপ্রিল থেকে এবং 20 এপ্রিল থেকে সারা বাংলাদেশ ব্যাপী হলো গিয়ে এই হাম রুবেলার ক্যাম্পেইন পরিচালিত হয়, এই হামের যে প্রাদুর্ভাব অথবা আউটব্রেক এটাকে কন্ট্রোল করার জন্য।
1: এই মিজেলস এর আউটব্রেকের বাইরেও ইপিআই এর সেই জন্ম থেকে ইপিআই অনেকগুলো অর্জন আছে। ডাক্তার মালিয়ার কাছে আমি আবার জানতে চাইব, বাংলাদেশের ইপিআই এর বড় অর্জনগুলো যদি একটু আমাদের সামনে তুলে ধরেন।
2: বাংলাদেশে ইপিআই এর মাধ্যমে আসলে অসাধারণ কিছু অর্জন আমাদের আছে। আমরা পোলিও ফ্রি স্ট্যাটাস ধরে রেখেছি, যার কারণে কিন্তু আমাদেরকে সরকারিভাবে আমাদের বাংলাদেশ সরকারকে এই পোলিও ফ্রি স্ট্যাটাসের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে WHO থেকে। এছাড়াও আমাদের যে ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল টিটানাস এলিমিনেশনের যে পর্যায়ে সেটাও আমরা অর্জন করেছি, এবং রুবেলা কন্ট্রোলের ক্ষেত্রেও আমাদের একটা বিশাল অগ্রগতি কিন্তু লক্ষ্য করা গেছে রিসেন্ট সময়ে। একই সঙ্গে গত কয়েক দশকে আমরা হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, রুবেলা, নিউমোকক্কাল ডিজিজ এবং IPV বা FIPV বলে যেটাকে, ফ্র্যাকশনাল IPV সহ নতুন নতুন ভ্যাকসিনও এই প্রোগ্রামের সাথে আমরা যুক্ত করেছি। অর্থাৎ ইপিআই একটা স্ট্যাটিক প্রোগ্রাম নয়, এটা সময় ও রোগের সাথে এপিডেমিওলজি অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। এবং আমাদের সবচেয়ে বড় অর্জন, আমরা বাংলাদেশ সরকার পোলিও ফ্রি স্ট্যাটাসের পাশাপাশি ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। সো আমাদের আসলে অনেকগুলো অর্জন ইপিআই ক্ষেত্রে আছে।
1: এবার আবারও ডাক্তার মাহমুদের কাছে ফিরে আসবো, এই যে অর্জনগুলো পেয়েছি মানে আমরা সাধারণ জনগণের কাছে ততটাই পৌঁছাতে পেরেছি, কিন্তু যারা এখন শুনছেন হয়তো অনেকে জানেন না যে টিকাটা কোথায় গিয়ে পাবেন, একটু যদি এটা জানানো যায় কোথায় গেলে তিনি এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আসতে পারবেন এবং এর জন্য তার কোনো খরচ আছে কিনা।
0: অনেক ধন্যবাদ। আমি ডাক্তার মালিহার কথাটা ধরে যদি আসি, যে আমাদের বাংলাদেশে সাকসেসফুল হেলথ এর প্রোগ্রাম থাকলে ইপিআই প্রোগ্রাম সবচেয়ে এক নাম্বারে থাকবে, সেই হিসেবে আমাদের দেশের প্রায় 80% প্যারেন্টস কিন্তু নিজে থেকেই এখন আসে টিকা দেওয়ার জন্য, এবং কোথা থেকে টিকা দেবে তার বাড়ির কাছে সেটা চিনে নেয়। বাট 15-20% প্যারেন্টস হলো গিয়ে বাবা মা বা কেয়ার গিভাররা টিকা নিতে আসে না, তাদের জন্যই আমরা এতদিন, যে লাস্ট 10 বছর যদি বলি, এই 20% শিশুর জন্যই কাজ করে যাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রত্যেকটা অথরিটির কাছে, সিটি কর্পোরেশন হোক বা রুরাল এরিয়াতে হোক, আমাদের কিন্তু মাইক্রো প্ল্যান করা থাকে, একদম ওই এরিয়া জুড়ে ওয়ার্ড ভিত্তিক আমাদের মাইক্রো প্ল্যান করা আছে, একদম সেন্টার ভিত্তিক কমিউনিটি বা ছোট ছোট পকেট বেসড হলো মাইক্রো প্ল্যান করা থাকে, সেইভাবেই হলো গিয়ে এবং বছরের পর বছর জুড়ে সেই জায়গাগুলোতেই কিন্তু ইপিআই টিকা দেওয়া হয়ে থাকে। তো এই তথ্যগুলো আপনারা কিভাবে পাবেন, যদি আমি শুধু একটা সিটি কর্পোরেশন এক্সাম্পল দিই, DNCC ঢাকা নর্থের, এই যে সেন্টারগুলো এটা কিন্তু জিও লোকেশন সহ, আমাদের 560টা ইপিআই সেন্টার আছে অস্থায়ী মিলে, একদম জিও লোকেশন সহ এই সেন্টারগুলো আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে, সেখানেও আমাদের এই 560টা সেন্টারের কেন্দ্রের নাম, লোকেশন সহ এবং কর্মীর যে নাম, যে ফোকাল পার্সন, তার ফোন নাম্বার সহ আছে। আমি বিশ্বাস করি একইভাবে প্রতিটা সিটি কর্পোরেশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে, যে আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান, তা আপনারা কিন্তু সহজে আপনার নিকটস্থ টিকা কেন্দ্রের ঠিকানা এবং কন্ট্যাক্ট পার্সনের নাম এবং ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। এবং হলো গিয়ে আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেছিলেন, সম্ভবত যে খরচ বা সার্ভিস চার্জ, এটা অবশ্যই হলো গিয়ে এটা আমাদের জন্য একটা পেইনফুল কোয়েশ্চেন আমাদের জন্য। সার্ভিস চার্জ নামে দেখা যাচ্ছে অনেকে খরচ নিচ্ছে, অনেক এনজিও যারা কাজ করছে এবং প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিক, কোথাও কোথাও খরচের হারটা অনেক বেশি। এই জিনিসটা আমাদের আরবান এরিয়াতে ইমিউনাইজেশনের ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ, এবং ড্রপ আউট যে হয় অথবা লেফট আউট যে শিশু থাকে, এই কারণেই কিন্তু হয়ে থাকে, একটা সার্ভিস চার্জ নেওয়া হয়। আমরা যখন এনজিও বা ক্লিনিক বা হসপিটালগুলোকে এই ব্যাপারে চিঠি দেই বা মিটিংয়ে জানতে চাই, তখন তারা বলে তারা তো সার্ভিস চার্জ হিসেবে নেয় এবং তারা যে সার্ভিস প্রোভাইডার তাদের যা আছে ভ্যাকসিনেটর বা প্যারামেডিক্স তাদেরকে তো তাদের স্যালারি দিতে হয়, সেই হিসেবে তারা পুশিং চার্জ

0: বা অন্য কিছু না, তারা সার্ভিস চার্জটা নিয়ে থাকে।
1: সরকারি
2: টিকাটা আসলে ফ্রি, সরকারি ফ্রি টিকা ওরা কোনোভাবে এটাকে চার্জ করতে পারে না, এবং ওরা আসলে এটা করেও না। ওরা বেসিক্যালি সার্ভিস চার্জ হিসেবে কিছু কাউন্ট করে, ওদের যে কর্মীরা টিকা দেয় তাদের বেতন হিসেবে হয়তো তারা কিছুটা সার্ভিস চার্জ নেয়। এবং এটার জন্য প্রতি বছরই সিটি কর্পোরেশন তাদেরকে বারবার ওয়ার্নিং দেয় যে না, এটা আসলে নেওয়া যাতে না হয়।
1: অনেক ধন্যবাদ আপনাদেরকে। ডক্টর মাহমুদা তার আলোচনায় বলছিলেন ড্রপ আউটের কথা। এই ড্রপ আউট ছাড়াও ইপিআই এর আর কোন চ্যালেঞ্জ আছে কিনা আমি এবার ডক্টর মালিহার কাছে জানতে চাইছি।
2: এখানে চারটা পয়েন্ট উল্লেখ করতে চাই। একটা হচ্ছে জিরো ডোজ ও আন্ডার ইমিউনাইজড চিলড্রেন। জিরো ডোজ বলতে বোঝায় আসলে যে বাচ্চাটা একেবারেই কোনো ভ্যাকসিন পায়নি, আর আন্ডার ইমিউনাইজড হচ্ছে যারা শিডিউলটা সম্পূর্ণ করেনি, মানে শুরু করেছে কিন্তু কোনো জায়গায় গিয়ে সে বাদ পড়ে গেছে। এই দুইটা গ্রুপই খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা গ্রুপকে টার্গেট করে আমাদের আসলে আপা যেটা বলছিলেন যে মাইক্রো প্ল্যান করে তাদেরকে কিভাবে মপ আপ করে এই সংখ্যাগুলোকে কমিয়ে আনা যায় সেটার জন্য আসলে আমাদের কাজ করতে হবে, এবং এটা একটা খুব বড় একটা চ্যালেঞ্জ, বিশেষ করে আরবান জায়গায় যেখানে আসলে মানুষজন মুভিং, মানে এক জায়গা থেকে আরেক কন্টিনিউয়াস তার বাসা পরিবর্তন করে। এছাড়া আরবান ইনইকুয়ালিটি একটা ব্যাপার আছে, যে শহরের আসলে পপুলেশন ডেন্সিটি বেশি হলেও সব জায়গায় সার্ভিস অ্যাক্সেস আসলে সমান না, যে কারণে এক জায়গায় মানুষ হয়তো বেশি সার্ভিস পয়েন্টে বেশি পাচ্ছে, কোনো জায়গায় হয়তো সার্ভিস পয়েন্ট অনেক দূরে যেখানে বাচ্চাগুলো আসলে টিকা নিতে যেয়ে বাদ পড়ে যাচ্ছে। এছাড়া ডাটা ট্র্যাকিং এর একটা বিষয় আছে, যে শুধু কভারেজের নাম্বার না, ইন্ডিভিজুয়াল বাচ্চাটা এবং যে মিসড পপুলেশনটা, যে কারা বাদ পড়ে যাচ্ছে, এটার আইডেন্টিফিকেশনটাও আসলে একটু জরুরি, যেটা ডিজিটাল হেলথের মাধ্যমে বা ডিজিটাল হেলথ ডিভাইসের মাধ্যমে করা সম্ভব, সিস্টেমের মাধ্যমে এটা করা সম্ভব। চার নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে রুটিন ইমিউনাইজেশন আর ক্যাম্পেইন, মানে রুটিন ইমিউনাইজেশন যেটা নিয়মিত টিকাদান চলছে, এবং ক্যাম্পেইন হচ্ছে যেই জায়গায় প্রয়োজন আমরা মনে করছি সেই জায়গায় আবার একটা নতুন ধরনের সিস্টেম করে অনেকগুলো বাচ্চাকে একসাথে নিয়ে আসার জন্য করা যেতে পারে। এই দুইটা জিনিস ক্যাম্পেইনে হচ্ছে আসলে আউটব্রেক কন্ট্রোল করতে আমরা বেশি ব্যবহার করি, এবং লং টার্ম সলিউশন হলো শক্তিশালী
3: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার এজেড এম জাহিদ। শ্রোতা বন্ধুরা, লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা ও নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহের মতো নেতিবাচক বিষয়গুলোর বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যা দিবস পালন করা হয়। আজকের কন্যা শিশুই আগামী নারী, দেশের সুযোগ্য নাগরিক, তাই বাংলাদেশ সহ সারা বিশ্বের কন্যা শিশুদের সামগ্রিক বিকাশের সম অধিকার ও সম সুযোগ নিশ্চিত, যথাযথ বিনিয়োগ এবং প্রচলিত আইন নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং যুগোপযোগী সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করছে। আমরা আজকের এই সম্প্রচারের শুরুতে গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি বাংলাদেশের কন্যা শিশু এবং নারী সমাজের সার্বিক সুরক্ষায় ও উন্নয়নে যুগান্তকারী এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি সমাজ থেকে বৈষম্য দূর করে কন্যা শিশুদের দক্ষ মানব সম্পদ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। নারীদের স্বার্থ সংরক্ষণ এবং কন্যা শিশুদের লালন পালন ও সুরক্ষায় রাষ্ট্রীয় সর্বোচ্চ মনোযোগ দিতে 1978 সালের 11 ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম পৃথক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, শিশু একাডেমি, শিশু পার্ক এবং প্রবর্তন করেন জাতীয় শিশু পুরস্কার ও নতুন কুড়ি, যেখানে ছেলে শিশুদের পাশাপাশি কন্যা শিশুরাও অংশগ্রহণ করছে। কন্যা শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল ও স্বাবলম্বী করতে 1976 সালের 8ই মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবার পুলিশ বাহিনীতে এবং পরবর্তীতে বাংলাদেশ আনসার বাহিনীতে নারী সদস্য নিয়োগের ব্যবস্থা করেন। তাঁর গড়ে তোলা এই শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কন্যা শিশুদের জন্য মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা উপবৃত্তি চালু করেন জানান। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চে উঠছেন এবং তিনি মঞ্চে আসন গ্রহণ করে এবারে জাতির সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ছোট্ট পাখির কিচির মিচির, রঙিন সকাল এলো। আজকে সময় ঐক্যতানের আওয়াজ কণ্ঠে তোলো। সম্মানিত সুধী, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026-এর আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই।
1: আমরা কন্যা শিশু সকল বাধা পেরিয়ে এই মহাবিশ্বকে জয় করতে চাই, এই প্রত্যাশাকে সামনে রেখে আমি অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
0: প্রিয় সুধী, 1986 থেকে 1995 সালের মধ্যে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে কন্যা শিশুর অধিকার রক্ষা ও বৈষম্য দূর করার উপর জোর দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 1990 সালকে সার্ক কন্যা শিশু বর্ষ এবং 1990 সাল থেকে 1999 সালকে সার্ক কন্যা শিশু দশক ঘোষণা করা হয়।
1: সেই ধারাবাহিকতায় 2000 সালে 3 সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে 30 সেপ্টেম্বরকে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2001 সাল থেকে এটি নিয়মিত উদযাপিত হয়ে আসছে।
0: সমাজের প্রতিটি স্তরে কন্যা শিশুর সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে এই দিবসের গুরুত্ব অপরিসীম।
1: প্রিয় সুধী, এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশপ্রেম ও সংগ্রামের অবিস্মরণীয় মহাকাব্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
0: বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। গণতন্ত্র মুক্তির আন্দোলন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
1: আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিকে আলোকিত ও মহিমান্বিত করে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP।
0: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন MP। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিমা রহমান MP।
1: সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগম, জনাব প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং মিস শাহিন আক্তার ডলি, সহসভাপতি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম।
0: মঞ্চে আরও উপস্থিত আছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মিস শায়লা শারমিন জামান মহোদয়। আরও উপস্থিত আছে আমাদের দুজন বন্ধু কন্যা শিশু বক্তা সামিহা জাহান সারা এবং সারিতা ইবনাত।
1: আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টা প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সম্মানিত একাডেমিশিয়ান, সুশীল সমাজের অতিথিবর্গ, উপস্থিত শিশু ও সম্মানিত অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মেহজাবিন মাহফুজ রামিসা
0: এবং আমি রূপসঞ্চারী চর্যা। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপনা করছেন সুপমা সাইফা এবং বেগম বদ্রুন্নাহার তমা।
1: অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী জনাব রাহাতারা বেগম। প্রিয় সুধি, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
0: প্রিয় সুধি, এখন পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। তিলাওয়াত করছে বন্ধু মারজুকা ইসলাম মুনতাহা।
2: আসসালামু আলাইকুম।

0: অর্থাৎ আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে, তিনি পবিত্র ও মহিমান্বিত, আর নিজেদের জন্য তাই স্থির করে যা তারা কামনা করে, অর্থাৎ পুত্র সন্তান। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে যে সুসংবাদ দেয়া হয়েছে তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে, সে চিন্তা করে, হীনতা স্বীকার করে। কি তাকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে? সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট। আসসালামু আলাইকুম।
1: এবারে পবিত্র শ্রীমদ ভগবদ গীতা থেকে পাঠ করছে বন্ধু ধৃতি রায়।
2: নমস্কার। ওম তসত ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। শ্রী ভগবান উবাচ।

0: Bismillahirrahmanirrahim. আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সভাপতি, মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সম্মানিত অতিথিবৃন্দ, সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সহসভাপতি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, কান্ট্রি ডিরেক্টর দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং দুজন শিশু বক্তা, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে আগত সম্মানিত সচিববৃন্দ ও এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত সুধীজন এবং উপস্থিত শিশুরা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সকলকে জানাই আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধি, 2026 সালে কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী 2026 সালে এই দিবসে সবচেয়ে জরুরি বিষয়টির দিকেই আলোকপাত করা হয়েছে, বাল্যবিবাহ। ইউনিসেফের তথ্য বলছে, বর্তমানে বিশ্বে প্রায় 65 কোটি নারী 18 বছর বয়সের আগেই বাল্যবিবাহের শিকার হচ্ছেন। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2025 অনুযায়ী বাংলাদেশে 18 বছরের নিচে বাল্যবিবাহের হার 47.2%। এবছরের প্রতিপাদ্যের মাধ্যমে তাই আহ্বান জানানো হয়েছে, 18 বছরের আগে বিয়ে নয়। প্রিয় সুধি, বাল্যবিবাহ কিংবা শিশু বিবাহ আমাদের কন্যা শিশুদের সম্ভাবনার পথে একটি বড় বাধা। বাংলাদেশে কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পুষ্টি, আইনি সহায়তা, ন্যায়সঙ্গত অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ এবং বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় সুধি, কন্যা শিশু পরিবারের বোঝা নয়, তারা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের অপার সম্ভাবনা। তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারা রাষ্ট্রের সম্পদে পরিণত হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য মহামান্য প্রধান অতিথি, মাননীয় সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সানুগ্রহ উপস্থিতি ও সদয় দিক নির্দেশনা আমাদের কন্যা শিশুদের উজ্জীবিত করবে এবং দিবসের প্রতিপাদ্যকে ধারণ করে জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। আবারও কন্যা শিশু দিবসে সকল কন্যা শিশুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। কন্যা শিশুদের অধিকার ও এগিয়ে চলার সংগ্রাম নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র এখন প্রদর্শিত হবে। প্রিয় সুধী, প্রদর্শিত হচ্ছে প্রামাণ্যচিত্র।
2: প্রতিটি কন্যা শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নেয় একটি স্বপ্ন, তার চোখে থাকে পৃথিবী, ডাক্তার, শিক্ষক বা নিজের মতো করে বাঁচার স্বপ্ন। সুখের সময়েও ঝড় ওঠে, লন্ডভন্ড করে দিয়ে যায় দুরন্ত শৈশব, মুছে দিতে চায় প্রতিভার বৈভব। কন্যা শিশুর চলার পথ সব সময় মসৃণ নয়, দারিদ্র, বাল্যবিবাহ, শিশুশ্রম, সহিংসতা, যৌন হয়রানি তার স্বপ্নকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। একটি কন্যা শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেলে শুধু তার ভবিষ্যৎ থেমে যায় না, থেমে যায় তার অগ্রযাত্রা, থেমে যায় সমাজ ও দেশের অপার সম্ভাবনা। বাল্যবিবাহ একটি সামাজিক ক্ষত, একে রুখতে হবে, করতে হবে প্রতিহত। এক সমীক্ষায় দেখা গেছে, দেশে 18 বছরের কম বয়সী মেয়েদের মধ্যে 47.2% বিয়ে হয়ে যায়। এই পরিস্থিতি ঠেকাতে সতর্ক হতে হবে, দৃঢ় হতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। অল্প বয়সে মা হলে মা ও শিশু দুজনেরই স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। 18 বছরের কম বয়সী মায়েদের নানা জটিলতায় পড়ার আশঙ্কা বেশি। অকাল মাতৃত্ব ডেকে আনতে পারে গুরুতর বিপদ। আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর। মেয়ে পড়ালেখা করলে শুধু তার ভবিষ্যৎই বদলাবে না, লাভবান হবে পুরো পরিবার। তাই সবার আগে দরকার শিক্ষা। একমাত্র প্রকৃত শিক্ষাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে, কন্যা শিশুদের ভবিষ্যৎ আলোকিত করতে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাল্যবিবাহ রোধে নারী শিক্ষা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি, যৌতুক প্রথা নিরুৎসাহিতকরণ এবং উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেছিলেন।
3: প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে।
2: নারী অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব বিষয় একীভূত করে তিনি গঠন করেন বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন। 1978 সালে তিনি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, যা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর হিসেবে পুনর্গঠিত হয়। মহাকালের মহাকাব্য। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানতেন, বাংলাদেশের সব কন্যাকে শিক্ষিত করতে না পারলে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। তিনি 1994 সালের জানুয়ারি থেকে দেশব্যাপী মাধ্যমিক স্তরের কন্যা শিশুদের জন্য প্রথমবারের মতো উপবৃত্তি কর্মসূচি চালু করেন।
4: শিশু এবং মা, এ দুটির উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। তাদেরকে শিক্ষিত করা এবং শিশুর যত্ন, তাদেরকে যে ছোটবেলায় বিশেষ করে এই যে টিকাদান, সেগুলির উপর আমরা সামাজিক, আমরা আমাদের যেখানে সভা সমাবেশ হচ্ছে সেখানে আমরা এগুলো কথা বলছি, সামাজিক আন্দোলনে আমরা এটা রূপান্তরিত করেছি।
2: কন্যা শিশু যাতে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে না পড়ে, সেজন্য প্রথমবারের মতো চালু করেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, ক্যাশ ফর এডুকেশনের মতো উদ্ভাবনী উদ্যোগ।
5: দেশের আর্থ সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন। নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে।
2: বাল্যবিবাহ বন্ধে আইন আছে, রাষ্ট্রের অঙ্গীকারও আছে, কিন্তু আইন তখনই কার্যকর হয় যখন সবার সম্মিলিত প্রচেষ্টায় তার প্রয়োগ নিশ্চিত করা যায়। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রতিবেশী ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আপনার চোখের সামনে কি অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে ঠিক হচ্ছে? চুপ করে থাকবেন না, সচেতন নাগরিক হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ করুন, কন্যার পাশে দাঁড়ান। আশপাশে বাল্যবিবাহের খবর পেলে দ্রুত 109 বা 999 নম্বরে জানান। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।
1: দেখলেন প্রামাণ্যচিত্র, ধন্যবাদ। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়, এই স্লোগানকে সামনে রেখে আমাদের বন্ধুরা কি ভাবছে তা শোনার সময় এসেছে। আমাদের মাঝ থেকে দুজন কন্যা শিশু বন্ধু তাদের অনুভূতি প্রকাশ করবে। সম্মানিত সুধী প্রথমে অনুভূতি প্রকাশ করবে বন্ধু সামিহা জাহান সারা।
6: আসসালামু আলাইকুম, আমি সামিহা জাহান সারা, প্রতিনিধিত্ব করছি রুম টু রিড বাংলাদেশের হয়ে এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সদস্য। শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ, সভাপতি অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, MP মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও উপস্থিত সুধী সবাইকে। এবারে জাতীয় কন্যা শিশু দিবস 2026-এর প্রতিপাদ্য, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়। এই প্রতিপাদ্যটি আমার কাছে শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের স্বপ্ন, অধিকার এবং ভবিষ্যতের কথা বলে। আমরা অনেক সময় শুনি
7: মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও, কিংবা মেয়েদের এত পড়িয়ে কি লাভ। অথচ আমরা শুনতে চাই মেয়ে বড় হচ্ছে, তার উচ্চশিক্ষার কথা ভাবো। আজকের মেয়েটি যখন শিক্ষিত ও স্বাবলম্বী হবে, তখন তার নিজের, পরিবার, সমাজ ও দেশের লাভ হবে। আমি পড়তে চাই, সুস্বাস্থ্য নিয়ে বড় হয়ে উঠতে চাই, বৈষম্য নির্যাতন মুক্ত জীবন চাই, আমার জীবনের নিরাপত্তা চাই, চাই রাষ্ট্রের সুনাগরিক হতে। আমি শুধু মেয়ে নয়, মানুষ হয়ে হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চাই। আমার সম্ভাবনা দিয়ে শুধু দেশ নয়, বিশ্ব জয় করতে চাই। আজ আমি শুধু নিজের জন্য কথা বলছি না, আমি কথা বলছি সেই মেয়েটির হয়েও যে এখনো চুপ করে আছে, যে স্কুলে যেতে চায় কিন্তু শিশু বিয়ের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, যে মনে মনে প্রশ্ন করে আমার কথা কি কেউ শুনবে। আমরা চাই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র আমাদের কথা শুনবে, আমাদের মতামত, পছন্দ, অপছন্দ, সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। শিশু বিয়ে আমাদের শৈশব থামিয়ে দেয়, অনেক সময় পড়াশোনা থামিয়ে দেয়, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমিয়ে দেয়। তাই আমাদের সমাজে এখন এই প্রশ্নগুলো ধ্বনিত হওয়া উচিত। একজন মেয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়াবে, সে কিভাবে নিরাপদ থাকবে। প্রতিটি মেয়ের মধ্যে নেতৃত্বের সম্ভাবনা আছে। আমার বিশ্বাস, জীবন দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আশা করি আমার বিশ্বাসের সারথি হবেন আপনারাও। পরিবর্তন সম্ভব। যখন একটি মেয়ে স্কুলে থাকে, তখন সে শুধু একটি শ্রেণীতে পড়ে না, সে নিজের ভবিষ্যৎ তৈরি করতে শেখে। যখন একটি মেয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, তখন সে শুধু নিজের জীবন নয়, তার পরিবার, সমাজ এবং দেশকেও এগিয়ে নিতে পারে। আমি তাদেরই একজন। আসুন সবাই অঙ্গীকার করি, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। আমার রাষ্ট্রের কাছে আমি সেই প্রতিশ্রুতি চাই যেখানে নির্দ্বিধায় বলতে পারি, আমার শৈশব আমার অধিকার, আমার শিক্ষা আমার অধিকার, আমার স্বপ্ন আমার অধিকার, আর আমার ভবিষ্যৎও আমার অধিকার। উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য শেষ করছি আমি সামিহা জাহান সারা।
1: ধন্যবাদ বন্ধু। প্রিয় সুধী, এবারে অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধু সারিতা ইবনাতকে।

0: মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে একজন শিক্ষার্থী হিসেবে কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। বাংলাদেশে নারী শিক্ষার ইতিহাসের দিকে তাকালে আমরা একটা অসাধারণ পরিবর্তনের গল্প দেখতে পাই। বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগীদের বিভিন্ন উদ্যোগ নারী শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম FSSAP। 1990 দশকের শুরুতে চালু হওয়া এই কর্মসূচির আওতায় মেয়েদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয়ের সহায়তা দেওয়া হতো। নিয়মিত স্কুলে উপস্থিত থাকা, পরীক্ষায় নির্দিষ্ট মান বজায় রাখা এবং নির্দিষ্ট বয়সের আগে বিয়ে না করার মতো শর্তও এখানে ছিল। এক সময়ে যে পরিবার ভাবত মেয়েকে এত পড়াশোনা করিয়ে কি হবে, সেই পরিবারই ধীরে ধীরে বুঝতে শুরু করলো একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবনই পরিবর্তন করে না, সে একটি পরিবার, একটি প্রজন্ম এবং শেষ পর্যন্ত একটি সমাজকে পরিবর্তন করতে পারে। আজ বাংলাদেশের মেয়েরা শুধু স্কুলের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, প্রশাসক, উদ্যোক্তা, সাংবাদিক এবং বিভিন্ন পেশায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তারা দেশের অর্থনীতি ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মেয়েদের শিক্ষার অগ্রগতি হলেও অনেক মেয়েই এখনও দারিদ্র, বাল্যবিবাহ, পারিবারিক দায়িত্ব, নিরাপত্তাহীনতা এবং সামাজিক বৈষম্যের কারণে শিক্ষা থেকে ঝরে পড়ছে। তাই আমাদের এখন শুধু মেয়েদের স্কুলে পাঠাতে হবে এই লক্ষ্যেই থেমে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য হতে হবে প্রতিটি মেয়ের শিক্ষা, প্রতিটি মেয়ের নিরাপত্তা, প্রতিটি মেয়ের মর্যাদা, প্রতিটি মেয়ের স্বপ্ন এবং প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার। মেয়েদের শিক্ষিত করা মানে আমার বাংলাদেশকে শিক্ষিত করা, আর প্রতিটি মেয়ের স্বপ্নকে সম্মান করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে সম্মান করা। ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ বন্ধু। বাংলাদেশকে কন্যা শিশু দিবসের ক্ষেত্রে একটি পায়োনিয়ার কান্ট্রি হিসেবে গড়ে তুলতে এবং সমাজ থেকে বৈষম্য ও কুসংস্কার দূর করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। এ পর্যায়ে ফোরামের পক্ষ থেকে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব প্রশান্ত ত্রিপুরাকে।
2: মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী এবং আজকে এখানে উপস্থিত শিশু শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। বাংলাদেশ জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের রাওয়াজ চালু হয়েছিল খুব বেশি দিন হয়নি, দুই যুগ। তো এই রেওয়াজ চালু তথা জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠনের ক্ষেত্রে শুরু থেকেই দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। দা হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে এবং তাদের বিভিন্ন কর্মসূচিতে প্রমাণ পেয়েছে ক্ষুধা ও দারিদ্র দূর করার একক সর্বোত্তম পন্থা হল কন্যা শিশু ও নারীর ক্ষমতায়নে বিনিয়োগ করা। এই বিশ্বাসের ভিত্তিতেই জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের গঠনের পর থেকে অদ্যাবধি দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এটির সেক্রেটারিয়েট হিসেবে কাজ করে এসেছে নিষ্ঠার সাথে। বলা বাহুল্য, বাংলাদেশে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠার কাজ এককভাবে কোনো সংগঠন বা সরকার করতে পারে না, তবে এই কাজে সবাই মিলে বিভিন্ন পর্যায়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিক পরিসরে এবং রাষ্ট্রীয়ভাবে নিরলসভাবে নিয়োজিত থাকলে নিশ্চয়ই কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সাফল্য আসবে, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রগতি অর্জন করব। তো আজকের আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের এই অনুষ্ঠানে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ জনাব প্রশান্ত ত্রিপুরা। প্রিয় সুধী, এবারে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি জনাব শাহিন আক্তার ডলিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আনন্দময় আয়োজনে সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী উপস্থিত আমাদের অনুপ্রেরণা, আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি বৃন্দ জনাব সেলিমা রহমান MP সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মিস ফারজানা শারমিন, মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়, মঞ্চে উপবিষ্ট সচিব ডক্টর রওশনারা বেগম, মহাপরিচালক মিস সাইলা শারমিন জামান, আমার সহকর্মীবৃন্দ, সুধীমিন মণ্ডলী এবং সামনে বসে থাকা প্রিয় প্রাণচঞ্চল আমাদের কন্যা শিশুরা। প্রথমেই আমি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে আপনাদের মাঝে সশরীরে উপস্থিত হয়ে কন্যা শিশুদের স্বপ্নকে উৎসাহিত করার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, আয়োজক কর্তৃপক্ষ এবং সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠায় এমন একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। উপস্থিত সুধী, আজকের দিবসের প্রতিপাদ্যটি আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়, সেটি হলো শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। এটি কেবল একটি স্লোগান নয়, এটি বাংলাদেশের প্রতিটি কন্যা শিশুর বেঁচে থাকার অধিকার, তবে তার আত্মমর্যাদা এবং তার সম্ভাবনা যে এক তার অদম্য একটি অঙ্গীকার। 4 দশকেরও বেশি সময় ধরে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন এবং কন্যা শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, একটি কন্যা শিশু যখন উপযুক্ত পরিবেশে পুষ্টি, শিক্ষা এবং ভালোবাসা পায়, তখন সে আর কোনো পরিবারের জন্য বোঝা হয়ে থাকে না, সে হয়ে উঠে পরিবার, সেই সমাজ এবং সেই পুরো দেশের সবচেয়ে বড় শক্তির একটি জায়গা। কিন্তু আজ যখন একটি সম্ভাবনাময় মেয়ের হাতে বই খাতার বদলে তুলে দেওয়া হয় সংসার, কিংবা তাকে ঠেলে দেওয়া হয় বাল্যবিবাহে অভিশাপে, তখন শুধু একটি শিশুই হারিয়ে যায় না, একটি গোটা প্রজন্মের স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আমাদের কন্যা শিশুরা আজ খেলাধুলায়, বিশ্বমঞ্চে এবং অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা লাল সবুজের পতাকা উড়িয়ে দিচ্ছে। তবে এখনো কেন বহু কন্যা শিশুরা দারিদ্র, সামাজিক এবং নিরাপত্তাহীনতা, ডিজিটাল প্ল্যাটফর্মে নির্যাতন কিংবা বাল্য বিবাহের ঝুঁকিতে দিন কাটাচ্ছে? আমরা কেন এখনো আমাদের মেয়েদের সুরক্ষায় দ্বিধাবোধ করছি? কেন একটি মেয়েকে বিয়ের উপযুক্ত হওয়ার আগেই পর করে দেওয়ার চিন্তা করছি? আমাদের স্পষ্ট বার্তা দিতে হবে, বাল্য বিয়ে কোনো সমাধান নয়, বাল্য বিয়ে একটি সামাজিক অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন। কন্যা শিশুর জন্য প্রয়োজন একটি নিরাপদ বিদ্যালয়, একটি সুরক্ষিত সমাজ, আইন, বিচার এবং তার মতামতের যথার্থ মূল্যায়ন। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত কন্যা শিশুর অধিকারের পক্ষে আওয়াজ তুলে আসছে, কিন্তু এই লড়াই শুধু আমাদের একার নয়, পরিবার, সমাজ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রীয় নীতিমালার সমন্বিত প্রয়াস ছাড়া কন্যা শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়। আজ মহামান্য রাষ্ট্রপতি উপস্থিতি প্রমাণ করেছেন রাষ্ট্র কন্যা শিশুদের অধিকার এবং সুরক্ষাকে সর্বোচ্চ অধিকার দিচ্ছেন। আমাদের প্রত্যাশা, সরকারি এবং বেসরকারি প্রতিটি উদ্যোগে কন্যা শিশুদের শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সুরক্ষায় বাজেট বরাদ্দ এবং কার্যক্রম আরো সুসংহত করা। আসুন আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকলে মিলে হাত তুলে দৃঢ় শপথ গ্রহণ করি, আমরা আমাদের কন্যা শিশুদের আর কোনো বাধার মুখে পড়তে দেব না। আমরা তাদের পথকে মসৃণ করব, তাদের আত্মবিশ্বাসকে ডানা মেলে উঠতে দেব। বাল্যবিয়ের অন্ধকারকে চিরতরে দূর করে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব যেখানে প্রতিটি কন্যা নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে, আমি পারব, আমি বিশ্ব জয় করব। মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কন্যা শিশু দিবসে সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ জনাব শাহিন আক্তার ডলি। প্রিয় সুধি, এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর রওশন আরা বেগমকে।

0: Bismillahirrahmanirrahim. Ya habuliman, ya sawi nasaw, wa ya habuliman, yusaw zukur. Ortho, mahan sishti kota jake iccha, konna shantan dan koren, ebong jake iccha, putra shantan dan koren. Surah, surah, ayat 49. Sammanito sudhi, antarjatik o jatiyo konna shishu divas, 2026 ujjapon upolokkhe ayojito, ajker ei onushthane uposthit, সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতি অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব ফারজানা শারমিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহামান্য রাষ্ট্রপতির সম্মানিত সহধর্মিনী, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি ও কর্মকর্তাবৃন্দ, কন্যা শিশু বক্তাগণ, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সহ সকল কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সুধীজন, গণমাধ্যম কর্মী, প্রিয় অভিভাবকবৃন্দ এবং উপস্থিত কন্যা শিশুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ বিশ্বের সকল কন্যা শিশুকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে কন্যা শিশু সহ শহীদ সকল যোদ্ধাদের এবং জুলাই যোদ্ধাদের। উপস্থিত সুধীমণ্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের বিকাশ ও প্রতিভা লালনের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার এই উদ্যোগের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে আজ আমাদের অঙ্গীকার হোক প্রতিটি কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা। প্রিয় সুধি, কন্যা শিশু কোনো পরিবারের বোঝা নয়, কোনো সমাজের অবহেলিত অংশ নয়, বরং সে একটি পরিবার, সমাজ ও জাতির অমূল্য সম্পদ। আজকের কন্যা শিশুই আগামী দিনের বিজ্ঞানী, উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং নেতৃত্বের আসনে অধিষ্ঠিত নারী। তাই কন্যা শিশুর স্বপ্নকে সম্মান জানানো মানে জাতির ভবিষ্যৎকে সমৃদ্ধ করা। সম্মানিত সুধি, আমরা জানি কন্যা শিশুর বিকাশের পথে এখনও রয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। বাল্যবিবাহ, যৌন হয়রানি, সহিংসতা, পুষ্টিহীনতা, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, ডিজিটাল জগতে নিরাপত্তাহীনতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বৈষম্য তার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। এসব প্রতিবন্ধকতা দূর করা শুধু সরকারের একা দায়িত্ব নয়, এটি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়। বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে। বর্তমান সরকার নারী ও কন্যা শিশুর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শিশুর নিরাপদ জন্মগ্রহণের পরিবেশ সৃষ্টি করা, শিক্ষা নিশ্চিত করা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, পুষ্টি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাল্যবিবাহ নিরোধ আইন 2017, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, সংশোধিত 2026 ইত্যাদি বাস্তবায়ন ও সমন্বয়ের মাধ্যমে কন্যা শিশুর জন্য আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধী, পরিবার উত্তম শিক্ষা কেন্দ্র। আমাদেরকে পরিবার থেকে সমতা ও মানবিক মূল্যবোধের চর্চা শুরু করতে হবে, এমন একটি পারিবারিক ও সামাজিক পরিমণ্ডল গড়ে তুলতে হবে যেখানে একটি কন্যা শিশু ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে, নিজের মতামত প্রকাশ করতে পারবে, প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সাহস অর্জন করতে পারবে। প্রিয় উপস্থিতি, 2004 সালের 10 অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক ও নারী শিক্ষার অগ্রগতির বিষয়ে বলেন, কন্যা শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, শিক্ষার মাঝপথে জড়ে পড়া শিশুর রোধ করা এবং মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কন্যা শিশুর অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি তার মৌলিক অধিকার। একটি শিশু নিরাপদে বেঁচে থাকা, শিক্ষা লাভ, সুস্বাস্থ্য, মত প্রকাশ, খেলাধুলা এবং স্বপ্ন দেখার অধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কন্যা শিশুর প্রতি বিনিয়োগ আসলে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও টেকসই ভবিষ্যতের প্রতি বিনিয়োগ। প্রিয় সুধী, আসুন আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে কোনো কন্যা শিশুর স্বপ্ন বাল্য বিবাহের কারণে থেমে যাবে না, দারিদ্র্য বা বৈষম্যের কারণে তার শিক্ষা বাধাগ্রস্ত হবে না, সহিংসতা ভয়ের কারণে তার স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে না। আমরা এমন একটি সমাজ চাই যেখানে প্রতিটি কন্যা শিশু তার যোগ্যতা, মেধা ও কর্মের ভিত্তিতে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারবে। কন্যা শিশুর স্বপ্নের ডানায় ভর করে রচিত হোক আগামীর সবার আগে বাংলাদেশ। পরিশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সফল ও অর্থবহ করার জন্য প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি ও আজকের অনুষ্ঠানের সভাপতি সহ উপস্থিত সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ সম্মানিত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সুধীবৃত্ত, এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব সেলিমা রহমান এমপিকে। কে

বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক ও জাতীয় নারী কন্যা শিশু দিবসে এই সুন্দর আয়োজনা সভার সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, আজকের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, আজকের বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শামীম, মঞ্চে উপবিষ্ট আছেন হাঙ্গার প্রজেক্ট এবং সচিব অধিদপ্তরের সচিব এবং এখানে দুজন খুদে বক্তা, এবং সামনে উপস্থিত আছেন আমাদের সামনে মহামান্য রাষ্ট্রপতির যোগ্য সহধর্মিণী রাহাতারা বেগম, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত আমার কন্যা শিশু ছোট ছোট শিশু বোনের আমার আসসালামু আলাইকুম ও কন্যাদের জন্য রইল শুভেচ্ছা। আজকে আমরা জাতীয় কন্যা শিশু জাতীয় কন্যা দিবস পালন করছি, আর যার এবার প্রতিবদ্ধ বিষয় বাল্য বিবাহ আর নয়, কন্যারা করবে বিশ্ব জয়। এটা অত্যন্ত সত্য কথা। মেয়েরা যদি, কন্যা শিশুরা যদি সঠিক শিক্ষা এবং নিরাপত্তা আর মর্যাদা পায়, তাহলে কিন্তু এই মেয়েরাই বাংলাদেশের ভবিষ্যৎ হবে এবং এই মেয়েরা অনেক কিছু করতে পারবে। আজকে যদি আমাদের এই বাংলাদেশে দেখতে পাই যে অনেক মেয়েরা আজকে এগিয়ে এসছে, আজকে আমাদের মাঝে পাইলট, প্রকৌশলী, তারপরে ডাক্তার, সচিব, বিভিন্ন কর্পোরেটের এবং ব্যাংকে বিভিন্ন কর্মরত মহিলা, অনেক মহিলা কাজ করছেন। এমনকি আমি দেখেছি করোনার কঠিন সময়ে, সেই সময় মহিলারা ঘরের মধ্যে থেকে বিভিন্নভাবে কর্মসংস্থান করে তাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে। এটা হলো কন্যা শিশুর, আমাদের মা নারীর একটা বিশেষ ক্ষমতা। তারা যদি সত্যিকার অর্থে সেই ক্ষমতাটা পায়, তাহলে তারা অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। আমাদের গ্রামীণ এলাকায় আমাদের শিশুরা কন্যা শিশু জন্মগ্রহণ করে, তখন তার পরিবার একটু বিরক্তি প্রকাশ করে এবং তারা ক্ষুণ্ণ হয়, কারণ তারা মনে করেন যে কর্মসংস্থান তো এই মেয়েরা করতে পারবে না, কাজেই তাদেরকে তারা বোঝা মনে করে। এবং সেই কারণে অতি অল্প বয়সেই, এমনকি 13 বছর বয়সেও আমাদের কন্যা শিশুর বিয়ে হয়ে যাচ্ছে, তারা বিয়ে দিয়ে দিচ্ছে। এবং এই শিশুটি যখন বিয়ে হয়ে যায়, তখন সে জীবনের কিন্তু কিছুই জানে না। একদিকে যেমন শিক্ষা পায় না, পরিবারে গৃহস্থলে কাজ করেছে, আবার শ্বশুর বাড়িতে গিয়ে অল্প বয়সে মা হয়ে, একটি পুষ্টিহীনতায় ভুগে একটা নির্জীব মা হয়, বেঁচে থাকে এবং তা নিয়ে সন্তানদেরও সে মানুষ করতে পারে না। এই যে দৃষ্টিভঙ্গি, এটার পরিবর্তন আনতে হবে। আমরা জানি আমাদের, আপনারা একটু আগে প্রামাণ্যচিত্র দেখলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এসে বলেছিলেন, আমাদের দুটি হাত, একটি হলো নারী আর একটি হলো পুরুষ, এই দুটি হাত যদি একসঙ্গে কাজ করতে না পারে, তাহলে সেই দেশ কখনো উন্নতির দিকে যেতে পারে না। এবং তখন থেকে কিন্তু নারী ক্ষমতায়নের জন্য কাজ শুরু হয়ে যায়। এরপরে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মেয়েদের শিক্ষার জন্য একটা বিপ্লব ঘটিয়েছিলেন, যিনি উপবৃত্তের মাধ্যমে মেয়েদের শিক্ষার জন্য কাজ করেছেন এবং শিশু সন্তানদের জন্য খাদ্যের বিনিময়ে কর্মসূচি দিয়েছিলেন, যে কারণে আমাদের গ্রামের মেয়েরা ক্রমশ শিক্ষা পেয়ে এখন বড় হয়ে উঠছে। কিন্তু আমাদের এটা সত্য কথা হলো, আজকে আমরা দেখেছি প্রান্তিক এলাকায়, গ্রাম্য এলাকায় এখনো সমাজের অনেক কুসংস্কার। আমরা জানি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে এবং তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে মাধ্যমে আমাদের কন্যা শিশু, আমাদের নারী ক্ষমতায়ন, কারণ নারী উন্নয়ন হলেই আমাদের উন্নয়ন।

তার দুই মেয়ে বাবা বাবার সঙ্গে কৃষি কাজ করত, কিন্তু সে পাশাপাশি শিক্ষাও নিত এবং সে তার বড় মেয়ে আজকে নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। মেজ মেয়েটাকে আমাদের ওখানে আমরা কিছু কাজ করছি যে কারণে সাঁতারে চান্স পেয়ে বিকেএসপিতে এসছে, এবং এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের মধ্যে একসঙ্গে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে কিন্তু মেয়েটা উপরে উঠেছে। তারপরে নেভি থেকে লোক এসেছিল, তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিয়েছে, সেখানে দুটো মেয়ে আর একটা ছেলে ঠেকেছে। তাহলে বোঝেন, মেয়েরা যদি সত্যিকারের শিক্ষা, নিরাপত্তা এবং অধিকার পায়, তাদের স্বপ্ন যদি তারা বাড়াতে পারে, স্বপ্ন যদি সম্ভব হয় তাদের দক্ষতা দিয়ে, সেই স্বপ্নের পরিপূরক কিন্তু মেয়েদের দক্ষতা অনেক বেশি, মেয়েদের মননও অনেক বেশি, এবং এই প্রতিভার বিকাশ ঘটাতে পারলেই কিন্তু এই জিনিসটা হয়। কাজে আমরা দেখেছি কন্যা সিন্ধু শিশু সন্তান আমাদের জন্য কিন্তু গর্ব, তারা বোঝা নয়, তারা জাতির সম্পদ। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমরা জানি মহিলা বিষয়ক মন্ত্রণালয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তারা গ্রামে গঞ্জে এই লক্ষ্যে কাজ করছে। যেমন আমি দেখেছি আপনার কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, আমি তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি দেখলাম তারা অনেকদিন যাবৎ কাজ করছে, এবং সেখানে আমার সবচেয়ে ভালো লেগেছে সেটি হলো যে তারা একটা স্কুল, বিভিন্ন স্কুল ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রীর সঙ্গে একটা মানে ক্লাস আলোচনা করছে, যার মাধ্যমে তারা বুঝতে সক্ষম হচ্ছে মেয়ে এবং পুরুষের যে মেয়ে এবং ছেলেদের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে সুন্দর করার জন্য তাদের স্বাস্থ্য সচেতনতা, তাদের প্রয়োজন সব কিছু সেখানে আলাপ করছে। তেমনি আমি দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন আমরা শিশু ও মহিলা ও শিশু মন্ত্রণালয় বলেছেন তাদের কিশোর কিশোরী যে ক্লাব সেটাকে তারা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাবে। এটাও কিন্তু একটা অত্যন্ত চমৎকার একটা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে তারা মেয়ে এবং কন্যা সন্তান এবং পুরুষ সন্তান তাদেরকে একসঙ্গে এই কিশোর কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নৈতিক জ্ঞান সব কিছু দেবে, এবং পুরুষ সন্তান এবং মেয়ে সন্তানদের সম্পর্কে শুধুমাত্র যেন শুধু জৈবিক নয়, সেটা যে সামাজিক এবং সাংস্কৃতিক সেটাও কিন্তু সেখান থেকে তারা এটা উপলব্ধি করতে শিখবে। আজকে আমাদের সমাজে এখনো পিছিয়ে আছে, তার কারণ আমরা এখনো অনেক কারণে আমাদের যে নৈতিক অবক্ষয় হয়ে গেছে, বিশেষ করে গত 17 বছরে যে ধ্বংস ঘটে গেছে আমাদের এই ঐতিহ্যবাহী সমাজের উপর, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন রাবিসার ঘটনা, একটা শিশু সন্তান 7 বছর না 6 বছর তাকে কি নির্মমভাবে একটি পুরুষ কিভাবে তাকে, এই যে সমাজের এই যে কারণ, এর মধ্যে অনেক কারণ আছে, মাদক আছে, অনেক কিছু আছে, প্রতিহিংসা সব কিছুই আছে, তার মধ্যেও আমাদের কন্যা শিশু সন্তানদের মানুষ করতে হবে, তাদের দক্ষতা দিতে হবে, তাদের যোগ্য করে তুলতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং এই যে তারা সহিংসতার শিকার হয় সেটাকেও রোধ করতে হবে। সেই জন্য আমরা আমাদের এই যে মহিলা মন্ত্র ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেমন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে, বেসরকারি আজকে হাঙ্গার প্রজেক্ট সহ আরও বেসরকারি বিভিন্ন সংস্থা আছে যাদের বিনিময় সঙ্গে নিয়ে কাজ করছে, এটা আমাদের একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে, এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলে আমাদেরকে সত্যিকার অর্থে একটি, এবং এখানে আমি একটা কথা ভুলে গেছি, আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলছেন বর্তমান, তিনি কিন্তু গ্রাম থেকে একদম হাত দিয়েছেন গ্রামের শিশু সন্তানের উপরে, তিনি নতুন করে আবার শুরু করেছেন যেটা শহীদ জিয়ার ছিল, এবং নতুন করে স্পোর্টস যার মাধ্যমে আজকে ছেলেমেয়েরা একসাথে তারা ফুটবল খেলছে, তারা হাডুডুডু খেলছে, তারা লাঠি খেলা খেলছে, এই যে গ্রামীণ যে ঐতিহ্য এবং এই যে গ্রামীণ যে আমাদের যেগুলো ছিল সেই কালচারটাকে তুলে আনছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সেই ব্যাপারকে আমাদের সবাইকে সম্মান করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। তা আমি আর বেশি কিছু বক্তব্য দেব না, আমি আজকে কন্যা শিশু এখানে যারা আছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, এবং তোমাদের স্বপ্ন

0: তোমাদের নিরাপত্তা, তোমাদের স্বাস্থ্য, সব কিছু নিয়ে তোমরা বড় হয়ে উঠবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই প্রক্রিয়া নিয়ে যেতে, যাতে বাংলাদেশের সত্যিকার অর্থে তোমরা বিশ্ব জয় করতে পারো। আবারও তোমাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে এবং দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ জনাব সেলিমা রহমান এমপি মহোদয়কে। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফরজানা শারমিন এমপিকে।

0: Bismillahirrahmanirrahim. আজকে আন্তর্জাতিক এবং জাতীয় কন্যা শিশু দিবস এর এই চমৎকার আয়োজনের আমাদের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, আমি বিশ্বাস করি যার কাছে আমি এখনো কন্যা শিশু, এবং আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার পেছনে যতগুলো মানুষের হাত আমার মাথার উপরে ছিল, তার হাতটা ছিল সবার আগে। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রোগ্রামটাকে আরো অনেক বেশি আলোকিত করার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জাহিদ, ওনাকে আমি চাচাই ডাকি, তিনিও একজন মানুষ, পিতৃ সমতুল্য। আমি মনে করি, বিশ্বাস করি, আজও আমি তার কাছে কন্যা শিশু। এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সভাপতি সহ আরও যারা রয়েছেন, এবং সামনে উপবিষ্ট রয়েছেন যারা, সকলকে আসসালামু আলাইকুম। একজন গ্রেসফুল লেডি আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন, ওনার নাম অনেকভাবে উচ্চারিত হয় কিন্তু আমি জানি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাকে জাফরি নাম বলেই ডাকেন সম্ভবত বাসাতে, এবং এত চমৎকার করে ডাকেন আমরা যখন যাই। আমি সেই গ্রেসফুল লেডিকেও অত্যন্ত সম্মানের সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে আমাদের এই প্রোগ্রামটিকে আপনি অনেক বেশি মহিমান্বিত করেছেন। আর আমার সামনে বসে থাকা লাল লাল ক্যাপ পরা আমাদের কন্যা সন্তানরা, আসলে কি বলবো জানি না, অত্যন্ত চমৎকার বক্তব্য যেটা আমাদের দুজন শিশু প্রতিনিধি আজকে এখানে বলে গেছেন। সারা, সম্ভবত তোমার নাম না, সারার একটি কথা আমার মাথায় গেঁথে গেছে, ও বলেছে যে আমরা তাদেরই একজন। তার আগে তিনি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে একটি কন্যা শিশু চাইলেই সব কিছু করতে পারে, নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করতে পারে, এবং সে তাদেরই একজন। শুধু এতটুকু যদি আমরা বিশ্বাস করি তাহলে হয়তো অনেক কিছুই আমাদের আর পেছনের দিকে যেতে হয় না। আজকে এই দিবসটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিশ্বে প্রতিপালিত হচ্ছে, প্রতিপাদ্য দেয়া হয়েছে চাইল্ড ম্যারেজকে ফোকাসে রেখে, যেন বিশ্বে এই বাল্য বিবাহটা দূর করা যায়। জাতিসংঘ বলছে যে প্রতি তিন সেকেন্ডে একটি বিশ্বে একটি বাল্য বিবাহ সংঘটিত হয়। বছরে 1 কোটি 20 লাখের উপরে সারা বিশ্বে বাল্য বিবাহ হয়। তবে আশার বিষয় যে গত 25 বছরে কম করে হলেও প্রায় 6 কোটি 80 লক্ষের উপরে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। এতে কিছুটা গ্রাজুয়েশন আমরা ধরতে পারি, কিন্তু এই কন্যা শিশু দিবসে খালি কেন বাল্য বিবাহকেই প্রতিপাদ্য হিসেবে নেওয়া হলো? আরো তো অনেক কিছু নেওয়ার কথা ছিল বা থাকতে পারত। গতকালকে রাতে, মানে আজকে মধ্যরাতে আমার একটা কনফারেন্স ছিল ম্যানিলাতে, তো আমি ফিরছি, ফ্লাইটে কিছুটা সময় পাওয়া গেছে, তো কনফারেন্সে যেহেতু আমি একটি কন্যা সন্তানের জননী, আমার মেয়ের বয়স 11.5 বছর, তো আমি যেহেতু ওকে সময় দিতে পারি না, আমি ওকে সাথে নিয়ে গিয়েছিলাম কনফারেন্সে, সে আমার সাথে ছিল। তো রাতে আমি যখন ফ্লাইটে ছিলাম, বসে বসে ওকে নিয়ে কিছু লিখছিলাম, হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি অন্ধকারে কি করো? আমি বললাম যে তোমাকে নিয়ে একটু লিখছি, আজকে কন্যা শিশু দিবস, ভাবলাম তোমাকে নিয়ে লিখি। তো সে একটু অবাকই হলো, অবাক হয়ে আমাকে খুব গভীর একটা প্রশ্ন সে আমাকে ছুড়ে দিয়ে বলল, খুব অবলীলায়, একটা দিনের জন্যই লিখবা? সো আই ওয়াজ জাস্ট গট সারপ্রাইজড যে 11.5 বছরের একটি কন্যা সন্তান, সে আমাকে কি অবলীলায় একটি গভীর প্রশ্ন ছুড়ে দিল যে কন্যা দিবস কি একদিনের জন্যই, মা কি একদিনের জন্যই আমাকে নিয়ে লিখবে? আমি বিশ্বাস করি যে প্রতিটি দিন হচ্ছে আমাদের কন্যা শিশুদের জন্য। বাল্য বিয়ে দূর করার জন্য যদি আমরা মনে করি যে আমরা আইন করে এটা বন্ধ করতে পারবো, এটা আসলে কোনোভাবে সম্ভব না। মঞ্চে আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বসে আছেন, তিনি একজন ব্যক্তি। মঞ্চে আজকে সমাজ কল্যাণ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বসে আছেন, তিনি একজন ব্যক্তি। কিন্তু এই অডিটোরিয়ামে বসে আছে অসংখ্য মা এবং বাবা। আমরা সকল মা বাবা মিলে যদি আওয়াজ তুলি, তবেই কেবল সম্ভব এই পরিবর্তনটা নিয়ে আসা। যে কোনো পরিবর্তন শুরু করতে হবে আমাদের ঘর থেকে। যদি ঘর থেকে শুরু করতে না পারি, আইন করে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। আমি সব জায়গায় একটি কথা বলি, ক্যাপিটাল পানিশমেন্ট, একটি রাষ্ট্রের সর্বোচ্চ যে পানিশমেন্ট সেটা দেয়া হয় রেপের জন্য। বাংলাদেশে কি সেজন্য রেপ বন্ধ হয়ে গেছে? হয়নি। আমরা আমাদের সন্তানকে যখন ছোট থেকে লালন পালন করি, আমরা তাদের কি নিয়ে ভয় পাই যে তাদেরকে আমরা এই যে কঠিন একটা পৃথিবীতে ছেড়ে দেব, কিভাবে ছেড়ে দেব? মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে হয়তো আমরা যদি চেষ্টা করি হয়তো পারবো একটি ভালো বাংলাদেশ, ভালো বিশ্ব তাদের জন্য গড়ার জন্য। কিন্তু কতজন সেই জায়গাটাতে এগিয়ে আসি? আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি, আমি মনে করি যে এই আমাদের উত্তরণটা অনেক দ্রুত সম্ভব। এবং এখনকার সময় সব থেকে বড় দাবি বলে আমি বিশ্বাস করি, তা না হলে আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না যে আমরা এই বাল্য বিয়ে রোধ করে কন্যা শিশুদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা পেছনে ফিরে তাকালে দেখব যে আমরা অনেক কিছু, যেমন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিন্তু নারী এবং শিশুদের উপরে অনেক বেশি এমফেসিস দিয়ে আমরা অনেক প্রোগ্রাম করেছেন, পলিসি তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু সব কিছুকে যদি আমরা একটা একসাথে সামাজিক সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কোনোটাই আমাদের আসলে কাজে দিবে না। আমাদেরকে কাজ করতে হবে একসাথে। আর বাল্য বিয়ে রোধ করার জন্য আমি আমার এলাকাতে যেটা করেছি, সামাজিক সচেতনতা বৃদ্ধিটা শুরু করেছি কাজীদের মধ্য দিয়ে। আপনারা জানেন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে যারা রেজিস্টার কাজী আছেন, বিয়ে গ্রোথ তারাই পড়ান, আবার বিয়ে কিন্তু রেজিস্ট্রি করতে হয়। তো আমি আগামী পরশু দিন আবার যাবো আমার এলাকাতে, আইন শৃঙ্খলা মিটিং আছে, আমি কাজীদেরকে নিয়ে মিটিং করব। সাথে সাথে বিভিন্ন যারা আমাদের মসজিদের ইমাম থাকেন, মোয়াজিন থাকেন, আমরা অনেকে মৌলবি বলি, তাদেরকে নিয়ে মিটিং করব। আমি এক মাস তাদেরকে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য, অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য তাদের সাথে কথা বলবো, কাজ করব, যেন কোনোভাবেই কোনো 18 বছরের নিচের কন্যা সন্তানকে বিয়ে তারা না পড়ান। যদি এটাতে কাজ না হয়, পরবর্তীতে এটাকে পানিশেবল ব্যবস্থা করতে হবে আমাদের, কারণ আমরা কোনোভাবেই কারো হাতে আমার কন্যার সন্তানের জীবনটাকে তুলে দিতে পারি না। ছোট্ট একটি গল্প বলে শেষ করি। আমার মেয়ের বয়স যখন 2.5 মাস, তখন থেকে আমি বাই প্রফেশন আমি লয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী, তখন থেকে আমাকে কাজে যোগ দিতে হয়। আমি খুব ডাইলেমাতে ভুগতাম যে 2.5 মাসের মেয়েকে ঘরে রেখে আমি কি করে, কোর্ট আপনারা জানেন যে কোর্টে কাজ করাটা দিন রাতের কাজ করা, আর আমি তখন কাজ করি বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে, সে তো মহা কঠিন একটা কাজ। আমি ডাইলেমায় ভুগে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি আর কাজে যোগ দিব না, আমার মেয়ের জন্য তার 3-4 বছর বা 5 বছর সময় হোক, তারপরে আমি হয়তো কাজে যোগ দিব। কিন্তু আমার জীবনের দেখা সব থেকে গ্রেসফুল লেডি হচ্ছেন আমার মা। তিনি একজন শিক্ষক, তিনি একজন অধ্যক্ষ ছিলেন, তিনি আমাকে বললেন যে না, তুমি একদিনের জন্য তোমার কাছ থেকে নিজেকে বিরত রাখবে না, আমি তোমাকে তৈরি করেছি, তুমি এই সিচুয়েশনটা ট্যাকেল দিবে সেই কারণে, তুমি পারবে বলেই আমি সেরকম করে তোমাকে তৈরি করেছি, তোমার মেয়েও একদিন সেটা পারবে। আমার মেয়ের বয়স আজকে 11.5 বছর, সে মাস্টার মাইন্ডে পড়ে, এবং সে আমাকে সেই প্রশ্নটা ছুড়ে দিয়েছে যে তুমি কি একদিনের জন্যই আমার জন্য লিখবে কিনা। আমি আমার কন্যা সহ সকল কন্যাকে বলতে চাই, আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি বিশ্ব গড়তে চাই যেখানে আমার কন্যা সন্তানরা কোনো কন্যা দিবসের জন্য অপেক্ষা করবে না, তারা নিজেদেরকে প্রস্ফুটিত করবে এবং মহাকালের বুকে তারা প্রতিনিয়ত তাদের অস্তিত্ব জানান দিয়ে বলবে, ইয়েস উই ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। প্রিয় সুধী, কন্যা শিশু অধিকার ও বিকাশ নিশ্চিত করা একটি উন্নত, বৈষম্যহীন এবং সমৃদ্ধ সমাজ গঠনের পূর্ব শর্ত। এবারে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপিকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক এবং জাতীয় কন্যা শিশু দিবস 2026-এর অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সচিব, মহাপরিচালক সহ শিশু অ্যাডভোকেসি কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্মানিত কর্মকর্তাগণ এবং দুইজন কন্যা শিশু বক্তা আমার সামনে বসা, মাননীয় সংসদ সদস্যগণ এবং সর্বোপরি আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা বেগম রাহাতারা অর্থাৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী আমাদের সামনে বসে আছেন এবং উচ্চপদস্থ সামরিক বেসামরিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। আর আজকে যাদের জন্য এই আয়োজন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন এলাকা থেকে আগত কন্যা শিশুরা এবং তা ওনাদের অভিভাবক এবং আজকে উপস্থিত সাংবাদিকগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক এবং জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন করছি। এটি একটি দিন হিসাবে আজকে উদযাপন যদি করি ঠিক সেটা না, আমরা এটা প্রতীকী হিসাবে আজকে উদযাপন করছি। এজন্যই যে তার যে প্রতিপাদ্য এবার সারা বিশ্বে আছে এন্ড চাইল্ড ম্যারেজ, এখন এই চাইল্ড ম্যারেজকে শেষ করতে হলে আমরা এটার বাংলা করেছি শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্ব জয়। এখন আমাদের এটার মধ্যে এই প্রোগ্রাম আজকে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি এবং আপনাদের উপস্থিতি এর মাধ্যমে আমাদের দেশে প্রচুর আইন হয়েছে এবং অনেক আমাদের একটা ট্র্যাক রেকর্ড আছে যেটি বেগম রোকেয়া স্টার্ট করেছিলেন সেই রংপুরের পায়রাবন্দ থেকে এবং যেটি সত্যিকার অর্থেই পরবর্তীতে আধুনিককালের বেগম রোকেয়ার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া, কারণ যিনি সত্যিকার অর্থেই মেয়েদেরকে পড়াশোনার জন্য, মেয়েদেরকে স্কুলে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করার জন্য, মেয়েদেরকে বিনা পয়সায় শুধু নয়, মেয়েদেরকেও শুধু নয় ছেলেদেরকেও বিনা পয়সায় যে বই দেওয়া এবং পরবর্তীতে মেয়েদের আপনার 12 ক্লাস পর্যন্ত ফ্রি এডুকেশন, এই পুরোটার কৃতিত্ব আধুনিককালের বেগম রোকেয়া হচ্ছে বেগম খালেদা জিয়া। কাজেই আমরা এখন দেখেন বর্তমানে আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্নাতকোত্তর পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ে অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত আমরা এগিয়েছি কিন্তু আমরা আরও এগোতে চাই। সেই জন্যই আপনি যত উচ্চশিক্ষা গ্রহণ করতে চান রাষ্ট্র বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র সেই দায়িত্ব নিতে আগ্রহী এবং সেটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আজকের যে বিষয় যে কন্যা শিশু, কন্যা শিশুর সত্যিকার অর্থে বাংলাদেশের পপুলেশনের 50.8% হচ্ছে মহিলা, তার মধ্যে আপনি দেখেন 47.2% 25 জনের যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখা যাচ্ছে যে এই দেশে এত আইন কানুন থাকার পরেও আমরা কিন্তু কন্যা শিশুর যে বিয়ে দেওয়ার যে এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পেরেছি, বাট কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি আমরা অর্জন করতে পারছি না অথবা এখনো পৌঁছতে পারিনি। এখন এটি যদি পৌঁছতে হয় তাহলে আজকে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি দিয়ে রাষ্ট্র শুধু নয় দেশের সকল মানুষের কাছে এই বার্তাটি আমাদের দেওয়া যে এটি যদি প্রতিরোধ করতে হয় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যেমন অংশগ্রহণ করা প্রয়োজন, সামাজিক সচেতনতা ছাড়া শুধুমাত্র আইন বা ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে কোনো কিছু অর্জন করা যাবে না আর কোনো ঘোষণা দিয়েই কোনো কিছু মানে আপনি বাস্তবায়িত করতে পারবেন না যদি না আপনি সেটাতে অংশগ্রহণ না করেন এবং অংশগ্রহণ করতে অন্যদেরকে যদি আমরা উৎসাহিত করতে না পারি। সে লক্ষ্যেই আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের একটি কর্মসূচি অনেক দিন যাবত ছিল, ধুকে ধুকে চলছিল, সেটি হচ্ছে কিশোর কিশোরী ক্লাব। এটির ব্যাপ্তি সারা দেশব্যাপী সত্যিকার অর্থে যে পরিমাণ থাকা উচিত সেটি ছিল না। আমরা চাচ্ছি যেটির মাধ্যমে এটিকে আমরা একদম গ্রামে ওয়ার্ড পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে করে কন্যা শিশুদের পড়াশোনার ব্যাপারে, তাদের মানসিক গঠনের ব্যাপারে, তাদের শারীরিক সুস্থতার জন্য, বিশেষ করে বয়সন্ধিকালের যে শারীরিক সমস্যা সেটির ব্যাপারে, এবং তাছাড়া তাদেরকে মানসিকভাবে সুস্থ মানুষ হিসাবে তৈরি করা, সেই সাথে ওই অঞ্চলের যে পরিবার থেকে ওনারা উঠে এসছে বা বাচ্চাগুলো উঠে এসছে সেই পরিবারের সদস্যদেরকে উৎসাহিত করা এবং ওই সমাজকে উৎসাহিত করা যে খালি কন্যা শিশুই শুধু নয়, সেটা ছেলে শিশুও হতে পারে। অর্থাৎ শিশুদেরকে আমরা দেখেন এখানে লিখেছি শিশু বিয়ে আর নয়, আমরা কিন্তু বলি নাই কোন শিশু, শিশু বিয়ে আর নয়, কোন শিশুর বিয়েই আমরা চাই না। একুশের আগেও যেমন আমরা ছেলেদের বিয়ে চাই না, আঠারোর আগে আমরা মেয়েদেরও বিয়ে চাই না। আরেকটা হচ্ছে কন্যা শিশু করবে বিশ্ব জয়, অর্থাৎ আপনি যদি তাদেরকে এনভায়রনমেন্ট দিতে পারেন, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন এবং তাদেরকে বেড়ে ওঠার ব্যাপারে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারেন, তাহলে বাংলাদেশের মেয়েরা দেখেন কি সুন্দর ফুটবল খেলার যদি চায় চেয়ে দেখেন তারা কি করছে। বাংলাদেশের মেয়ে নাসাতে কাজ করছে, আপনি খেয়াল করে দেখেন। তাহলে অর্থাৎ পরিবেশ পেলে মেয়েরা যে পারে, এবং এই যে মঞ্চের মধ্যে যদি তাকিয়ে দেখেন এখানে কিন্তু মেয়েরা ছেলেদের সাথে কম্পিট করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসছেন বেশ কয়েকজন, তার মধ্যে একজন এখানে আছে। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই, মেয়েরা পারবে না, মেয়েরা দুর্বল, এই যে কেউ কেউ বলে, এটা সমাজে কিন্তু হয়তো একসময় সবাই বলতো, বাট এখন কিন্তু মানে আপনার সামাজিক পরিবর্তন এসছে, এখন কিন্তু আর গড়ে কেউ বলে না, সবাই কিন্তু বলে এইটা সবাইকে ঢালাওভাবে বলাটাও ঠিক না, সামাজিক পরিবর্তন এসছে। এবং আজকে একসময় ডাক্তারিতে মেয়েদের জন্য, আমি যখন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছি 78 সনে, তখন ডাক্তারিতে আপনার 20% মেয়েদের জন্য কোটা রাখা হতো, আর আজকের বাস্তবতা হচ্ছে মেডিকেল সায়েন্সে 64% মেয়ে স্টুডেন্ট এবং ডাক্তার। কাজে দিস ইজ দি রিয়েলিটি। সচিব মহিলা আজকের থেকে 30 বছর আগে অকল্পনীয় ছিল। আমাদের প্রথম একজন মহিলা সচিব হয়েছিল আমাদের মাইক্রোবায়োলজির প্রফেসর, তাও সেটা করেছিল বেগম খালেদা জিয়ার আমলে, আমাদের প্রফেসর ছিলেন উনি। তার পরবর্তীতে এখন দেখেন কত কর্মকর্তা, আমাদের অধিদপ্তরের ডিজি মহিলা, জয়িতা মহিলা, মহিলা সংস্থা মহিলা, শিশু একাডেমি মহিলা, এখানে কিন্তু কোনো পুরুষ নাই। অর্থাৎ কন্যা শিশুরা বিশ্ব জয় না, বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় তাদের যে অবস্থান নিজ গুণে ওনারা অর্জন করেছেন, তৈরি করে নিয়েছেন, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের আমল থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে এন্টারপ্রেনারশিপ এবং বর্তমান সরকার যে সেটাকে অব্যাহত রাখার চেষ্টা করছে, এটির একটি যদি ক্রম বিকাশ আপনি চিন্তা করেন, যেটি আপনি সের মধ্যে দেখেছেন, আমাদের ডকুমেন্টারিতে কিছুটা দেখেছেন, সত্যিকার অর্থে আমরা কিন্তু আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, আমাদের মধ্যে হয়তো অনেক মানে আপনি অতৃপ্তি আছে, কিন্তু তার মধ্যেও আমাদের অর্জন খুব কম নয়। কাজে এই অর্জনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কন্যা শিশু দিবস উপলক্ষে আজকের যে প্রতিপাদ্য, এটি আমাদেরকে অনুপ্রেরণা না, এটি আমাকে সর্বক্ষণ, যেটি মাননীয় প্রতিমন্ত্রী যেটি বলেছেন, মেয়ে জিজ্ঞেস করে সেটি খালি একদিনের জন্য না, একদিনের জন্য না, এটা 365 দিনের জন্য, 24 ঘন্টার জন্য এবং যতক্ষণ সে জীবিত আছে ততক্ষণের জন্য, অর্থাৎ সমাজ এটাকে ওন করে এবং সমাজ বিনির্মাণে বা সমাজ এটাকে রাষ্ট্রীয়ভাবে এমনভাবে এই আন্দোলনটাকে গড়ে তুলতে চায়। এটি ছেলে বা মেয়ে এটি বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় সে একজন মানুষ এবং তাকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব পরিবারের এবং সমাজের রাষ্ট্রের। সেই লক্ষ্যে আমাদের সবাই কাজ করতে হবে। যেহেতু আমাদের দেশে মেয়ের একটু পিছিয়ে গেছে অথবা আমাদের কন্যা শিশু ওদের যে বিয়ে হওয়ার প্রবণতা বেশি আছে, কিন্তু আপনি দেখবেন কন্যা ছেলেদেরও বিয়ে হচ্ছে। সাতক্ষীরা যদি ঘটনাটা আপনি খেয়াল করেন, দেখা গেছে যে অনেক ছেলের বিয়ে করেছে 14 বছরের নিচেও, এবং এটার মধ্যেও আমাদের সামাজিক কিছু সমস্যা এখনো আছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কেউ মানে আপনার অ্যারোগেন্টলি অথবা গোয়ারের মতো, এটা কেন হবে না মানে সে করবেই, এই ধরনের কিছু ফ্যানাটিক লোক থাকতেই পারে সমাজে। 180 মিলিয়ন দেশের মানুষের মধ্যে 1-2 হাজার মানুষের তো মানসিক সমস্যাও থাকতে পারে। কাজে আমাদের এখন তাদেরকে বোঝানো, কনভিন্স করা এবং এই সামাজিক আন্দোলনে তাদেরকেও শরিক করা, সো দ্যাট আমরা কন্যা শিশুর বিয়ে প্রতিরোধ বা বাল্য বিবাহ প্রতিরোধ অথবা কন্যা শিশু হোক আর ছেলে শিশু হোক, কোনো শিশুর প্রতি কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের অবহেলা কোনো পর্যায়ে থেকে যাতে না হয় এবং শিশু অধিকার সুপ্রতিষ্ঠিত করা, ধরে রাখা, এটির জন্য সামাজিক আন্দোলন দরকার। বর্তমান সরকার বিশ্বাস করে যে সবার অংশগ্রহণ ছাড়া কোনো কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে না। সেজন্যই আজকে আমাদের এখানে যে আপনার বিশেষ সুবিধাপ্রাপ্ত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে অথবা যেটাকে আমরা প্রতিবন্ধী বলি কোন সহজ ভাষায়, সেটার যথাযথ কথা বলেন, অথবা সমাজে এমন কিছু গোত্রের মানুষ আছে যারা অন্য অন্য গোত্রের মানুষের চেয়ে একটু পিছিয়ে পড়েছে বিভিন্ন সামাজিক আর্থিক আমাদের সীমাবদ্ধতার কারণে, অর্থাৎ আমাদের এই সরকার তাদের একটাই টার্গেট যে আমরা অন্তর্ভুক্তিমূলক এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে কেউ বলবে না যে সমাজ তার প্রতি দায়িত্ব পালন করছে না, অর্থাৎ সে পিছিয়ে পড়া মানুষ অথবা সামনে এগিয়ে যাওয়া মানুষ, সব মানুষের অংশগ্রহণই এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে সত্যিকার অর্থে সবাই যার যার অধিকার সম্মান এবং তার যে দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে রাষ্ট্রের যে দায়িত্ব সেটি যাতে যথাযথভাবে রাষ্ট্র পালন করে, সামাজিক দায়িত্ব হিসাবে সমাজে যারা আমরা বসবাস করি সবাই পালন করি, অন্যদিকে পরিবারে আজকে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এই আইটি যুগের সবচেয়ে বড় সুবিধা এবং অসুবিধা হচ্ছে এই একটা এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা এমন এক জিনিস, এটা পৃথিবীকে মানে এক মোবাইল ফোনে সব কিছু দেখা যায় এবং এক মোবাইল ফোনে সবচেয়ে খারাপ কাজটিও করা যায় এই মোবাইল ফোনটি। এখন এটাও আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা এখানে অভিভাবক, যে আমরা কতটুকু সেই এনশিওর করতে পারছি। এই বিষয়টি যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু কোনো অবস্থাতেই হবে না। কারণ আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই, গত কয়েকদিন যাবৎ দেখছিলেন যে পত্রপত্রিকায় 15,000 শিশু নিখোঁজ, অনেকেই বোধহয় পড়েছেন গত কিছুদিনে। পড়ার পর আমি এটার ভিতরে ঢোকার চেষ্টা করলাম, 15,000 শিশু গেল কোথায়, এটা মন্ত্রণালয় হিসেবে আমাদেরও তো দেখার দায়িত্ব। খোঁজ নিতে নিতে বের করলাম যে 13,500 শিশু তারা আবার ফেরত এসছে। কিভাবে ফেরত এসছে? এরা স্কুল কলেজ টিন এইজ ছিল, টিন এইজের কিছু নৈতিক মানে কিছু সমস্যা আবেগ আছে, এই আবেগের বশবর্তী হয়ে কেউ বের হয়ে গিয়েছিল, কেউ হয়তো বা কোনো কারণে একজন আরেকজনকে ভালো পছন্দ করে, তারা আবার মানে বিয়ে শাদিও করে ফেলেছে, তারপরে আবার গার্জিয়ানরা সেটাকে আপনার গ্রহণ করেছে। এই সংখ্যা হচ্ছে 13,500, তাহলে বাকি থাকলো আপনার 1,500। 1,500-এর মধ্যে দেখা গেছে যে পুলিশের স্ট্যাটিস্টিক্সে কিছু সত্যিকার অর্থে হিংস্রতার শিকার হয়েছে, দ্যাটস ভেরি ব্যাড এবং আনফর্চুনেট পার্ট। আরেকটা হচ্ছে যে আপনার কিছু সংখ্যক খুঁজে পাওয়া যায় নাই। আজ এখানে ডিফারেন্ট আপনার টাইপের অপরাধ সব এখানে ঘটছে। এখন এই যে 13,500 ফেরত এসছে, এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা জানি না, যারা খুব বেশি অনুসন্ধিৎস তারা হয়তো খোঁজ খবর নিয়ে বের করছেন, কিন্তু আমাদের মধ্যে মোটা দাগে 15,000 শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিখোঁজ হয়েছে এটা যেমন আছে। তো কাজে আমার মনে হয় যে আমাদের সত্যিকার অর্থে আমাদের যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে আমাদের ফেস করতে হবে। আর ফ্যাক্টটাকে যদি আমরা ফেস করতে চাই তাহলে কোনো অবস্থাতেই আমাদের সামাজিক অংশগ্রহণ ছাড়া, বিশেষ করে আমাদের যে মিডিয়া, এই মিডিয়া এবং সামাজিক মিডিয়া যেটা সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এটার কিন্তু আমি মনে করি যে আরও ওনাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা পেতে পারি। এবং এই জনসচেতনতা আপনার গড়ে তোলার ব্যাপারে আপনাদের এবং যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট প্রস্তুত করেন তাদের দায়িত্ব মানে একটা সমাজ পরিবর্তনের জন্য অত্যন্ত বেশি। সেই জন্য আমি ওনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো যে কন্যা শিশুদের যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ এবং এটার ব্যাপারে যদি আপনারা এবং সত্যিকার অর্থে আপনাদের যে নিউজ এটিই কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে অনেক বেশি সচেতন করে এবং সেগুলোর পরবর্তীতে আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারি। কাজে এটিকে আরও কীভাবে ব্যাপক করা যায় এবং মানুষের অংশগ্রহণ এবং জনমত তৈরিতে আপনাদের এই ভূমিকা সত্যিকার অর্থেই সমাজকে এবং সমাজকে পরিবর্তন করার ব্যাপারে আপনাদের এই অগ্রণী ভূমিকাকে আমি যেমন অভিনন্দন জানাই, অন দি আদার হ্যান্ড আরও আপনাদের কাছে দাবি করব যাতে এটিকে আপনারা আরও গঠনমূলকভাবে এবং যেখানে ল্যাপস অ্যান্ড গ্যাপসগুলো আছে সেগুলো যদি আপনারা তুলে ধরেন তাহলে দেখা যাবে যে আমরা যারা বিভিন্ন চেয়ারে বসে আছি আমাদের জন্য সেগুলো দায়িত্ব পালন করা, আমাদের মেশিনারির যেটা আছে সরকারি মেশিনারি সেটা তো আছেই, এর বাইরেও দেয়ার আর ইন্ডিপেন্ডেন্ট আইজ, এই নিরপেক্ষ যে চোখ, এই চোখ কিন্তু আমাদেরকে অনেক হেল্প করতে পারে সো দ্যাট আমরা সামনের দিনে আরেকটি আগামী 27-এর যে কন্যা শিশু দিবস সেই দিন যাতে আমরা বলতে পারি অ্যাটলিস্ট কয়েক পার্সেন্ট হইলেও আমরা 0.1, 2, 3, 4, 5 হোয়াট এভার মাইট বি দ্য পার্সেন্টেজ, এটা যেমন 47.2-র নিচে থাকে কোনো অবস্থাতে এটা যেন সামনের দিকে বেড়ে না যায়। এবং আমাদের যে আজকাল যে ধরনের মানসিক বিকারগ্রস্ত কিছু সংখ্যক মানুষের কিছু ধরনের অন্যায় যেগুলো পত্রপত্রিকায় যেভাবে আসছে এবং যেগুলি ঘটছে এবং যেগুলোর বাস্তবতার নিরিখে আমাদেরকে খুবই শঙ্কিত করছে, সেইটা থেকে যদি আমাদের সমাজকে রক্ষা করতে হয় তাহলে আমরা এখানে মহামান্য রাষ্ট্রপতি সহ ওনার উপস্থিতিতে আজকে আমাদের এই ধরনের একটি কমিটমেন্টেই আসা উচিত। আসুন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে পারিবারিক এবং সামাজিক এবং সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে এমন একটি গণ আন্দোলন, অনেক আন্দোলন আমরা করেছি কিন্তু এমন একটি আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। সকল সামাজিক ব্যাধি, সেটি কন্যা বাল্য বিবাহ হোক অথবা শিশু নির্যাতন হোক, নারী নির্যাতন হোক অথবা মাদকের বিরুদ্ধে হোক, যে কোনো অন্যায়ের ব্যাপারে যে সময় অ্যানোমেলিসগুলি আছে এগুলির বিরুদ্ধে আমরা একটি জনমত বা গণ আন্দোলন এমনভাবে তৈরি করব যাতে করে আগামী দিনটি, আগামীকাল যেন আজকে এসছে একটু ভালো হয়। আপনাদের সবাইকে উপস্থিতির জন্য এই অনুষ্ঠানে সফল করার জন্য আমি সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ভুল ত্রুটি অনেক আছে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আন্তরিক ধন্যবাদ মাননীয় সভাপতি। যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন, নিপীড়ন এবং বুলিং থেকে কন্যা শিশুকে নিরাপদ রাখা রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়িত্ব। সম্মানিত সুধী, আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

0: Bismillahirrahmanirrahim. Sammanito Sabhapati, Mohila o Shishu Bishayok Mantralay o Samaj Kalyan Mantralay Sammanito Mantri, Amader Sokoler Priyo Dr. Zahid Hossain, Bishesh Otithi Brindo, Samaj Kalyan Mantralay Sammanito Protimontri, Mohila o Shishu Bishayok Mantralay Mananiyo Protimontri, Amader Priyo ব্যারিস্টার পুতুল, আমাদের মন্ত্রণালয়ে সম্পর্কিত শিশু মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের আপা বড় বোন সেলিনা রহমান, সম্মানিত সচিব, জাতীয় কন্যা শিশু প্রকৃতি ফোরামের সহসভাপতি, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিশু কন্যা অর্থাৎ কন্যা শিশুরা, দেশের সকল শিশু অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সহধর্মিণী রাহাতারা, আমি প্রথমেই আপনাদের সামনে যে কথাটা বলতে চাই যে আই এম এ প্রাউড ফাদার অফ টু ডটার্স। আমি অত্যন্ত গর্বিত, আমার কন্যাদের জন্য আমি সত্যিই খুব গর্বিত। একটি প্রশ্ন নিয়ে আমার এই বক্তব্যটা আমি শুরু করতে চাই। একটি কন্যা শিশু যখন পৃথিবীতে আসে, আমরা কি শুধু একটি শিশুর জন্ম দেখি, নাকি তার সঙ্গে একটা নতুন স্বপ্ন, আগামী দিনের সম্ভাবনা ও একজন গর্বিত নাগরিকের জন্ম দেখি? আজ এই মিলনায়তনের প্রতিটি আলোকিত মুখের মাঝে আমি দেখতে পাচ্ছি একটি সম্ভাবনার ভবিষ্যৎ, আত্মপ্রত্যয়ী, দক্ষ, সৃজনশীল এবং সকল মানুষ সফল মানুষ, যারা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কন্যা শিশুর জন্ম তাই কোনো বোঝা নয়, একটি অফুরন্ত সম্ভাবনার সূচনা। ফলে তার শিক্ষা কোনো দয়া নয়, এটি তার মৌলিক অধিকার। তার নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের পবিত্র দায়িত্ব। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশের সকল কন্যা শিশুকে জানাই আন্তরিক ভালোবাসা, স্নেহ ও শুভকামনা। এই আয়োজনের জন্য এবং এই চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। শ্রীমণ্ডলী, শিক্ষকতা দিয়ে আমি কর্মজীবন শুরু করেছি। আমি খুব কাছ থেকে দেখেছি একজন মেধাবী ছাত্রীর অকালে ঝরে পড়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, গোটা জাতির ক্ষতি। আর দুই কন্যার পিতা হিসাবে আমি প্রতিটি শিশু কন্যার মাঝে আমি আমার নিজের সন্তানদের মুখ দেখতে পাই। তাই কন্যা শিশুর ভবিষ্যৎ নিয়ে কথা বলা আমার কাছে শুধু সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব নয়, এটা গভীর মমতারও একটা বিষয়। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ মুসলমান, তাই কন্যা সন্তানের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে আমাদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা জরুরি। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এটা সুরাস সুরা আয়াত 49। কন্যা সন্তান আল্লাহর দান, নিয়ামত। অথচ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এই নিয়ামতকেই অবমূল্যায়ন ও অবহেলা করা হয়, এই মানসিকতার পরিবর্তন দরকার। বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুশীলনে পার্থক্য থাকলেও সকল ধর্মের নৈতিক শিক্ষায় নারী ও কন্যা শিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে, যা সার্বজনীন মানবিক মূল্যবোধ ও মানব সভ্যতার মূল স্তম্ভ। এবছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হচ্ছে, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। একটি শিশু বিয়ে শুধু একটি বিয়ে নয়, এটি একটি শৈশবের থেমে যাওয়া, শিক্ষা জীবন ব্যাহত হওয়া এবং একটি সম্ভাবনার অপচয়। এর সঙ্গে যুক্ত হতে পারে অকাল মাতৃত্ব, স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং সহিংসতার আশঙ্কা। এজন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সব পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন। আর আজ খুব প্রয়োজন কন্যা শিশু কল্যাণে ধারাবাহিকতা ও সুপরিকল্পিত বিনিয়োগ। ছেলের পাশাপাশি মেয়েকেও সমান গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করতে হবে, তুমি বড় হয়ে কি হতে চাও? তার সেই স্বপ্ন পূরণের পথ তৈরি করে দেওয়া আমাদের গুরু দায়িত্ব। বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগত ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা এই কথাগুলো বলি, কিন্তু সমাজে কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক উল্টো চিত্র আমরা দেখতে পাই। আমরা দেখি আমাদের এই সমাজেই আমাদের কন্যা শিশুরা নির্যাতিত হয়, তারা নিপীড়িত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তারা প্রাণ হারায়। এখানে সমাজের একটা বড় ভূমিকা আছে। আমাদের এই সমাজ আমরা এগিয়ে যাচ্ছি এ কথা নিঃসন্দেহে, কিন্তু একই সঙ্গে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছি। একটা ভয়াবহ একটা সহিংসতা, হিংসা এগুলো কিন্তু আজকাল পেয়ে বসছে। আপনারা দেখুন কয়েকদিন আগে যে ঘটনাটা কুমিল্লায় ঘটেছে, এটা একমাত্র আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো যদি মানসিকতার পরিবর্তন না হয়, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় যে মানুষকে মানসিকতা পরিবর্তন করতে হবে। এবং একই সঙ্গে আমি মনে করি যে পিতা মাতার যে দায়িত্ব তার সন্তানের প্রতি, বিশেষ করে কন্যা সন্তানের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখা, এটা তার দায়িত্ব। এখানে আমি দেখছি যে অত্যন্ত ঘাটতি আছে। তিন দিন ধরে একটা মেয়ে নেই, বাবা মার সেই যে একটা উদ্বেগ, সেই উদ্বেগ কিন্তু আমরা লক্ষ্য করিনি। এটা একটি ঘটনা নয়, এরকম অনেক ঘটনাতে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। আমি যখন আপনার স্কুলের পাশ দিয়ে যাই, দেখি যে মায়েরা সব বসে আছেন ফুটপাথের মধ্যে কাগজ বিছিয়ে, স্কুলে বাচ্চারা আছে, মেয়েরা আছে। এটা এটাই প্রমাণিত করে যে কত ইনসিকিউর একটা সোসাইটি আমাদের, যে আমাদের মায়েরা তারা এতটুকু নিরাপদ বোধ করেন না মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে নিয়ে আসার ব্যাপারে। এই অবস্থাগুলো পরিবর্তন করতে হবে আমাদেরকে, আমাদের এই সমাজে সকলে মিলে এই পরিবর্তনগুলো আনতে হবে, অন্যথায় কিন্তু এই অবস্থার পরিবর্তন খুব কঠিন হয়ে যাবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। একই সঙ্গে প্রতিটি উপজেলায় কিশোরী বান্ধব স্বাস্থ্য সেবা ও মানসিক স্বাস্থ্য সেবা আরো সহজলভ্য করা দরকার। হেল্পলাইন 109, 1098 ও 999 সম্পর্কে পরিবার ও শিশু কিশোরদের সচেতন করতে হবে, যাতে বিপদের মুহূর্তে তারা দ্রুত সহায়তা পেতে পারে। প্রয়োজনের সময় একটি ফোন কলও একটি শিশুর জীবন ও শৈশব রক্ষায় গুরুত্বপূর্ণ রক্ষা অবস্থায় রাখতে পারে। আমি কথা বলছি না যে সমাজের কোনো পরিবর্তন হয়নি, সমাজে অনেক পরিবর্তন হয়েছে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের ডক্টর জাহিদ বললেন যে এখন দেখা যাচ্ছে যে আপনার SSC পরীক্ষায় যে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে থাকছে, HSC পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে থাকছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনকে আরো বেশি যদি আমরা আপনার দৃঢ় করতে চাই, তাহলে আমাদের সমাজকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের লক্ষ্য হবে রাষ্ট্রের প্রতিটি উদ্যোগ যেন শেষ পর্যন্ত পৌঁছে যায় সেই কন্যাটির কাছে, যে হয়তো দূরের কোন গ্রামের একটি ছোট ঘরে বসে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তার জেন্ডার পরিচয়, নিরাপত্তা, পরিবারের আর্থিক সীমাবদ্ধতা যেন তার স্বপ্নের সীমা নির্ধারণ করে না দেয়। আমি যখন গ্রামে যাই খুব আনন্দিত হই এই দেখে যে যখন দেখি মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, এটা রীতিমতো আমাকে আনন্দ দেয় যে আমাদের মেয়েরা এখন সবকিছু কাটিয়ে উঠছে, তারা এগিয়ে যাচ্ছে। মানব সভ্যতার চিরন্তন সকল কল্যাণ ও অগ্রযাত্রায় নারী ও পুরুষের অবদান পরস্পরের পরিপূরক। এ প্রসঙ্গে আমরা একটা অত্যন্ত পরিচিত আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের যেটা তিনি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বাংলাদেশের নিশাত মজুমদার যখন এভারেস্ট জয় করেন, আমাদের নারী ফুটবল দল যখন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নতুন ইতিহাস তৈরি করে, আমাদের মুক্তিযুদ্ধ দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কন্যারা যখন অসীম সাহসে প্রতিবাদে রুখে দাঁড়ায়, তখন আমাদের বুক ও গর্বে ফুলে ওঠে। শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, গণমাধ্যম, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্রীয় প্রশাসন সহ নানা ক্ষেত্রে বাংলাদেশের নারীরা যোগ্যতা ও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। এই মেয়েদের শৈশবকালে যদি বইয়ের বদলে বিয়ের শাড়ি তুলে দেওয়া হতো, আমরা কি তাহলে তাদের এই সাফল্য দেখতে পেতাম? পেতাম না। তাই কন্যা করবে বিশ্ব জয় শুধু একটি কাব্যিক স্লোগান নয়, এটি বাংলাদেশের বাস্তব সম্ভাবনা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি বিশেষ আহ্বান, কন্যাকে বোঝা নয় সম্ভাবনা হিসাবে দেখুন, ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিন, ছেলে সন্তানকে ছোটবেলা থেকে মেয়েদের সম্মান করতে, তাদের মতামতকে গুরুত্ব দিতে শেখান। বিয়ের জন্য সঞ্চয়ের আগে মেয়ের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করুন। সংসারের চাবির পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার চাবিটিও তার হাতে তুলে দিন। ছেলের মতো মেয়েকেও নিজের যোগ্যতায় সফল হওয়ার সুযোগ দিন, দক্ষ করে তুলুন এবং নিজের পায়ে দাঁড়ানোর সামর্থ্য অর্জনে সহযোগিতা দান করুন। আমার প্রিয় কন্যারা, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হও, শিক্ষাকে আঁকড়ে ধরো, দক্ষতা অর্জন করো এবং নিজের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নাও, নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নাও। স্বপ্ন দেখতে ভয় পেও না, তোমাদের স্বপ্ন বড় হোক, প্রস্তুতি হোক দৃঢ় আর লক্ষ্য অর্জনে থাকুক অধ্যাবসায়। অন্যায়, নির্যাতন, নিপীড়ন, হয়রানির শিকার হলে নীরব থেকো না। বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানাও, প্রয়োজনে হেল্পলাইনের সহায়তা নাও। তোমাদের জন্য নিরাপদ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে আমার একটা পরামর্শ আছে, আমি মেয়েদের বলবো সবাই মার্শাল আর্ট শেখো, এটা খুব জরুরি দরকার। মার্শাল আর্ট শিখতে পারো, তোমরা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে, এটা অত্যন্ত জরুরি একটা কাজ বলে আমি মনে করি। মনে রেখো, তোমাদের সাফল্যের সঙ্গে শুধু তোমাদের পরিবার নয়, সমাজ এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সুধীবৃন্দ, কন্যা শিশুর বিশ্ব জয়ের জন্য পরিবর্তন জরুরি, আর সেই পরিবর্তন সম্ভব প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ ও সর্বোপরি মানসিকতার পরিবর্তন। আজকে এখানে আমাদের ডক্টর জাহিদ আছেন, তিনি বর্তমান যে আপনার রুলিং পার্টি, অর্থাৎ যারা নির্বাচনে জয়লাভ করে যারা আজকে আপনার সরকার গঠন করছেন এবং বিপুল পরিমাণে জয়ী হয়েছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার হবে এই কাজটার জন্য। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে তো সেই কমিটমেন্টটাকে প্রকাশ্যে আনতে আরো জোর বেশি করে আনতে হবে এবং সেটাই হবে সবচেয়ে বড় কাজ। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টাতে অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন। কারণ আমি একটা কথা সবসময় বলি, যারা আমাদের মেয়েদের পিতামাতা আছি, আমি বলি যে ডটার্স ক্লাব, বর্তমান প্রধানমন্ত্রী তিনিও ডটার্স ক্লাবের একজন সদস্য, অর্থাৎ তারও এক মেয়ে। আমাদের আজকে যিনি সভাপতি তার তিন মেয়ে, আমাদের যিনি প্রতিমন্ত্রী তার এক মেয়ে। সুতরাং এখন এই ডটার্স ক্লাবের সংখ্যা কিন্তু বাড়ছে, তো কমিটমেন্ট আরো বাড়াতে হবে। আমাদের আরেকজন মহীয়সী নেতার কথা আপনার আমাদের ডক্টর জাহিদ বলেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে স্বাধীনতার পরে মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাদেরকে সামনে নেওয়ার ক্ষেত্রে, তাদের শিক্ষা নিরাপত্তা সব দেওয়ার ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং এই জন্য তিনি আন্তর্জাতিকভাবে সেই স্বীকৃতিও পেয়েছেন। আমাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত তার মেয়েদের লেখাপড়া আপনার বিনা বেতনে করা, বৃত্তি দেওয়া এবং আপনার অন্যান্য বিষয়গুলো তো প্রতিটি ক্ষেত্রে। আজকে আমি যখন দেখি যে আমাদের রাষ্ট্রপতি ভবনে আমরা যখন দেখি যে এসএসএফ এর মেয়েরা অফিসার, তারা অত্যন্ত সফল অফিসার, আর্মিতে যখন দেখি সফল অফিসার, পুলিশে যখন দেখি সফল অফিসার, আপনার দেখি যখন পাইলট হচ্ছে, বিমান চালাচ্ছে, তখন তো আমাদের গর্বে বুক ফুলে ওঠে। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে আমরা পারবো, আমাদের মেয়েরা পারবে। কন্যা শিশুর বিশ্বাস দেওয়ার জন্য পরিবর্তন জরুরি, আর সেই পরিবর্তন সম্ভব, প্রয়োজন রাজনৈতিক সদস্য, যেটা আমি আগেই বলেছি। এসব ক্ষেত্রে ধর্মীয় নেতা, শিক্ষক, কাজী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখতে হবে, এক ডানায় ভর করে কোনো পাখি যেমন উঠতে পারে না, তেমনি নারী ও কন্যা শিশুকে পেছনে রেখে কোন সমাজ ও জাতি উন্নয়ন ও সমৃদ্ধি শিখরে পৌঁছতে পারবে না। এ প্রসঙ্গে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার কথা মনে রাখতে হবে, আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে, অর্থাৎ আমরা মেয়েরা যদি পিছিয়ে থাকে তাতে সমাজ উঠতে পারবে না। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে কথাগুলো দিয়ে আমাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার দীক্ষা দিয়েছিলেন, তিনি সবসময় কথা বলতেন, কখনো মেয়েদেরকে পিছিয়ে রাখা দিয়ে দেশকে গিনে যাওয়া যাবে না। আজকে এই যে মেয়েদের অগ্রগতি, সেটা শুরু তিনি কিন্তু করে এতেই করেছিলেন। আজকে যে মন্ত্রণালয়, সে মন্ত্রণালয় তো তার সময়ই করা, আপনার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। সুতরাং আমরা দেখছি যে আমাদের যারা রাষ্ট্রের নায়ক, সমাজের নায়ক, তারা কিন্তু চান এই পরিবর্তনগুলো। তো আমাদের সমাজের সকলকে এখানে এক হতে হবে, পিছিয়ে পড়া কোনো চিন্তাভাবনা নিয়ে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারব না। এই আমার তো কষ্ট হয় যখন আমরা হঠাৎ করে শুনি যে মেয়েদের কাজ করা করতে দেওয়া যাবে না, অথবা মেয়েরা ঘরে থাকবে, এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, অবশ্যই আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। শিশু বিয়ে আর নয়, বৈষম্য আর নয়, কন্যার স্বপ্ন থামবে না, কন্যা এগিয়ে যাবে, কন্যা করবে বিশ্বজয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি কন্যা শিশু নিরাপদ পরিবেশ, সমান মর্যাদা, অফুরন্ত সম্ভাবনা নিয়ে বেড়ে উঠুক, এই হোক আজ আমাদের অঙ্গীকার। পরিশেষে বাংলাদেশের সকল কন্যা শিশুর সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সহ বিশ্বের সকল কন্যা শিশু সহ সকল শিশু নিরাপদ, সফল ও কল্যাণময় জীবন কামনা করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রধান অতিথির ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি কন্যা শিশু যেন সর্বক্ষণ নিরাপদে থাকে এবং আমাদের সকলের সহযোগিতায় মেধা, মনন এবং সৃজনশীলতায় গড়ে উঠে একজন যোগ্যতর মানুষ হিসেবে। এই কামনায় বিদায় নিচ্ছি আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত আজকের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার থেকে। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী ও শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, পৃথিবীর সকল কন্যা শিশুদের সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে এই অনুষ্ঠান স্থল থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আপনাদের ফিরে নিয়ে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: একজিমা, ক্যান্সার, ডায়াবেটিস, যেগুলো দেখা যায় কিছু ডায়াবেটিস আছে যে অল্প বয়সে হয়, এগুলোর কিন্তু সম্ভাবনা কমে যায় যদি নবজাতককে শাল দুধ এবং মায়ের দুধ খাওয়ানো
4: হয়। জি আপা, ধন্যবাদ আপনাকে। তো এতক্ষণ তো আমরা জানলাম যে শিশুর কি উপকার হয়, কিন্তু এই যে শাল দুধ বা মায়ের দুধ খাওয়ালে মায়ের কি কোনো উপকার হয়?
3: অবশ্যই, মায়েদেরকে এই সচেতনতাটাও দরকার। অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে মায়ের দুধ অনেকেই আসলে দেন না, আমিও আমার অভিজ্ঞতায় দেখেছি, হয়তো তাদেরকে আমাদেরকে বোঝানো লেগেছে, শিক্ষিত মানুষকেও আমি দেখেছি। মায়ের দুধে যে শুধু শিশুর উপকার হয় তা কিন্তু না, এতে মায়েরও যথেষ্ট উপকারিতা রয়েছে।
4: কিরকম আপা?
3: জন্মের সাথে সাথে যদি বুকের দুধ দিলে মায়ের যে প্রসবজনিত রক্তপাত, অর্থাৎ আপনার প্রসব হওয়ার পরে যে রক্তপাত হয়, রক্তপাত হওয়ার সম্ভাবনা কম, এবং রক্তপাত হলেও সেটা রক্ত স্বল্পতা পর্যায়ে যায় না, মানে মায়েদের রক্তপাত বন্ধ হয়ে যায় এবং রক্ত স্বল্পতাও কম হয়। মায়ের যে স্বাভাবিক গর্ভফুলটা, সে গর্ভফুলটা পড়তে সাহায্য করে এবং জরায়ু দেখা যায় দ্রুত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় আসে। আমরা জানি যে যখন সন্তান জন্ম হয় জরায়ু খুব স্বাভাবিক, যে জরায়ু ধারণ করেন জরায়ুটা স্বাভাবিক পর্যায়ে আসতে দ্রুত আসে, মায়ের স্বাস্থ্য ভালো থাকে। যেসব মা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের স্তন, জরায়ু এবং ডিম্বক কোষের যে ক্যান্সার হবার কথা আমরা জানি যে মেয়েদের জরায়ুর ক্যান্সার বা স্তন ক্যান্সার বেশি হয়, এটির সম্ভাবনা কম থাকে। তারপর দেখা যায় যে ৬ মাস পর্যন্ত যদি বুকের দুধ খাওয়ানো হয় তাহলে আমরা কিন্তু একটি কথা বলি যে স্বাভাবিকভাবে জন্ম নিয়ন্ত্রণে এটি সাহায্য করে। যদিও আমরা এটির উপর শুধু নির্ভর করতে বলি তা না, কিন্তু এই সময় যদি খাওয়ানো হয় তাহলে যে আপনি জানেন আমাদের একটি পদ্ধতি আছে আপন স্বল্পমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটা আমরা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার জন্য বলে থাকি, ওটি কিন্তু ৬ মাস পর্যন্ত গ্রহণ করা যায়, যেহেতু মায়ের ওই সময় সন্তানকে খাওয়ানো হয়। সম্পর্ক নিবিড় হয় মা এবং শিশুর মধ্যে, সম্পর্ক নিবিড় হয়, এটি আসলে নিরাপদ খাবার, ঝামেলামুক্ত, এবং মায়ের কিন্তু বাড়তি খাটুনিটাও হয় না ওই সময়, যেহেতু আসলে সন্তান জন্মের পর মায়ের শারীরিকভাবে নানা সমস্যা থাকে, সেই সময় কিন্তু তার খাটুনিটাও কমে যায়, তার সময় বাঁচে, অর্থের সাশ্রয় হয়, পরিবারের জন্য আসলে উপকারী। আমি যদি আসলে এক কথায় শেষ করতে চাই তাহলে আসলে নবজাতককে শাল দুধ এবং মায়ের দুধ খাওয়ানোর মা এবং শিশুর সামগ্রিক কল্যাণ রয়েছে।
4: বাহ আপা, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম নবজাতকের শাল দুধের গুরুত্ব নিয়ে, আমরা বুঝতে পারলাম যে শাল দুধ কি এবং এর উপকারিতা কি, এবং মায়ের দুধের সাথে শাল দুধেরই বা কি সম্পর্ক, এবং সেই সাথে মায়ের উপকারিতা। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: বন্ধুরা, অনেক তো কথা হলো, অনেক কিছু জানাও হলো, চলুন এখন শুনি স্বাস্থ্য বিষয়ক একটি গান। শিল্পী রোকসানা আক্তার লিজা, গীতিকার আবু তাহের বেলাল।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল নিবেদিত ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ জসিমউদ্দিন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সরকার সারা দেশের প্রান্তিক পর্যায়ে নানা সেবা পৌঁছে দিচ্ছে। এই সেবাগুলো নিয়ে দেশের প্রান্তিক পর্যায়ের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত, মানবিক। প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিটি পর্বে আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তের পরিবার পরিকল্পনার সেবা নেয়া বিভিন্ন সেবা গ্রহীতাদের কথা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। যথারীতি আজকের পর্বেও আমাদের মাঝে একজন সেবা গ্রহীতা উপস্থিত আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আমরা চলে এসেছি ঢাকার অদূরবর্তী জেলা মুন্সীগঞ্জ, জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি থেকে এখানকার মানুষ পরিবার পরিকল্পনার নানা সেবা, গর্ভবতী মায়ের নানা সেবা, কিশোর কিশোরী সেবা সহ সকল ধরনের প্রাথমিক স্বাস্থ্য সেবা এখান থেকে গ্রহণ করতে পারছেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের সেবা গ্রহীতার সাথে আমরা কথা বলি, ওনার অভিজ্ঞতা জানার চেষ্টা করি। আপনার নাম কি?
2: মহিমা।
1: আপনার বাসা এখান থেকে কত দূরে?
2: এখান থেকে বেশ অনেকটাই দূরে।
1: কত কিলোমিটার হবে?
2: 4-5 কিলোমিটার।
1: আচ্ছা, আপনি কি সেবা নিতে এসেছেন আজকে এখানে?
2: এখানে আমি রেগুলারই দেখাই, আমার বাচ্চা পেটে 5 মাস চলতেছে, তো এখানে আমার সুবিধা অনেক, ওনারা অনেক সুবিধা করে দিচ্ছে, কার্ড করে দিচ্ছে, এবং ওনাদের ব্যবহার খুব ভালো, ওনারা খুব ভালো সেবা দেয়, ওনাদের কথাবার্তা অনেক ভালো, সেজন্য আমি এখানে আসছি।
1: এটি কি আপনার প্রথম সন্তান?
2: জি, এটা আমার প্রথম সন্তান।
1: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: 1.5 বছর।
1: 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে আপনি কি পরিবার পরিকল্পনা কোনো পদ্ধতি ব্যবহার করেছেন?
2: না।
1: এই যে প্রথম সন্তান নিচ্ছেন, আপনাকে এই সময়টিতে অনেক বেশি বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হবে, বিভিন্ন পরামর্শ, এই বিষয়গুলো আপনি কোত্থেকে নেন?
2: এখান থেকেই নেই, ওনারা এখান থেকেই সবকিছু আমাকে বলে দেয় যে এটা এভাবে করতে হবে, এটা খেতে হবে, এটা করলে এরকম হবে, এজন্যই এখানে আসা। আমি অন্য কোথাও যাওয়া হয় নাই, আমি এখানে আসছি। এখানে সুবিধা অনেক ভালো, ওনারা অনেক ভালো সুবিধা দেয়, এই জন্য এখানে আসা।
1: কতবার আসলেন এই নিয়ে?
2: নিয়ে 3 বার আসা হয়েছে।
1: ওনাদের সামগ্রিক সেবার মান কেমন?
2: আলহামদুলিল্লাহ, খুব ভালো।
1: আপনি সন্তুষ্ট?
2: জি, আমি সন্তুষ্ট।
1: জি, ভালো থাকবেন, আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা। প্রিয় বন্ধুরা, মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমরা একজন সেবা গ্রহীতার অভিজ্ঞতা শুনছিলাম। আসুন আমরা সবাই পরিবার পরিকল্পনার সেবাগুলো গ্রহণ করি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে পরিকল্পিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, সরকারকে সহযোগিতা করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
0: এবারে শুনবেন জনসংখ্যা বিষয়ক একটি গান, শিল্পী মার্লিন টুকটুকি সাধক।

0: ήταν αρκεωνά η Διανά. Και αν εκεί μου που στάζει να άλλα ρόγκορο.
1: একজনের লগে আরেকজন গলা মিলাইয়া সম্ভবত সঙ্গীত শুরু করছো রে, কি মুশকিল এইবার তো সরাসুরে। আরে ওই থাম মোমেনা, থামো সগিরের মা,
0: থামো কইলে গিয়া থামো যায়।
1: সেইটা যায় না জানি, রন্ধন শিল্পে তোমার জুড়ি নাই, হোল লাইফ কথায় কথায় খালি কান্নাই। তোমার কান্দনের কারণে জীবনে বহুত ভুল সিদ্ধান্ত লইতে বাধ্য হইছি। আর না,
0: আর একটা বার যদি তুমি আমার কথা উনো সখীদের বাপ,
1: আর কোনো বারই না। মহা মুশকিল এইখানে, শুনো এইখানে বইয়া না কান্দা, ভিতরে যাও, ভিতরে যাইয়া বৌমার কাছে বইয়া থাকো, যাও।
0: সেখানে তো এতক্ষণ বইয়া আসিলাম,
2: উঠাই না কেন,
0: বৌমার কষ্ট সহ্য হইতাছে না।
1: শোনো শোনো শোনো, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হইয়া যাইব। আর যেই সব দাওয়াই আইনটান দিছি সেইগুলা ঠিক মতো ইস্তেমাল করছো তো?
0: করছি তো।
1: ফুক দেওয়া তেল পানি পচা গুড়ের রসি সব খাওয়াইছো তো?
0: এগুলা খাওয়াইয়া বেজার আরো বাড়ছে।
1: আরে উল্টা পাল্টা কথা কই না তো কইলাম, অনেক বড় খুনকারের কাছ থেকে আনছি, অবিশ্বাস করলে হিতে বিপরীত হইল।
0: বিশ্বাস অবিশ্বাস আমি জানি না, তার মাইয়াটার খুবই কষ্ট হইতেছে।
1: শোনো শোনো শোনো, ওই ঝিনঝিন ফুল আর লজ্জাপতির শিকড় বাইন্ডা দিছো তো শরীরে?
0: শিকড় বাগর দিয়া মাইয়াটারে আস্তাকান বন মানুষ বানাইয়া তুইছি। ওগো ওগো, এইসব পাগলামি বাদ দিয়া ওরে ডাক্তারখানায় লইয়া যাও না গো।
1: আরে না, আমার বাড়ির বউরে নিয়া কোন ডাক্তারের কাছে যামু না। তোমার যেমনে হইছে বৌমারও হেমনেই হইব, আর একটু ধৈর্য দাও।
0: ধৈর্য ধরতে গিয়ে জীবনটা না শেষ হইয়া যায় আমার।
1: আরে আ কথা রাহো আর তক্র কইরো না, যাও বৌমার কাছে গিয়া বহো। সফুরা যাইতো চেষ্টা কইরা কই জানি গেল, ওরে আসতে দাও
0: না। তোমার পায়ে পড়ি, তুমি একখান গাড়ির ব্যবস্থা করো, গোটা রাত গড়াইয়া আরেক দুপুর হইছে, এখনো খালাস হয় নাই, আমার ডর লাগতেছে, পোলাটাও তো বাড়ির নাই। আল্লাহ রে,
2: দেখি দেখি।
1: আরে রে, এই জায়গাটা
0: স্বাস্থ্য আবা,
2: দেখি রাস্তা ছাড়েন, আমার ভিতরে যেতে দেন।
1: ভিতরে গিয়ে কি করবেন?
2: সফুরা দাই সব বলছে আমারে, তাই আর দেরি করুন যাইবো না।
1: আরে আরে আরে, শুনেন শুনেন।
2: কি শুনুম? প্রসূতি বাইচা থাকলে সব কথাই শুনুন যাইবো।

0: নাকি মানুষ?
1: কেন কি হইছে?
0: কি হইছে মানে? গত রাতে সগিরের বউয়ের বেদনা উঠছে, আর অহন পর্যন্ত তারে ডাক্তারের কাছে না নিয়া বাড়িতেই রাখছেন। জানেন, 12 ঘন্টার বেশি সময় প্রসব বেদনা থাকলে মা আর শিশুর মৃত্যু হইতে পারে।
1: কি
0: হ, বাঁচে থাকলেও নানা ধরনের ভয়ানক জটিলতায় ভুগতে পারে। কোন রকম সংস্কার কুসংস্কার দিয়া কোন মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না। নিরাপদে মা হওয়া নারীর জন্মগত অধিকার।

শ্রোতা বন্ধুরা, আমরা জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। বাসাবাড়ির ভেতরে জমে থাকা বিভিন্ন পাত্র ও পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই অব্যবহৃত বালতি, ফুলের টব, ড্রাম, ডাবের খোলা বা কোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। দিনের বেলায় ঘুমালে মশারিটা নিয়ে ঘুমানোই নিরাপদ। ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, আমাদের সচেতনতাই পারবে আমাদেরকে নিরাপদ রাখতে। আসুন নিজে মাস্ক পরি এবং অন্যকেও মাস্ক পরতে উৎসাহিত করি।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইরা হাবিব। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কন্যা শিশুদের মধ্যকার অসাধারণ মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সবার জন্য একটি মহতী দায়িত্ব। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্মীয় আলোকে কন্যা শিশুরা পরিবারের জন্য সৃষ্টিকর্তার রহমত বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুরা শিক্ষা দীক্ষা মেধা ও মননের ক্ষেত্রে কোনো অংশে কম নয় এবং সে কারণে তাদেরকে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে জাতি গঠনে তৈরি করতে হবে। বাল্যবিবাহ সহ নানা সামাজিক কারণে শিক্ষার ক্ষেত্রে কন্যা শিশুদের ঝরে পড়ায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের কন্যা শিশুরা আগামী দিনে পুরুষের পাশাপাশি জাতীয় রাষ্ট্র গঠনে অবদান রাখবে। তিনি বলেন, সামরিক বাহিনীতে উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রেও নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের কল্যাণের বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের উন্নয়ন কি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠক গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। চিফ হুইপ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দলীয় পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা ও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোনো ফ্যাসিবাদী গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে। এর আগে গত শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি সহ ১৩ জন নিহত হয়। আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি। আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এই হতাহতের ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টের আজ চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৬ উইকেটে ২২৩, আফগানিস্তান ২৪০। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাক। আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আজ 12 অক্টোবর 2026 সোমবার বিকেল 3:15 থেকে 3:45 পর্যন্ত ঢাকা ক কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, 102 MHz ও 106 MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ঢাকা ইউটিউব চ্যানেল @ঢাকা বেতার এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আলোচনায় থাকবেন ডক্টর লুৎফর রহমান, পরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP, এবং শামসুল ইসলাম, ক্রীড়া বিশ্লেষক ও ধারা ভাষ্যকার। সঞ্চালনায় থাকবেন জোনাকি জ্যোতি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে এবং অনুষ্ঠানটিতে অংশ নিতে ফোন করুন 01553841500 নম্বরে। সঙ্গে থাকুন বাংলাদেশ বেতারের ক্রীড়াঙ্গনের।

বাংলাদেশ বেতার ঢাকা প্রিয়শ্রোতা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজের অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর আবারও বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ এফএম 90 মেগাহার্জ এফএম 106 মেগাহার্জ এফএম 102 মেগাহার্জে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২টা ২০ মিনিটে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন বেলা ৩টা ১৫ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল ৪টা ৫ মিনিটে ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫টা ১০ মিনিটে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল ৫টা ৪০ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা ৫ মিনিটে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০টা ৫ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 13 অক্টোবর মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় নৈতিক শিক্ষা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মুফতি মোহাম্মদ মনজুর হোসেন, খতিব উত্তর বাড্ডা, কেন্দ্রীয় মসজিদ ঢাকা। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি উক্ত অনুষ্ঠানে অংশ নিতে পারেন তা হল 01553841500। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
1: শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয়, শিশুদের ডেঙ্গু পরবর্তী জটিলতা ও করণীয়। সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এই অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। দর্শক, আমরা প্রতিটি অনুষ্ঠানে সোমবার এই সময় উপস্থিত থাকি এবং নতুন নতুন বিষয় নিয়ে কথা বলি, এবং এই কথাগুলো আমাদের অনেক সমস্যার সমাধান, সচেতনতা বৃদ্ধি করে এবং সে আলোকে জীবনকে সুন্দর করার একটা সুযোগ তৈরি হয়। আজকে আমরা ডেঙ্গু নিয়ে এত আলোচনা হচ্ছে, আজকে খুব চমৎকার বিষয় নির্বাচন করেছি আমরা। ডেঙ্গু পরবর্তী সমস্যা বা জটিলতা কি হতে পারে, সচেতন হতে হবে, জানতে হবে। আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, যিনি ঢাকা শিশু হাসপাতাল ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি বিভাগে কাজ করছেন, ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম আমাদের সাথে আছেন।
1: ধন্যবাদ।
0: ফোন করবেন, প্রশ্ন করবেন, মনে কোনো প্রশ্ন আসলে যেগুলো আমরা আলোচনা করিনি সেগুলো যুক্ত করবেন, আর যেগুলো আলোচনা হয়েছে দয়া করে একই প্রশ্ন বারবার করবেন না। আমন্ত্রণ থাকলো আপনাদের প্রশ্ন করার জন্য। শুরুতে আসি, ডেঙ্গু জ্বর পরবর্তী ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, স্বাভাবিক জীবনে চলে আসবে, এটা তো আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়, চেষ্টাও তাই থাকে, কিন্তু জটিলতার কথা বলা হলো ডেঙ্গু পরবর্তী। ডক্টর কামরুজ্জামান কামরুল,
1: ধন্যবাদ। অনেকে আমরা মনে করি যে ডেঙ্গুতে হসপিটাল অথবা বাসায় ছিল, সে ডেঙ্গু থেকে রিকভারি করলো, করার পরে হসপিটাল থেকে যখন ডিসচার্জ দেওয়া হলো তাহলে আর বাসায় গিয়ে কি সমস্যা হবে। তা যেটা হলো যে ডেঙ্গু পরবর্তী কিছু জটিলতা, শারীরিক জটিলতা নিয়েও প্রকাশ রোগীদের ভিতরে প্রকাশ হতে হয়, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি পোস্ট ডেঙ্গু সিন্ড্রোম। যে এই কিছু হয়, যেমন এই সময় যে একটা থাকে যে শারীরিক দুর্বলতা, যেটাকে বলা হয় ফ্যাটিক সিন্ড্রোম, ফ্যাটিক অত্যাধিক দুর্বলতা, আনএক্সপ্লেইনড শারীরিক দুর্বলতা, যে তার কোনো ই নাই, বাসায় গিয়ে দেখা যাচ্ছে বাচ্চা, আগে বাচ্চা বড় সবাই খেলাধুলা আগের মতো করছে না, বাচ্চাগুলো পড়াশোনায় মন দিতে পারছে না, তারপরে সে যে নর্মাল যে কাজগুলো করত সেই কাজগুলোর ভিতরে গিয়ে যে শারীরিক মানে একটা চাঞ্চলতা, এই চাঞ্চলতা তার ভিতরে নাই। তারপরে যেটা হলো যে অনেকেই এসে বলে যে আমার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর আমি যখন বাসায় গেছি হঠাৎ দেখা যাচ্ছে আমার কিছু মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, যেটাকে মানে সাডেনলি ডেঙ্গু পরবর্তীতে দেখা যায় যে কিছুদিনের মধ্যে কিছু কিছু চুল পড়া মাথার থেকে শুরু হয়। তারপরে যেটা হলো যে আরেকটা যে মানে হঠাৎ ডেঙ্গুর পরবর্তীতে খাওয়া দাওয়া ঠিক মানে রুচি কমে গেছে, যে আগে যে পরিমাণ একটা বাচ্চা অথবা রুগী খেত, একটা সুস্থ সবল লোক খেত, ডেঙ্গু পরবর্তীতে তার খাওয়া দাওয়ার পরিমাণটা কিছুটা কমে গেছে, তা নিয়ে কিন্তু গার্জিয়ানদের ভিতরে একটা মানে ইসের সঞ্চালন হয় যে আমার আর বাচ্চা তো আগে যে পরিমাণ খেত, ডেঙ্গু তো ভালোই গেছে কিন্তু তার খাওয়া দাওয়া তো আগের মতো আসছে না।
0: ধন্যবাদ। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, ডেঙ্গু জ্বর পরবর্তী জটিলতা আমাদের আজকের প্রসঙ্গ। আমাদের সাথে থাকবেন, ফোন নাম্বার আবার জানিয়ে দিই, 01553 841 500, প্রশ্ন করবেন, জানতে চেষ্টা করবেন। এই ফাঁকে একটা ফোন নেই, এর জন্য চেষ্টা করছেন কথা বলি আমরা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, ধন্যবাদ। আর একটা প্রসঙ্গে আসি, অনেকের মনের কথা বলি, ডেঙ্গু জ্বর হয়েছে, ভালো হয়ে গেল, 7-8 দিনে ভালো হয়ে গেছে, অনেকে প্রশ্ন করেন তারপরে আবার জ্বর এসছে, তাহলে ডেঙ্গুর পরবর্তী কি এই কয়েকদিনের মধ্যে আবার ডেঙ্গু হতে পারে? ডক্টর কামরুজ্জামান কামরুল,
1: ধন্যবাদ। ডেঙ্গু পরবর্তী যে মানে যদি বাসায় যাওয়ার পরে তার আবার যদি কোনো ডেঙ্গু বাহিত মশা তাকে যদি আবার কামড়ায় তাহলে সেটা ডেঙ্গু হতে পারে। আর ডেঙ্গু পরবর্তী গিয়ে আর একটা জ্বর আসে, যেটাকে আমরা ডেঙ্গু সাধারণত ডেঙ্গুর জ্বরটার হলো একটা বাইফেজিক মানে ফিচার বলা হয়, যে সে যে ডেঙ্গু যখন ভালো হয়ে গেল একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আর একটা জ্বরের পিক আসতে পারে, এটা নিয়ে ওরিডার কিছু নাই। আপনি যদি খুব ইয়ে থাকেন তাহলে এই সময় তার একটা ইনফেকশন, যে সে হসপিটালে ভর্তি ছিল তার কোনো মানে আদার্স কোনো ইনফেকশন হলো কিনা, যেটাকে বলা হয় সুপারেটেড ইনফেকশন, যে অন্য কোনো কারণে, যেমন এই সময় পানি শূন্যতা থাকে এ থাকে এর কারণে হয়তো বা প্রস্রাবে ইনফেকশন হতে পারে, তারপরে তার যে আদার্স এইগুলো থাকতে পারে, গলায় কোনো থ্রট ইনফেকশন হচ্ছে যেটাকে আমরা ফ্যারিঞ্জাইটিস বলি হতে পারে, টনসিলাইটিস হতে পারে, তাই এই কারণে হতে পারে। কিন্তু ডেঙ্গুর নরমালি থাকে যে তার জ্বরের একটা প্যাটার্নে পড়ে, সে যখনই বেসলাইন টাচ করে ভালো হয়ে গেল এক দুই দিন
0: অপেক্ষা থাকুন,
1: এক দুই দিন পরে আবার একটা জ্বরের পিক আসতে পারে, এটা অরিজিনাল কিছু নেই।
0: ধন্যবাদ। হ্যাঁ, কে আছেন আমাদের সাথে কথা বলুন, শুনতে পাচ্ছি, কথা বলুন।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
2: রেজাল ভাইয়া, আমি মোহাম্মদ লুৎফর জাফর।
0: জি
2: বলুন। পান সাথে
0: জি বলুন, প্রশ্ন করুন।
2: আমি সারান্তন জানতে চাচ্ছি,
0: এই আলোচনা কিন্তু করছিলাম, আপনারা প্রশ্ন না বুঝে বারবার প্রশ্ন করেন, এই আলোচনা চলছিল কিন্তু উত্তর দেওয়া হয়ে গেছে। আমরা তাহলে যে কথা আজকে নতুন কথা শুনলাম, যে তার হয়তো ডেঙ্গু ভালো হয়েছে, তার কাশি ছিল, তার গলা ব্যথা ছিল, বা সেকেন্ডারি ইনফেকশন বা সুপারিয়ার ইনফেকশন যেটা বলা হয়, ডেঙ্গুর পরে আবার নতুন সমস্যা হতে পারে, কিন্তু সেই আলোচনা করছিলাম আমরা, এবং সেটাই যে আবার ডেঙ্গু হয়েছে এটা ভাবার দরকার নেই। তখন যেটা করতে হবে, মন গড়া কোনো ওষুধ দোকান থেকে ওষুধ খাওয়া শুরু করা যাবে না, আসলে একটা অ্যান্টিবায়োটিক শুরু করি বা কিছু একটা শুরু করি, না চিকিৎসকের কাছে আবার যেতে হবে, কারণ ডেঙ্গুর কথা নয়, নতুন কিছু হয়েছে কিনা সে আলোচনা করছিলাম।
1: যেটা হলো যে ডেঙ্গু হওয়ার পরে যখন ডেঙ্গু হয় তখন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কিন্তু ছাড়লে তার ইমিউনিটি সিস্টেম কিছু হ্যাম্পার হয়, কমে যায়। তাহলে এই সময় যেটা একটা চান্স থাকে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, তার সর্দি কাশি জ্বর, অথবা যে ডেঙ্গু চলা চিকিৎসা চলাকালীন তার কিছুটা পানি শূন্যতা হয়, ফ্লুইড লিকেজের সম্ভাবনা থাকে, এই সময় তার পানি শূন্যতার জন্য শরীরের দেখা যাচ্ছে যে প্রস্রাবে ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে, তারপরে এই জন্য তারপরে যে এই বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সে ভালো ছিল, হঠাৎ চার পাঁচ দিন পরে আর একটা জ্বর আসছে, এই সময় যদি অন্য মানে ডেঙ্গু মশা, আবার কোনো ডেঙ্গু মশা তাকে কামড়েছে, তাহলে দেখা যাবে প্রথম সময় যে সেরোটাইপ দ্বারা ডেঙ্গু হয়েছিল এইটাতে হচ্ছে না, কিন্তু পরবর্তীতে যে আদার সেরোটাইপগুলো আছে, ডেঙ্গু টু থ্রি ফোর যে আরও সেরোটাইপগুলো আছে, এটাও দ্বারাও কিন্তু ডেঙ্গু হতে পারে। সেই জন্য বলা হয় যে আপনি যেটা আলোচনায় বলছিলেন যে একটা মন গড়া মানে আপনি ওষুধ খাওয়াচ্ছেন, ই খাচ্ছেন না খাওয়ায়, যখনই দেখছেন যে আবার ডেঙ্গুর ট্রিটমেন্ট করে পরে বাড়ি গেছে, সে ভালো ছিল, বাসায় যাওয়ার পরে আবার একটা জ্বর আসছে, আপনি দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন, হসপিটালের শরণাপন্ন হন, হসপিটাল আবার এখানকার ডক্টর তাকে মানে অ্যানালাইসিস করুক, এই পরীক্ষা নিরীক্ষা সবকিছু দেখুক, দেখার পরে কি কারণে তার জ্বর আসছে, জ্বরের প্রকৃত কারণটা খুঁজে পাওয়া যাবে। দেখা যাচ্ছে যে তার এই সময় বাসায় যাওয়ার পরে যে অনেকদিন বাচ্চা খাওয়া দাওয়া করিনি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছে, তাকে অনেক সময় বাইরের খাবার দাবার এনে খাওয়াচ্ছেন, এই খাবার দাবারে দেখা যাচ্ছে তার একটা পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিন পরে আবার বাইরের খাবার স্ট্রিট ফুড যেটা হলো এই খাবারগুলো খাওয়ানোর পর টাইফয়েড হতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে তার গলায় ব্যথা, যেটা টনসিলের প্রবলেম হচ্ছে, অথবা অন্য কোনো একটা সমস্যার জন্য জ্বর হচ্ছে, সেজন্য একজন চিকিৎসকের শরণাপন্ন অথবা হসপিটালের শরণাপন্ন হয়ে হসপিটালের ডাক্তার ডিসাইড করুক যে তার কোন কারণে আবার জ্বর আসছে।
0: ধন্যবাদ, চমৎকার উত্তরটা আমরা পেলাম। অর্থাৎ ডেঙ্গু হয়েছে, ভালো হয়ে গেছে, আবার জ্বর এসছে, এটাকে সাধারণভাবে সাধারণ নেওয়াটা ঠিক নয়, এবং একটা অযথা ওষুধ শুরু করাও ঠিক নয়। তাহলে এর চিকিৎসা সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে বিবেচনা করতে হবে, সেই বিবেচনা চিকিৎসক করবেন, কারণ এরপরে জ্বর এলো কেন। আর একটা প্রসঙ্গে আসি, ডেঙ্গু জ্বর ভালো হয়েছে, সে দুর্বল, সে দুর্বলতার কোন পর্যায়ে আমরা আবার চিকিৎসক দেখাবো, অথবা আমরা ঘরেই সহ্য করব, চেষ্টা করব, পুষ্টি কথা ভাববো, কিন্তু কোন পর্যায়ে আমরা আবার হাসপাতালে ডাক্তার দেখাবো যদি দুর্বলতা বেড়ে যায়। ডক্টর কামরুল আলকাম,
1: ধন্যবাদ। একটা সমসাময়িক প্রশ্ন, যে অনেক যে বাসায় যাওয়ার পরে হসপিটালে ছিল অথবা চিকিৎসায় ছিল, চিকিৎসায় যাওয়ার পর থাকার পরে পরবর্তীতে যখন তার ডেঙ্গু সিমটম ডিজাপিয়ার করছে, অর্থাৎ ডেঙ্গু সিমটম আর নাই, তখন যে তার পোস্ট ডেঙ্গু যে ফ্যাটিক যেটা সিন্ড্রোম বলা হয়, যে তার দুর্বলতা, এই দুর্বলতা সাধারণত কয়েকদিন থাকে, যে এটা বলা হয় 4 থেকে 6 সপ্তাহ এই দুর্বলতা থাকে। এই সময় প্রচুর পরিমাণে তাকে তরল জাতীয় খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে দিবে, তার শরীরের রোগ প্রতিরোধ বাড়ে এমন খাবার খেতে দিবে, ফলমূল এগুলো খেতে দিতে হবে। কিন্তু যেটা এখানে একটা যে তার একটা দুর্বলতা, এই 4 থেকে 6 সপ্তাহ যাওয়ার পরেও তার দুর্বলতা আরো আছে, থেকে যাচ্ছে, তাহলে তাকে ফার্দার আবার মানে পরীক্ষা নিরীক্ষা করে করতে হবে, যে তার ইভেন দেখা যাচ্ছে এই সময় তার মানে খাবার দাবার ঠিক মতো খাওয়া হচ্ছে না, অথবা ইয়ে হচ্ছে না, তার অ্যানিমিয়া রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু দুর্বলতা আসে। তারপরে সে যে খাওয়ার যে রুচিটা মানে আমরা বলি হয় রিগেইন অ্যাপিটাইট, যে তার খাদ্য যে এটা ক্ষুধা এটা ফিরে আসা, সেই ক্ষুধার এটা ঠিক মতো ফিরে আসছে না, তাহলে এই অ্যাপেটাইট ইনক্রিজ না করার পরে তার খাদ্যটাও ঠিক মতো সে নিতে পারছে না, এখানে যে খাবারের অভাবও কিন্তু তার রক্ত শূন্যতা আসতে পারে, এটাও একটা কারণ হতে পারে তার, যে এই কারণগুলো তার ভিতরে যদি দেখা যায়। তারপরে দেখা যাচ্ছে যে তার এই সময়তে যা খাচ্ছে বমি করে দিচ্ছে, তাহলে এই খাবার তো ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, তার কোনো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম ডেভেলপ করছে, তাহলে এই সিমটমগুলোর জন্য তার মানে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এই কারণেও কোনো যে তার মানে শারীরিক দুর্বলতা আছে কিনা, তারপর অনেক রোগী যারা এখানে যদি আমরা একটু বড়দের ক্ষেত্রে বলি, তার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস আনকন্ট্রোল, হ্যাঁ, তার জন্যই তো দুর্বলতা থাকতে পারে। তার সামগ্রিক দিক বিবেচনা করে এই জিনিসগুলো যদি দেখা যাচ্ছে তার ডায়াবেটিক কন্ট্রোল নাই, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার আবার তার ডায়াবেটিসটার ব্যাপারে সিদ্ধান্ত নিবে, ওষুধ ঠিক করে দিবে, তাহলে কিন্তু আবার তার মানে এই দুর্বলতাগুলো কেটে যাবে।
0: আমরা ঘাবড়ে যাওয়ার প্রসঙ্গে যাচ্ছি না, কারণ বেশিরভাগের ডেঙ্গুর পরবর্তীতে ভালো হয়ে যায়, সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসে, সে খাওয়া দাওয়া করে, রুচি চলে আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রে। তবে অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা যেগুলো শুনছিলেন হতে পারে, সেখানে আমরা যেন মন গড়া কোনো ব্যবস্থা না নিই, আমাদের সচেতনতার প্রয়োজন, অর্থাৎ ডেঙ্গু পরবর্তী জটিলতায় নানা ঝুঁকি চলে আসতে পারে, যেমনটি এরপরে টাইফয়েড পর্যন্ত হতে পারে, এবং তার রক্ত শূন্যতা খুঁজে বার করতে হবে, সেটাও কিন্তু হতে পারে, রক্ত হিমোগ্লোবিন কমেছে, তার জন্য রুচি নেই। আর আমরা রুচিবর্ধক সিরাপ খুঁজতে শুরু করি, রুচি বাড়াবো কি করে, এই প্রসঙ্গে যখন আসে কি জবাব দিবেন ডক্টর কামরুজ্জামান কাপুর?
1: অনেকেরই ধারণা যে বাজারে যে বিভিন্ন ওষুধের ভিতরে ভিটামিন সমৃদ্ধ ওষুধ খাইলে মনে হয় তার দুর্বলতা কমে যাবে, তার রুচি বাড়বে না। আপনি প্রাকৃতিক যে খাবার দাবারগুলো আছে এইগুলোর পরিমাণ বাড়ান, যে আপনি খাবারের ভিতরে আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার বাড়ান, ফল মূল শাক সবজি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ খাবার।
0: কিন্তু মজার ব্যাপার হচ্ছে রোগী তো খেতেই চায় না,
1: খেতে চায় না, অল্প অল্প করে খাওয়ার ই করেন। আমাদের দেশের টেন্ডেন্সি হলো মা বাবা, বিশেষ করে মায়েদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে আমার বাচ্চা অনেক খাবে, তার একটা লিমিটেড খাবার তো আছে, সে প্রত্যেকটা মায়েরই একটা ই থাকে, আকাঙ্ক্ষা থাকে আমার বাচ্চা অনেক খাক, কিন্তু না, তার একটা লিমিটেড খাবার আছে, এর বেশি সে খাবে না। আর প্রথমে যখন ডেঙ্গু থেকে রিকভারি করলো, এমনি একটু খাবারের ই কমে যায়, এখানে অনেকগুলো মেকানিজম আছে, আমাদের মেডিকেলের মেকানিজম বলা হয়, যে তার লিভারের প্রবলেম ডেভেলপ করে, লিভারের এনজাইমগুলো বেড়ে যায়, এগুলো আবার পুনরায় সাবসাইড করে তার মানে অ্যাপেটাইট রিগেইন করতে একটু টাইম নেয়, আপনি অল্প অল্প করে খাওয়ার দেন। একবারই সে ডেঙ্গু থেকে যখনই মুক্ত হলো অনেক কিছু খাবে, এটাও কল্পনা করা যাবে না।
0: ডেঙ্গু পরবর্তী বাচ্চারা খেতে চায় না, এটা স্বাভাবিক। একটি প্রশ্ন আছে ডক্টর কামরুল কামরুল, যে যাদের ডেঙ্গু হয়েছে পরবর্তী পর্যায়ে বিশ্রাম, কতদিন বিশ্রাম নেওয়াটা জরুরি?
1: ধন্যবাদ। ডেঙ্গু পরবর্তী বিশ্রামের কথা বলা হয় যে মিনিমাম 1 মাস, আচ্ছা, এই সময় তাকে বিশ্রামের জন্য দিতে হবে। অনেকেই যে এই যে 7-8 দিন ডেঙ্গুতে সে ভুগছে, ভোগার পরে তার, বিশেষ করে আমি বাচ্চাদের কথাই বলবো, যে মায়েরা তার পড়াশোনার প্রতি আবার জোর দেওয়া শুরু করে, তুমি অনেক পিছিয়ে গেছো, তোমাকে আবার বেশি পড়াশোনা করে ওই লেভেলে যেতে হবে, তুমি যেটা পিছনে ফেলে আসছো সেটাকে আবার খাপ নিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, কিন্তু না, তাকে আপনি আস্তে আস্তে করেই করেন, তার এই যে দুর্বলতা আছে দুর্বলতাগুলো কেটে উঠুক, তার অবসন্নতা আছে এটা কেটে উঠুক, তার শরীরের যে অ্যাপিটাইট রিগেইন করুক। তারপর আরেকটা জিনিস, যে ডেঙ্গু পরবর্তীতে যেটা একটা বড় এবং ছোট উভয়ের ক্ষেত্রে আচরণগত কিছু পরিবর্তন হয়, যেমন তার মেজাজ তার সাময়িকভাবে খিটখিটে হয়ে যায়, বাচ্চা যেগুলো তারা অত্যাধিক কান্নাকাটি করতে থাকে, কারণ ডেঙ্গু পরবর্তীতে যে মানে মাইলজিয়া আমরা বলি, মাসেলে যে পেইনগুলো ছিল, শরীরে যে ব্যথাগুলো ছিল, হাড্ডিতে যে ব্যথাগুলো ছিল, এগুলো কিন্তু সাডেনলি ভালো হবে না। তাকে ভালো হতে আরো 3-4 সপ্তাহ টাইম দিতে হবে, আস্তে আস্তে এটা ভালো হবে। তা পরবর্তীতে তারকে মানে 3-4 সপ্তাহ গ্রাজুয়ালি তার কাজকর্ম বাড়াইতে হবে, হঠাৎ গিয়ে তার আবারও সেই কাজের দিকে মানে আগে যে পরিমাণ লেখাপড়া করতো অথবা যে অফিস করতো, এই অফিসে কিন্তু সেই পরিমাণ সে কাজ করতে পারবে না। প্রত্যেক দিন তাকে কিছু সময় বিশ্রাম দিতে হবে, দুপুরে বিশ্রাম দিতে হবে, ঘুমের পরিমাণটা বাড়াতে হবে। যে একটা লোকের সুস্থ স্বাভাবিক লোকের যে 6-8 ঘন্টা যে ঘুমের প্রয়োজন হয়, এই ঘুমটাও কিন্তু তাকে দরকার। সে সর্বোপরি দিয়ে তাকে রেস্টের সাথে সাথে তার প্রিভিয়াস যে কাজ কর্মগুলো ছিল যে এইটার সাথে আস্তে আস্তে তাকে ওই পজিশনে
0: ধীরে ধীরে স্বাভাবিক স্বাভাবিক এটাই আমরা সবসময় দেখেছি। আবুল কাশেম ধামরাই সাভার থেকে ফেসবুকে প্রশ্ন করেছেন যে ডেঙ্গুর সময় অনেক ক্ষেত্রে ফুসফুসে পানি এসে জমে এবং এটা নিয়ে অনেক জটিলতা হয়, পরবর্তী পর্যায়ে হাসপাতালে ভর্তি করতে হয়, পানি বের করতে হয়, এটা কেন হয়?
1: ডেঙ্গুতে আমরা যেটা এখানে বলি যে একটা মানে আমাদের শ্রোতা বিশেষ করে যারা আছে তাদেরকে যদি একটু বোঝানোর জন্য আমি বলি যে আমাদের যে রক্তনালীগুলো আছে ডেঙ্গুতে যে অ্যান্টিজেনটা তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেনটা সাধারণত আমাদের রক্তনালীর যে দেয়ালটা আছে, হ্যাঁ দেয়ালটা কিছুটা লিকেজ, যেটাকে আমরা যদি আপনাদের বোঝানোর জন্য বলি আমাদের মানে শ্রোতা যারা, যে এখানে আমাদের যে শিরার ভিতরে যে পানিটা থাকে আমরা এটাকে প্লাজমা বলি, এটা সাধারণত লিক হয়ে বাইরে চলে যাচ্ছে,
0: সেই রক্তনালী বাইরে চলে
1: বাইরে চলে গেলে কি হবে, আমার শরীরে রক্তের পরিমাণে আমার যে ফ্লুইড পরিমাণ, ফ্লুইডের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই শরীর থেকে যখন পানিটা ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যাচ্ছে, শরীরের সবচেয়ে বড় জায়গা ফাঁকা জায়গা পেট এবং বুক যেটা ফুসফুসে, তাহলে এই সংযত কারণে এই দুই জায়গায় জমা হবে। তাহলে যখন বুকের ভিতরে পানি জমে গেল তখন এটাকে মেডিকেল টার্মে বলা হয় পুলোরালি পুষন, পেটের ভিতর যখন পানি জমে গেল একে বলা হয় অ্যাসাইটিস, পেট ফুলে যাচ্ছে। সাধারণত এই কারণে আবার যখন তার ডেঙ্গু আস্তে আস্তে রিকভারি হলো, সে ডেঙ্গুটা ভালো হয়ে যাচ্ছে, ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে সে ডেঙ্গুটা ভালো হচ্ছে, অনেক কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে, এই ট্রিটমেন্ট দিলে আস্তে আস্তে যে পানিগুলো তার শরীর থেকে বেরোয় তার মানে এক্সট্রা ভ্যাসেশন যে জায়গাগুলো ছিল জমা হয়েছিল পানিগুলো কিন্তু পরবর্তীতে পুনরায় আবার শরীরের রক্তনালীতে চলে আসে, হয় আস্তে আস্তে রিগেইন করে তার যে ব্লাড প্রেশার, এই যে যেটা বলা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম, যে আপনার পানি যখন এই আপনার ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যাচ্ছে, রক্তনালী থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু আপনার প্রেশার কমে যাচ্ছে, প্রেশার কমে গেলে কি হবে, যে আপনার যে নর্মাল যে টিস্যু পারফিউশন, যে আমাদের শরীরের যে শরীরের মানে যে কোষগুলো আছে, কলাগুলো আছে, এখানে এই কোষে তখন রক্ত সাপ্লাই কম পাবে, রক্ত সাপ্লাই কম পেলে শরীর তাকে বারবার করে ফুসফুসে তখন আমরা হার্ট বেশি করে পাম্প করবে রক্ত দেওয়ার জন্য। কিন্তু রক্ত আমার যে রক্তনালীতে তো রক্ত নাই, যে রক্ত পানি নাই, তাহলে সেই পেরিফেরিতে সার্কুলেশনটা ঠিক হচ্ছে না, তাহলে কি হবে যে আমার এখানে যে মানে শরীর যে রক্ত কি করে যে এখান থেকে অক্সিজেন নিয়ে আমার শরীরের বিভিন্ন কোষে নিয়ে যায়, তাহলে সেই অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না। তাহলে এই যে মেকানিজমগুলো বলা হয় আপনাদের দর্শকদের জন্য আমি একটু মানে শ্রোতাদের জন্য বোঝানোর জন্য বলছি, তখন এই টিস্যু পারফিউশনগুলো কমে যায় গিয়ে এখানে যে আমাদের যে মানে বিপাক প্রক্রিয়ার যেটাকে বলা হয় আপনাদের বোঝানোর জন্য বলছি, এইটা হ্যাম্পার্ড হয় হলে তখন এই যে শক সিন্ড্রোম এটা যদি আর্লি পর্যায়ে থাকে এবং ট্রিটমেন্টের ভিতরে থাকে তাহলে এটাকে বলা হয় রিভার্সেবল শক, যে পানি বেরিয়ে চলে গেছে আমি আবার পানির মাধ্যমে দিয়ে স্যালাইনের মাধ্যমে বিভিন্ন স্যালাইন, সেটা ডাক্তার ডিসাইড করবে কোন স্যালাইন দরকার এই সময় দিয়ে আবার আমি তাকে পুনরায় রিগেইন করার করছি, তাহলে তাই শকটা তার পরবর্তীতে খারাপ পর্যায়ে শকে যাবে না। আর যেটা ডিকম্পেনসেটেড শক, যে ইরিভার্সিবল হয়ে গেছে, যে ওখান থেকে আর ফেরত আসার কোনো উপায় নেই, তখন তার শরীরের কিডনি ড্যামেজ হবে, লিভার ড্যামেজ হবে,
0: সবই ডেঙ্গু জ্বর পরবর্তী জটিলতা, এবং জটিলতার কথা শুনতে হবে, বুঝতে হবে এবং সময়োচিত সিদ্ধান্ত নিতে হবে, এগুলো দেরি করা চলবে না। প্রাথমিক পর্যায়ে যদি হয় চিকিৎসায় সুস্থ হয়ে যায়, কিন্তু একেবারে জটিল পর্যায়ে মৃত্যু ঝুঁকে আসে।
1: আমি আর একটা কথা একটু বলবো যে স্যার, সেটা হলো আমাদের দেশের সবারই একটা বদ্ধমূল ধারণা আছে যে জ্বরের জন্য 3 দিন ওয়েট করতে হবে। আমরা চেম্বারে হসপিটালে যেটা দেখি সবাই যে আমি 3 দিন ওয়েট করছে, যে স্যার জ্বর আসছিল আমি 3 দিন ওয়েট করছি, করে 4 দিনের দিন আমি হসপিটালে নিয়েছি, তখন কিন্তু একটা খারাপ পর্যায়ে এসে চলে যাচ্ছে। আপনার বাচ্চা রোগী যার ভিতরে ডেঙ্গু সাইন সিমটম পরিলক্ষিত হয়, যে জ্বর আছে, হাই গ্রেড ফিভার আছে, বমি হচ্ছে, পেটে ব্যথা করছে, তারপরে জয়েন্টে ব্যথা আছে, গায়ে ব্যথা আছে, চোখের পিছনে ব্যথা আছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি রেট্রোঅরবিটাল পেইন, এইরকম ডেঙ্গু সিমটম যদি পরিলক্ষিত হয়, আপনি দেরি না করে অবশ্যই নির্দিষ্ট টাইমে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন,
0: তাতে ঝুঁকি কমে যাবে,
1: কমে যাবে। আর যেটা হলো যে 3 দিন আপনাকে ওয়েট করার দরকার নেই, তো আপনার ভিতরে জ্বর আসছে, জ্বরের ভিতরে যদি আপনি মনে করেন এটা আমার ডেঙ্গুর মতো সিমটম, হ্যাঁ ডেঙ্গুর মতো ছাইন, তাহলে আপনি এটা এই ডেঙ্গুর জ্বরটা যে আপনার যে জ্বরটা ডেঙ্গু, যদি ডেঙ্গু দ্বারা জ্বর হয়, এই ডেঙ্গু মশা কিন্তু আপনাকে 5 থেকে 7 দিন আগে আপনাকে ডেঙ্গু মশায় কামড়াচ্ছে, কামড়ানোর পরে আপনাকে ডেঙ্গুর সিমটমটা সাধারণত শরীরের ভিতর প্রকাশিত হয়েছে, তাহলে এটা তোর জন্য তো ওয়েট করার দরকার নেই, এই 3 দিন ওয়েট করতে হবে। এটা একটা কিন্তু একটা বদ্ধমূল ই ধারণা, মানে আমাদের ভ্রান্ত ধারণা। আপনার ভিতরে কোনো প্রকার ডেঙ্গুর জ্বরের সিমটম যদি আপনি নিজে মনে করেন যে এখন মিডিয়ার কল্যাণে ইসের হিসেবে আপনি বুঝতে পারছেন যে এই সিমটমগুলো ডেঙ্গুর, তাহলে দেরি না করে হসপিটালে সাধারণ
0: 3 দিন কথাটা আমাদের ভুলে যেতে হবে। প্রিয় দর্শক, আপনার রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান শুনছেন এবং আজকে প্রসঙ্গ ডেঙ্গু জ্বরের জটিলতা এবং তার প্রতিকার। আমাদের সাথে আছেন ডাক্তার কামরুজ্জামান কামরুল, তিনি শিশু রোগ বিশেষজ্ঞ, রেসপিরেটরি বিভাগে কাজ করছেন, ঢাকা শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে রয়েছেন, তিনি সহযোগী অধ্যাপক। আমরা তার কাছে শুনছি ডেঙ্গু জ্বর জটিলতা, তার পরবর্তী সমস্যা। আরেকটা প্রসঙ্গে আসি ডাক্তার কামরুজ্জামান কামরুল, যে ডেঙ্গু জ্বর পরবর্তীতে পাতলা পায়খানা, লিভারের সমস্যা, পেটে পানি আসা, এই ব্যাপারে জানতে চাই।
1: আমি প্রথমেই প্রিভিয়াস আলোচনায় যেটা বলছিলাম যে যখন আমাদের শিরার ভিতর থেকে পানি বেরো যায়, তখন কিন্তু মানে যে লিভারে মানে পেটের ভিতরে পানি আসছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাসাইটিস,
0: জি
1: অ্যাসাইটিস, এবং যে লিভার, লিভারগুলো তখন মানে কনজেশন হয়ে যায়, যে লিভারেও তো একটা মেকানিজম চেঞ্জ হচ্ছে, তখন এই লিভারের যে নর্মালি যে এনজাইমগুলো তৈরি হওয়ার কথা এটাও কিন্তু হ্যাম্পার হয়,
0: জি
1: তখন যে আমাদের যে জন্ডিস ডেভেলপ করে, হেপাটাইটিস ডেভেলপ করে, তারপরে যে খাওয়ার রুচিটা এখান থেকে কিন্তু হ্যাম্পার হয়, তারপরে লিভারের সাইজটা বড় হয়ে যায়, যেটা আমরা মেডিকেল টার্মে বলি হেপাটোম্যাগালি। অনেকেই আমরা এই সময় ডেঙ্গু জ্বরের ভিতরে যারা আমরা ডাক্তার, তারা সাধারণত আমরা চিকিৎসক হিসাবে বুঝতে পারি যে লিভারটা সাধারণত আমাদের শরীরের ডান পাশে থাকে, তাই তখন আমরা এই পাশে হাত দিয়ে বুঝতে পারি তার লিভারটা নর্মালি যেভাবে থাকার কথা সেটা নাই, বড় হয়ে গেছে, হাতে এটা পালপাবল হয়, হাতে আমরা বুঝতে পারি যে লিভারটা বড় হয়ে গেছে, তখন বলা হয়। অনেকেরই ধারণা যে লিভার আবার বড় হবে কিভাবে, কিন্তু মেকানিজম কিন্তু এইটাই যে আপনার ডেঙ্গু জ্বরের জন্যই আপনার শরীরের কিছু ভিতরে মেকানিজম চেঞ্জ হয়েছে, তারপরে তার লিভারটা বড় হচ্ছে।
0: ওয়ালাইকুম সালাম, কে আছেন কথা বলে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম,
2: ভালো আছে?
0: জি ভালো আছে। জি প্রশ্ন কি জানতে চান বলুন। ধন্যবাদ। যে কথা আমরা আলোচনা ছিলাম যে লিভার বড় হয়ে যাওয়া, লিভারে পানি চলে আসা, পেটে পানি চলে আসা, লিভারের সমস্যা, ব্যথা হওয়া, পেট ব্যথা, পাতলা পায়খানা, ডেঙ্গু পরবর্তী, এগুলো আমরা প্রায় শুনি এবং এগুলোর ব্যবস্থা নিতে হবে। ডক্টর কামরুজ্জামান কামরুল,
1: যেটা হলো যে ডেঙ্গু পরবর্তী যে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তার যদি পাতলা পায়খানা হয়, এই সময় পাতলা পায়খানার জন্য তাকে স্যালাইন খেতে হবে, যারা স্যালাইন খেতে পারে, স্যালাইন খেয়ে যদি বমি করে না থাকে তাহলে মুখে সে স্যালাইন খাবে, পাশাপাশি যে মানে যারা বমি করছে খেতে পারছে না তাদের তো ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা আমাকে মানে আইভি স্যালাইন দিতে হবে, দিয়ে তাকে এটাই করতে হবে। পরবর্তীতে তাকে পায়খানা বন্ধ হওয়ার জন্য কোনো মানে ফ্লুইড রিপ্লেসমেন্টটা এখানে কিন্তু মেইনলি বলা হয় ডেঙ্গুর জন্য, কমপ্লিকেশনের জন্য তার এই ডায়রিয়া ডেভেলপ।
0: ফ্লুইডের কথা যেহেতু বললেন, দর্শকদের সাথে একটু মত বিনিময় করি, ডেঙ্গু জ্বর মানে ডাবের পানি খাওয়ানো, এটা কোথা থেকে এলো?
1: আসলে এটা একটা মানে আমাদের সামাজিক একটা কুসংস্কার, মিথ, এটা বহুল পরিচালিত একটা মিথ বলবো আমি, যে কোত্থেকে যে এটা আসছে যে ডেঙ্গু জ্বর হলে ডাবের পানি খেতে হবে,
0: মিথ্যা ভুল ধারণা।
1: এটা মিথ্যা ভুল ধারণা। ডাবের পানিতে একমাত্র আপনার পটাশিয়াম আছে, কিছু গ্লুকোজ আছে, এর বাইরে কিছু নাই। আপনি
0: আদৌতার পটাশিয়াম দরকার আছে কিনা সেটা আমরা জানি না।
1: এই ডাবের পানি বেশি খাইলে যদি তার শরীরে পটাশিয়াম বেশি হয়ে যায়, এটা কিন্তু তার ক্ষতি হতে পারে।
0: হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দুইবার বলার দরকার তো নেই। জি, যেটা বলছিলাম যে আমরা ডাবের পানি খাওয়াতেই হবে, এটা মিথ্যা একটা যুক্তি। তাকে বরঞ্চ প্রেশার দেখতে হবে, তার হার্ট কেমন চলছে, শ্বাস কেমন চলছে। আর একটা বিষয় না যেয়ে পারছি না, যে মস্তিষ্কে সংক্রমণ হয় এই ডেঙ্গু পরবর্তী, এমনটি কি আপনি পেয়েছেন?
1: হ্যাঁ, এগুলো এরকম রোগী আমরা সাধারণত, কিছু রোগী তো পাওয়া যাচ্ছে এরকম, যেটাকে আমরা এনকেফালাইটিস বলি, ডেঙ্গু এনকেফালাইটিস, যে তার অনেক জ্বর আছে, জ্বরের ভিতরে একটা সাডেনলি খিচুনি নিয়ে সে হসপিটালে আসছে, এটাকে ডেঙ্গু এনকেফালাইটিস বলে। এবং ডেঙ্গুর সিমটমের ভিতরে, কমপ্লিকেশনের ভিতরে, এটা কিন্তু একটা মারাত্মক কমপ্লিকেশন বলা হয়। ইভেন এই কমপ্লিকেশনের জন্য তখন তার একটা মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। তাই আর্লি স্টেজে যদি প্রথম থেকে যদি জ্বরের সাথে সাথে সে বাসায়, ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যে আপনি জ্বর আসছে, ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু জ্বর, আপনি বাসায় তাকে প্যারাসিটামল সিরাপ খান, প্যারাসিটামল সিরাপ। এই সময় সে আরেকটা জিনিস যেটা হলো যে ব্যথা, গায়ে প্রচুর পরিমাণে ব্যথা থাকে, অনেকেই কিন্তু না বুঝে ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ নিয়ে খায়। এটাও কিন্তু একটা আমাদের ভিতরে একটা বদ্ধমূল একটা ই আছে। এবং যারা ফার্মেসি

0: উপন্যাসের হুমকি, জীবননাশের সম্ভাবনা আরো একটু অনেকটাই বেরিয়ে যায়।
1: জি, আর একটা প্রসঙ্গে আসছি, আজকাল মিডিয়াতে আমরা দেখছি, ফেসবুকে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, যে এখন যে ডেঙ্গুগুলো হচ্ছে, দু তিন বছর আগে বা আগের যে ডেঙ্গুগুলোর চেয়ে এখনকার ডেঙ্গুর লক্ষণ উপসর্গ বেশ পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনগুলো আমরা নতুনভাবে আমরা মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু আমরা আগের মতো চিকিৎসা দিয়ে সেগুলো মোকাবেলা করতে পারছি না। সুতরাং সব মিলিয়ে যে নতুন কি কি লক্ষণ বা নতুন কিভাবে আমাদের মোকাবেলা করতে হবে, নতুন বিষয়টা কি? ডক্টর কামরুজ্জামান কামরুল,
0: ডেঙ্গু যে জীবাণু, ডেঙ্গু জীবাণু কিন্তু তার যে মানে সাইন সিমটম এবং তার যে শারীরিক গঠন যেটাকে আমরা বলি, এটিও কিন্তু ক্রমান্বয়ে সে আবহাওয়ার সাথে টিকে থাকার জন্য নিজস্ব মানে বাহ্যিকেও কিন্তু পরিবর্তন করতেছে। সে প্রত্যেকটা প্রাণী তার মানে পৃথিবীতে টিকে থাকার জন্য যেটাকে আমরা মানে মেডিকেল টার্মে সুন্দর টার্ম একটা ইউজ করার জন্য এখানে বলছি যে অ্যাক্লিমেটাইজেশন বলে, যে আমি পরিবেশের সাথে টিকে ভারসাম্য রক্ষা করার জন্য আমার বাহ্যিক যে আবরণী, বাহ্যিক যে গঠনতন্ত্র, সে গঠন কিছু আমি পরিবর্তন করে টিকে থাকার জন্য কিন্তু তার যে এখন যে ডেঙ্গু মশাগুলো আছে তার যে আমরা যেটাকে বলি তার জেনেটিক যে এইগুলো মানে ধরনগুলো চেঞ্জ করে সে কিন্তু টিকে এটা করছে, কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য না, সে কিন্তু টিকে থাকার জন্য করছে, টিকে থাকার জন্য করেছে। এই ডেঙ্গু মশাগুলো যাকে কামড়াচ্ছে, আগে প্রথমে যে যখন ডেঙ্গু জ্বর মানে ঢাকা শহরে আসলো, যে এই ডেঙ্গু জ্বরগুলো কিন্তু ছিল প্রথমে এয়ারপোর্ট এরিয়ায়,
1: জি,
0: শুধুমাত্র ঢাকায় ছিল, তার জন্য ডেঙ্গু জ্বরকে বলা হতো ঢাকা ফিভার।
1: আচ্ছা,
0: ঢাকা ফিভার। পরবর্তীতে এটা ক্রমান্বয়ে ডেঙ্গুগুলো ছড়াতে ছড়াতে এরা বিভিন্ন বাহনের মাধ্যমে, বিশেষ করে গাড়ি আধার যে এইগুলো আছে বিভিন্ন জায়গায়, তো এখন সমস্ত বাংলাদেশে
1: বংশবিস্তার
0: করতে করতে চলে গেছে। তাহলে তার আচরণগতই পরিবর্তন হয়ে, তারপরে প্রথম যে ডেঙ্গুগুলো ছিল তার যে কি ছিল, আমরা প্রথম পেতাম কি জ্বর থাকতে হবে, জ্বরের সাথে গায়ে ব্যথা থাকতে হবে, গায়ে ব্যথার সাথে তার চোখের পিছনে ব্যথা থাকতে হবে, যেটা রেট্রো অরবিটার পেইন, ব্রেক বোন ফিভার, হাড্ডি ভাঙ্গা জ্বর থাকলে সাধারণত আমরা জ্বর এই মনে করতাম। কিন্তু এখন অনেকেরই কিন্তু এই মানে হাই গ্রেড ফিভার নাই, অল্প জ্বর আছে, হাড্ডিতে ব্যথা সেই আগের মতো আর না,
1: তাতেই আমরা ডিএন পজিটিভ পাচ্ছি,
0: পজিটিভ পাচ্ছি। তারপরে যেটা হলো যে মানে টাইপ ওয়ান, দেন ওয়ান দ্বারা যাদের ডেঙ্গু হচ্ছে সাধারণত অনেক ক্ষেত্রে এনএচ ওয়ান পজিটিভ পাওয়া যায়, কিন্তু দেন টু দ্বারা যাদের পজিটিভ হয়, এর আগে আমাদের একটা রিসার্চ এরি আছে যে তাদের দেখা যাচ্ছে তাদের এনএচ ওয়ান পজিটিভ নয়, তারপরে সঠিক সময়ে যে পরীক্ষাটা করা, অনেকেই এই যে একটা ধারণা আছে তিন দিন যাক তারপরে পরীক্ষা করে দেখবো, তিন দিন যাওয়ার পরে যখন সে পাঁচ দিনের দিন গিয়ে কিন্তু এই যে ডেঙ্গুর এনএস ওয়ান যেটাকে আমরা নন স্পেসিফিক অ্যান্টিজেন ফর ডেঙ্গু একটা পরীক্ষা করা, সে পরীক্ষা করে সে নিশ্চিত হচ্ছে যে আমার তো এনএস ওয়ান নেগেটিভ, মানে আমি ডেঙ্গু না, কিন্তু তার তো ভুল সময়ে
1: পরীক্ষাগুলো পাচ্ছি আবার,
0: কিন্তু সে যখনই ডেঙ্গু সিমটম গুলো সে আমাদের ভিতর নিয়ে আসছে, আইসে বলছে যে স্যার আমার তো এনএস ওয়ান নেগেটিভ, তাহলে আমার ডেঙ্গু কেন? আমরা তো তখন তার আইজিজি আইজি পরীক্ষা করে এম পরীক্ষা করে দেখাচ্ছে আইজি এম পজিটিভ তার, তাহলে এটা কিন্তু ডেঙ্গু। সেই জন্য ডাক্তার সিদ্ধান্ত নেবে প্রথম জ্বরের প্রথম জিরো দিন থেকে, অর্থাৎ জ্বর যেদিন শুরু হলো এই দিন থেকে শুরু করে ফোর্থতম দিন পর্যন্ত এনএস ওয়ানটা পজিটিভ আসে, তারপর ফোর্থ থেকে শুরু করে সেভেন্থ এইটতম দিন পর্যন্ত আপনার ডেঙ্গু অ্যান্টিবডিটা পজিটিভ আছে, এরপরে কিন্তু আর পজিটিভ পাওয়া যায় না।
1: তখন বিষয়টা হচ্ছে যে আগে বলা হতো সন্ধ্যার সময় মশা কামড়ালে এই জ্বর বা ভোরবেলা মশা কামড়ালে জ্বর, এখনকার বিষয়টা কি?
0: এই যে কয়েকদিন আগে আপনি পত্রিকায় দেখছেন একজন আমাদের দেশের একজন বিজ্ঞানী এন্টোমোলজিস্ট যাদেরকে বলা হয়, সে একটা রিসার্চের পাবলিকেশন ই করছে যেটা একটা মানে ভালো একটা মানে জার্নালেও প্রকাশিত হয়েছে, যে আগে বলা হতো ডেঙ্গু মশা শুধুমাত্র মানে দিনের বেলায় কামড়াবে, সে পরিষ্কার পানিতে তার বংশবিস্তার করবে, কিন্তু এই ধারণা কিন্তু এখন ভুল প্রমাণিত হয়েছে। ডেঙ্গু মশা এখন রাতের কামড়ায়, সে তার যেটা বলছিলাম সে তার বৈশিষ্ট্যগত চেঞ্জ মানে করে ফেলছে, সে ডেঙ্গু মশা কিন্তু রাতের বেলায় যে হালকা আলো থাকবে সে আলোর ভিতরে কিন্তু ডেঙ্গু মশা মানুষকে কামড়াতে পারে এবং এখান থেকে বংশবিস্তার করতে। তারপরে যে পরিষ্কার পানিতে যে ডেঙ্গু মশা আগে বলার একটা ধারণা ছিল, এখন কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে, সে কিন্তু ময়লা পানিতেও তার বংশবিস্তার করতে পারে। হ্যাঁ, সেজন্য এই ধারণা যে আমার বাসায় মানে বাড়ির আশেপাশে কোনো পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকে না, আমি নিশ্চিত হয়ে গেলাম আমার পাশে কোনো ডেঙ্গু নাই, না, আপনার বাসার আশেপাশে

0: যে ময়লা পানি যেখানে ডোবা নালা ড্রেনেজ এগুলোকে খেয়াল করতে হবে, এখানেও কোনো প্রকার যাতে স্ট্যাগনেন্ট পানি মানে জলাবদ্ধতা না থাকতে পারে।
1: আজকে একটা কথা স্পষ্ট আমরা জানাতে চাই, ডেঙ্গু জ্বর কিন্তু সাধারণ জ্বর নয়, ডেঙ্গুকে একটা সাধারণ অসুখ মনে করা যাবে না, ডেঙ্গুতে ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকি আছে, এই ঝুঁকিতে কারা কারা রয়েছেন ডাক্তার কামরুজ্জামান কামরুল?
0: ডেঙ্গুতে ঝুঁকির ভিতরে যাদের বিশেষ করে বাচ্চা, মানে আমরা যেটা বলি যে 5 বছরের নিচে বাচ্চা, বয়স্ক লোক, যাদের আধার্স কোনো কনকমিটেন্ট ডিজিজ আছে, যেমন একজন লোক সিওপিডিতে ভুগছে যে তার শ্বাসকষ্ট রোগ আছে, তারপরে বাচ্চাদের ভিতরে ওবিসিটি, যে বাচ্চাগুলো মানে মানে যেটা হলো মোটা বাচ্চা, যেটা হলো ওবিসিটি তাদের ক্ষেত্রে, তারপরে যাদের আদার্স কোনো ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন আছে, যেমন ক্যান্সার রোগে ভুগছে, তারপরে তার সিওপিডি, আদার্স কোনো ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন অর্থাৎ নেফ্রোটিক সিন্ড্রোম, একটা কিডনির রোগে ভুগছে, লিভারের রোগে ভুগছে, এদের ক্ষেত্রে সাধারণত এটা তার যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাহলে এই ক্ষেত্রে সে রিস্কেবল পেশেন্ট, এবং অলওয়েজ এই রোগীগুলোকে হসপিটালে ভর্তি করে অথবা চিকিৎসাকে শরণাপন্ন হতে হবে, চিকিৎসক ডিসাইড করবে একে হসপিটালাইজ করার দরকার কি দরকার না।
1: তাহলে একটা স্পষ্ট হলো, যাদের প্রতিরোধ ক্ষমতা ভালো অর্থাৎ পুষ্টি খাচ্ছেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা কি এই ডেঙ্গুতে আক্রান্ত হলে খুব সহজে মোকাবিলা করতে পারবেন?
0: হ্যাঁ, ডেঙ্গুতে আক্রান্ত হলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এরা সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে মানে তারা সাধারণত ডেঙ্গুতে মোকাবেলা করার ক্ষমতাও তাদের বেশি এবং এরা সাধারণত করে পারবে পারে, এবং যারা আমি যে আগে যেটা বলছিলাম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আদার কনকমিটেন্ট কোনো ডিজিজে ভুগছে, 5 বছরের নিচের বাচ্চা, তারা সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং মানে ইমিউনিটি কম থাকে, বয়স্ক লোকের এবং বাচ্চাদের ইমিউনিটি কম থাকে, যার জন্য এরা এই রোগ প্রতিরোধ ক্ষমতার কম থাকার জন্য ডেঙ্গু মোকাবেলার তাদের যে ভিতরের এক মানে ডেঙ্গুকে রুখে দেওয়ার যে ক্ষমতা এটাও সাধারণত তাদের কম থাকে, যার জন্য এরা অলওয়েজ রিস্কেবল পেশেন্ট।
1: তাহলে আমরা আসি জটিলতার প্রসঙ্গে, যে আমরা ভুল করি কোন জায়গায়, অসুখটি হয়েছে কিন্তু ভুল করি বা মন গড়ার সিদ্ধান্ত নেই অথবা অন্যের পরামর্শ নেই, ভুলটা কোথায় হয়?
0: এই আমি প্রথমে আলোচনায় যেটা বলছিলাম যে আমার ভিতরে ডেঙ্গু জ্বরের সিম্পটম আছে, আমি 3 দিন ওয়েট করছি, এটা একটা ভুল। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে সে যে কিছু তার ভিতরে রিক্স মানে যেটাকে আমরা বলি যে ওয়ার্নিং সাইন, যে একটা বাচ্চার বয়স 1 বছরের নিচেই সে যা খাচ্ছে বমি করে দিচ্ছে, পেটে ব্যথা আছে, পাতলা পায়খানা হচ্ছে, জ্বরটা হাই গ্রেড অর্থাৎ অনেক জ্বর, 103-104 জ্বর আসছে, জ্বরের ভিতরে একটা খিচুনি হয়ে গেছে, এই বাচ্চাগুলো অলওয়েজ কিন্তু ওয়ার্নিং সাইন, এবং এই ওয়ার্নিং সাইন বেবিগুলো থাকলে তাকে অবশ্যই হসপিটালাইজ করতে পারে। তারপর আগে আমি যেটা বলছিলাম ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিন্তু তার কিছু মানে রিস্কেবল আছে ডিজিজ, যেমন তার ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, তার কোনো কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, ইভেন তার কোনো ক্যান্সার জাতীয় রোগ আছে, সে কোনো মানে একটা বড় রোগের জন্য কোনো ওষুধ খাচ্ছে, তাহলে তাকে এই অলয়েসেরা এদের ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে, এখানে যদি আপনি দেরি করেন তাহলে তার রোগটা যখন জটিল পর্যায়ে চলে যাচ্ছে অর্থাৎ ডিকম্পেনসেট শক, অর্থাৎ তার ডেঙ্গুটা একটা পরবর্তীতে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, আপনি তখন কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। একটা বাচ্চাকে আপনি 1 বছরের নিচে বয়স তাকে দেরি করছেন, সে কিন্তু খেতে পারছে না, তার বমি করছে, আপনি বমির ভিতরে তাকে বারবার করে স্যালাইন খাওয়াতে যাচ্ছেন, ফ্লুইড খাওয়াতে যাচ্ছেন, সে কিন্তু ফ্লুইড খাচ্ছে আরো বমি করছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু ডেঞ্জারাস। তাই সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় ওয়ার্নিং সাইন, 1 নম্বরে যদি সে বমি করে, জ্বরটা হাই গ্রেড হয়, তারপরে পেটে ব্যথা, লুজ মোশন, পাতলা পায়খানা হচ্ছে, এবং এই জ্বরের ভিতরে ইন বিটুইন টাইম যদি একটা খিচুনি তার ভিতরে আসে তাহলে এটা তার ক্ষেত্রে অবশ্যই রিস্কেবল পেশেন্ট, এবং তাকে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন, তো চিকিৎসক ডিসাইড করবে তাকে হসপিটালে অ্যাডমিশন দরকার কি দরকার না।
1: শেষ পর্যায়ে আর একটা কথা না বলে পারছি না, আমরা বাসায় দোকান থেকে স্যালাইন কিনে বাসায় একটা স্যালাইন দেওয়া শুরু করি, যেহেতু ডেঙ্গু হয়েছে তার চিকিৎসা হয় ডাব আর না হলে পরে স্যালাইন ইঞ্জেকশন তাকে দিতে হবে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
0: সুন্দর একটা প্রশ্ন, যে আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়েছে ডেঙ্গু হয়েছে তাকে স্যালাইন দিতে হবে এবং বাসায় স্যালাইন দেওয়া শুরু করছে, ফার্মেসি থেকে ফার্মেসিম্যানকে ডেকে এনে বাসায় স্যালাইন দিতে হবে। কিন্তু আপনি তো জানেন না, ফার্মেসিম্যান জানেন না, জানে না যে এখন তার কোন ফ্লুইডটা দিতে হবে। এখানে কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ফ্লুইড নির্বাচন একটা বড় সিদ্ধান্ত, এটা একমাত্র ডাক্তারে চিকিৎসকই বলতে পারে যে এই ফ্লুইডটা তার কোন সময় দেবে, মানে কখন কোন ফ্লুইডটা দিতে হবে। আর বিশেষ করে আরেকটা জিনিস যে বাচ্চাদের ক্ষেত্রে যে ফ্লুইডটা দেওয়া হবে, ফ্লুইডটা সাধারণত ওজন অনুসারে প্রতি মানে ঘন্টায় মিলিলিটার হিসাব করে দেওয়া হয় যে প্রতি ঘন্টায় কত মিলিলিটার ফ্লুইডটাকে দিতে পারে, এটা একমাত্র ডাক্তারই ক্যালকুলেশন জানবে, অন্য কেউ জানবে। ফার্মেসিম্যান তাকে একটা ফ্লুইড লাগাই দিচ্ছেন, সে দেখা যাচ্ছে ওভার হাইড্রেট মানে ফ্লুইড, তার বেশি স্যালাইন পাওয়ার জন্য তার ফুসফুসেতে আরও পানি জমে যাচ্ছে, এটা তার জন্য একটা কিন্তু মানে মৃত্যুর সম্ভাবনা তাই বেশি থাকে। সেজন্য আপনার মানে উচিত যে ডেঙ্গুতে যদি কোনো প্রকার ওয়ার্নিং সাইন, কোনো রিস্কেবল গ্রুপ পিপুল থাকে তাকে কোনো প্রকার মানে বাসায় স্যালাইন, বাসায় চিকিৎসা করা যাবে না। বাসায় স্যালাইন দেওয়া একটা ভুল ধারণা এবং এতে হিতে বিপরীত হতে পারে, রোগের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে।
1: প্রিয় শ্রোতা আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল এবং ডক্টর কামরুজ্জামান কামরুল আজকে অনেক তথ্য জানিয়েছেন। আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ, রইল আমন্ত্রণ আগামী অনুষ্ঠান দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।

0: স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রিজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুবুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতার জন্য হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধু রাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 13 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ হলেও এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে নিহিত। রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বাংলা সিনেমা ও সিনেমা হল বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে কথা জানান। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পরিচালক, প্রযোজক, শিল্পী ও হল মালিকদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসাস নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়নের কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনা নিতে হবে। 5 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21 জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাশেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, দ্বিতীয় ধাপে 4 ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে 29 এপ্রিল, চতুর্থ ধাপে 13 মে ও 27 মে হবে পঞ্চম ধাপের ভোট। সুদান মিশর সীমান্তে একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত 72 জন শ্রমিক নিহত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার পর সুদানের একটি মানবাধিকার সংস্থা তথ্য জানিয়েছে। ইমার্জেন্সি লয়ার্স রাইটস অর্গানাইজেশন এই হামলার জন্য মিশরের বিমান বাহিনীকে অভিযুক্ত করেছে। মিশরের সেনাবাহিনী হামলার দায় স্বীকার না করলেও জানায়, হামলার সময় তারা নিজ সীমান্তের অভ্যন্তরে অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে একটি ব্যাপক অভিযান পরিচালনা করে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 6 উইকেটে 337 রান করেছে। এখন পর্যন্ত স্কোর বাংলাদেশ 346 এবং 6 উইকেটে 337, আফগানিস্তান 240।
সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এ পর্যায়ে দেশের গান শুনবেন আমার চোখ জুড়ানো মন মাতানো। গানের শিল্পী রুমানা ইসলাম, গীতিকার রামানন্দ সরকার এবং সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আপনারা দেশের গান শুনছেন। এবারের শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস এবং সুরকার উজ্জ্বল সিনহা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা ধ্বংসের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটারের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করতে হবে এবং বাড়ি ঘর ও তার আশপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, সঞ্চালনায় জোনাকি জ্যোতি।

0: দর্শক ও শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের নিয়মিত খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঘটে গেছে অনেক কিছু, এবং নিয়মিতই বাংলাদেশের ক্রিকেট ফুটবল নিয়ে আমরা নানান ধরনের উত্তেজনার মধ্যেই থাকি। ঠিক তেমনিভাবেই গত কয়েকদিনে ক্রিকেটে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাট্রিক, সুবহানা মুস্তারির সেঞ্চুরি, নারী ফুটবল, ক্রিকেট সবকিছু নিয়ে আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্য। আপনারা আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন ঢাকা ক কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, 102 মেগাহার্টজ ও 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, ইউটিউব চ্যানেল ঢাকা বেতার, এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আপনারা জানেন আমাদের এই সাম্প্রতিক খেলাধুলা নিয়ে এই আয়োজনে সবসময় অতিথির আসনে আমাদের বিশিষ্ট কিছু মানুষ থাকেন, আজকেও তার ব্যতিক্রম নয়, যারা ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি বিভিন্নভাবে যুক্ত। এমনই দুজন মানুষ আছেন আজকে আমাদের সাথে। আছেন ডক্টর লুৎফর রহমান, পরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP, স্বাগত।
1: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
0: ধন্যবাদ। সেই সাথে আমাদের মাঝে রয়েছেন জনাব শামসুল ইসলাম, ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার, স্বাগত জানাচ্ছি আপনাকেও।
2: ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমাদের শ্রোতা দর্শকদেরও অভিনন্দন জানাচ্ছি। ক্রীড়াঙ্গনের এই নতুন ফরম্যাটের পথচলায় সঙ্গী হতে পেরে আমি বেশ আপ্লুত।
0: আমরা জানি যে ফুটবল আমাদের দেশে বেশ জনপ্রিয়, কিন্তু তারপরেও কেন যেন আলোচনার শীর্ষে সবসময় ক্রিকেট থাকে, আর তাই আজকেও ক্রিকেট দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমাদের এই মুহূর্তে যদি বলি, টক অফ দ্য কান্ট্রি হচ্ছে হাসান মাহমুদের টেস্টে হ্যাট্রিক, এবং আমরা জানি যে এটি তার প্রথম হ্যাট্রিক, এবং সেই সাথে আমাদের জন্য ভীষণ গৌরবের একটি বিষয়। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে যে চলমান টেস্ট, সেটিতে বাংলাদেশের পারফরমেন্স সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে আমরা কিভাবে মূল্যায়ন করছি, আপনি কি মনে করেন?
2: আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই একমাত্র টেস্ট ম্যাচটা স্বাগতিক আফগানিস্তান। ওদের আমরা জানি যে নিজেদের দেশে ওরা খেলতে পারে না, আবুধাবি শারজা এই মাঠগুলোকেই তারা নিজেদের হোম ভেনু বানায়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ সফরকারী দল 9 তারিখ শুরু হয়েছে, 3টা দিন ইতিমধ্যে পেরিয়ে গেছে, এবং ডে 3 শেষে বাংলাদেশ 329 রানের লিড নিয়ে খুব হ্যান্ডসাম পজিশনে ছিল। তখনও ক্রিজে লিটন দাস, তখনও ক্রিজে মেহেদি হাসান মিরাজের মতো দুজন সার্থক ক্যাপেবল ব্যাটার ছিলেন। সো ওদেরকে ঘিরে আমরা স্বপ্ন দেখছিলাম যে এই লিডটা অন্তত 329 ক্রস করে 400+ কিছু হবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। চতুর্থ দিন সকালে বাংলাদেশ সময় 12টায় খেলা শুরু হলে প্রায় 2 ঘন্টা+ তারা ব্যাট করেছে, খুবই ডমিনেট করে ব্যাট করেছে। আমি একটা সময় দেখছিলাম যে রান তোলার গড় প্রতি ওভারে 4.41, অর্থাৎ 4.5 করে টেস্টে যদি কেউ রান তোলে, এটা ম্যাসিভ একটা অ্যাচিভমেন্ট। এবং ফাইনালি বাংলাদেশ 372/7 উইকেটে দ্বিতীয় ইনিংসে ইনিংসটা ঘোষণা করে। অ্যান্ড থ্যাঙ্কফুলি এই ম্যাচের দ্বিতীয় সেঞ্চুরি, রহমত শাহ 105 অপরাজিত, এরপরে লিটন দাসের ব্যাট থেকে ম্যাচের দ্বিতীয় সেঞ্চুরিটা, বাংলাদেশিদের পক্ষে প্রথম সেঞ্চুরি এই ম্যাচে, 102 করার পরেই লিটন আউট হয়ে গেলে শান্ত ইনিংসটা ডিক্লেয়ার করে। মেহেদি মিরাজও কম যাননি, তিনি 50 করে অপরাজিত ছিলেন। সো এখন কিন্তু বাংলাদেশের সামনে লিডটা হচ্ছে 478, দ্যাট মিনস আফগানিস্তানের সামনে টার্গেট 479। ইটস এ হিউজ টার্গেট ইন টেস্ট ম্যাচ ক্রিকেট, স্পেশালি আপনি যদি ডে 4 এবং পঞ্চম দিনের ওই রাফ প্যাচ বা এব্রো থেব্রো পিচ, স্পিন ধরবে এখানে, পিচের সেই তক্তকে ঝকঝকে ভাবটা আর নাই 3-4 দিন ব্যবহারের পর। ওই জায়গায় আমাদের 3-3 জন স্পিনার আছে, হ্যাঁ, তাইজুল আছে, মেহেদি মিরাজ আছে, নাঈম হাসান আছে, এরা খুবই হ্যান্ডি হয়ে উঠবে। কিন্তু আমরা তো প্রথম ইনিংসে দেখেছি হাসান মাহমুদের সেই যে হ্যাট্রিক উইথ ফাইফার, হ্যাঁ, ক্যারিয়ারে একাধিক ফাইফার আছে, কিন্তু হ্যাট্রিক অ্যাজ এ সিম বোলার ফ্রম বাংলাদেশ সাইড এটাই প্রথম। এর আগে আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে 2003 মুলতানে অলক কাপালির হ্যাট্রিক ছিল, হি ওয়াজ এ স্পিনার, বাট হাসান মাহমুদ হি ইজ দ্য সিমার। এবং সিমাররা রিসেন্ট পাস্টে লেড বাই তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল, দিস ইয়াং চ্যাপস পেস ইউনিট, দে আর ডুইং এক্সিডিংলি ওয়েল। এবং তাদের এই সমবেত প্রচেষ্টায় বাংলাদেশ টেস্টে দিনকে দিন উন্নতি করেছে এবং ভালো করছে।
1: এবং এই যে হাসান মাহমুদের যে হ্যাট্রিকটি, এটি কিন্তু দীর্ঘ 26 বছর পরে আমাদের একটা বড় অর্জন। এটা আমাদের ক্রিকেটের জন্য একটা বড় মানে মাইল ফলক, আমরা একটা মাইল ফলক অর্জন করেছি গতকাল। আজকে সম্ভবত হাসান মাহমুদের জন্মদিন, আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এছাড়াও আমরা ক্রিকেটের যে বিষয়টি আপনি শুরুতে বলছিলেন যে ক্রিকেট এবং ফুটবল, ফুটবল হচ্ছে একেবারেই নিভৃত থেকে উঠে আসা, দীর্ঘদিন ধরে আমরা খেলছি, কিন্তু ক্রিকেটের যে আপরাইজিং ক্রেস্ট এবং ক্রিকেট খেলার যে হৈহুল্লোড় বা দর্শক মাতানোর বিষয়টা ফুটবলের চেয়ে একটু দীর্ঘ সময় নিয়ে হয়। এবং বিগত সময়ে আমরা যখন বিশ্বকাপ ক্রিকেট খেললাম 1996 সালের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে, সেই দিন পুরো ঢাকা শহর ছেয়ে গিয়েছিল লাল রঙে। আমার মনে আছে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই দিন রাস্তায় কোথাও বের হওয়া যাচ্ছিল না, গাড়িতে স্কুটারে রাস্তায় যে যেভাবে পারছে লাল রং দিয়ে আবির রং দিয়ে সবাই সবাইকে মেখে দিচ্ছে। এই যে উন্মাদনা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে সেটি চলছে এবং সরকারি যে পৃষ্ঠপোষকতা সেটি আমরা অনেক বেশি পেয়েছি। এবং আমরা যখন বিশ্বকাপ খেলতে শুরু করলাম এবং টেস্ট ম্যাচে যোগ্যতা অর্জন করলাম, এরপরে থেকে সরকারের যে প্রতিনিয়ত সহায়তা এবং ক্রীড়ানীতি এটি কিন্তু আমাদেরকে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করেছে। অপরদিকে ফুটবলের যে বিষয়টি, সেই ফুটবল দীর্ঘদিন ধরে খেলা হচ্ছে কিন্তু আমরা এখনও সাউথ এশিয়ান ফেডারেশনে চ্যাম্পিয়ন হতে পারিনি, তারপরে এশিয়ান ফেডারেশন বা এশিয়ান কাপে আমরা ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারিনি। তো যেই কারণে আমাদের এই যে বিষয়গুলো, আমরা যদি দেশের গণ্ডি পেরিয়ে সাউথ এশিয়ায় যাব, সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হব, এরপরে আমরা বিশ্বকাপে খেলতে যাব, আমাদের কিন্তু সামনে আরও দুটি ধাপ আছে। কিন্তু ক্রিকেটে আমরা সেই ধাপটি 96 থেকে 2000 আমরা কমপ্লিট করে ফেলেছি।
2: আমি আমি একটু এড করে দিতে চাই, এই জায়গাটাই বাংলাদেশ দল কিন্তু সাফে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা
1: কিন্তু আমরা
2: এশিয়া গেমস ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে দেশের মাটিতে 2009 সালে, প্রবাবলি 10 সালে। হ্যাঁ, আমরা এশিয়ান লেভেলে এখনো কোনো শিরোপা নিয়ে আসতে পারিনি, বা রিসেন্ট পাস্টে আমাদের মেয়ে দলটা বিশেষ করে নারী ফুটবল টিম বয়স ভিত্তিক স্টেজে বিভিন্ন সাকসেস ধারাবাহিকভাবে নিয়ে আসছে এবং নারীর মানে ন্যাশনাল টিম যেটা আমাদের, তারা তো সাফ চ্যাম্পিয়ন হয়েছে টানা দুবার। তো এইরকম কীর্তি আমাদের আছে ফুটবলে, কিন্তু যেটা চাচ্ছি যে ফুটবলে একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে হামজা চৌধুরী, সমিত সোম এদের উপস্থিতিতে, ওই ক্রেজটা আরও বেগবান হবে যদি আমরা কোনো একটা গ্লোবাল ট্রফি পাই, সেটা হোক সাফ কিংবা এশিয়ান লেভেলে। আসিয়ান কাপে কদিন আগে আমাদের কিন্তু ভরাডুবি হয়েছে, আমরা আশানুরূপ
0: খেলতে পারিনি। আমরা প্রত্যাশা রেখেছিলাম যে কিছু হলেও হয়তো নিয়ে,
1: এই বিষয়ে আমি একটা বিষয় বলি, খেলা হচ্ছে গোলের বিষয় ফুটবল, এবং আমরা যদি ক্রিকেটের চিন্তা করি রান উইকেট, এখন গোল যে করবে সে জিতবে এবং খেলতে গেলে হার জিত থাকবে। আপনি শুধু জিতবেন সেটি কিন্তু নয়, আপনি যখন মেসির কথা যদি চিন্তা করেন, তার প্রথম যে খেলাটি সেখানে কিন্তু তিনি হেরে এসেছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি তার নিজেকে নাবিশ করেছেন, কালচার করেছেন এবং এক এক করে নিজেকে গড়ে তুলে বিশ্ব আসরে অপ্রতিদ্বন্দ্বী প্রথম স্থান অধিকার করেছেন। এই যে বাংলাদেশের ফুটবল, এই জন্য আমরা যে চেষ্টাটা করছি, আমরা অলরেডি, আমি একজন প্রশাসক হিসেবে বা সরকারের পক্ষ থেকে আমরা কন্ডিশনিং কোচ নিয়ে আসি, আমাদের ফুটবল খেলতে হলে কোন লেভেলের প্লেয়ার কোন লেভেলের মাসেল নিয়ে গড়ে উঠবে, এই জন্য আমাদের ওই ধরনের কোচ লাগবে। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে অলরেডি যুক্ত হয়েছি এবং দেশের বাইরে থেকে যেমন কোচ আসছে এবং আমাদের দেশেও যারা প্রতিষ্ঠিত কোচ তাদেরকেও আমরা ক্রীড়াঙ্গনে নিয়ে এসেছি এবং তাদের উচ্চ বেতন বা সম্মানই দিয়ে তাদেরকে এখানে নিয়ে এসেছি যে আমরা যেন এশিয়ান লেভেল ক্রস করতে পারি।
0: নিশ্চয়ই এই পর্যায়ে আমার মনে হয় একজন দর্শকরা অপেক্ষা করছেন ফোন কলে আমাদের সাথে। আমি একটু সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, দর্শক আপনারা আমাদের সাথে ফোন কলে সরাসরি যুক্ত হতে পারেন 01553841500 এই নম্বরে ফোন করে। এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক আছেন, চলুন কথা বলবো তার সঙ্গে। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন, কোথা থেকে বলছেন?
3: আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ধন্যবাদ জানাই আমার স্বর্গ শান্তন ভাইকে, তার মানে জীবন বাঁচানো, তাকে যদি কখনো কাছে পাবো কিনা জানি না, ওকে তাকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে প্রশাসকদের আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের ঢাকার বেতার কেন্দ্রকে আমরা ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামটা দিবেন সন্ধ্যাবেলা দিয়ে এবং ফরেনের আয়োজন করছে, ওটা যদি একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা বেতার কর্তৃপক্ষ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। আমার জানার ইচ্ছা যে বাংলাদেশ যদি আফগানিস্তানের সঙ্গে জয়লাভ করে, বাকি যে পাঁচটা টেস্ট খেলা আছে এগুলো যদি ধারাবাহিক ভাবে না জিতে যদি এক দুটা ড্র করে, তাহলে পরে বাংলাদেশ কি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে কিনা, এটা আমার জানার ইচ্ছা। তো জানালে খুশি হতাম।
0: অনেক ধন্যবাদ।
2: জি ধন্যবাদ আমাদের এই শ্রোতাকে ফোন করার জন্য ধন্যবাদ। ওনার কোশ্চেনটা আমি বুঝেছি, যেটা হচ্ছে যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ কিন্তু এই আফগানিস্তানের সাথে আমাদের টেস্ট ম্যাচটা না, বিকজ আফগানিস্তান টপ র্যাঙ্কের যে নটা দেশ আছে এর মধ্যে পড়ছে না, কাজে ওদের সাথে আমরা টেস্ট ম্যাচটা খেলছি, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে কাউন্ট হবে, এখানকার সাকসেস সবই রেকর্ড বুকে জমা থাকবে, জয়টাও আইসিসি রিকগনাইজ করবে, কিন্তু এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পয়েন্ট টেবিলে আমাদেরকে কোনো উন্নতি বা অবনতিতে প্রভাব বিস্তার করতে পারছে না। মাইন্ড ইট, আগামী 28 অক্টোবর হোম অফ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসবে। এখন ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ায় আছে, তারা টি টোয়েন্টি সিরিজ খেলছে তাদের সাথে, গতকাল হেরেছে রাতে। এনিহাও, তো ওদের সাথে যে দুটো টেস্ট ম্যাচ ওইগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তারপর সাউথ আফ্রিকায় গিয়ে আমরা দুটো ম্যাচ খেলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরও একটা সিরিজ আছে, মোট 6টা টেস্ট ম্যাচ আমাদের আগামীতে থাকবে। ওই ম্যাচগুলোর নিজের পক্ষে 4টা জিতলে আমরা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার মতো যোগ্যতা অর্জন করবো। অ্যাট দ্য সেম টাইম 6টা ম্যাচের 4টা জিততে হবে, পরের দুটো ড্র করতে হবে, মানে মাস্ট উইন সিচুয়েশন আমাদের জন্য। তো ফাইনাল খেলাটা বাংলাদেশের মতো টিমের জন্য ইটস রিয়েলি টাফ, কিন্তু আমরা যদি পজিটিভ নোটে শেষ করতে পারি, আই মিন টপ ফোরে গিয়ে টপ ফাইভে থেকে শেষ করতে পারি এই সার্কেলটা, তাহলে হিউজ একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের অবস্থান থেকে। বিকজ আমরা র্যাঙ্কিংয়ে কোথায় অবস্থান করছি, 7-8, তো ওই জায়গা থেকে আমরা টপ ফাইভে ফোরে শেষ করতে পারলে এটা একটা গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্টের লক্ষণ
1: হবে। আর একটা বিষয় ওই দর্শকের বিষয়ে আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আফগানের সঙ্গে যে আবুধাবিতে টেস্টটা হচ্ছে, যেহেতু আফগান আইসিসি জয়ী না, এই জন্য আমাদের কাউন্টে আসবে না, একেবারে ইন এ নাটশেল খুব সংক্ষেপে বললে। কারণ আফগানের অবস্থান যদি আইসিসিতে আমাদের চেয়ে উপরে হতো কিংবা সমকক্ষ হতো, তাহলে হার জিতের বিষয় একটা থাকতো। কিন্তু এইখানে যেটা হচ্ছে, আমরা ধরে নেই যদি এটি ফেয়ার প্লে হয়, তাহলে এদের যে ইন্টারন্যাশনাল রিকগনিশন এবং আন্তর্জাতিক মাঠে খেলার একটা স্ট্রেস থাকে এবং আন্তর্জাতিক মাঠে খেলার যে পরিবেশ, এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একটা বড় বিষয়, এটি আমাদের একটা বড় অর্জন। কিন্তু আইসিসির সঙ্গে এই আফগানের তেমন কোনো রেজাল্টে হেরফের হবে না।
0: আমরা আমাদের ক্রিকেট অঙ্গন নিয়ে তো বেশ আলোচনা করলাম, এরপর একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। এই পর্যায়ে আরো একজন দর্শক আছেন ফোন কলে, একটু কথা বলে নিচ্ছি। দর্শক কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন, নামটি জানাবেন। অনেক ধন্যবাদ, কথা বলুন, আমাদের অতিথিরা শুনছেন আপনাকে।
2: জি আমরা বুঝতে পেরেছি,
0: অনেক ধন্যবাদ।
2: আমরা শ্রোতার কোশ্চেনটা বুঝতে পেরেছি, বিপিএল হবে কিনা। দেখেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট এই মৌসুমে বর্তমান ক্রিকেট বোর্ড, তার প্রেসিডেন্ট আমাদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, তিনি ভেবে চিনতে তার পরিষদ ঠিক করেছে যে বিপিএলটা আসলে নানা রকমের তর্ক বিতর্ক কিংবা প্রশ্নবিদ্ধ হয়েছে অতীতের বিভিন্ন আসরগুলো নানাবিধ কারণে, মাঠ ও মাঠের বাইরের কারণে। তো এই জায়গায় সকল প্রশ্নের উত্তর বা তার সঠিক সমাধান করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটি টুর্নামেন্ট ডিজাইন করার জন্য খানিকটা সময় নিয়েছে, এবং সেক্ষেত্রে এই মৌসুমটা বিপিএল হচ্ছে না, এটা ট্রু। এবং গরম মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে, লঙ্গার ভার্সন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে, 4টা পৃথক ভেন্যুতে বিভাগীয় দলগুলো খেলছে, ঢাকা মেট্রো সহ 8টা দল। সব আমার মনে হয় যে ক্রিকেটাররা ব্যস্ত আছে, এবং ডোমেস্টিক ক্রিকেটে খেলোয়াড়দের সম্মানী স্ট্রাকচার অতীতে যে কোনো সময়ের চেয়ে এখন কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম করা হয়েছে, সো দ্যাট বিপিএল খেলে যে আর্থিক লাভবান হতেন সেই লাভ এই ঘরোয়া টুর্নামেন্টে সম্মানী বৃদ্ধির মাধ্যমে ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সো এটা একটা চেক এন্ড ব্যালেন্স ওইখানে হয়েছে,
0: এবং অন্যান্য বিভিন্ন বিকল্প
2: টুর্নামেন্ট
0: পরিকল্পনাও নিশ্চয়ই আসছে।
1: আরো একটা বিষয় হচ্ছে কি, বিপিএল হবার জন্য যে পরিমাণ প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার, তার জন্য কিছুটা সময় দরকার। বর্তমান সরকারের ক্ষমতায় আসার বয়স প্রায় 190 দিনের বেশি। এই সময়টাতে বিগত সময়ে বিপিএল নিয়ে যে বিভিন্ন ধরনের কথা উঠেছে, আমরা কোনো নেগেটিভ বিষয় বলবো না, এক হলো মাঠের ভিতরে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে, এরপরে হচ্ছে বিপিএল এর যে সকল ক্লাবগুলো ছিল ফ্র্যাঞ্চাইজ যারা ছিল তাদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের কথা এসে
2: পেমেন্ট ইস্যুটা তো খুব
1: সামনে এসেছে, পেমেন্ট ইস্যু, তারপরে রিকগনিশন এবং ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডনেস, এই বিষয়গুলো নিয়ে কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে সরকারের পক্ষ থেকে। এবং বর্তমান সরকার যে চিন্তাটা করছে, এই অমীমাংসিত এবং যে বিষয়গুলো সরাসরি মুখে বলা যায় না সেইগুলোকে সুন্দরভাবে সমাধা করে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করার পরে বিপিএলটা শুরু করা হয়। বর্তমানে এই যে সিজন চলছে এই সিজনে আপাতত বিপিএল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে এটা বিহাইন্ড দা স্ক্রিন কিছু বিষয় থাকে সেটা এখনো রেডি না।
0: আচ্ছা, আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গেও আসতে চাই, কারণ খেলাধুলার অঙ্গনে তো আসলে আরো বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটে
2: বেশ কিছু সিরিজ চলছে
0: সেগুলো একদম। তবে তার আগে আমাদের সাথে ফেসবুকে অনেক দর্শকরা যুক্ত রয়েছেন, যেমন সত্যেন্দ্রনাথ রায় আছেন, প্রিয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আছেন আমাদের সাথে নূর ইসলাম এবং সেই সাথে নাসির উদ্দিন শরীফ আছেন। আমরা ভীষণভাবে আনন্দিত যে আপনারা আমাদের এই ক্রীড়াঙ্গন অনুষ্ঠান ভালোবাসছেন এবং এভাবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশা করি আপনাদের অনুভূতিগুলো আপনারা আমাদেরকে এভাবেই জানাবেন। আপনারা আমাদের সাথে সরাসরি ফোন কলেও যুক্ত হতে পারেন, 01553841500 এই নম্বরে ফোন করে আপনারা একই সাথে আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারে এবং ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মেও। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন ফোন কলে, আমরা কথা বলবো তার সঙ্গে, তারপরে আবারও আলোচনায় ফিরছি। দর্শক কে আছেন সাথে? জি, দর্শক আপনার প্রশ্নটি করুন।
2: প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি। জি জি, ওয়ালাইকুম
3: আসসালাম।
0: দর্শক আপনার প্রশ্নটি আমাদেরকে জানাবেন, আমরা শুনতে পাচ্ছি। দুঃখিত, আমাদের হ্যাঁ, আমার মনে হয় আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা ততক্ষণে ফিরছি পরবর্তী প্রশ্ন নিয়ে। আমরা জানি যে নারী ক্রিকেটেও কিন্তু বেশ গৌরব উজ্জ্বল একটা সময়ের মধ্যে আমরা আছি, তার কারণ আমরা সেঞ্চুরি করতে দেখেছি সোভানা মুস্তারিকে, তাও আবার মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং বাংলাদেশের জন্য এটা যে কোনো ফরম্যাটে প্রথম সেঞ্চুরি তাদের এগেনস্টে। আর একই সাথে নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও তিনি যেই গড়েছেন 195 রানের জুটি সেটিও কিন্তু দুর্দান্ত ছিল।
2: আপনি জানেন যে অস্ট্রেলিয়ার মতো কুলিন দেশে বাংলাদেশের নারী জাতীয় দল সফর করার একটা সুযোগ পেয়েছে। রিসেন্ট কবে পাস্টে গেছে বাংলাদেশ ন্যাশনাল নারী টিম আমার জানা নেই, তো এইটা একটা সিগনিফিকেন্ট দিক। ওই রকম কন্ডিশনে, সুইমিং কন্ডিশনে আমাদের খেলোয়াড়রা খেলছে, গিয়ে রান করছে ওদের বিরুদ্ধে ওদের মাটিতে। আর সোহানা মোস্তারি যিনি সেঞ্চুরি পেয়েছেন, এইটা তার মেইডেন ওডিআই সেঞ্চুরি, এর আগে 78 সামথিং ওর বেস্ট ক্যারিয়ার বেস্ট রান ছিল। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা ইটস রিয়েলি ভেরি ভেরি স্পেশাল সামথিং। কিন্তু যদিও ম্যাচটা আমরা হেরেছি, সেই ম্যাচটাও 9 উইকেটে হেরেছি, 200+ কিছু রান মাত্র 28 ওভারেই তারা চেজ করে গিয়েছিল। প্রথমটাতেও আমরা হেরেছি 7 উইকেটে, দেন এগেইন 3 ম্যাচের এই সিরিজে হয়তো শেষেরটাও হারবো, কিন্তু যে অভিজ্ঞতাটা অর্জন হবে সেইটা কিন্তু এই অঞ্চলে এসে যখন বাংলার মেয়েরা খেলবে, সাবকন্টিনেন্টে

0: ফাইনাল খেলার একটা সম্ভাবনা দেশের সামনে ফয়সালাবাদে যে ফাইনালটা 16 অক্টোবর অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে খুবই বিজি স্কেজুল, আপনি জানেন যে সামারের শেষ দিয়ে ওই অঞ্চলে ক্রিকেটের ভরপুর মৌসুম। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, এই মুহূর্তে সাউথ আফ্রিকা সফর করছে অস্ট্রেলিয়া দল, ওয়ানডে সিরিজটা 2-1 হেরে গিয়েছে অস্ট্রেলিয়া দল, দেন টেস্ট ম্যাচটা ডারবানে শুরু হয়েছে, এই টেস্ট ম্যাচে কিন্তু আবার সফরকারী অস্ট্রেলিয়া হোস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে ডমিনেট করছে। আজকে চতুর্থ দিন, অস্ট্রেলিয়া এখনও 7 উইকেট হাতে রেখে 250+ লিড নিয়ে ফেলেছে সেকেন্ড ইনিংসে, তো একটা বড় লিডের দিকে আছে। অ্যারাউন্ড 400 লিড হলে সাউথ আফ্রিকার জন্য খুবই টাফ হবে এই রানটা চেস ডাউন করে ফোর্থ ইনিংসে, ডে 4-5 ম্যাচ জেতা, যেমনটি বাংলাদেশ ডমিনেটিং পজিশন আফগানিস্তানের এগেনস্টে আছে। ওদিকে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা খুব সংক্ষেপে আমরা আপডেট দিতে পারি যে ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা ইন্ডিয়া 2-1 জিতেছিল। এই সফরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খুব কোয়ালিটি ক্রিকেট খেলছে, কম্পিটিটিভ ক্রিকেট খেলছে, প্রত্যেকটা ম্যাচ বেশ নেল বাইটিং ফিনিশড হচ্ছে। যেমন কালকেও দেখেন থার্ড টি টোয়েন্টিটা যেটা হলো সেখানে মাত্র 14 রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, ইট কুড বি চেজেবল, মানে 224 রান টার্গেট ছিল, ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার শেষ করে 209 রানে থেমে যায়। তো এইটা বেশ ক্লোজ ম্যাচ ছিল, একটা ওভার ভালো ফ্রুটফুল ওভার ওয়েস্ট ইন্ডিজের ফরে চলে এলে হয়তো ম্যাচটার ফলাফল ডিফারেন্ট হতে পারতো। 5 ম্যাচের এই সিরিজে 2-1 ব্যবধানে হোস্ট ইন্ডিয়া এগিয়ে আছে। আর ইন্ডিয়ার কথা স্পেশালি বলতে হয়, বাঞ্চ অফ কোয়ালিটি প্লেয়ার্স, নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স তাদের ভাণ্ডতে আছে, সেখান থেকে যাকে যখন প্রয়োজন তারা খুব ফ্লেক্সিবলি ব্যবহার করছে, পর্যাপ্ত বিশ্রাম দিতে পারছে তার টপ প্লেয়ার্সদের, মিডিয়োকার প্লেয়ারদের নিয়ে হোম সিরিজগুলো খেলার দুঃসাহস দেখাচ্ছে। সো ওই রকম একটা লাক্সারিয়াস পজিশনে টিম ইন্ডিয়া কিন্তু আছে, গ্লোবাল ক্রিকেটে তারা লিটারালি শাসন করছে।
1: এবারে আসি একটু আমাদের বাংলাদেশের যে নতুন কুড়ি স্পোর্টস, আমরা জানি এটি বেশ আলোড়ন ফেলেছে ইতিমধ্যে পুরো বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলা পর্যায়ে, এটার উত্তেজনাটা আসলে ছড়িয়ে গেছে। সিজন 1 শেষ হয়ে গেল, সিজন 2 এরও আমরা দেখতে পাচ্ছি একেবারে তোড়জোড় শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে একটু জানতে চাই,
2: নতুন কুড়ি স্পোর্টস বর্তমান সরকারের একটা প্রায়োরিটি প্রজেক্টের অংশ, এবং মাদক থেকে আমাদের যে তরুণ সমাজ তাকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে খেলার মাঠে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। এখানে 11টা খেলা যুক্ত আছে। প্রথম পর্যায়ে একেবারেই স্কুল লেভেল থেকে শুরু হয়েছে, স্কুল থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে 300 এর মতো প্লেয়ারকে বাছাই করা হয়েছে। এবং এই 300 প্লেয়ারের মধ্য থেকে বিকেএসপিতে বর্তমানে 289 জন প্রশিক্ষণ গ্রহণ করছে প্রথম পর্বে, যাদের 27 অক্টোবর শেষ হয়ে যাবে। তাহলে প্রথম পর্বের সমাপ্তি হবে 27 অক্টোবর। পরবর্তীতে নভেম্বরের প্রথম সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন করবেন। এই জায়গাটি এখনো অফিসিয়ালি যেহেতু ডিক্লেয়ার করা হয়নি, আমরাও সেটি বলবো না, তবে ধরে নিচ্ছি যে নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করা হবে। এই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। এই প্রচুর সাড়া পাওয়া গেছে। এই নতুন করে স্পোর্টসের বিষয়ে বলি, এটি আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন আহ্বান করি বা দরখাস্ত করার সুযোগ দিই। এরা প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করে, এরপরে জেলার বিভিন্ন স্টেডিয়ামগুলোতে বাছাই করা হয়। বাছাই করে এদের মধ্য থেকে যারা ভালো করে পর্যায়ক্রমে উঠিয়ে নিয়ে আসা হয়। উঠিয়ে নিয়ে এসে সর্বশেষ তাদের অবস্থান হচ্ছে বিকেএসপিতে। বিকেএসপিতে 40 দিনের মতো প্রশিক্ষণ প্রদান করা হয়। এই 40 দিন প্রশিক্ষণ প্রদান করার পরে এদেরকে আবার টেস্ট অ্যান্ড ভেরিফাই করা হবে। টেস্ট অ্যান্ড ভেরিফাই করে যারা যে খেলায় যোগ্য তাদেরকে বিকেএসপির নিয়মিত ক্যাডেট হিসেবে ভর্তি করা হবে। এটি হচ্ছে নতুন কুড়ির একটা বড় দিক। একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসে বিকেএসপিতে তারা
0: বিকেএসপির মতো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্পোর্টস অর্গানাইজেশনে পড়ার এবং খেলার সুযোগ পাওয়া, এটা অনেকেরই স্বপ্ন থাকে। বিশেষ করে ক্রিকেট ইভেন্ট হলে তো হাজার হাজার স্টুডেন্ট ওখানে ভর্তির জন্য লাইনে দেখেছি আমি, আমার বিকেএসপির পাশেই বাড়ি।
2: এই যে লিটন দাস, সৌম্য, মুশফিক,
0: আমরা জানি সাংস্কৃতিক অঙ্গনে নতুন কুড়ি অনেক আগে শুরু হয়েছিল, ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি এইটা এইটা প্রথম। এবং এই ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি, বর্তমান সরকার যেভাবে ক্রীড়াকে পেশা হিসেবে চিন্তা করছে, নতুন প্রজন্মের সামনে একটা দৃষ্টান্ত রাখতে চাচ্ছে, এটা একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে এবং ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হবে। আপনি দেখেন যে এই যে আমরা বলি যে যদি কোনো পার্টিকুলার ইভেন্টে ভালো করতে হয়, ক্যাচ দেম ইয়াং,

0: পিকিং আপটা হচ্ছে থ্রু নতুন করে, এবং বিকেএসপিতে তারা ইন্টেনসিভ ট্রেনিং পাচ্ছে, আবাসিক ট্রেনিং। এইখান থেকে যে আমরা যদি প্রতিটা ইভেন্টে দশটা করে ছেলেও পাই, ধরেন ফুটবলের কথা ভাবেন, 10 quality players আমরা যদি প্রতি বছর পাই, আফটার 5 years উই হ্যাভ 50 numbers অফ কোয়ালিটি প্লেয়ার্স, এবং তাদের মাধ্যমে ন্যাশনাল টিম গড়াই যায়।
1: এই যে নতুন করি স্পোর্টস, দুইটা বিষয়, একটা হচ্ছে নতুন করি যেটা সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনে, এবং স্পোর্টস এর ক্ষেত্রে হচ্ছে নতুন করি স্পোর্টস। এই নতুন করি স্পোর্টস বর্তমান সরকারের প্রায়োরিটি প্রজেক্ট, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিকেএসপিতে বর্তমানে প্রশিক্ষণ প্রদান করছি এবং এরা ভালো করছে, এবং দ্বিতীয় ধাপটাও শুরু হবে।
2: জি, খুব শীঘ্রই আমরা অপেক্ষায় আছি
1: নভেম্বরের প্রথম
2: সপ্তাহে। হ্যাঁ, আমরা এবার একটু খুব অনুষ্ঠান একদম শেষ প্রান্তে ছোট্ট করে শেষ প্রশ্নটি নিতে চাই। আসন্ন যে ওয়ান ডে ত্রিদেশীয় সিরিজ আছে সেটি সম্পর্কে, এবং আন্ডার 17-এ বাংলাদেশ ফিলিপাইনের সাথে যে নারী ফুটবল দলের যে খেলাটি হয়েছে, এই দুটো বিষয় সম্পর্কে আমরা ছোট্ট করে যদি একটু মূল্যায়ন শুনি।
0: ধন্যবাদ আপনাকে। দেখেন, ট্রাইনেশন সিরিজটা এই যে টেস্ট ম্যাচের পরে 17 অক্টোবর থেকে শুরু হবে, তিনটা দল, অতিথি দল জিম্বাবুয়ে, বাংলাদেশ সাথে আফগানিস্তান, সার্জার মাঠে, আবুধাবির মাঠেই খেলাগুলো অনুষ্ঠিত হবে। লিগ পর্বে কিন্তু তিনটা ম্যাচ খেলবে, প্রত্যেকটা দল দুটো করে ম্যাচ।

0: সেক্ষেত্রে ভালো করার সুযোগ। আর যেটা আপনি বলছিলেন যে আন্ডার-17 নারী ফুটবল দল, তারা উজবেকিস্তানের তাসখান্ডে গিয়ে ফিলিপাইনের সাথে লাস্ট ম্যাচটা জিততে হতো, মাস্ট উইন সিচুয়েশন, জিতলে আমরা মূল পর্বে এশিয়ান লেভেলে কোয়ালিফাই করতাম, সেই কোয়ালিফিকেশনটা হয়নি। প্রথমার্ধ গোললেস থাকলেও দ্বিতীয়ার্ধে গিয়ে শেষ মুহূর্তে 3-0 গোলে আমরা হেরে গেছি। দ্যাট ওয়াজ এ মানে কি বলবো ফ্যাসিনেটিং একটা বিষয়, একটু মানে হতাশাজনক। একটু ছোট্ট করে বলতে চাই, ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে দিয়েছে ম্যান সিটি। ম্যান সিটি 6-6 ম্যাচ তারা জিতে পয়েন্ট টেবিলে লিড করছে, ইপিএল এ লিড করছে। আর ওদিকে বার্সা প্রথম এই মৌসুমে টানা 8 ম্যাচ জিতে তারাও পয়েন্ট টেবিলে লিড করছে স্প্যানিশ লা লিগায়। বিশ্ব ফুটবল ক্রীড়াঙ্গন, ক্রিকেট বলুন ফুটবল বলুন, সব কিন্তু একেবারে ভরপুর, টান টান উত্তেজনায় একেবারে মেতে আছে।
1: একদমই তাই, এবং সেই সাথে আমরাও আশা রাখি, আমরা নিয়মিতভাবে বাংলাদেশ বেতারের এই ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদেরকে সবসময় চেষ্টা করব আপডেটেড রাখার। এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন দিক, যেমন আমরা হকি লীগের কথাও যদি বলি, প্রায় 3 বছর পর আবারও হকি লীগ ফিরে এসছে এবার, তো সেই সবকিছু নিয়ে আসলে আমরা আলোচনা এবং আপনাদের অভিব্যক্তি, আপনাদের অনুভূতি সবকিছু মধ্য দিয়ে এই আয়োজনকে আমরা নিয়মিতভাবে সপ্তাহের এই দিনটিতে অর্থাৎ সোমবার ঠিক 3:15 আমরা হাজির হয়ে যেতে চাই সরাসরি। আশা করছি আজকের মতো আপনারা সবসময় আমাদের সাথে এভাবে যুক্ত থাকবেন, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব প্ল্যাটফর্ম, সেই সাথে বেতারের রেডিও ফ্রিকোয়েন্সিতে। আর ফোন কলেও আমরা অনেক অনেক দর্শককে আজকে আমরা পেয়েছি, এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের দুজন অতিথিকে, ডক্টর লুৎফর রহমান এবং শামসুল ইসলাম দুজনকেই। দুজনেই আমাদের খুব প্রিয় মানুষ এবং খেলাধুলার সাথে তাদের সম্পৃক্ততা এবং খেলাধুলার পেছনে যে মানুষগুলো আসলে সবসময় কাজ করে থাকেন তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আশা করছি আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।
2: ধন্যবাদ সবাইকে।

এতক্ষণ শুনলেন খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। সঞ্চালনায় ছিলেন জোনাকি জ্যোতি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার, প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আপনাদের জন্য এবারে রয়েছে একটি আধুনিক গান। গিয়েছেন মোহাম্মদ হুমায়ুন রেজা রাঙা, গীতিকার এ এইচ এম হাসানুজ্জামান, সুরকার খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
2: হিসেবে স্বীকৃতি

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনুন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতার যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 13 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ হলেও এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেরই নিহিত। রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন নাগরিক হিসেবে যার যে অধিকার ও প্রাপ্য রয়েছে তা নিশ্চিত

0: এগিয়ে চলা, এই সমস্যা আবার সেগুলো সমাধান করে এগিয়ে যেতে হয়।
1: প্রিয় শ্রোতা, এখন শুনবেন ধারাবাহিক আসর জীবনের গল্প, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আসর, সঞ্চালনায় ডাক্তার সোহরাব হোসেন।
2: প্রীতি নিন, শুভেচ্ছা নিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। এ গল্প আপনার জীবনের অংশ থেকে নেয়া, আমার জীবনের অংশ থেকে নেয়া, সকলের জীবনের অংশ অংশ টুকরো টুকরো গল্পগুলিকে আমরা সাজিয়ে পরিবেশন করি জীবনের গল্পের এই আসরে। প্রতিদিনের মতো আজকেও আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক মানা ভাই।
3: আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা?
2: হ্যাঁ, নিশ্চয়ই ভালো তো আছে সবাই, সেই জন্য আপনার আসর শুনতে এসেছেন। আমাদের সাথে আছেন প্রিয় শিক্ষিকা মাস্টার আপা।
4: আসসালামু আলাইকুম।
2: মাস্টার আপা নিশ্চয়ই ভালো আছেন?
4: হ্যাঁ, আল্লাহর রহমতে।
2: তো আমরা আজকে কথা বলবো নন হরমোনাল, মানে হরমোন নয় এমন কোন বার্থ কন্ট্রোল বা পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে। কারণ হচ্ছে মাস্টার আপা, আপনারা বিশেষ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: ভাইস যেটা সংক্ষেপে আপনারা বলে থাকেন যে এটা কপারটি
4: কপারটি
3: এটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা টি এর মতো
5: টি এর মতো হ্যাঁ
3: এই জন্য মানে

0: শরীরে দেওয়ার পরে যদি কেউ এক্সরে করে তো দেখতে মনে হবে যে একটা টি অক্ষর তলপেটে রাখা আছে। তো এই জন্য সংক্ষেপে ডাক্তারেরা এটাকে কপার টিও বলে থাকেন এবং কপার টি বলেই সমধিকভাবে এটা পরিচিত এবং বিখ্যাত। এই পদ্ধতিটি খুব সহজে নেওয়া যায়, সহজে নেওয়া যায় আবার সহজে খুলেও ফেলা যায়,
1: খুলেও ফেলা যায়।
0: কারণ নেয়ার বিষয়টি হচ্ছে যে এটা কোনো অপারেশন করা লাগবে না, কোথাও কাটা ছেঁড়া লাগবে না, ডাক্তারের চেম্বারে গেলেই ডাক্তারের চেম্বারের পাশে অথবা পরিকল্পনা যেসব সেন্টার আছে আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার গুলিতে সেগুলি গেলেই এটা কয়েক মিনিটের মধ্যে।
2: আচ্ছা ডাক্তার ভাই, যখন বাচ্চাটা হয়, যে মায়েদের কথা বলতেছি, বাচ্চাটা হওয়ার পরে যদি ডাক্তাররা বলে যে আপনি এটা যদি করতে চান তখন কি করা যাবে?
0: হ্যাঁ করা যাবে।
2: আচ্ছা,
0: তবে সিজার করলে সাথে সাথে করবে না, একটু সময় নেবে সুস্থ হওয়ার পরে।
2: নরমাল বেবি যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে পারবে।
0: হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে একটু সংক্ষেপে এই আইইউডি বা ইন্ট্রাইউটারাইন ডিভাইস অথবা কপার টি যেটাই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, এর সুবিধাগুলি কার্যকরী উপকারিতাগুলি আমরা একটু সংক্ষেপে বলি, ঠিক আছে? আর মনা ভাইয়ের দায়িত্ব হচ্ছে এই উপকারিতাগুলি মনে রেখে আপনার ক্লাবে বা সমাজে যেখানে আপনারা মিটিং করেন সেখানে জানিয়ে দেওয়া। যেমন এক নম্বর সুবিধা হচ্ছে যে এটা এই সহজ পদ্ধতি হলেও এটা একবার গ্রহণ করলে 5 থেকে 10 বছর এক নাগাড়ে আপনাকে নিশ্চিন্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি দান করে যাবে, মানে আপনাকে প্রোটেকশন দিয়ে যাবে যাতে করে পেটে বাচ্চা না আসে।
2: আচ্ছা ডাক্তার ভাই, এটা কি খুব পড়ার পরে খুব ওজনদার জিনিস ধরতে পারবে, বালতি পানি কলসি এসব নিতে পারবে?
0: হ্যাঁ, স্বাভাবিক কাজকামের কোন রকমের সমস্যা নেই। তাহলে এক নম্বর হচ্ছে যে এক নাগাড়ে পাঁচ থেকে দশ বছর, তার মানে কেউ কোনো দম্পতি মানে করে আমি 5 বছর পরে আর একটা সন্তান নেব, তাই না? তাহলে 5 বছর ধরে সে প্রথম বাচ্চা জন্মদানের পরপরে আইইউডি নিয়ে নিল, কপারটি নিয়ে নিল, তারপরে সে 5 বছর পর এটা খুলে ফেলে দিল। খোলাটা এতই সহজ যে এর মাথায় একটা সুতো লাগানো থাকে, সেই সুতো ধরে টান দিলেই এমন নয় যে আজকে শুরু করলেন পড়া এটা সামনের মাস থেকে কাজ করবে তা নয়, বরং পিলের চাইতে এটা বেশি ভালো। কাজেই এটা যেদিন কাজ মানে পরিয়ে নেবেন সেদিন থেকে কাজ করবে,
1: দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করতে পারবে,
0: আর যে কোনো মানুষ এটা ব্যবহার করতে পারবে। তার জন্য আর আলাদা কোনো পরীক্ষা, যেমন যখন আপনি হরমোনাল পিলগুলি খাচ্ছেন তখন কিন্তু আপনার ব্লাড প্রেশার আছে কিনা বা অন্যান্য রোগ আছে কিনা সেইগুলি খতিয়ে দেখতে হয় পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু কপারটি ব্যবহারের জন্য কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা দরকার নেই,
1: কোনো মেডিসিনই তো লাগানো হয় না, প্রতিরোধ করে দেওয়া হয়।
0: আর এক কথায় হচ্ছে কোনো সাইড এফেক্টস নেই, কোন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই,
2: ব্যথা বা কোনো কিছু এসব কিছুই
0: না। আমরা বিশেষ করে যেটা বলছিলাম যে মুখে ব্রণ হয় তরুণী বয়সে, যুবতী বয়সে ব্রণ হয়, সেটা হয় পিলের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু কপারটি নিলে কোনো ব্রণ হওয়ার সম্ভাবনা নেই, মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা নেই, এমনকি বুকে ব্যথা যেমন স্তনে ব্যথা হয় পিল খেলে সেগুলি এতে
1: শরীরের কোনো সমস্যা,
0: কোনো রকমের সাইড এফেক্টস নেই। কেমন কাজেই আর সর্বশেষ কথাটা হলো কখনো এ দাম্পত্য সুখকে হ্যাম্পার করে না বা ক্ষতিগ্রস্ত করে না, সুতরাং এটা থাকে জরায়ুর ভেতরে, যোনি পথে নয়। সুতরাং পুরুষ সাথীটি যেন না ভাবে যে কপারটি দিলে তার সুখের ব্যাঘাত ঘটবে, এটা ভুল ধারণা। সুতরাং যারা আমাদেরকে শুনছেন তারা, তাদের সবার জন্য উপদেশ, বাচ্চার জন্মের পরপরই আপনি যদি পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চান আর আপনার যদি মহিলা সঙ্গী বা স্ত্রী গ্রহণ করতে চায় তার জন্য সবচাইতে নিরাপদ সুখকর আনন্দদায়ক পদ্ধতি হচ্ছে কপারটি বা ইন্ট্রা ইউটারাইন ডিভাইস। সেটা খুব সহজে করিয়ে নেওয়া যায় এবং সেই সাথে এক নাগাড়ে 5 বছর এটা কাজ করে এবং কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবেই, কোন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার দেহে এটা রাখা যাবে 5 বছর এবং 5 বছর পরে ডাক্তারের চেম্বারে গিয়ে খুব সহজে এটা খুলে ফেলা যাবে এবং তারপরে আবারও আপনি ইনশাআল্লাহ গর্ভধারণ করতে সক্ষম হবেন।
3: রাষ্ট্র গঠনের একটি মৌলিক উপাদান জনগণ। জনগণ ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে জনগণের দক্ষতার উপর। একটি দেশের জনগণ সুশিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে।
4: কিন্তু বাংলাদেশ তথা বিশ্বের অনেক রাষ্ট্রেই অতিরিক্ত জনসংখ্যা আর্থসামাজিক উন্নয়নের একটি বড় বাধা। সম্পদ ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হবে। অতিরিক্ত জনসংখ্যা দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের একটি প্রধান সমস্যা। তাই ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এখন জনসংখ্যা বিষয়ক গান শুনবেন শিল্পী শেখ মোহাম্মদ হানিফ। গানের কথা লিখেছেন আব্দুল বারী হাওলাদার।

0: রোগ প্রতিরোধে টিকা একটি অত্যন্ত কার্যকরী উপায়। টিকার মাধ্যমে ভবিষ্যতে মুখোমুখি হতে যাওয়া জীবাণুর জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জীবাণুকে সত্যিকারভাবে দুর্বল করে দেয় এবং ভবিষ্যৎ সুরক্ষিত রাখে।
1: শিশুকে প্রয়োজনীয় টিকা দেওয়া এবং ভবিষ্যতে রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মাধ্যমে তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকে। জীবাণুকে প্রভাব বিস্তার করতে দেওয়ার বদলে সেগুলোকে প্রতিরোধ করতে সক্ষম হয়।
0: সুপ্রিয় শ্রোতা, শিশুর পূর্ণ ডোজ টিকা দিলে সুস্থ সুন্দর জীবন মিলে বিষয়ে এখন শুনবেন কথিকা। বলছেন ডাক্তার নুসরাত জাহান।
2: মূলত টিকার উদ্দেশ্য হলো জীবাণু বা তার নির্দিষ্ট কোনো অংশকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, যেন পরবর্তী সময়ে সেই জীবাণু শরীরে ঢুকলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সহজেই তা শনাক্ত করে রোগ প্রতিরোধ করতে পারে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করার আগে বাংলাদেশে প্রতি বছর প্রায় 2.5 লাখ শিশু 6টি রোগে মারা যেত। এর মধ্যে 1 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। দেখা গেছে 5 বছরে কম বয়সী শিশুদের রোগ ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। এদের 3 ভাগের 1 ভাগ মারা যায় ডায়রিয়া রোগে, 1 ভাগ 6টি প্রতিরোধযোগ্য রোগে এবং বাকি 1 ভাগ অন্যান্য রোগে। তাই সময় মতো টিকা প্রদান করে শিশুদের মৃত্যুহার অনেকাংশেই কমানো সম্ভব। এজন্য সঠিক সময়সূচি অনুসরণ করে এবং ন্যূনতম বিরতি মেনে টিকা প্রদান করলে অনেক রোগ থেকে শিশুদের বাঁচানো সম্ভব হয়। অবশ্য টিকা কখন দেয়া যাবে আর কখন দেয়া যাবে না এ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবং এই বিষয়টি সম্পর্কে জনসচেতনতা বিশেষ প্রয়োজন। যক্ষ্মা প্রতিরোধে ইপিআই অন্তর্ভুক্ত যে টিকা দেওয়া হয় তার নাম বিসিজি। বিসিজি জন্মের পরপরই 1 ডোজ দিতে হয়। ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি এই 5টি রোগ প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট নামক একটি টিকা দেওয়া হয়। এটার ডোজ 3টি। প্রথম ডোজ 6 সপ্তাহ বয়সে, এরপর কমপক্ষে 4 সপ্তাহ ব্যবধানে, বাকি 2টি ডোজ অর্থাৎ 6, 10, 14 সপ্তাহে সব মিলে 3টি ডোজ টিকা দেওয়া হয়। নিউমোকক্কাল নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন ও 3 ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ 6 সপ্তাহ বয়সে, এরপর কমপক্ষে 4 সপ্তাহ ব্যবধানে বাকি 2টি ডোজ অর্থাৎ 6, 10, 14 সপ্তাহে সব মিলে 3টি ডোজ দেওয়া যেতে পারে। ইপিআই এর একমাত্র মুখে খাওয়ার ভ্যাকসিন হল ওরাল পোলিও ভ্যাকসিন, যা পোলিও প্রতিরোধে দেওয়া হয়। প্রথম ডোজ 6 সপ্তাহ বয়সে, এরপর কমপক্ষে 4 সপ্তাহ ব্যবধানে পরবর্তী 2টি ডোজ অর্থাৎ 10 ও 14 সপ্তাহে দেওয়া হয়। এর চতুর্থ ডোজটি 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে দেওয়া হয়। এছাড়া জন্মের 14 দিনের মধ্যে ওরাল পোলিও ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দেওয়া যেতে পারে। তাছাড়া বর্তমানে ইনজেকশনের মাধ্যমেও পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, যা ইপিআর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি 6 সপ্তাহ ও 14 সপ্তাহে দেওয়া হয়। শিশুর 9 মাস পূরণ হলে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়। একই সঙ্গে তাকে পূর্বে উল্লেখিত ওরাল পোলিও ভ্যাকসিনের চতুর্থ ডোজও দেওয়া হয়। সবশেষে 15 মাস বয়সে হামের টিকার আরেকটি ডোজ দেওয়া হয়। এছাড়া মেয়েদের ধনুষ্টঙ্কার প্রতিরোধেও 5টি ধনুষ্টঙ্কারের টিকা দেওয়া হয়। এ টিকার প্রথম ডোজ নেওয়ার 1 মাস পর দ্বিতীয় ডোজ, তার 6 মাস পর তৃতীয় ডোজ, তার 1 বছর পর চতুর্থ ডোজ, আরও 1 বছর পর পঞ্চম ডোজ নিতে হবে। বাংলাদেশের জন্য এই কয়টি টিকাই ইপিআই শিডিউলের অন্তর্ভুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট MCHTI এবং বেসরকারি সংস্থার ক্লিনিকগুলো ইপিআই টিকা কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কার্যক্রম সমূহ সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে মাঠকর্মীদের অনেক দায়িত্ব। সঠিক বয়সে, সঠিক বিরতিতে ও সঠিক টিকা প্রাপ্তি নিশ্চিত করতে মা বাবা অভিভাবকদের পরামর্শ প্রদানের পাশাপাশি কর্মসূচির সঠিক বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা শেষে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি, যা অভিভাবকদের আচরণ ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ইপিআই কর্মসূচির লক্ষ্যকে সফল করতে পারে।
1: শিশুরা ফুলের মতো স্নিগ্ধ, পবিত্র ও নিষ্পাপ। শিশুরাই আগামীর ভবিষ্যৎ কর্ণধার। ভবিষ্যৎ শান্তি, সংস্কৃতি ও সভ্যতা নির্ভর করে শিশুদের উপর। সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়বে এ শিশুরাই। পৃথিবীর হাসি, গান, আনন্দের নিরন্তর উৎস হল তারা।
0: আজকে শিশুরাই আগামীর স্বপ্নময় ভবিষ্যতের দিশারি। এদের মধ্য থেকে কেউ হবে বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, কবি, সাহিত্যিক কিংবা রাষ্ট্রনায়ক। তাই আমাদের শিশুদের প্রতি প্রতিটি অভিভাবককে যত্নশীল হতে হবে, তারা যেন সুস্থতা নিয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে। শিশু স্বাস্থ্যের গান শুনবেন এখন শিল্পী বদরুন্নেসা ডালিয়া। গানের কথা রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আলাউদ্দিন।

0: পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ জন্ম নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য বিষয়। প্রসবের পর দুটি সন্তানের মাঝে জন্ম বিরতি নিতে চাইলে অথবা আর সন্তান নিতে না চাইলে দম্পতি একটি উপযুক্ত পদ্ধতি গ্রহণ করতে পারেন।
1: প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা অপরিকল্পিত গর্ভধারণ রোধ করে এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমায়। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা একজন দম্পতিকে জন্মবিরতি জন্মরহিতকরণের ক্ষেত্রে সক্ষমতা বাড়ায় এবং জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে সহায়তা করে।
0: প্রিয় শ্রোতা, আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান লিমা। আজ আমাদের মাঝে অপরিণত বয়সে গর্ভধারণ ও গর্ভপাত সংক্রান্ত ঝুঁকিসমূহ নিয়ে আলোচনা করবেন ইসরাত জাবিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমি প্রথমে চলে যাই ইসরাত জাবিন আপনার কাছে। অপরিণত বয়সে গর্ভধারণ বলতে আসলে আমরা কি বুঝি?
2: ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন। অপরিণত বয়স আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে কার্যক্রম চলছে সারা বাংলাদেশ ব্যাপী, সেখানে আমরা যে কথাটা বলে থাকি যে 18 বছর আগে কোনো মেয়ে সন্তান বিয়ে হবে না, যেটা আইনগত বয়সসীমা। আর যদি বা বিয়ে হয় অন্তত পক্ষে 20 বছরের আগে যেন সেই মেয়েটির সন্তানে গর্ভে সন্তান না আসে, অর্থাৎ 20 বছর বয়স পর্যন্ত যেন সন্তান গ্রহণ না করে। আর এর আগে যদি সন্তান গ্রহণ করে তাহলে যে সন্তানটি মানে যে বিষয়টি হচ্ছে সেটাকে আমরা বলি অপরিণত বয়সে সন্তান গ্রহণ বা শিশু জন্ম।
0: একটু জানতে চাই যে এই অপরিণত বয়সে যদি সন্তান অনেকেই গর্ভধারণ করে ফেলে, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় আমরা দেখি যে অল্প বয়সেই বাচ্চা নেয়াটাও অনেক সময় মনে হয় যে একটা ক্রেডিট, আসলে কি কি ধরনের ঝুঁকি থাকে এক্ষেত্রে?
2: অবশ্যই তাই, যেমন 18 বছর আগে বারবারই কথাটা বলছি যে আমাদের দেশে বাল্যবিয়ের প্রবণতা অনেক বেশি, গ্রামাঞ্চলে তা আছে, শহরাঞ্চলেও বা ধরেন মফস্বল এরিয়াতেও এই প্রবণতা যে একেবারেই কম তা বলা যায় না। খানিকটা অসচেতনতার কারণে, তারপরে বাবা মায়ের অভিভাবকদের প্রেশারে বা চাপে পড়ে, অথবা কোনো কিছু সামাজিক অনেক ঘটনার কারণে একটি মেয়ের অপরিণত বয়সে বিয়ে হতে পারে 18 বছরের আগে। এই বিয়ে হওয়ার পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে হয়তো মেয়েটা জানেই না যে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করলে বিয়ের পরবর্তী সময়গুলোতে সেখানে কিছুদিন পর্যন্ত তার সন্তান ধারণ বিষয়টিকে বিরত রাখতে পারবে। এই বিষয়টি হয়তো তার জানা থাকে না বয়স অল্পের কারণে, অথবা তার কাছে সঠিক তথ্যের অভাব থাকতে পারে। আবার এমন হয় যে পরিবারের অনেকেই তাদেরকে খানিকটা উদ্বুদ্ধ করে যে বিয়ে হয়েছে কেন সন্তান নেওয়া হবে না, এই সময় দেখা যাচ্ছে যে সন্তান নিয়ে ফেলে। এই যে 18 বছর আগে বা 20 বছর আগে যে সন্তান গ্রহণ করলো, তখন সেই মেয়েটির যে শারীরিক সমস্যা বিভিন্ন রকম তৈরি হতে পারে, শারীরিক সমস্যাগুলো এত প্রকট হয়ে যায় যে সে পরবর্তী সময়ে যে মেয়েটি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শারীরিক সমস্যা যেমন একটি মেয়ে গর্ভধারণ করলো 18 বছর বা 20 বছরের আগে, তার যে পুষ্টিকর খাবার সেই সময় খাওয়া দরকার সেটা সে সঠিক পর্যন্ত সঠিকভাবে না খেলে তার গর্ভস্থ শিশু অপুষ্ট হবে। এমনকি তার যে মেন্টাল ম্যাচুরিটি আমরা বলি, মানসিকভাবে যে তার পরিণত একটা বিষয় থাকে, সেই বিষয়টা না থাকার কারণে সে জানে না যে কীভাবে নিজেকে সেই সময় নিজেকে যত্ন নিতে হয়, অথবা তার যে গর্ভকালীন সময়ে কী কী করণীয় বা কী করলে তার গর্ভস্থ শিশু ভালো থাকবে সেই বিষয়টা তাকে অনেক সময় কাউন্সেলিং করা হয় না, যার জন্য বিভিন্ন রকম ঝুঁকি থাকতে পারে, তার মধ্যে গর্ভপাত অন্যতম।
0: গর্ভপাত সাধারণত আমরা আসলে একটু ভয় পেয়ে থাকি, কী কী কারণে আপা গর্ভপাত হতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন।
2: অপরিণত বয়সে বিয়ে হলে যে গর্ভপাত হবে এমন না, তবে যেটা হয় যে ওই যে অসচেতনতার কারণে যদি একটি মেয়ে গর্ভে সন্তান ধারণ করে কিন্তু আসলে তারা চাইছে না, বিয়ের অল্প দিনের মধ্যেই তার গর্ভে সন্তান এসেছে, বাবা মা বা সেই স্বামী স্ত্রী কেউই চাইছে না যে সন্তান আসুক, সেক্ষেত্রে তারা হয়তো দেখা যাচ্ছে যে কোনো সেবাদান কর্মী অথবা চিকিৎসকের কাছে যেয়ে কিন্তু তারা সেই গর্ভে সন্তানটাকে নষ্ট করতে পারে, যদি যেটা সেটা সঠিক নয়, স্বাস্থ্যের জন্য অনেক সময় ক্ষতিকর হতে পারে। তবে এটা একটা নির্দিষ্ট সময় আছে যে গর্ভে সন্তান আসার পরবর্তী পর্যায়ে 10 সপ্তাহ অথবা 12 সপ্তাহের মধ্যে এটা কাজটি করতে হবে। পরবর্তীতে এই গর্ভে সন্তান নষ্ট করতে গেলে মা এবং সন্তান দুটোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় গোপন রাখতে চায় যে গর্ভে সন্তান এসেছে, তখন তারা কি করে গোপনে কোনো অপ্রশিক্ষিত দায়ের কাছে অথবা কবিরাজের কাছে অথবা অন্য কোনোভাবে বিভিন্ন গাছগাছালির মাধ্যমে তারা চেষ্টা করে গর্ভে সন্তানটা নষ্ট করার জন্য, যেটা পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এবং আরো অনেক জটিলতা তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি মরণশীলতা। অর্থাৎ সেই মায়ের পরবর্তীতে সন্তান গ্রহণ করার হয়তো কোনো ক্ষমতা থাকবে না, এরকমও তৈরি হতে পারে, যেটা কখনোই আমাদের কাম্য নয়।
0: তার মানে আমরা যেটা বুঝতে পারছি, কখনোই অপরিণত বয়সে গর্ভধারণ করা একেবারেই উচিত না। যদি কোনো কারণে গর্ভধারণ হয়ে যায় যেখানে সে নারীটি হয়তো বা তৈরি নয় বাচ্চাটি গ্রহণ করার জন্য, অথবা তার পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা তাকে পারমিট করছে না যে বাচ্চাটি নেয়ার জন্য, সেক্ষেত্রে হয়তো গর্ভপাত একটি উপায় হতে পারে, কিন্তু সেটি হতে হবে সঠিক জায়গায়, সঠিক চিকিৎসকের কাছে বা খুব দক্ষ সেবাকর্মীর কাছে, যেখানে গেলে তার পরবর্তী যে জটিলতাগুলো সেগুলো আর হবে না। নতুন বিবাহিত দম্পতি আসছেন, তারা আসলে কোথা থেকে খবর পাবে যে কিভাবে সে জন্ম নিরোধন পদ্ধতিগুলো গ্রহণ করবে, কিভাবে সুখী একটা দাম্পত্য জীবন পারিবারিকভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারবে, এ ব্যাপারে তথ্য জানার জন্য সে কোথায় যোগাযোগ করবে, এটি যদি একটু জানাতেন।
2: সর্বপ্রথম আমাদের সারা বাংলাদেশে একদম তৃণমূল পর্যায়ের মাঠকর্মী রয়েছে যারা বাড়ি বাড়ি যায়। সাধারণত তাদের কাছে আমাদের বিভিন্ন কিট থাকে এবং বিভিন্ন আইসি মেটেরিয়াল থাকে, অর্থাৎ যেগুলো থেকে একটি মেয়ে একটি যারা লেখাপড়া জানে তারা কিন্তু পড়ে এখানে তথ্য পেতে পারে। অর্থাৎ বিয়ের আগে এবং বিয়ের পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবন কি হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সন্তান কখন গ্রহণ করা উচিত এবং কোন দুটো সন্তানের মাঝে কত দিনের বিরতি থাকা প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে কাউন্সেলিং এর মাধ্যমে আমাদের ওই মাঠকর্মীরা বুঝিয়ে থাকেন বাড়ি বাড়ি যেয়ে। এবং তাদের প্রতি এই নির্দেশনা রয়েছে যে কোন বাড়িতে বিয়ে হবে, বিয়ে উপযোগী সন্তান মেয়ে আছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নিয়ে আগে থেকে তাদেরকে যেয়ে কাউন্সেলিং করবে। এছাড়াও তারা উপজেলা হেলথ কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারে, অথবা আমাদের জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ রয়েছে, সেখানে কাউন্সেলিং এর ব্যবস্থা রয়েছে, সেখানে আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন ডিজিটাল যুগে চলে এসেছি, আমাদের ঘরে বসে অনেক সেবা নেওয়ার সক্ষমতা রয়েছে অনলাইনে। যে দুটো বিষয় রয়েছে, একটি হচ্ছে আমাদের কল সেন্টার রয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কল সেন্টার সুখী পরিবার, যার নম্বর হচ্ছে 1-6767। অবশ্যই আপনারা যে কোনো সময় দিনে বা রাতে যে কোনো সময় ফোন করতে পারেন। আর একটি ফেসবুক পেজ আছে সুখী পরিবার নামে ফেসবুক পেজ, এখানেও আপনারা সঠিক তথ্য পাবেন, প্রয়োজনে প্রশ্ন করতে পারবেন।
0: ধন্যবাদ ইশরাত জাবিন, আপনাকে, আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান পরামর্শ পেলাম।
1: একটি দেশের জনসংখ্যা সবচেয়ে বড় সম্পদ, তবে সে জনসংখ্যা হতে হয় কাঙ্ক্ষিত, শিক্ষিত এবং দক্ষ। অতিরিক্ত জনসংখ্যা সব সময়ই সমস্যার কারণ। সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনায় মাত্রাতিরিক্ত জনসংখ্যা বাধার সৃষ্টি করে।
3: তাই পরিবারের সদস্য সংখ্যা অবশ্যই সীমিত রাখতে হবে। আমাদের দেশে করোনা প্রাদুর্ভাব কমে এলেও বিশ্বের অনেক জায়গায় কিন্তু তা এখনো বেশ সমস্যার কারণ, তাই সতর্ক থাকতে হবে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিরাপদ থাকি, সেই সাথে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকে। ডেঙ্গু জ্বরের বাহক এরিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। আমাদের দেশে এই মুহূর্তে ডেঙ্গু জ্বর আবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং প্রাণহানিরও খবর পাওয়া যাচ্ছে, তাই সচেতনতার কোনো বিকল্প নেই।
1: প্রিয় শ্রোতা, পরিশেষে সবার সুন্দর সুখী জীবন কামনা করে আজকের মতো বিদায় নেব। আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়:
3: ডাকবাক্স, প্রযত্নী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমেও। আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com। এছাড়াও কোনো অনুষ্ঠান সময় মতো শুনতে না পারলে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নিতে পারেন।
3: youtube.com/populationcellbangladeshbetar লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো

0: আমিন শেখ, আমিন শেখ, এক কাপ চা দিতে ওর এতক্ষণ লাগে না। লোকটাকে নিয়ে আর পারা গেল না, সারাক্ষণ ঘুম, হাঁটেও যেন ঘুমিয়ে ঘুমিয়ে। আমিন শেখ, আমিন শেখ, কোথায় গেলে? না, কোনো খবর নেই।
1: দারোগা সাহেব, দারোগা সাহেব, ও দারোগা সাহেব, আপনার পায়ে ধরছি, সি কিরায় না আমার লোকে, তাকু ভেক করে বাস আন, আপনার আল্লাহর দোহাই লাগে, আহেন দারোগা সাহেব, আহেন।
0: আরে কে তুমি, কোত্থেকে এসেছো? এই থানায় ঢুকলেই বা কেমন করে? এই কে আছো? এ এখানে ঢুকলো কিভাবে? ওকে শিগগিরই বের করে দাও। এরা করেটা কি সব?
1: দারোগা সাহেব, আমি কোনো চোর ডাকাইত না, আপনি আমার কথা শুনেন, আমি কোন রকমে জান লইয়া পলাই আইছি, তয় হে করে বাঁচাইব কেদা? আরে ছোট ছোট পোলা পাইন, ও দারোগা সাহেব, আমার পোলা, আমার পোলা সুমনরে বাঁচান।
0: এ তো কান্নাকাটি শুরু করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই তুমি কি বলতে চাও বলো।
1: আমার নাম তাহেরা, গ্যারাম হোসেন দি, আমরা বড়ই গরিব মানুষ, দিন কাটে আড্ডা পেট খাইয়া না খাইয়া। যখন খিদার জ্বালায় ফুলা পান লইয়া দিস আরা, তখন আমাকে গেরা মেরি দিস মোল্লা, ঢাকায় ব্যবসা করে, হ্যাঁ লোভ দেখাইলো, হ্যাঁ বিদেশ পাঠাইয়া দিব, মেলা টাকা বেতন। আমার ফোলা সমুদ্রে লইয়া রাজি হইলাম, বিটা বাড়ি সব কিছু বেচা ইদ্রিস মোল্লার হাতে তুললা দিলাম।
0: আচ্ছা, তোমরা পাচারকারী দলের হাতে পড়েছো নাকি?
1: যে দারোগা সাহেব, কাইল আমাকে ঢাকায় লইয়া যাওনের কথা, তাই আইস ঘোষ গোপুরা বাড়ির ভাঙ্গা দালান ঘরে নিয়ে রাখছে।
0: আচ্ছা আচ্ছা, তারপর?
1: এইখানে যাইয়া দেখি আমার মতো আরো অনেক মাইয়া মানুষ ছোট ছোট ফোলা পায়, হেরা যে পাচারকারী এই কথা আমি শুনিয়া পালাইছি।
0: কিন্তু তুমি পালালে কিভাবে?
1: কেমনি কই সাপ, প্রকৃতির কাম সারণের লাগি।
0: আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। এই তুমি এখন আমাদের পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে?
1: যে সাপ, আমি জানের মায়া করি না, যে কোনো মূল্যে এগুলো বাসন স্যার।
0: কিন্তু তারা যদি এতক্ষণে সরে পড়ে?
1: এরা তো নাও ভাবতে পারে সাপ যে আমি থানা চিনি।
0: হ্যাঁ তা ঠিক, ঠিক আছে চলো, আমি লোকজন নিয়ে আসছি। কনস্টেবল, একটাও যেন পালাতে না পারে, সব কয়টাকে ধরো।
2: স্যার আমাকে ছাইড়ে দেন স্যার, আমি ওগো দলেন না।
1: না সাহেব, হেরে ছাইড়েন না, হের নামই ইদ্রিস মোল্লা, আমাগো গ্রামের গরিব মানুষের লোভ দেখাইয়া এই তো পাচারকারী দলের হাতে তুলিয়া দেয়।
0: আচ্ছা, গ্রামে গ্রামে এলাকায় এলাকায় এইসব ইদ্রিস মোল্লারাই এইসব জঘন্য কাজে নিয়োজিত আছে, এরাও পাচারকারী দলেরই সদস্য।
2: জি না স্যার, আমি পাচারকারী না, আমি ওগো দলেরও কেউ না, আমি আমি।
0: হ্যাঁ, টাকার বিনিময়ে লোক সাপা দিতে না?
2: জি স্যার।
0: এখন বুঝবে মজা, নারী ও শিশু পাচারকারীদের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, এবং সর্বনিম্ন শাস্তি 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
2: স্যার আপনার পায়ে ধরছি স্যার, আপনি আমার মা বাপ, আমার বউ পোলামাই আছে স্যার, আমার সাইডা টান, আমি আর তখন কাম করবো না এই জীবনে না স্যার।
1: না সাহেব, হ্যারে সাইরেন না, হ্যাঁ কারো জানের মায়া করে নাই, কোনো পাচারকারী যেন আইনের হাত থেকে আর রেহাই না পায় স্যার।
0: হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাহেরা, নারী ও শিশু পাচারকারীরা দেশের শত্রু, জাতির শত্রু, এদের ক্ষমা নেই, এদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হওয়া দরকার, যাতে অন্যরা এই শাস্তি দেখে শিক্ষা পায় আর কেউ এই কাজ করতে সাহস না পায়।
1: যে সাপ, কঠিন শাস্তি দেন, কঠিন শাস্তি দেন। ওরে আমার বাজান, বাজান আইছো, আমার বাজান রে, আমার সুমন, আয় সুমন আমার বুকে, আয় বাজান, বুকে আয় বাজান, আয়।

0: বিদায় নেব। বিদায়ের আগে বলে যাই শেষের কথাগুলো।
1: আজকের অনুষ্ঠানের গ্রন্থরায় ছিলেন মোহাম্মদ শাহিনুর রহমান,
0: উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহিনুর রহমান,
1: ও আমি ইশরাত জাহান নীলা,
0: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
2: এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান মালায় এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। ইখতিয়ার উমর কণ্ঠে প্রথম গান আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই।

আপনারা ইখতিয়ার উমরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। শিল্পী কণ্ঠে পরের গান কি পায়নি তার হিসাব মিলেতে মন মোর নহে রাজি।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যেই প্রচারিত হবে সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Salma Dolly. President Mirza Fakhrul Islam Alamgir has called for strict implementation of our zero-tolerance policy to prevent violence and sexual harassment against women and girl children. He made the remarks while addressing our discussion marking International Day of the Girl Child at Bangladesh Shishu Academy in the capital today. The president said, safety of girl children must be ensured everywhere, from their journeys to school and the school environment to the online world and social media. He said, there is no alternative to strict implementation of the zero-tolerance policy to ensure prompt investigations, effective trials and strict enforcement of law in cases of violence, rape and sexual harassment against women and children. Prime Minister Tariq Rahman has sought Canadian cooperation in education, health, energy and agriculture to strengthen bilateral ties and expand development cooperation. He made the call when our delegation led by Canadian Secretary of State for International Development, Randeep Sarai, paid a courtesy call on him at the Prime Minister's office at the Secretariat in the capital today. During the meeting, the two sides discussed strengthening bilateral relations, expanding economic cooperation and exploring new avenues for strategic partnerships along the Rohingya crisis and other development priorities. On the Rohingya crisis, the Prime Minister said Bangladesh was hosting around 13 lakh Rohingyas and that their prolonged presence was putting considerable pressure on the country's economy and environment. Canada's Secretary of State for International Development agreed on the importance of peaceful, safe and dignified return of the Rohingyas. Vice President of Ziaur Rahman Foundation and wife of Prime Minister Tariq Rahman, Dr. Zubaida Rahman, has called for stronger international partnerships and innovative financing to transform women's health care in Bangladesh. She made the remarks while addressing a high-level session titled, The Moment is Now, Unlocking New Capital for Women's Health Beyond Aid, at the World Health Summit in Berlin yesterday. Dr. Zubaida Rahman said traditional development assistance alone cannot meet the healthcare demands of country's growing population. She said, innovative financing combined with national commitment, concessional investment, grant support, technical assistance, and sustainable domestic resources are needed. She urged international partners, development finance institutions, philanthropic organizations, and the private sector to join Bangladesh in strengthening women's health care. Civil Aviation and Tourism Minister M. Rashiduzzaman Millat has said Prime Minister Tariq Rahman is expected to inaugurate Cox's Bazar International Airport in the first week of November. He informed this to newsmen at the Secretariat in the capital today. The minister said they will discuss the matter with the airlines and initially identify the countries to which international flights could be operated from Cox's Bazar. He added that decisions regarding the airlines and destinations would be finalized following consultations with the concerned stakeholders. The Election Commission has announced a five-phase roadmap for the upcoming Union Parishad elections, with voting scheduled to begin on 21st January. Election Commissioner Brigadier General Retired Abul Fazal Muhammad Sanaullah informed this at a press briefing at the Election Commission headquarters at Agargaon in the capital today. He said the second phase of voting will take place on 4th February, the third on 29th April, the fourth on 13th May, and the fifth on 27th May. America's Robert Hall and Michael Wood Ford won the 2026 Nobel Economics Prize for Four Microeconomic Foundations of Macroeconomic Stabilization. The Royal Swedish Academy of Sciences said this today. At least 72 workers were killed by air strikes on a gold mine on the Sudan-Egypt border, a Sudanese rights group said, after survivors described scenes of chaos in the mountains region. The emergency lawyers rights organizations accused the Egyptian Air Force of carrying out the attack. The Egyptian army didn't claim the strikes but said at the time that it had conducted a large-scale operation against illegal gold mining within its border. Cricket and chasing the victory target 479. Afghanistan were 51 for 2 in their second innings on the fourth day of the lone test against Bangladesh at Abu Dhabi when reports last came in. Earlier, Bangladesh declared their second innings at 372 for 7, Scores so far, Bangladesh 346 and 372 for 7, Afghanistan 240 and 51 for 2. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river force warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাবিলা জামান। কানাডা বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। আজ সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানে ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যাত্রায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকগণ সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণে আসতে পারবে। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। মন্ত্রী আরও বলেন, কক্সবাজার ও কুনমিং এর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এ সময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার ব্যাংকক দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। একই সঙ্গে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করতে বহুমুখী অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। আজ থাইল্যান্ডে বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভায় অংশ নিয়ে এসব কথা জানান উপদেষ্টা। এ সময় জ্বালানি খাতের অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া সহ অর্থনৈতিক পুনর্গঠনে সরকারের রাজনৈতিক রূপরেখার সাথে আন্তর্জাতিক সহযোগীদের ভাবনার মিল রয়েছে বলে জানান তিনি। বন্ধ কলকারখানা চালুর লক্ষ্যে বিশেষ অর্থায়নের পাশাপাশি থাইল্যান্ডের সাথে কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রেনং চট্টগ্রাম সমুদ্র যোগাযোগ বাড়াতেও আলোচনার কথা জানান অর্থ উপদেষ্টা। দেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 303টির এবং অপরিবর্তিত ছিল 35টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 46 পয়েন্ট কমে অবস্থান করছে 5404 পয়েন্টে। ডিএসইতে 452,81,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 568,59,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা। ইউরো বিক্রয় 140 টাকা, ক্রয় 137.31 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.26 টাকা, ক্রয় 162.21 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.43 টাকা, ক্রয় 29.84 টাকা এবং থাই বাথ বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.64 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে লেটস স্পিক ইংলিশ। পরিচালনা মোহাম্মদ আখতারুজ্জামান।
2: হ্যালো, গুড আফটারনুন ডিয়ার লার্নার্স, আই ওয়েলকাম অল অফ ইউ অ্যাট টুডেজ ইংলিশ লার্নিং প্রোগ্রাম লেটস স্পিক ইংলিশ। আমার সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছে দুজন ছাত্র, আমরা তাদের সাথে পরিচিত হই।
3: হ্যালো, আই এম ঐশ্বর্য খায়রুল ঐশি, স্টুডেন্ট অফ দি ইউনিভার্সিটি অফ ঢাকা, এন্ড আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস প্রোগ্রাম।
4: হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মাশরুর রহমান এন্ড আই এম আ স্টুডেন্ট অফ এ লেভেলস।
2: থ্যাংক ইউ বোথ মাশরুর এন্ড ঐশি ফর কামিং টু আওয়ার স্টুডিও ফর দিস প্রোগ্রাম। ডিয়ার লার্নার্স, আমাদের আজকের অনুষ্ঠানটির টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ গোয়িং অন এ স্টাডি ট্যুর। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদেরকে কনফিউজড করে, স্পেশালি ইন টার্মস অফ লার্নিং ইংলিশ। ফর এক্সাম্পল, উই সে whether it is I am bored or I am boring. Our aim is to talk about this sort of problem. Orthat, we will talk today about ED and ING adjectives. Dear learners, amra ajker onushthantite importance of going on a study tour er upor bhitti kore ekti short conversation shunbo. Tar age ei conversation tite byabrito besh koyekti shobder ortho jene nibo. First word hocche architecture. A spelling of this word is architecture. Hope you have been able to write. এটির ফর্ম বা স্ট্রাকচার হলো নাউন, বাংলা মিনিং হলো স্থাপত্য অথবা স্থাপত্য শিল্প। আর আমরা ইংরেজিতে যদি মিনিং করি, এটার অর্থ আসে দ্য প্র্যাকটিস অ্যান্ড জব অফ অ্যান আর্কিটেক্ট। এর পরের ওয়ার্ডটি হলো ইম্প্রেশন, IMPRESSION. Hope you have been able to write. And the structure of this word is noun. এর বাংলা অর্থ হলো ধারণা, অথবা ইংরেজিতে আমরা বলতে পারি an idea অথবা feeling, etc. এরপরে আমরা যে শব্দটি সম্পর্কে জানবো সেটা হলো মনোটোনি, খুব কমন ওয়ার্ড এটি। মনোটোনি এর বাংলা অর্থ হলো একঘেয়েমি বা গতানুগতিকতা বা বৈচিত্র্যের অভাব। এই ধরনের সেন্স গুলিতে আমরা মনোটোনি শব্দটা ব্যবহার করি। এর ফর্ম বা স্ট্রাকচার হলো নাউন, আর স্পেলিং হচ্ছে MONOTONY. Next word is diverse. This is an adjective and the meaning of this word is various or bangla shabd bangla ortho holo bibhinno, or eight form holo adjective, spelling hocche diverse. Last word is dome, DOME. Of course this is a noun and er bangla ortho holo gombuj, or er ingreji synonym dao jete pare rounded, something rounded. Yes, dear learners, now let's enjoy reading the conversation, importance of going on a study tour.
4: Hi, have you heard the great news? Our college is organizing a study tour to Bagerhat this winter.
3: Yes, I have. I'm really excited. But honestly, some students were saying it's just a waste of time and money. Why do you think a study tour is so important for us?
4: I think textbook knowledge is just theoretical. When we visit historical places like the 60-dome mosque, Shat Gombuj Masjid, we see history face to face. It bridges the gap between what we read and what actually exists.
3: That's true. Reading about the 15th century architecture of Kanjahanali in a book is one thing, but standing inside the structure and seeing the 60 pillars with our own eyes creates a permanent impression.
4: Exactly. Plus, student life in Bangladesh can be so successful with continuous coaching, exams, and academic pressure. A tour breaks that monotony, refreshes our minds, and relieves our anxiety.
3: Right you are. Traveling together also teaches us social skills, cooperation, and how to adjust with peers outside the classroom environment. It builds leadership and independence.
4: we also get to experience our country's diverse culture, local food and geography. It makes us more patriotic and aware of our own heritage.
3: You've completely convinced me. It is not just an excursion, it is a vital part of our practical education and personal growth. I am signing up today.
4: Great, thanks a lot.
3: You're welcome.
2: Oh, I was amazed listening this short conversation. Dear learners, I hope you must have enjoyed it. Thank you very much. Mashur and Oishi, dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির যে কথাটি বলেছিলাম আমরা ইডি এবং অ্যাজেকটিভ এবং আইন এন্ড আইন যে অ্যাজেকটিভ নিয়ে যে কনফিউজড আমরা হয়ে যাই সেটা নিয়ে একটু কথা বলবো। ডিয়ার লার্নার্স, এই শর্ট কনভারসেশনটিতে একটি সেন্টেন্স ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যান্ড দ্যাট ইজ আই এম রিয়েলি এক্সাইটেড, অর্থ হলো আমি খুবই বা সত্যিই খুবই আনন্দিত। আমরা কনফিউজড হয়ে যাই আইনজি এবং ইডি অ্যাজেকটিভের ইউজেস নিয়ে। আমরা বলতে পারি না যে আমরা আই এম বোর্ড বলবো না আই এম বোরিং বলবো। আই এম বোর্ড, ইয়েস, থ্যাংক ইউ। হোয়াট ডু থিঙ্ক মিশি? ইয়েস, আই এম বোর্ড, ইয়েস। কারণটা আমরা এইসব ব্যাখ্যা করবো আজকে। আমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠানটা শুনছো তাদের জন্য এই আগাম বার্তা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইয়েস, আমরা কনফিউজড হয়ে যাই আইএনজি এবং ইডি অ্যাজেকটিভের ইউজেস নিয়ে। আমি ইতিমধ্যেই বলেছি দেয়ার আর মেনি অ্যাজেকটিভস এন্ডিং ইন আইএনজি অ্যান্ড ইডি, ফর এক্সাম্পল বোরিং অ্যান্ড বোর্ড। We shouldn't say she is boring because her job is bored. Rather, we should say she is bored because her job is boring. Othat somebody is bored if something is boring. Othat keu bored hote pare, birokto hote pare, jodi kono kichu biroktikor mone hoy. অর্থাৎ বিরক্তিকর অ্যাজেকটিভ আবার বিরক্ত অ্যাজেকটিভ, অর্থাৎ ব্যক্তি বিরক্ত হতে পারে কিন্তু জিনিস বিরক্ত হতে পারে না। দ্যাটস ওয়াই উই শুড সে সামবডি ইজ বোর্ড ইফ সামথিং ইজ বোরিং, অর ইফ সামথিং ইজ বোরিং ইট মেক্স ইউ বোর্ড। তবে এই ধরনের ব্যবহারে আমরা অনেক সময় এক্সেপশন পেয়ে যাই, যেমন আমরা বলতে পারি ব্যক্তির ব্যবহার কোয়ালিটির ক্ষেত্রে এই এক্সেপশনটা হয়ে যায়। যেমন ইফ এ পার্সন ইজ বোরিং দিস মিন্স দ্যাট দে মেক আদার পিপল বোর্ড, যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে বোর্ড করে তাহলে আমরা বলতে পারি যে সি ইজ এ বোরিং পার্সন। ঠিক আছে না, ভেরি ক্রিটিক্যাল জিনিস এগুলো, আমাদেরকে একটু শিখে নিতে হবে কষ্ট করে। আর ইফ সামথিং ইজ বোরিং ইট মেক্স ইউ বোর্ড। থ্যাংক ইউ। Dear learners, আমরা অনেক সময় বলে থাকি যে জনি অলওয়েজ টকস অ্যাবাউট দ্য সেম থিং, হি ইজ রিয়েলি বোরিং। অর্থাৎ যদি কোনো ব্যক্তি একই জিনিস বারে বারে বলে তাহলে আমরা বলবো হি ইজ বোরিং। সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা থাকলো, এক্সেপশন আছে প্রত্যেকটা জিনিসের। তবে মোস্ট অব দ্য কেসেস আমরা যেটা দেখি সেটা হলো যে যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে আমরা ইডি ভার্ব ইউজ অ্যাজেক্টিভ ইউজ করবো, আর যদি বস্তুবাচক হয়ে যায় তাহলে সেটা আইএনজি অ্যাডজেক্টিভ হবে। ইয়েস, উইশি, উড ইউ প্লিজ টেল আস অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস স্ট্রাকচার, অর্থাৎ আইএনজি অ্যান্ড ইডি অ্যাডজেক্টিভস।
3: মাই জব ইজ বোরিং, আই এম বোরড উইথ মাই জব, মাই জব ইজ ইন্টারেস্টিং।
2: ইয়েস, এনি মোর? ইউ ক্যান সে দ্য ফিল্ম ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। ইয়েস, অ্যান্ড মাস্টার, উড ইউ প্লিজ সে অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস স্ট্রাকচার,
4: উই ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফিল্ম।
2: ফিল্ম ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, ইয়েস, দ্য ফিল্ম ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। Is it correct?
4: Yes.
2: Thank you, dear learners. তোমরা শুনলে যে এই ধরনের অ্যাজেক্টিভ গুলো আমরা ব্যবহার করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, আরো অ্যাজেক্টিভ আছে, যেমন আমরা বলি যে অ্যামিউজিং, অ্যামিউসড, অ্যান্ড কনফিউজিং, কনফিউজড, আই ওয়াজ কনফিউজড বিকজ দি সিচুয়েশন ওয়াজ কনফিউজিং, ওকে, ইউ ক্যান সে ইন দিট ওয়ে। Or you can say exhausting. Everything was exhausting. We were also exhausted. The film was annoying. Why are you annoyed? The film was annoyed. How have you enjoyed the film? It's annoying. I'm annoyed seeing this movie. Or you can say it's really disgusting. They are disgusted. Okay, we are almost at the end of our session today. No more today. Hope to talk to you very soon.

এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ। সম্পাদনায় মোহাম্মদ মলিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন লিসপা লায়লা। প্রথম গীতিকার ডক্টর তপন বাগচি, সুর করেছেন শামসুল হুদা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বিকেল 5:29 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্সে ঢাকা ক ও FM 106 মেগাহার্সে, FM 90 মেগাহার্সে, FM 102 মেগাহার্সে এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এবেলার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে রাবেয়া সুলতানা শিউলি, শামসুন নাহার, আফরোজা পারভিন কনা ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোসাম্মদ নূরজাহান, লুৎফুন্নাহার মেরি ও আফরোজ আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন শুনবেন দেশের গান, শিল্পী পপি পালের কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, ঋতুর হিসাবে এখন শরৎকাল হলেও প্রায় প্রতিদিনই আমরা বর্ষা দেখতে পাচ্ছি। বর্ষা পরবর্তী এই সময়ে যে বর্ষাগুলো, তা মাঝে মাঝে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পানি জমিয়ে রাখে, আর বাড়ির আশেপাশে জমে থাকা সামান্য পানিতেই জন্মায় ডেঙ্গুবাহী এডিস মশা। এডিস মশা যখন বড় হয় এবং কোনোভাবে একজন সংক্রমিত ব্যক্তিকে কামড়ায়, তার থেকে ডেঙ্গু ভাইরাস এডিস মশার শরীরে প্রবেশ করে, এবং এই মশা যখন আরেকজন সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তার মধ্যে ডেঙ্গু সংক্রমিত হয়। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে বিশেষভাবে প্রয়োজন সমন্বিতভাবে কাজ করা, ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ডেঙ্গু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আমাদের আজকের বিষয় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ। কখনোই শুধু আপনার বাড়ির পাশের জায়গাটুকু পরিষ্কার করলে আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো না। আমার বাসার পাশাপাশি আমার পাশের বাসাটিও পরিষ্কার করতে হবে। নিজের বাড়ির ছাদে দেখতে হবে কোথাও পানি জমে আছে কিনা। বাচ্চার স্কুল, নিজের অফিস, দোকান, নির্মাণ স্থল, সব জায়গার দিকে আমাদের নজর দিতে হবে। তাই এই নজর দেয়া কখনো একা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার, সিটি কর্পোরেশন এবং প্রতিটি নাগরিক যদি তার নিজ নিজ জায়গা থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা চা অভিযানগুলো পরিচালনা করে, তবেই আমরা ডেঙ্গু মুক্ত দেশ করতে পারব। প্রায় প্রতিটি বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এই ডেঙ্গুর প্রকোপ যদি কমাতে চাই, ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করতে হবে। আমরা জানি ডেঙ্গু উষ্ণ, মৃদু উষ্ণ, ঘরের ভেতরের ছায়া, এই জায়গাগুলোকে বেশ পছন্দ করে। তাই এখানে কোথাও আপনার চারপাশে একটু দেখুন ডেঙ্গুর মশার লার্ভা আছে কিনা, যদি থাকে তা আজই ধ্বংস করুন, এবং কোনোভাবেই বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা তুলে ধরব ডেঙ্গু কিভাবে ছড়ায়, কোথায় কোথায় ডেঙ্গুর ঝুঁকি রয়েছে, এবং একজন ব্যক্তি হিসেবে বা আপনার পরিবার কি ভূমিকা এক্ষেত্রে, এবং আমরা সামাজিকভাবে কিভাবে একসঙ্গে ডেঙ্গুর প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারি। প্রিয় শ্রোতা, আমরা জানি ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এটি মূলত এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত মানুষের বসতবাড়ির আশেপাশে থাকা ছোট ছোট পাত্র বা জায়গায় জমে থাকা পরিষ্কার বা তুলনামূলক স্বচ্ছ পানিতে বংশবিস্তার করতে পারে। যেমন ধরুন, এই যে বর্ষাকালের পানি যখন জমে থাকছে বা বৃষ্টির পানি জমে থাকছে, সেই ধরনের পরিষ্কার পানিতেই ডেঙ্গু মশা বংশবিস্তার করে। আমরা অনেক সময় ভাবি বড় কোনো ডোবা, নোংরা, নালা থেকে বুঝি মশা তৈরি হয়, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ছোট ছোট জায়গাগুলোই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণত ময়লা পানিতে ডেঙ্গু মশা জন্মায় না। ফুলের টবের নিচের প্লেট, আপনার বারান্দায় যে ফুলের টবটি আছে, তার নিচের প্লেটে পানি জমে আছে কিনা একবার দেখতে হবে আমাদের, এবং যদি থাকে তা ফেলে দিতে হবে, এবং এর পরবর্তীতে পানি দেওয়ার সময় এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পানি নিচে জমে না থাকে। এছাড়া ফেলে রাখা বোতল, বালতি, ভাঙা প্লাস্টিকের পাত্র, পুরনো টায়ার, ডাবের খোসা, নির্মাণাধীন সামগ্রীর পাত্র কিংবা ছাদে জমে থাকা পানি, এ ধরনের ছোট ছোট পানির উৎস এডিস মশার প্রজনন স্থল হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রথম ধাপ হল আমাদের চারপাশে মশার বংশবিস্তারের সুযোগ আছে কিনা তা নিয়মিত খুঁজে দেখা। শুধু একদিন পরিষ্কার করলেই কিন্তু হবে না, নিয়মিতভাবে 2-3 দিন অন্তর অন্তর এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের চারপাশে পরিচালিত করতে হবে। প্রিয় শ্রোতা, আসুন এবার আমরা শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

প্রিয় শ্রোতা, আমার বাড়ি পরিষ্কার তাই আমি নিরাপদ এমনটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ একই মশার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। সে আপনার বাড়িতেও যেমন থাকতে পারে, আপনার পাশের বাসায়ও যেতে পারে, তাই আপনি একা কখনোই নিরাপদ থাকতে পারবেন না। ধরুন একটি মহলে 100টি বাড়ি আছে, 99টি বাড়ি পরিষ্কার রাখা হলো, কিন্তু একটি বাড়ির ছাদে কিংবা আঙিনায় দিনের পর দিন পানি জমে সেখানে মশার লার্ভা জন্ম নিল এবং ডেঙ্গু মশা সেখানে বংশবিস্তার করল, তাহলে কিন্তু পুরো এলাকায় ঝুঁকিতে পড়ে যাবে এবং পুরো এলাকাতে ডেঙ্গু মশা বা ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রয়োজন সমষ্টিগত উদ্যোগ। পাড়া বা মহল্লায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। বাসাবাড়ির পাশাপাশি রাস্তার পাশ, পরিত্যক্ত জায়গা, নির্মাণাধীন ভবন এবং অন্যান্য সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করতে হবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। সরকার গত 12 সেপ্টেম্বর থেকে 3 মাসের জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হাতে নিয়েছে। তার পাশাপাশি আমাদেরকেও সরকারের সাথে হাত মিলিয়ে নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোথাও পানি জমে থাকলে সেটি অন্যের হলেও নিজে দায়িত্ব নিয়ে তা পরিষ্কার করুন। এছাড়া আমাদের শিশু কিশোররা দিনের একটি বড় সময় স্কুল কলেজে কাটায়, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত নজরদারি প্রয়োজন। শিক্ষক শিক্ষিকারা ডেঙ্গু সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে পারেন

0: থাকি বা বাইরে থাকি, তাই নিজের চারপাশে সেই জায়গাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
1: প্রিয় শ্রোতা,
0: একটি বাড়ি পরিষ্কার করলে একটি পরিবার সুরক্ষিত থাকতে পারে, একটি মহল্লা পরিষ্কার করলে অনেক পরিবার উপকৃত হতে পারে, আর সবাই মিলে যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে দেশকে ডেঙ্গু মুক্ত রাখতে পারি। তাই আসুন, ডেঙ্গু প্রতিরোধকে শুধু ব্যক্তিগত দায়িত্ব বা সরকারের দায়িত্ব হিসেবে না দেখে সামগ্রিক সকলের দায়িত্ব হিসেবে গ্রহণ করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। এই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের মতো।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডক্টর মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী কৃষ্ণকান্ত আচার্য।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালা এবারে রয়েছে দেশের গান, শুনবেন জিনাত রেহানার কণ্ঠে। গানের কথা লিখেছেন লায়লা নাজনীন হারুন এবং সুর করেছেন শওকত হোসেন।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী।

0: আসসালামাইকুম।
1: ওয়ালাইকুম। আরে মৎস্য কুমারী ভাবে যে
0: আগে
1: আসছো, ভালো কথা।
0: সব কাজটা তাড়াতাড়ি শেষ
1: করছো, দেখা হলো,
2: গুছাই গেছে, এটা আশা লাগে।
1: সবকিছু মিলিয়ে বলো, কে কেমন আছো? আমি সবজি রানী,
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: আমি তো ওই যে আমার আলান পালান গরু বাছুর হাঁস মুরগি নাতি নাতকর সব লইয়াই পাড়া প্রতিবেশী সব লইয়া আলহামদুলিল্লাহ বালাই আছে।
1: আচ্ছা, সবশেষে যেটা বাদ রেখেছো আমাদের তো কৌতূহল,
3: রতন বালাই আছে,
1: রতন ভালো আছে,
3: এখনো রতনের কিছু হয় নাই।
1: আগামীতে আমরা খুব শিগগিরই আশা করব কিছু একটা সুখবর তুমি দেবে আমাদেরকে,
3: তুমি
1: আমাদেরকে দাও বানাতো পরে দিও, তার জন্য কিছু
3: শুনো, আল্লাহ সুস্থ রাখলে রতন রে দুধ দিলে অবশ্যই তুমি করে খাওয়া মতো।
1: যাক আলহামদুলিল্লাহ, মনে করো আমরা পেয়ে গেছি, খুব ভালো লাগলো। কিন্তু দুধ খেয়ে তো সুস্থ থাকবো, তারপরে কিন্তু সুস্থ থাকার জন্য আমাদের অনেক রকম প্রক্রিয়া,
3: শুধু
2: নিয়ম কানুন মানতে হইব,
1: আমরা কৃষক, আমাদের যে কৃষি কাজ হয়েছে সেটা ঠিক মতো করা, এবং কৃষিজ যে ফসলগুলো সেগুলো সঠিক যত্ন নেওয়া, সঠিক সময় সেগুলো তোলা, উত্তোলন করা, সংরক্ষণ করা, ঝাড়াই বাছাই, এবং পরবর্তীতে কি করবো আমরা বাজারজাতকরণের জন্য যে প্রস্তুতি সেটা
2: মেলা কাম আছে।
1: কিন্তু এগুলো সবই করতে পারবো কখন, যখন আমরা পুরোপুরি সুস্থ থাকবো।
2: অবশ্যই
0: সুস্থই সকল সুস্থের সকল সুখের মূল।
3: এখন আমরা কৃষকরা যদি অসুস্থ হই আমরা শুলো নাই লোকসান,
0: তাহলে তো
3: ডাক্তারের কাছে যাও, পয়সা খরচ,
1: সময়
3: মাঠে কাজ করতে পারবো না, সবই সমস্যা,
2: কথা কাজে বাধাগ্রস্ত হওয়া।
1: ঠিক তো তেমনটি যেন না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের চলমান যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, সেটি হচ্ছে ডেঙ্গু সচেতনতা আমাদের রাখতে হবে।
3: ডেঙ্গুর জন্য, ডেঙ্গুর যে এডিস মশায় কামলাইলে ডেঙ্গু জ্বর হয়, আমরা যদি পয় পরিষ্কার থাকি, বাড়িঘরের আশেপাশে পয় পরিষ্কার রাখি,
1: এবং মশা কোনো ভাবে জমতে না দিই, মশার আবাস তৈরি না করি,
3: যদি মশা মারতে পারি, এডিস মশার জন্ম না হয়, তাহলে আর
2: কামড়াইব না, আমরা ইচ্ছা করলে এটা করতে পারি,
3: ডেঙ্গু জ্বর হইব না।
1: হ্যাঁ শুনো, আশ্বিন মাসের শেষ পর্যায়ে, তার মানে শীত আসি আসি করে আসছে, যে তুমি বলো আইলুর আসি
3: আসিন গা করে শিনশিন,
1: তো মাঝে মধ্যে এখনো শিনশিন মনে হচ্ছে, পরবর্তী মাসে কিন্তু পুরোপুরি শিনশিন,
3: শেষ হয়েছে বালাই ঠান্ডা।
1: হ্যাঁ আবার শুনেছি উত্তরবঙ্গ এলাকায় এই বা আরো বিভিন্ন অঞ্চলে নাকি কিছু কিছু
0: কুয়াশা
1: পড়ছে, ঠান্ডা পড়ে,
2: ওই এলাকায় তো গাছপালা বেশি,
1: ঠান্ডার ভাব যখন এসে যাচ্ছে বুবু, তাহলে এই সময়টা আমরা অনেক কিছুর মধ্যে যেটা বেশি উৎপাদন করি সেটা হচ্ছে গম, অর্থাৎ গমের আটা, গমের যে আটা দিয়ে রুটি,
3: আগাম সবজি, এগুলাই তো আমরা এখন মাঠে।
1: হ্যাঁ তো গম আবাদের জন্য আমাদের তো শুধু আবাদ করলে হবে না, কি করে করবো সে বিষয়ে আমাদের জানা খুব প্রয়োজন,
2: অবশ্যই,
1: আর তার জন্য মাটি পরীক্ষা কিন্তু একেবারে অবসম্বাদিত ভাবে জরুরি, অত্যন্ত
0: গুরুত্বপূর্ণ
1: বিষয়ের
3: জন্য মাটি পরীক্ষা।
1: তাহলে আমরা নিজেরা কম বেশি যাই জানি না, জেনে জানার তো শেষ নেই, আমরা জানতে এখানে আসি, শুনতে বুঝতে আসি, আর অপরকেও সম্ভব হলে এই পরামর্শটা দেবার জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো গম আবাদের জন্য মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করতে হবে কিভাবে, এই বিষয়টি নিয়ে আমরা এখন একটি আলোচনা শুনব মোহাম্মদ নাজমুল হাসানের কাছে, তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সায়েন্স সার্ভে অ্যান্ড ক্লাসিফিকেশন শাখা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকায় তিনি কর্মরত রয়েছেন। তো সংক্ষিপ্ত ছোট্ট আলোচনাটি অত্যন্ত সারগর্ভ হবে আমাদের বিশ্বাস, আমরা খুব খেয়াল করে শোনার চেষ্টা করি।
0: আচ্ছা শুনি।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, গম চাষে মাটি পরীক্ষা ভিত্তিক সুষম সার ব্যবহার বিষয়ে আলোকপাত করব আমি মোহাম্মদ নাইমুল হাসান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয় ঢাকা। প্রিয় ভাইয়েরা, গম চাষে ভালো ফলন পেতে শুধু ভালো বীজের ব্যবহার করলেই হবে না, জমিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং কোন সার কতটুকু দিতে হবে তা আমাদেরকে জানতে হবে, এবং এর জন্য আমাদেরকে আসলে জানতে হবে সুষম সারটা কি, জমিতে কতটুকু পুষ্টি উপাদান প্রয়োজন এবং মাটিতে যতটুকু আছে, এই দুয়ের হিসাব করে প্রয়োজনীয় সার দেওয়াটাই হচ্ছে সুষম সার, এবং এখানে শুধু ইউরিয়াটা দিলেই হবে না। এবারে আসুন কিভাবে আমরা সুষম সারটা নির্ণয় করতে পারবো। প্রথমত আমাদেরকে মাটি পরীক্ষা করতে হবে, কারণ সব জমির মাটিতে একই ধরনের পুষ্টি উপাদান থাকে না, কোথাও নাইট্রোজেনের ঘাটতি থাকে, কোথাও ফসফরাস, কোথাও পটাশ বা সালফারের ঘাটতি থাকে। মাটি পরীক্ষা করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলে এখানে কোন সার কি পরিমাণে প্রয়োজন, ফলে অপ্রয়োজনীয় সার যেমন কম লাগে তেমনি খরচও কমে যায় এবং সারের কার্যকারিতা বাড়ে, সর্বোপরি ফলন বৃদ্ধি পায়। এবারে আসুন গম চাষে কোন কোন সার আমরা আসলে বেশি ব্যবহার করি বা প্রয়োজন। গমে প্রধানত ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ সলুবর, বোরন সার যেটা, এবং জস্তা বা জিঙ্ক সার প্রয়োজন হতে পারে। তো টিএসপি বা ডিএপি যেটা, এটা গাছের শিখর এবং প্রাথমিক বৃদ্ধিতে সহায়ক। ইউরিয়া গাছের বৃদ্ধি এবং কুশি বাড়ায়। এমওপি সার গাছকে শক্ত করে এবং দানা ভরতে সাহায্য করে। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টের কারণে গাছের জীবনচক্র সঠিকভাবে সম্পন্ন হয় এবং এটা ছাড়া আবার জীবনচক্র সম্পন্ন হয় না। কাজেই সমুদয় সার মাটিতে শেষ চাষের সময় মিশিয়ে দিতে হয়। ইউরিয়া শুধু তিন ভাগের এক ভাগ। প্রথম ভাগ জমি তৈরির সময় সমস্ত সারের সাথে মিশিয়ে দিতে হবে। দ্বিতীয় ভাগ গমের বয়স যখন 20-25 দিন হবে তখন সেচের সাথে উপরি প্রয়োগ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং পরবর্তীতে কায়স্থর আসার 5-7 দিন আগে শেষ অবশিষ্টাংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ যেটা থাকলো সেটা মাটিতে প্রয়োগ করতে হবে উপরি প্রয়োগ হিসাবে। এখন আসুন, সব সার কি একসঙ্গে দিতে হবে? না, সব সার একসঙ্গে দেওয়ার দরকার নেই বা দিতে হবে না। এখানে ইউরিয়াটা তিন ভাগের এক ভাগ করতে হবে এবং টিএসপির সাথে জিঙ্ক সারটা না মিশিয়ে জিঙ্কটা গমের বীজের সাথে মিশিয়ে বপন করা যেতে পারে। কারণ এখানে জিঙ্ক আর টিএসপির গাঠনিক উপাদানের কারণে একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে এটার কার্যকারিতা কমে যেতে পারে। এবং বেশি সার দিলে কি ফলন বেশি হবে? না, প্রয়োজনের চেয়ে বেশি সার দিলে কৃষকের খরচ বাড়বে, সারের অপচয় হবে এবং গাছের ক্ষতিও হতে পারে ওভারডোজের কারণে। তাই মনে রাখতে হবে, বেশি সার নয়, প্রয়োজন মত সুষম সার প্রয়োগেই ফলনটা বৃদ্ধি পেতে পারে। এখন ভালো ফলনের জন্য আমাদের আসলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে মাটি পরীক্ষা করে সেই মাটিতে কতটুকু পুষ্টি উপাদান রয়েছে সেটা জানতে হবে এবং সঠিক সার সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে, যেটা আমি ইতিপূর্বে বললাম, এভাবে আলোচনা করতে হবে। এর সাথে ভালো বীজ, সময় মতো বপন, প্রয়োজন মতো সেচ, রোগ এবং পোকামাকড় এবং আগাছা দমন করতে হবে, অর্থাৎ সমন্বিত একটি ইন্টারকালচারাল অপারেশন বা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ফলন বৃদ্ধি করতে পারি। এবং এখানে বীজ বপনের সময় একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে আমাদের পাখি অনেক সময় বীজটা খেয়ে ফেলে, তো এই জায়গাটাতে যাতে পাখি না খায় তার জন্য কিছু সময় মনিটরিং করতে হতে পারে। সর্বোপরি আমরা বলতে পারি যে গম চাষে ভালো ফলন পেতে হলে আমাদেরকে মাটি পরীক্ষা করতে হবে, প্রয়োজন মতো সুষম সার দিতে হবে এবং এর মাধ্যমে আমরা ভালো ফলন পেতে পারি। কাজেই কৃষক ভাইয়েরা, মাটি বুঝে সার দেব, খরচ কমাবো এবং ফলন বাড়াবো। ধন্যবাদ সবাইকে।
1: তো আলোচনা থেকে আমরা যেগুলো জানলাম শুনলাম এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেখানে যতটুকু সার প্রয়োজন এটাকে আমরা বলি সুষম সার, অতিরিক্ত দেওয়া যাবে না এবং নিয়ম মাফিক দিতে হবে, পরিমিত দিতে হবে।
3: আমরা কিন্তু লোকসান হয়
1: কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি এবং এটা অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বিগত সপ্তাহে বলেছি, আমরা নিজেরাও যোগদান করেছি, সেটি হলো আমাদের সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে একটি অত্যন্ত সুখবর রয়েছে। আমরা দীর্ঘদিন প্রচেষ্টার পর এই আমাদের এই আসরে প্রতি বুধবার দিন আমরা কিন্তু ফোন ইন অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আমাদের শ্রোতাদের সম্পৃক্ত করছি।
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
1: তো সে বিষয়ে একটা সংবাদ বা একটা ঘোষণা যদি শুনি আর একটু পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শুরু হয়েছে ফোন ইন অনুষ্ঠান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে ও সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন প্রতি বুধবার সন্ধে 6:05। আমি আবার বলছি, প্রতি বুধবার সন্ধে 6:05 আমাদের এই আসরে। প্রিয় শ্রোতা, আগামী 14/10/2026 তারিখ বুধবার সন্ধে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় ও শীতের প্রস্তুতি, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই দিন উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর ঢাকার তথ্য কর্মকর্তা ডক্টর মনিরুজ্জামান তরফদার। উপরোক্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13-268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি, প্রশ্ন করার জন্য 02-448-13-268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পারবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপেও শোনা যাবে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবো আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি। তো সবার জন্য আবার নতুন করে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তো অনেক কিছু শোনার পরে আমাদের কি মনে চায়?
0: গান শুনতে চাই।
2: গান শুনতে অবশ্যই
3: ব্যবস্থা করো, আমরা গান শুনি। পান আছে, তুমি খাও।
1: হ্যাঁ, তুমি ব্যবস্থা করো, আমি গানের ব্যবস্থা করছি। তো আজকে আমরা এই মুহূর্তে একটা আঞ্চলিক গান শুনবো, খুব জনপ্রিয় গান।
0: শোনো,
1: অমর সোনার কন্যারে গানের প্রথম বাণী, সুন্দর না? চমৎকার একটি বাণী,
0: খুব সুন্দর গান।
1: হ্যাঁ, তো শিল্পী হচ্ছেন রথীন্দ্রনাথ রায়, আর কথা এবং সুর এটি সংগ্রহ করা হয়েছিল। শুনে আসি গানটা।
0: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, গান শুনে তো আমাদের মন ভরে গেল, কি বলো?
1: শুন পাখি গান,
0: সেই
1: প্রকৃতির অবদান সবারই পছন্দ, কও?
0: হ্যাঁ অবশ্যই পছন্দ, এবং
1: যা করবে সব মনে থাকবো, কও?
0: হ্যাঁ, বলার বিষয়টা হচ্ছে যে আমরা তো শুরুতেই বলছিলাম যে ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিকারী বিষয়টা আলোচনা আমরা শুনবো, তাহলে এই বিষয়ে আমরা অনেক পরামর্শ পাবো নিশ্চয়ই। তো ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিকার এই বিষয় নিয়ে কথা বলছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, তিনি সহকারী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল আগারগাঁও ঢাকাতে তিনি কর্মরত রয়েছেন। তো দেখি তিনি এই বিষয়ে কি কথা বলেন।
2: আচ্ছা,

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, একজন মেডিসিন বিশেষজ্ঞ, কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল আগারগাঁও ঢাকাতে সহকারী অধ্যাপক হিসেবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি। হ্যাঁ, ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরটি আসলে কি? ডেঙ্গু জ্বর হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ যেটি ডেঙ্গি ভাইরাস নামক ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং এটি এডিস নামক একটি মশক, এই মশার কামড়ানোর মাধ্যমে এটি মানবদেহে ছড়ায়। তো এই যে মশাটি, এটি সাধারণত দেখা যাচ্ছে যে পরিষ্কার পানিতে বংশবিস্তার করে, তাই যখন অতিবৃষ্টিপাত হয় বা বিভিন্ন জায়গায় পরিষ্কার পানি জন্মায় তখন কিন্তু আমরা এই রোগের প্রাদুর্ভাবটি দেখি সবচেয়ে বেশি, যেটি বর্তমানে হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমাদের দেশে প্রায় 2000 মতো মানুষ প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিন কিন্তু 8-10 মৃত্যুবরণ করছে, যেটি কিন্তু খুবই একটি অশনি সংকেত। আমরা আসি এবারে ডেঙ্গু যে ভাইরাস বা ডেঙ্গু যে জ্বরটি আছে সেটি আসলে কিভাবে ছড়ায় বা এটির লক্ষণগুলো কি কি। ডেঙ্গু জ্বরের প্রাথমিক যে লক্ষণ সেটি হচ্ছে যে জ্বর, ডেঙ্গু জ্বর সাধারণত হাই গ্রেড ফিভার বলি আমরা, জ্বর 100 ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি হয়ে থাকে এবং যে জ্বরটি এটি সাধারণত মশা কামড়ানো 2-7 দিনের মধ্যে হয়। এটি একটি ইনকিউবেশন পিরিয়ড বলা হয় বা সংক্রমণ কাল বলা হয়। এর পরপরই যে জ্বরটি শুরু হয় এবং এটি থাকতে পারে 4-5 দিন, অনেক কিছু কিছু ক্ষেত্রে 7-8 দিন পর্যন্ত জ্বরটি থাকতে পারে। এই জ্বরের সাথে আর কি কি থাকে? ডেঙ্গু জ্বর যে জ্বরটি, সেই জ্বরের সাথে সাধারণত দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, চোখের চারপাশে বা চোখের পিছনে ব্যথা, যেটাকে আমরা রেট্রো অরবিটাল পেইন বলে থাকি, এবং সারা শরীরে ব্যথা হয়, প্রচণ্ড পরিমাণে সারা শরীরে ব্যথা হয় এবং প্রতিটি গিরায় গিরায় এবং জয়েন্টে যে ব্যথা সেই ব্যথাটি কিন্তু অনুভূত হয় এবং এত বেশি ব্যথা অনুভূত হয় যে অনেক সময় মনে হয় যে আমার হাড়গুলো যেন ভেঙে গেছে। তো এটিকে এজন্য ব্রেক বোন ফিভারও বলা হয়। এছাড়াও জ্বরের সাথে হালকা কাশি, মৃদু রেসপিরেটরি সিমটম, কাশি, সব শ্বাসকষ্ট বা সর্দি, এগুলো থাকতে পারে। এছাড়াও বমি বমি ভাব, বমি, তীব্র বমি, পেটে ব্যথা এবং আরও কিছু উপসর্গ আছে, যেমন রক্তপাত, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় রক্তপাত হতে পারে, যেমন নাক দিয়ে রক্ত, বমির সাথে রক্ত কিংবা পায়খানার সাথে রক্ত, এগুলো হতে পারে। কখন আপনি বুঝবেন যে আপনাকে হাসপাতালে ভর্তি হবে বা এই এই লক্ষণগুলো থাকলে আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা দ্রুত হাসপাতালে ভর্তি হবে, এগুলোকে আমরা বলে থাকি সাধারণত ডেঙ্গুর ড্যাঞ্জার সাইন। যদি তীব্র জ্বরের সাথে বমি থাকে, প্রচণ্ড বমি হচ্ছে, বারবার বমি হচ্ছে, বমি করতে করতে রোগী একদম নিস্তেজ হয়ে গেছে, এরকম যদি হয়, সাথে যদি প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা থাকে এবং দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা থাকে, সাথে যদি রক্তক্ষরণ থাকে বিভিন্ন জায়গা থেকে, যেমন ডেঙ্গুতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ যেটি সিমটম বলি সেটা হচ্ছে র্যাশ থাকে, অনেক সময় শরীরে লাল লাল ফুসকির মতো দাগ থাকে, এটি সাধারণত জ্বরের 4th বা 5th দিনে এই র্যাশটি হতে পারে। এবার আসি বিপদচিহ্ন, যেটা বলছিলাম, জ্বরের সাথে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট, পেটে ব্যথা, প্রচণ্ড পরিমাণে বমি, তারপর হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যেমন বমির সাথে রক্তক্ষরণ হচ্ছে, বমির সাথে কালো বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে, এই বিভিন্ন জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয় তাহলে বুঝতে হবে যে তার প্লাটিলেট কাউন্টটি কমে গিয়ে তার রক্তক্ষরণ হচ্ছে রোগীর এবং এটি একটি ড্যাঞ্জার সাইন। এরকম যদি হয় তাহলে রোগীকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া যদি দেখা যায় শ্বাসকষ্ট হয়, অনেক সময় দেখা যায় ডেঙ্গু থেকে ফুসফুসে পানি জমে, পেটে পানি জমে, শ্বাসকষ্ট হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে পেটে ব্যথা হতে পারে, পেটে পানি জমলে এরকম বা পেট ফুলে যায়। এছাড়াও দেখা যাচ্ছে শরীর নিস্তেজ হয়ে গিয়েছে, এটাকে আমরা বলি যে ডেঙ্গু শক সিন্ড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে সাধারণত দেখা যায় বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণগুলো হয় এবং ডেঙ্গু শক সিন্ড্রোম যেটি, সেটি হলে দেখা যাচ্ছে রোগী একবারে লেথার্জিক বা নিস্তেজ হয়ে পড়ে, তার জ্ঞানের মাত্রা কমে যায়, অসংলগ্ন কথাবার্তা বলতে পারে। এই জিনিসগুলো যদি থাকে একজন ডেঙ্গু রোগীর তাহলে তাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে। এখন আসি আমরা ডেঙ্গু আমরা কিভাবে নির্ণয় করব। ডেঙ্গু সাধারণত এই ক্লিনিক্যালি বা এই এই যে সিমটম বা লক্ষণগুলো আছে এগুলো দেখে আমরা সাধারণত সাসপেক্ট করি যে তার ডেঙ্গু হতে পারে। তারপরে আমরা এটি নিশ্চিত হওয়ার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন আমরা ডেঙ্গু NS1 একটা অ্যান্টিজেন পরীক্ষা এটি আমরা করি। এটি সাধারণত দেখা যায় যে জ্বর শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যে পজিটিভ কিন্তু নাও হতে পারে, সাধারণত এটি আমরা জ্বর শুরু হওয়ার 24 ঘন্টা পরে আমরা করতে বলি। এছাড়াও CBC নামে একটি পরীক্ষা করি, যেখানে আমরা দেখি রক্তে তার প্লাটিলেটের পরিমাণটা কিরকম বা রক্তের অন্যান্য যে WBC কাউন্ট বলি বা হেমাটোক্রিট নামে একটি বিষয় আছে যে রক্তে তার কিরকম লাল অংশটুকু সেটুকু কতটুকু আছে সেটিও কিন্তু আমরা দেখি। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটির উপর ভিত্তি করে আমরা দেখা যায় যে ডায়াগনোসিস করি যে অনেক সময় রোগীর কি ডেঙ্গু শক সিন্ড্রোম হলো নাকি ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলো। আরও অ্যান্টিবডি কিছু পরীক্ষা করে আমরা, IgG এবং IgM। এই অ্যান্টিবডিগুলো সাধারণত 5-6 দিনের পর এগুলো পজিটিভ হয়, প্রথম দিকে এগুলো পজিটিভ হয় না। আচ্ছা, এবারে অনেকেই মনে করে থাকেন যে ডেঙ্গু হলেই প্রতিদিন পরীক্ষা করতে হবে। হ্যাঁ, তবে ডেঙ্গু হলে প্রতিদিন পরীক্ষা করতে হতে পারে, সেটিও নির্ভর করবে রোগীর যে সিমটম বা লক্ষণগুলো আছে সেগুলোর উপরে অনেক সময় আমরা সেগুলোর উপরে বেস করে রোগীকে একদিন পরপর কিংবা প্রতিদিন আমরা সিবিসি পরীক্ষাটি করতে বলি। সেখানে আমরা কিছু কিছু মার্কার দেখি, যার মধ্যে প্লেটিলেট বা হেমাটোক্রিট এগুলো অন্যতম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডেঙ্গু হলে কি করণীয় বা কি করতে হবে, বাসায় বসে থেকে আপনারা কি কি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। ডেঙ্গুর চিকিৎসা আমরা বলে থাকি সাধারণত ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ। ডেঙ্গু হলে রোগীকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার এবং পুষ্টিকর খাবার দিতে হবে। বিভিন্ন ফলের রস, মাল্টা হতে পারে, ডাব হতে পারে, ডাবের পানি হতে পারে, এছাড়া স্যুপ জাতীয় খাবার, এগুলো হালকা খাবার রোগীকে আমরা খেতে বলি। আচ্ছা, এই খাবারগুলো খাবে এবং জ্বর যেরকম হয়, জ্বর হলে আমরা সাধারণত রোগীকে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ আমরা দিতে মানা করি। প্যারাসিটামল দিই বা জ্বরের জন্য যেগুলো করতে হয় টেপিড স্পঞ্জিং বা শরীর বগলের বিভিন্ন জায়গায় আমরা যেটাকে জলপট্টি বলি সেটি আমরা দিতে পারি। এরপরে হচ্ছে এই কি ডেঙ্গু জ্বরে অনেক সময় দেখা যায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, মাথা ব্যথা হয় বা গিরায় ব্যথা হয়। অনেকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা ব্যথানাশক ওষুধ ব্যবহার করেন, কিন্তু সেরকম যদি ডেঙ্গু ফিভার হয়ে থাকে বা ডেঙ্গু জ্বর হয়ে থাকে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ কিন্তু ব্যবহার করা যাবে না একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া। ডেঙ্গু শক সিন্ড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে অনেক সময় রক্ত বা প্লেটিলেট লাগতে পারে, সেটি নির্ভর করে রোগীর যে ক্লিনিক্যাল কন্ডিশন বা রোগীর যে অবস্থা সেগুলো প্লাস আরও কিছু হেমাটোলজিক্যাল যে মার্কারগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে এই চিকিৎসাটি নির্ভর করে। তাই ডেঙ্গু হলে আসলে উচিত সবসময় যেটি উচিত হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া, কারণ ডেঙ্গু থেকে যে কোনো মুহূর্তে কিন্তু ডেঙ্গু শক সিন্ড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হতে পারে, যেটা অনেক ক্ষেত্রেই জীবননাশক বা লাইফ থ্রেটেনিং হতে পারে।
1: হ্যাঁ, যে পরামর্শগুলো শুনলাম এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অসুস্থ হয়ে ভোগার চাইতে যাতে করে অসুস্থ আমরা না হই সেইভাবে আমাদের চলতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে থাকি,
2: সচেতন থাকতে
1: হবে, পরিবার পরিজনের বাকি সদস্যদেরকে সুস্থ রাখতে হবে। হ্যাঁ বুবু, যেতে তো হবেই, আসলে এই কাজ তো সবাই আমরা ফেলে রেখে এসেছি, কিন্তু এখানে বসাটা কথাগুলো শোনা এটাও কিন্তু আমাদের জরুরি কাজ ছিল। এগুলো আমরা পরবর্তীতে অনুসরণ অনুকরণ করবো এবং অন্যদেরকে বলবো। এই প্রত্যাশা নিয়ে আমরা উঠে যাবার আগ মুহূর্তে আমাদের সুপ্রিয় শ্রোতা মণ্ডলীকে একটু সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই। আপনি এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালি ফসল। আর আজকের এই সন্ধ্যাকালের আয়োজনটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো একসাথে,
2: হ্যাঁ চলো।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে বিএনপি সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি, তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন। তিনি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্যের গুণগত মান ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে খাদ্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকেরা যেন সরাসরি সংগ্রহ কেন্দ্রে ধান দিয়ে যেতে পারেন এবং ডিজিটাল পদ্ধতিতে তাদের মূল্য পেতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে দ্রুতই একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সিনেমা হলের দর্শক বাড়াতে, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সার্ভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ ১৩ উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন, বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের, পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের আধুনিকায়নে দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর, উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত, এবং ফয়সালাবাদে অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে বাংলাদেশ। এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬,২০৭.৫৫ লাখ টাকা। গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গত শনিবার তার কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন সেই লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি গত সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০২ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত রোববার ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরি নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকালে ডিপি ওয়ার্ল্ড প্রায় ১৫ কোটি ডলার বিনিয়োগে বন্দরটির আধুনিকায়ন, প্রযুক্তি সংযোজন আর দক্ষতা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গত সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি গত বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা প্রকাশ করেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, ১৯৭৭ সালের চুক্তির মতো নতুন চুক্তিতেও নিশ্চয়তার ধারা বা গ্যারান্টি ক্লজ পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। বিদ্যমান ৩০ বছরের চুক্তির মেয়াদ ১২ই ডিসেম্বর শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, শুষ্ক মৌসুমে বাংলাদেশে প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ সহ ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি চায় বাংলাদেশ। হুথিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত রোববার জানায় 13 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 13 জন নিহত হয়েছেন, আহতদের মধ্যে 24 জন বাংলাদেশি রয়েছেন। গত শনিবার শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়ী দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুয়াখা প্রদেশে গত রোববার জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। এই পদক্ষেপের ফলে প্রদেশটি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বকারী গভর্নরের কর্তৃত্বাধীন চলে যাবে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে উদ্বেগের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে গত রোববার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এই সংশোধনগুলি যোগ্য ভোটারদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সুবিধা দিতে পারে। নতুন দিল্লি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশ টানা দ্বিতীয় দিন কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে। একটি দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত শিশু হাসপাতালের অনুদান তছরূপের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কর্তৃপক্ষ গত বুধবার কলম্বোয় নিজ বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে 73 বছর বয়সী স্ত্রীকে গ্রেফতার করে। শিরান্থি রাজাপাকসে অর্থ আত্মসাতের কথা অস্বীকার করেছেন। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার ইনভাইটিং টু ইউ আর উইকলি সার্ক বুলেটিন। ফার্স্ট ইজ সুইজারল্যান্ড ফ্রম বাংলাদেশ এন্ড আদার সার্ক কান্ট্রিজ। ECNIC approves 13 projects including Rampal solar power plant. Prime Minister Tariq Rahman assures of all-out support for West to Fuel project implementation. President calls upon media personnel to be united to safeguard professional interests and rights. Dhaka signs 15-year deal with Dubai-based port operator to modernize new mooring container terminal. Government is committed in ensuring freedom of media, says Information Broadcasting Minister. Pakistan announced state of emergency in northwestern Khyber Pakhtunkhwa province following. Protests continue in New Delhi demanding resignation of India's chief election commissioner. And Bangladesh move into the final of women's under 19 T20 tri-nation series in Faisalabad defeating Pakistan. Now the details. The Executive Committee of the National Economic Council ECNIC approved 13 projects including a project to construct a 442 megawatt peak solar power plant at Rampal in Bagerhat. The estimated total cost is about 16,207 crores, 55 lakh taka. The approval came at a meeting of the ECNIC with Prime Minister and ECNIC Chairman Tariq Rahman in the chair on Wednesday last. Prime Minister Tariq Rahman has assured of all necessary government support to release a technology to turn waste into fuel oil and help reduce Bangladesh's dependence on imported energy. He gave the assurance while viewing a demonstration of an innovative project to produce fuel oil from human waste and agricultural residues in the capital on Saturday last. Project researcher and professor of Cologne University of Engineering and Technology said they have been working on the technology for around 10 years and have achieved a 50-55% bio-crude yield in laboratory tests. Prime Minister Tariq Rahman has said the government is working to make teaching a first choice profession for meritorious people by reforming teacher recruitment and the education system. He said this while addressing a ceremony marking World Teachers Day 2026 in the capital on Monday last. A total of 102 selected teachers from primary to higher education levels were conferred with the National Eminent Teacher Award. President Mirza Fakhrul Islam Alamgir has called upon journalists and media workers to remain united to protect their professional interests and rights. He made the call when a delegation of Takuga Journalist Forum paid a courtesy call on him at Bangal Bhavan on Sunday last. President said, without ensuring job security, a fair pay structure and other facilities for media workers, it will be difficult to create an environment for independent, impartial and responsible journalism. Dhaka has signed a 15-year agreement with the Dubai-based logistics company DP World for the operation and maintenance of the new marine container terminal and city of Chattogram port. The public-private partnership PPP agreement was formally signed at the Invest Bangladesh auditorium in the capital on Thursday last. Information Broadcasting Minister Andalib Rahman has said the government is committed to ensure freedom of media. He said this when British High Commissioner to Bangladesh Sarah Cookie made a courtesy call on him in the capital on Monday last. The minister stressed the need for taking effective measures against the spread of defamatory and misleading information through the media and various social media platforms. Water Resources Minister Shahidudin Chaudhary Ani has said Bangladesh wants a new long-term Ganges water sharing agreement with India containing a guarantee clause to safeguard the country's required dry season share. He said this while addressing a seminar titled Rethinking Water Futures, Youth Leadership, Justice and Cooperation in Dhaka on Thursday last. The minister said the 30-year Ganges water sharing treaty signed in 1996 is due to expire on December 12, 2026. The government is seeking a new or revised agreement rather than simply renewing the existing treaty. He said Bangladesh and India are already working through the Joint Rivers Commission, JRC, with the objective of completing a new arrangement before the existing treaty expires. Mahalaya, the special occasion that heralds the advent of Goddess Durga, was celebrated on Saturday last at temples across the country through befitting rituals. On this day, Goddess Durga begins her journey from her home in Kailash to her paternal abode on Earth. Indian High Commissioner in Dhaka Dinesh Trivedi attended the inaugural ceremony of Devi Paksha at Dhaka Street National Temple. Durga Puja will formally begin on 16 October with Mahashashti Puja and will come to an end with immersion of idols and Vijayadashmi on 21st October. Authorities in Pakistan have announced a state of emergency in the northwestern Khyber Pakhtunkhwa province on Sunday last following anti-government demonstrations. The state of emergency effectively suspends the provincial government run by the Pakistan Tehreek-e-Insaf PTI, the party of jailed former Prime Minister Imran Khan. It came ahead of a planned march of Islamabad demanding Imran Khan's release. Under the measure, the province will come under the authority of the governor who represents the federal government. Protests continued in India's capital, New Delhi, for the second consecutive day on Sunday last as demonstrators demanded the resignation of Chief Election Commissioner Ganesh Kumar over concerns regarding revisions to electoral rolls. Protesters alleged that the revisions could disadvantage eligible voters and benefit the ruling Bharatiya Janata Party, BJP. The situation remains politically sensitive as protesters press for electoral accountability and authorities seek to maintain public order. Former Sri Lankan First Lady Srianti Rajapaksa was arrested for allegedly misusing children's hospital donations linked to her charity. Anti-corruption authorities arrested the 73-year-old wife of former President Mahinda Rajapaksa at their Colombo home on Wednesday last. Srianti Rajapaksa has denied any wrongdoing and said the money has not been misappropriated. Cricket and Bangladesh under 19 women's cricket team moved into the final of the Tri-Nation series after defeating the host Pakistan by 32 runs in Faisalabad on Sunday last. The final of the series will be played between Bangladesh and Sri Lanka on Friday next at Faisalabad in Pakistan. And that's the end of the weekly Surak News Bulletin prepared by Nahid Naz and read by Mridula Mutin.
3: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন

0: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভরপুর আভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 59% এবং সন্ধ্যে 6টায় 53%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 55 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে 5টা বেজে 35 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here is the forecast for the inner river ports of the country. Very till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that there is no inner river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country. Remaining effect till 6 p.m. tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporarily gusty wind may occur some places of Chattogram division and a few places of Khulna and Borishal divisions. Besides, mainly dry weather is likely to prevail over elsewhere of the country with temporarily partly cloudy sky. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 36.1 degrees Celsius at Sandeep and the lowest was 19.9 degrees at Tetulia as recorded over entire country today. The temperature as recorded in Dhaka today was maximum 34.9 degrees Celsius and minimum 25.1 degrees. Humidity recorded in air at 9 a.m. was 59% and at 6 p.m. 53%. The sun rises over Dhaka tomorrow at 5:55 a.m. and sets at 5:35 p.m. And that's all with the focus for this time.
2: Bangladesh Bitar. এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট। দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 45 মিনিট 20 সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ 22 ডিগ্রি 23 মিনিট 30 সেকেন্ড উত্তর থেকে 330 ডিগ্রি বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 45 মিনিট 43 সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ 22 ডিগ্রি 20 মিনিট 45 সেকেন্ড উত্তর থেকে 280 ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে, পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05 এফএমের অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন। সভায় রাষ্ট্রপতি কন্যা শিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা, যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বোচ্চ কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজধানীর রাগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের এক সভা আজ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এতে জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21 জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে। তিনি জানান, 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, 29 এপ্রিল তৃতীয় ধাপে, 13 মে চতুর্থ ধাপে এবং 27 মে পঞ্চম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন 2026 ও পরবর্তী করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি তামাকজাত পণ্য অপব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এর পরিবর্তে তুলা চাষকে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। নরসিংদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ পরিবার জরিপের প্রস্তুতি চলছে। কার্যক্রমে জেলার 7টি ইউনিটে প্রাথমিকভাবে 1016 জন তথ্য সংগ্রহকারী ও 103 জন সুপারভাইজার নির্বাচন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গাজীপুর অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে 300 শয্যার জেনারেল হাসপাতালে 3700-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছ থেকে এই কিট সংগ্রহ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য জানান, একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা এবং বিভিন্ন পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে আজ মানিকগঞ্জের সিংগাইরে 84টি পূজা মণ্ডপে লেদার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে প্রতিটি পূজা মণ্ডপের জন্য 20,000 টাকা করে প্রদান করেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমি উপলক্ষে ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ থাকায় মুন্সীগঞ্জের জেলেদের মধ্যে জিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার 6টি উপজেলায় 4103টি জেলে পরিবারের প্রত্যেককে 25 কেজি করে চাল দেওয়া হয়। উল্লেখ্য, গত 8 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত 22 দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ চলমান রয়েছে। আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 59% এবং সন্ধে 6টায় 53%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:55 এবং সূর্যাস্ত সন্ধে 5:35। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: সবাই চলে আসছো, সময় আসা তো আজানের সময় হয়ে গেল। আচ্ছা, আমরা এখন তাহলে এশার আজানের ইয়াটা শুনে নেই। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত 4। এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তো শোনো, তোমরা তো আসলা, এই খবর কি জানো যে এখন মা ইলিশ সংরক্ষণের সময় চলছে?
5: ওই যে আমি দেখে আসলাম না, পাশের বাসার রহিম মিয়া করিম মিয়া ওরা জাল সব শুকাইতে দিছে।
4: হ্যাঁ, জাল শুকাইতে যায়। এখন তোমরা যারা কিনবা সাবধান, মা ইলিশ যেন বাজার থেকে
5: না ধরো না যাইবো না।
4: আমাদের আশেপাশে যারা
6: মা ইলিশ কেমনি বুঝবে, একেবারে টোটালি ধরা বাদ দেওয়া,
5: ইলিশ ধরাই নিষেধ,
6: ধরাই নিষেধ। তুই তোর বাপ মা তোর আলাদা করে তোর ধরা বোঝা যাবে না।
4: আচ্ছা শোনো, এখন একটা কথিকা আছে আমাদের সামুদ্রিক অর্থনীতিতে মৎস্য সম্পদ। উপস্থাপনায় আছেন মোহাম্মদ সাইফুর রহমান, মূল্যায়ন কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর। চলো আমরা এই আলোচনাটা শুনি।
5: হ্যাঁ আচ্ছা শুনি।
7: আজ আমরা আপনাদের সঙ্গে সমুদ্র অর্থনীতিতে মৎস্য সম্পদ এই বিষয় নিয়ে আলোচনা করব। সমুদ্র যেটি বাংলাদেশের লাইফলাইন, আমাদের মংলা, পায়রা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমাদের দেশের প্রায় আমদানি রপ্তানির 90-94% হয়ে থাকে। এই যে বিশাল সমুদ্র, শুধু আমরা আমদানি এবং রপ্তানির কাজে ব্যবহৃত হবে সেটা না, যেটাকে আমরা ভবিষ্যতের জন্য সুনীল অর্থনীতি, যেমন ব্লু ইকোনমি হিসাবে আমরা এটাকে সরকারি নীতি এবং নির্ধারণের পর্যায়ে এটাকে নতুন দিগন্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। এবং সত্যিকার অর্থেই ব্লু ইকোনমি বলতে এমন একটি অর্থনৈতিক ধারণাকে বোঝায় যা সামুদ্রিক সম্পদ, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ট্যাক্সের ব্যবহার নিশ্চিত করে, অর্থনৈতিক প্রবৃত্তি, কর্মসংস্থান এবং জীবিকা অর্জনের সুযোগ তৈরি করে। সমুদ্র শুধু সামুদ্রিক মৎস্য সম্পদের উপরেই নির্ভর নয়, জ্বালানি ও খনিজ সম্পদ, মেরিকালচার, নৌপরিবহন, জাহাজ নির্মাণ, পর্যটন, সামুদ্রিক জীবপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং সমন্বিত সামুদ্রিক স্থানিক পরিকল্পনা সহ 21টি খাতকে সুনীল অর্থনীতির অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে সরকার চিহ্নিত করেছেন। বাংলাদেশের সুনীল অর্থনীতির কেন্দ্রে মৎস্য খাতকে সামনের দিকে রাখা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা রয়েছে। 2024-25 অর্থ বছরে দেশে সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ ছিল 5,68,312 মেট্রিক টন এবং সারা বিশ্বে সমুদ্র থেকে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান 14। বর্তমান সরকার ব্লু ইকোনমির সম্ভাবনা বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেছেন, যা এই সরকারের নির্বাচনী ইস্তেহারেও প্রতিফলিত হয়েছে। সরকারের নির্বাচনী ইস্তেহারে বর্ণিত মৎস্যখাত সংশ্লিষ্ট বিষয় সমূহ বাস্তবায়নে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্লু ইকোনমির সম্ভাবনা বিকাশে এবং টেকসই সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় মৎস্য দপ্তর এবং মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন আইন এবং বিধিমালা এবং ম্যানেজমেন্ট প্ল্যান প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন করা হচ্ছে। কোস্টাল একোকালচার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমুদ্রের সুষ্ঠু পরিবেশ ও উৎপাদনশীলতা পুনঃপ্রতিষ্ঠা কল্পে প্রতি বছর 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত 58 দিন সামুদ্রিক সকল ধরনের মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিনের মাইলি সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হচ্ছে। 2026 সালে 58 দিনের যে নিষেধাজ্ঞা কার্যক্রমে, এই কার্যক্রমে আইন বাস্তবনের পাশাপাশি 3,12,500 নিবন্ধিত সমুদ্রগামী জেলে পরিবারকে 80 কেজি হারে 24,166 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপকূলীয় এলাকার সকল ফিশিং ট্রলার ও ভেসেলকে রেজিস্ট্রেশন, লাইসেন্স ও অনুমতিপত্রের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। MCS পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও নজরদারি কার্যক্রম জোরদারকরণে 5টি মেইন ফিশারিজ সার্ভিলেন্স চেকপোস্ট নির্মাণ করা হয়েছে। 6টি পেট্রোল বোট মৎস্য দপ্তরকে হস্তান্তর করা হয়েছে। 8,500টি আর্টিসনাল নৌযানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন যেটা GSM ডিভাইস পাইলটিং করা হয়েছে এবং 5টি বাণিজ্যিক ট্রলারে ভেসেল মনিটরিং সিস্টেম পাইলটিং করা হয়েছে। ট্যাক্সোনমি লক্ষ্যমাত্রা অভিষ্ট লক্ষ্য অর্জনে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মেরিন প্রোটেক্টেড এরিয়া স্থাপন করেছে, যা মোট সামুদ্রিক আমাদের যে ইজেট এরিয়া হচ্ছে এই এরিয়ার প্রায় 10.54%। ব্লু ইকোনমি বিকাশে সরকারের কৌশল সমূহ হচ্ছে সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ রোপণ, মৎস্য আহরণ ক্ষেত্র চিহ্নিতকরণ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং এরিয়া বিয়ন্ড ন্যাশনাল জুরিডিকশন এর 200 মিটার গভীরতা ঊর্ধ্ব এলাকায় বাণিজ্যিকভাবে টুনা এবং অন্যান্য বৃহৎ পেলাজিক মৎস্য আহরণের উদ্যোগ গ্রহণ, আহরণোত্তর পরিচর্যা ও সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ সদস্যভুক্তি, ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড নির্ধারণ এবং ম্যাক্সিমাম ইকোনমিক ইল্ড বিবেচনায় অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ, পরিবীক্ষণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা জোরদারকরণ, উপকূলীয় মৎস্যজীবী জেলেদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ, সুন্দরবন অঞ্চলের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, দূষণ এবং অতি আহরণ রোধে আঞ্চলিক সহযোগিতায় সামুদ্রিক ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা পরিচালনা করা, অবতরণ কেন্দ্রসমূহ আধুনিকীকরণ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত। আমরা যদি সকল ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করতে পারি, তবে আমরা মৎস্য দপ্তরকে এই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কার্যকরী অধিদপ্তর হিসাবে আমরা দেখতে পাবো এবং অত্তরোত্তর আমাদের মৎস্য আহরণ যেটা আমরা বর্তমানে 14তম আছে সারা বিশ্বের সমুদ্রে মৎস্য আহরণে, সেটা আমরা এই ধাপ আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং 5,56,000 যে মেট্রিক টন আমরা আহরণ করছি সমুদ্র থেকে, এটা ভবিষ্যতে অত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
4: হ্যাঁ প্রিয় শ্রোতা, 8 অক্টোবর থেকে 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষেধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। প্রিয় শ্রোতা,
5: সারা ভাই, ওই যে বকুলে বুঝেনি কি কইতে চাইছিল,
4: তুমি এক কাজ করো তো, ওই যে আমাদের যে কালকে আগামী কালকে যে ফোন ইন অনুষ্ঠানটা আছে এটার একটু ঘোষণাটা দিও।
6: ও আচ্ছা ঠিক আছে দেই। এই যে শোনো, ওই যে আগামী 13/10/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, মানে আমার ঘরে এই অনুষ্ঠানে খরা দুর্যোগে কৃষিতে করণীয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হইবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন ক্রপ উইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকার আবহাওয়াবিদ মোহাম্মদ আরিফ হোসেন। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নাম্বারে আমি ফিরকমো।
5: হ্যাঁ বকুলিবু, আরেকবার কও।
6: ওই যে 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত, ফির 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নাম্বারে সরাসরি ফোন করিয়ে তার এই যে এই ব্যাপারে খরা দুর্যোগের কৃষিতে করণীয় এই ব্যাপারে কিছু জানার থাকলে ফোন করে জানিয়ে নিতে পারবে। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে, এছাড়াও বাংলাদেশ বেতারের ফেসবুক পেজেও এটা শোনা যাবে, দেখা যাবে, তাই না? তারপরে ভিড় ওই যে মনে করো যে www.facebook.com/bangladeshbetar এইটার মধ্যে কিন্তু ওই যে ফেসবুক এটা ঠিকানা,
5: ফেসবুক পেজ
6: দেখাও যাবে, শোনাও যাবে, সরাসরি শ্রোতারা উপভোগ করতে পারবে এটা।
4: শিল্পী হচ্ছেন মরিয়ম বেগম মারিয়া, গানটির গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুরকার লুকমান হাকিম। শোনো,
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, কেমন
1: শুনলাম
0: খুললা?
1: শুনলাম, সুন্দর।
0: আচ্ছা শোনো, এই জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একজন সফল ড্রাগন চাষি সফলতা নিয়ে এখন একটা প্রামাণ্য প্রতিবেদন আছে, এটা আগে শুনি।
1: আচ্ছা শুনি, চলো।
0: আচ্ছা,
2: আমরা এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা এলাকায়। এসেছি এখানকার একটা ড্রাগন বাগানে। সেই ড্রাগন বাগানের যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলতে চাই।
3: আমার নাম শিবলু।
2: আপনি যে এত বড় ড্রাগন বাগান, এটা কিভাবে শুরু করেছেন?
3: কৃষির সাথে আমরা পারিবারিক ভাবে জড়িত অনেক আগে থেকে, জন্মগত ভাবে, কিন্তু কৃষি ফ্যামিলি। 2020 সালের দিকে প্রথম বাগান স্টার্ট করি। আমাদের পুরাতন বাগান আছে ওই পাশে, মিশ্র ফলের বাগান, ওখানে মালটা, কমলা, পেয়ারা, আম সহ আরো বেশ কিছু আছে, আবার মাছের চাষও আছে আমাদের। দেখলাম যে আসলে এর মধ্যে থেকে ড্রাগনটা আমাদের আগে থেকে আছে। তো ওই ড্রাগনটা নিয়ে আমরা যখন দেখলাম যে ড্রাগনই একটা ভবিষ্যৎ বাংলাদেশে আছে, এই ফলটা নতুন আসতেছে, এটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, এটা যদি ন্যাচারালি ভাবে করা যায় তাহলে এটা বাংলাদেশে একটা ব্যাপক একটা বিপ্লব ঘটতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করলাম যে আমরা তাহলে ড্রাগনের জন্য একটা স্পেশাল একটা বাগান করা যায় কিনা, এবং আমাদের টার্গেট হলো এটাকে এক্সপোর্ট করা বাংলাদেশ থেকে, এটাকে মানে ফুললি হাইজিনিক ভাবে করার চেষ্টা করতেছি আমরা। তার থেকে টোটালি আমরা একটা ডিফারেন্ট জায়গাতে এটাকে একটা স্পেশাল ড্রাগনের বাগানে আমরা রূপ দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা কাজ করে যাচ্ছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 45 বিঘা ড্রাগন আমাদের অলরেডি হয়ে গেছে বাউন্ডারিতে, হয়তো ভবিষ্যতে আমরা আরো এক্সটেনশন করবো। এটা কিন্তু ফার্স্ট ইয়ার চলতেছে কেবল, আর আমরা ফুল প্রোডাকশন ইনশাল্লাহ আগামী সিজন থেকে পাবো।
2: এখানে আপনার 45 বিঘা যে বাগান, এখানে টোটাল কতগুলা আপনার গাছ আছে ড্রাগনের?
3: 45 বিঘাতে আমাদের প্রায় 85,000 পিস গাছ আছে এখানে।
2: 85,000 সংখ্যাটা অনেক বেশি। এখানে আপনার আন্তপরিচর্যা তো করতে হয়, কিভাবে করেন, কতজন শ্রমিক আছে?
3: এখানে আমাদের অলমোস্ট গড়ে 50টার মতো লেবার থাকে, মাঝে মধ্যে এটা 70 পর্যন্ত চলে যায় যখন আপনার বড় আকারে কাজ চলে, যেমন এখন চলতেছে বড় ধরনের কাজ, প্রেশারের কাজ যখন থাকে তখন 70, আবার কমে গেলে আপনার 30-এর উপরে, এর ভিতরে লেবারটা আমাদের থাকে। পরিচর্যার বিষয়টা ড্রাগন গাছের একটা ব্যাপার, সেটা হলো যে কন্টিনিউ পরিচর্যার ভিতরে রাখতে হবে আপনাকে, যে আপনি আম গাছের মতো নয় কিন্তু, এটা যে ওই মুকুল আসলে পরিচর্যা করলেন তা না, এটা প্রতিদিনই আছে কাজ, এটাতে প্রতিদিন আপনার ব্রাঞ্চ হচ্ছে, এটাকে পোনিং করতে হচ্ছে, ওদিকে আপনার খাবার দিতে হচ্ছে, স্প্রে দিতে হচ্ছে, আশপাশ সিমটম অনুযায়ী প্রতিদিন কাজ আছে এখানে।
2: আপনি বললেন যে এক বছর হয়ে গেছে, এক বছরের ভিতরে আপনি কি ফল সংগ্রহ করেছেন?
3: এই বছরে তো আমরা যদিও হিসেবে ধরিনি, তারপরে অলমোস্ট আমরা প্রায় 20 টনের মতো ফল হারভেস্ট হয়েছে এই সিজনে। তো
2: সেটাও কিন্তু অনেক বেশি বলা যায়।
3: হ্যাঁ, একদম বেশি, কিন্তু বাগানের আয়তন অনুযায়ী এবং এখানে যে কষ্টটা যাচ্ছে সে তুলনায় এটা আসলে কিছু না ওই হিসাব করতে গেলে। কিন্তু
2: আপনি কেমন আশা করতেছেন এখান থেকে ফলন আসবে বা কিরকম আপনি বিক্রি করতে পারবেন?
3: আচ্ছা, আশা করতেছি আমাদের আগামী সিজনে আমরা ভরপুর একটা প্রোডাকশন পাবো, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। পরিচর্যা সহ যা যা করা দরকার এই উইন্টার সিজনে সবকিছু করা হচ্ছে। আগামী সিজনে আমাদের টার্গেট আছে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কাছাকাছি সেল হবে, যদি আল্লাহ রহমত করে আর যদি আবহাওয়া যদি ফেভারে থাকে তাহলে ইনশাল্লাহ হবে এটা আমাদের।
2: এখানে আমাদের উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পান না?
3: হ্যাঁ, ওনার তো সবসময় ফলো আপ করে, ওনার সাথে যোগাযোগ হয়, আমাদের অফিসে যে আছেন, আমাদের এখানকার যে সহকারী যিনি আছেন, কোনো সমস্যা হলে ফোন দেয়, ওনারা আসে দেখে বিভিন্নভাবে আমাদেরকে অ্যাডভাইস করে, এটা দেন এটা দেন, যা যা করা দরকার করে, আমরাও যোগাযোগ করি যাই।
2: আপনার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
3: আমাদের এই বাগানের পরিকল্পনা, এখানে ধরেন যে একটা বেকারত্বের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই জায়গায়, প্রায় 50-60 জন লোক, অনেক লোক, কিন্তু 50-60 ফ্যামিলি, সাথে আরও রিলেটেড ফ্যামিলি আছে, যেমন কিছু ভ্যান ড্রাইভার আছে, কিছু দোকানদার আছে, এদের ফ্যামিলি চলে যায় কিন্তু এটার উপর দিয়ে এই বাগানের লোকজনের কর্মসংস্থান। তো এর মধ্যে এখান থেকে আমাদের প্ল্যানিং আছে, যদি আমাদের আগামী বছরে ইনশাল্লাহ আমাদের ফলনটা যদি ভালো তাহলে আমরা বাগানটা এক্সটেনশন করবো, যাতে আরও কর্মসংস্থানের সুযোগ এখানে সৃষ্টি হয়।
2: আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান?
3: আন্তরিক থাকতে হবে কৃষির প্রতি, টান থাকতে হবে, টাকা থাকলেই হবে না, এটা যে না এটা টান আছে, ভালোবাসা আছে, বাচ্চা যেগুলো মানুষ আদর করে, ভালোবাসা লালন পালন করে, গাছকে লালন পালন করলে গাছ ফল দিবে। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি ড্রাগন বাগান করতে চাচ্ছি, আমি মনে করি যে অবশ্যই সে করতে পারে, সঠিকভাবে সে পরিচর্যা করতে পারে, তাহলে এটা কাঙ্ক্ষিত ফলন আসবে এবং সে সফল হবে।
0: হ্যাঁ প্রিয় শ্রোতা, আগামী 13 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 7:05 আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে খরা দুর্যোগে কৃষিতে করণীয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান রয়েছে। আপনাদের প্রশ্নের উত্তর জানতে 02448132683278 থেকে 70 এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নের উত্তর জেনে নেবেন। আমাদের আরেকটি অনুষ্ঠান রয়েছে আঞ্চলিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও আগামী বুধবার থেকে ফোন ইন অনুষ্ঠান চালু হচ্ছে। আচ্ছা, তাহলে তুমি ঘোষণাটা দিয়ে দাও।
1: ফোন ইন তো চালু হইছে, আমরা গত বুধবারও দেখলাম না, গত বুধবারও দেখছি, প্রত্যেক বুধবারেই সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে সোনালী ফসল এই অনুষ্ঠানে ফোন ইন অনুষ্ঠান আছে। আপনারা প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন, শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় ও শীতের প্রস্তুতি। এই নাম্বারে ফোন করবেন 02448132687 থেকে 70 আর 02448132777 থেকে 79 নম্বরে। আমি আবারও বলতেছি 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 নম্বরে আপনারা ফোন করে জানতে পারবেন। তাহলে আমাদের দুইটা লাইভ অনুষ্ঠান হয়, একটা মঙ্গলবারে একটা বুধবারে।
0: তো শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়।
1: বকুলিবু, তাহলে তো শুনলা, এই দেখো কত কিছু আমরা জানবার পারি।
0: হ্যাঁ
1: দেখছো,
4: হ্যাঁ চলো এখন যাই,
0: হ্যাঁ চলো
1: আইসা চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। আজকের দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি ফাতেমা সুলতানা,
1: আমি আফরোজা পারভিন
2: এবং আমি হাসিনা পারভিন। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী মনির খান, কথা লিখেছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

0: সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ বেশিনী গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে।
1: এবারে আধুনিক গান শুনবেন। গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন, সুর করেছেন আব্দুল খালেক সানা এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন এ এইচ এম রফিকুজ্জামান।

সৈনিক ভাই বোনেরা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী কামরুন নাহার, লুসি।

সৈনিক ভাই ও বোনেরা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাবো মৌসুমি আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লীগীতি। গানের কথাগুলো লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

সৈনিক ভাই ও বোনেরা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব লালন গীতি, শিল্পী আলিফ লাইলা মৌসুমী।

0: শেষ হলো পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এমনই প্রত্যাশায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি ফাতেমা সুলতানা,
2: আমি আফরোজা পারভিন
0: এবং আমি হাসিনা পারভিন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানে বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনে খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন, হাতে রয়েছে 7 উইকেট এবং একদিন সময়। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 364 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় পঞ্চম ও শেষ দিনে খেলা শুরু হবে। দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগে 4 দিনের ম্যাচের আজ দিনের খেলা শেষ হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিরুদ্ধে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 3 উইকেট হারিয়ে 300 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা রাজশাহী বিভাগ 119 ও 3 উইকেটে 300, খুলনা বিভাগ 484। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ 145 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ দিন শেষে 4 উইকেটে 149 রান করে। এর আগে চট্টগ্রাম বিভাগ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 576 রান করে। বরিশাল বিভাগের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল 282 রান। সিলেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগ 116 রানে লিড নিয়েছে। সিলেট বিভাগ আজ তৃতীয় দিনের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে 5 উইকেট হারিয়ে 431 রান করে। এর আগে ঢাকা বিভাগ 6 উইকেটে 547 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। সিলেট আউটার স্টেডিয়ামের খেলায় ময়মনসিং এর বিপক্ষে রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 6 উইকেটে 195 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা রংপুর বিভাগ 9 উইকেটে 422 রানে প্রথম ইনিংস ঘোষণা এবং 6 উইকেটে 195, ময়মনসিং বিভাগ 295। আগামী বুধবার ব্রিসবেনে একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 200 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। 36তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র G30 প্রতিযোগিতার মূল পর্বে খেলা শুরু হচ্ছে আগামীকাল। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল বাছাই পর্বে খেলা শুরু হয়। আজ বালক ও বালিকা এককের মূল পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মূল পর্বে একক ইভেন্টের খেলা অংশ নিতে কোর্টে নামছেন বাংলাদেশের একবার তরুণ ও প্রতিশ্রুতিশীল টেনিস খেলোয়াড়। আগামীকাল সকাল 9:30 কোর্ট একে বালিকা বিভাগে একক রাউন্ড অব 32 ম্যাচে চীনের জিমো সোং এর মুখোমুখি হবেন বাংলাদেশের সারা আল জাসিম। একই সময় কোর্ট তিনে চীনের জিউ জিউ গুয়ের বিরুদ্ধে লড়বেন আরেক বাংলাদেশী খেলোয়াড় জান্নাতুন ফেরদৌস। এছাড়া কোর্ট পাঁচে আরেক ম্যাচে চীনের জিরো ইয়াং এর মোকাবেলা করবেন বাংলাদেশের হুমায়রা হায়দার। আগামীকাল ছেলেদের বিভাগেও রয়েছে বাংলাদেশের ম্যাচ। দুপুর 12:30 কোর্ট তিনে রাউন্ড অব 32 লড়াই ভারতের সংকল্প কুমার সাহানির মুখোমুখি হবেন বাংলাদেশের কাব্য গায়েন। একই সময় কোর্ট সাথে ভারতের শাহবাজ সিং সাংঘেরার বিপক্ষে লড়াই নামবেন বাংলাদেশের আরেক টেনিস খেলোয়াড় মোহাম্মদ রাকিন রহমান। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ প্রথম বিভাগ হকি লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডিকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে ওয়ান্ডারার্স ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ SC 1-0 গোলে ওয়ারি ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করেছে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে চলতি মাসের 18 ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 16 অক্টোবরের মধ্যে এন্ট্রি ফর্ম পূরণ করে ফেডারেশন বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 23 তারিখে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6-দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রকৃতির লীলা বৈচিত্র্যের ভুবনে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর সব দেশের চেয়ে সুন্দর ও মনোরম। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজের সমারোহ। লাল সবুজের বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, মা মাটি ও দেশ পুণ্যভূমি আমাদের। আসুন প্রিয় বন্ধুরা, আমরা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, দেশের আপামর জনগণকে কর্মক্ষম শক্তিতে রূপান্তরে সরকারের পাশে দাঁড়াই। জনবহুল দেশে সবচেয়ে প্রথমে জনসংখ্যা কমিয়ে আনতে হবে, আর এর জন্য কাজ করতে হবে আমার আপনার সবাইকে। তাহলেই আমরা সকলে মিলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। প্রিয় শ্রোতা, চলুন তাহলে শুরু করি সুখী সংসার অনুষ্ঠানের আজকের আয়োজন মালা। পারিবারিক জীবনে সুখ শান্তি আর ভালোবাসা নির্ভর করে ছোট সংসারের মাঝেই। সংসার ছোট হলে আর্থিক দৈন্যতা থাকে না, সন্তান লালন পালন আর খাবারের যোগান দিতে হিমশিম খেতে হয় না পরিবারের কর্তাকে। তাই আসুন পরিবার পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করে সংসার রাখি ছোট, রচনা করি সুখের নীড়। আয়োজনমালার শুরুতেই শোনাব গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান গুণীজনের কথা। আজ আমাদের সাথে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, সে নিশ্চয়ই শ্রোতা দর্শক সবার অনেক বেশি আগ্রহের একজন মানুষ। আর একসময় টেলিভিশন খুললেই যাকে দেখা যেত, নায়কোচিত ব্যবহারের চেয়ে সেই জায়গাটার চেয়ে তাকে পাশের বাড়ির যে ছেলেটা, খুবই সারল্য মাখা অভিনয় এবং তার যে কথাবার্তা, সবকিছু মিলিয়ে মনে হতো পাশের বাড়িরই কেউ একজন। দরজা খুললে, ঘর থেকে বের হলেই হয়তো সেই ছোট ভাইকে, হয়তো সেই বড় ভাইকে, অথবা খুব আগ্রহের একটি ছেলে তাকে হয়তো কোনো কোনো পাশের বাড়ির কোনো মেয়ে প্রেমিক হিসেবে ভাবতে পারে। এরকম সারল্য মাখা একজন অভিনেতা, যার অস্থি মজ্জায় সবকিছুতেই অভিনয়টা মিশেছিল এবং মনে হয় কি যে হারিয়ে যাওয়া নক্ষত্রের মতো। তবে নক্ষত্র কখন হারায় না, যেরকমটা করে আমাদের মধ্যে আমাদের মাঝে অভিনয় দিয়ে দাপটের সাথে তিনি ছিলেন, তার আরো বেশি সরব উপস্থিতির দরকার ছিল। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল, আবার হঠাৎ করেই তাকে দেখা যায়। আর আজকেই সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে, আমরা পেয়েছি আমাদের আজকের গুণীজনের কথায়। আমাদের সাথে উপস্থিত আছেন অভিনেতা জিতু হাসান, স্বাগত আপনাকে। বলছিলাম হারিয়ে যাওয়া নক্ষত্র, নক্ষত্র কখনো হারায় না, কিন্তু আপনার যে সরব উপস্থিতিটা ছিল সেখান থেকে হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলেন, আবার জানান দিলেন আপনি ছিলেন, আপনি আছেন, কেন এমনটা?
3: ওই যে আপনি বললেন যে নক্ষত্র কখনো হারায় না, মাঝে মধ্যে মেঘের আড়ালে ঢাকা পড়ে, আবার মেঘ চলে গেলে চলে আসে। তো আমি যখন পূর্ণোদ্যমে কাজ করতাম তখনও ব্যাপারটা এমনই ছিল। একটা উদাহরণ দিই, যেমন আমাদের সময় ছিল ঈদে কে কতগুলো নাটক হলো, সেটার একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল। আমার মাথায় কখনো সেটা ছিল না। সর্বোচ্চ যে ঈদে মনে হয় অনেক নাটক করেছিলাম সেখানে বোধহয় চারটা বা পাঁচটা, তার চেয়ে বেশি না, সাধারণত একটা বা দুটো নাটকই করতাম। তো ওই প্রথম থেকেই আমি একটু আস্তে বা ধীরে যাওয়া নীতিতেই বিশ্বাস করতাম, এখনো তাই করি। পছন্দ অনুযায়ী স্ক্রিপ্ট যদি আসে সেখানে কাজ করি, আর যদি সব মিলিয়ে মনের মতো না হয় সেক্ষেত্রে হয়তো বা নিজেকে একটু মেঘের আড়ালে রাখাই পছন্দ করি।
2: মানে চুপি চুপি চাপি হচ্ছে একদম চুপিসারে এক পাশে চলে যাওয়া। কিন্তু এখন ব্যস্ততাটা কি নিয়ে?
3: ব্যস্ততা আসলে অনেক কিছু নিয়ে, মানে জীবন যখন সামনের দিকে যায় ব্যস্ততা বাড়ে বই কমে না। সো সেটা আপনার ব্যক্তিগত জীবনই হোক, অভিনয় জীবনে কিছুটা তো অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আগের মতো এখন একটা সময় যেমন কোনো হিসাব ছাড়াই প্রচুর কাজ করতাম, এখন আর সেটা করি না। এখন কিছু নির্দিষ্ট ডিরেক্টর, কিছু নির্দিষ্ট মেকারের কাজগুলি করি যেগুলো একান্তভাবে মনে লাগে। আর তাছাড়া বয়সের সাথে সাথে দায়িত্ববোধ চলে আসে, বয়সের সাথে সাথে সংসারের অনেক কিছুই কাঁধে চলে আসে, সবকিছু মিলেই ব্যস্ততা।
2: সংসারের কথা যেহেতু এলো, ছেলে মেয়ে
3: দুজন?
2: আচ্ছা,
3: এক মেয়ে এক ছেলে।
2: তো দুটি সন্তান, এই যে একটা পরিবার পরিকল্পনার যে একটা পরিমিতি বোধ, দুটি সন্তান, এটা নিয়ে দর্শক শ্রোতা যারা আছেন শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে ছেলে হোক মেয়ে হোক সেটা দুটি সন্তানই যথেষ্ট।
3: দেখুন, আমি ঠিক ওভাবে বলবো না, আমি কথাটা একটু ঘুরিয়ে বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন সমস্যার মূল প্রাণ কেন্দ্র কিন্তু হচ্ছে জনসংখ্যা। যেমন ধরুন আমরা রাস্তায় নামি, এই যে আমি একটা কাজ করে আসলাম এই মাত্র, সেখানেও সবার কমপ্লেন ছিল ট্রাফিক জ্যাম। এখন কারণটা কি? কারণটা আমরা প্রচুর মানুষ, প্রচুর মানুষ থেকেই প্রচুর গাড়ি বা যানবাহন, যেটাই আপনি বলেন না কেন। তো মূলে যান, আসল গোড়ায় যদি আমরা যাই, আমরা দেখব সমস্যাটা আসলে আমাদের দেশটা ছোট, মানুষ প্রচুর। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে একটা সময় ছিল, যেটা হচ্ছে গিয়ে আমাদের পিতামাতা বা পিতামহ মাতামহ ওনাদের সময়, যখন মানুষ এত কনসার্ন ছিল না, তো অ্যাওয়্যার ছিল না যে আচ্ছা ঠিক আছে, ওনারা চাইলেই হয়তো বা অনেক সন্তান নিতেন। কিন্তু এখন অ্যাওয়্যার হওয়ার সময় এসছে, এখন বোঝার সময় এসছে যে বাবা দেশটা কিন্তু অনেক বড় না, আমাদের দেশটা ছোট, আমাদের রিসোর্স ছোট। সুতরাং আমরা যদি নিজেদেরকে বা নিজেদের সংসারকে ছোট হিসেবেই গড়ে তুলি, তাহলে সেটা সবার জন্যই মঙ্গল। তো দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য আমার এটাই বলা থাকবে, বা আমার অভিজ্ঞতা যদি আমি ওনাদের সাথে শেয়ার করি, তাহলে সেটা বলবো যে যদি আমরা আমাদের পরিবারকে ছোট রাখি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখি, তখন সেটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য সার্বিকভাবে মঙ্গল, নিজেদের জন্য অর্থনৈতিক এবং আরো বিভিন্ন দিক থেকে সেটা আমাদের জন্য অনেক কমফোর্টেবল একটা জোনে আমরা থাকবো।
2: পরিমিতি বলতে একটা পরিবার থেকে হলে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাটাই কিন্তু সেই বোধটা চলে আসে,
3: সেই বোধটা সব জায়গায় চলে আসবে। সেই সুফলটাও শুধু সমাজ বা একটি বা দুটি পরিবার পাবে তা না, একটি দুটি করতে করতে পুরো রাষ্ট্রই সেই সুফলটা পাবে।
2: আসলে ঠিক তাই। আর অভিনয় সেখান থেকে, এই যে একটু দূরে থাকা সেখানে গিয়েছিলাম, আবার ফিরে আসতে চাই সেই অভিনয়, কারণ অভিনয়টা তো আপনার অস্থি মজ্জায় একদম পারিবারিক ভাবেই পাওয়া,
3: অভিনয় আমার রক্তে
2: রক্তে। তো সেখানে এই অভিনয় করতে গিয়ে যে হয় না, দর্শকদের অনেক কাছাকাছি এবং অনেক ঘটনা থাকে, মানে একদম সুখের স্মৃতি থাকে, যে স্মৃতিগুলো মনে হয় যে কখনো বা একটু দূরে থেকেও আনমনে হঠাৎ করে সেই স্মৃতিগুলো মনে পড়লে একটু হাসি পায় অথবা একটু ভালো লাগে, সেরকম কোন স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে?
3: দেখুন, আমার অভিনয় জীবনটা আমি যদি বলি, শুরু হয়েছিল 5 বছর বয়স থেকে। হ্যাঁ, 5 থেকে এখন পর্যন্ত সেটা একটা অনেক লম্বা সময়। প্রথমে ছিল শিশুশিল্পী, শিশুশিল্পী থেকে পরিণত শিল্পী। তো এত লম্বা সময়ে পুঙ্খানুপুঙ্খ রূপে একটি বা দুটি সুখের স্মৃতি চিহ্নিত করাটা খুব ডিফিকাল্ট। বাট আমি বলবো আমার জন্য যেটা সব সময়কার একটা সুখের এবং আনন্দের স্মৃতি অভিনয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সেটে যাওয়া এবং সেখানে লাইট ক্যামেরা দেখা, মেকআপ নেওয়া এবং যখন লাইটস রেডি, ক্যামেরা রেডি, এই কথাগুলো শোনাটাই আমার জন্য, আমার অভিনয় জীবনের জন্য সবচেয়ে আনন্দের স্মৃতি ছিল, আছে, থাকবে।
2: আরেকটু যাব যে অভিনয়টা ঘিরে এই যে ভালো লাগা, এত কিছু যাপিত জীবনটাকে সবকিছুকেই কিন্তু আচ্ছাদিত করে রেখেছে এই ভালো লাগাটা। তো তারপরে অভিনয় করতে গিয়ে কখনো এরকম কোন নাটকের কোনো বা কোনো কিছু ডায়লগ যে যেটা এই মুহূর্তে দর্শকদের জন্য বলবেন, অথবা যেই ডায়লগটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল বা খুব কাছে নিয়ে গিয়েছিল,
3: সেটা আমি ঠিক বলতে পারি না। বাট আমি এটা বলতে পারি, আমার একটা প্রিয় সংলাপ, এটা বহু আগের, আক্তার ফেরদৌস রানা, রানা ভাই ওনার লেখা একটা নাটক, সেটা করেছিলাম শ্যাওলা, সম্ভবত সেটা হচ্ছে 2004 সময়। তো সেখানে একটা সংলাপ ছিল, আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি। এই সংলাপটা আমাকে অনেক আগেও খুব প্রভাবিত করত এবং এখনো এই সংলাপটা আমাকে খুব প্রভাবিত করে।
2: এই মুহূর্তে কোনো কাজ করছেন, কোনো কাজ নিয়ে ব্যস্ততা?
3: এই মুহূর্তে একটা সিরিয়াল করছি, আরো দুটা সিরিয়ালের ব্যাপারে কথা হচ্ছে, যদি স্ক্রিপ্ট এবং সবকিছু পছন্দ হয় তাহলে কাজে আগাবো।
2: মানে চিন্তা ভাবনাটা কি, দর্শক শ্রোতারা আবার আগের মত না হলেও অনেকটা নিয়মিত ভাবে পাবে?
3: দেখুন, আমি কিন্তু কখনোই মিডিয়া থেকে যাইনি বা মিডিয়া কখনো আমি ছাড়িনি। ব্যাপার হয় যে আমার ক্ষেত্রে, আমি পার্সোনাল লাইফে খুব খুঁতখুঁতা টাইপের মানুষ, সুতরাং আমার ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মিলতে হয়। তার নম্বর এক নম্বর জিনিসটা হচ্ছে যে স্ক্রিপ্টটা বা যে চরিত্রটা আমাকে অফার করা হচ্ছে সেই চরিত্রটা, এবং তারপরে অন্যান্য বিষয় যা থাকে, যদি ওইগুলো মিলে যায় অবশ্যই কাজের পরিমাণটা আরো বাড়িয়ে দেবো,
2: তেমনটাই আমরা আশা করতে পারি। আর সাথে এটাও বলবো, অনেকদিন পরে আপনাকে দেখা গেল, পাওয়া গেল, আপনি যেই জিতু হাসান ছিলেন, এই যে খুনসুটি করা একটা ভাই বা পরিবারের ছোট ছেলে বা সবকিছুতেই পরিবারের বাবা মা, একদম পারিবারিক যে একটা আবহ আপনার অভিনয়ের মধ্যে সবসময় আমরা পেতাম, যে তখন অনায়াসে যে কেউ ভাবতে পারত যেটা আমার পরিবারে ঘটে যাওয়া, হয়তো আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, বা মায়ের সাথেই হয়তো 200 টাকা মায়ের কাছ থেকে নেয়ার জন্য এই মায়ের সাথে যে বায়না, যে খুনসুটি, এরকম বিভিন্ন অভিনয় আপনাকে দেখেছি। তো যেটা বলবো যে এতদিন পরে এসেও আপনার, আমার যেটা মনে হচ্ছে, শ্রোতারা যারা শুনবেন এবং পরে যারা দেখবেন তাদেরও নিশ্চয়ই একই ধারণা হবে, আমার সাথে একমত হবেন যে আপনার পরিবর্তন কিছুই হয়নি, আপনি সেরকমই আছেন, এখনো সেই ছোট ভাই অথবা সেখানে পাশের বাড়ির সেই মেয়েটার স্বপ্নের কোনো একজন সেটা, কিন্তু পরিবর্তন খুব আসেনি। এই যে নিজেকে ধরে রাখা, মানে একদম একটা মানুষ যখন শারীরিক মানসিক ভাবে সুখে থাকে, সেটা পারিবারিক ভাবে হোক সামাজিক ভাবে হোক সবকিছু মিলিয়ে, তখন সেই ঝিলিকটা কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে। তো সেই জায়গা থেকে যে আসলেই মানে পরিবার ছোট রাখা, পরিকল্পনা মাফিক চলা এবং সবকিছু মিলিয়ে যখন ভালো থাকাটা তো জরুরি।
3: অবশ্যই অবশ্যই ভালো থাকাটা অবশ্যই জরুরি। আপনি নিজে যদি মানসিক ভাবে ভালো না থাকেন, শারীরিক ভাবে ভালো না থাকে, এই দুই ভালো থাকার কম্বিনেশনটা যদি না থাকে, তবে সেটা সামগ্রিক ভাবে আপনার কাজকর্ম, আপনার পেশা, আপনার চালচলন, আপনার আপনার প্রতিচ্ছবি সবকিছুর মধ্যেই সেটার প্রভাবটা খুব স্পষ্ট করে ফুটে উঠতে বাধ্য। সো এটা খুব মাস্ট। এবং যেটা আপনি বললেন যে মানুষ যেটা আমাকে দেখে আগে চিন্তা করত যে ইনি হয়তো বা আমার পাশের বাড়ির ভাই, পাশের ফ্ল্যাটের প্রেমিক বা যাই হোক, আমি সামনেও যে কাজগুলো করছি বা করব ইনশাল্লাহ, সেখানেও আমি চাই মানুষ আমার কাজ দেখে এটা যেন মনে করে সেটা তাদের নিজের জীবনেরই কোনো একটা ঘটনা, আমি বাড়তিভাবে অভিনয় করছি সেটা যেন মানুষের মনে না হয়। মানে আপনাকে ধন্যবাদ যে আপনার আমাকে দেখে মনে হতো যে আমি আপনাদের জীবনেরই কোনো ঘটনা, সেটাই যেন মানুষের ভবিষ্যতে মনে হয়, সেটাই আমি চাইব।
2: হ্যাঁ, এই চাওয়াটাই পূর্ণ হোক, সবসময় এভাবেই আপনাকে দেখতে চাই। আর আজকে আপনি এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলে আসলেন, আপনি জানেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় সচেতনতার কথা বলে, পারিবারিক এবং সামাজিক যেই টানাপোড়নগুলো হয়, সেটা অশিক্ষা হোক, বাল্য বিবাহ হোক, পরিবার পরিকল্পনা অথবা বাল্য বিবাহের কুফল, অনেক কিছু এই যে বিষয়গুলো নিয়ে কাজ করে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং কিসের টানে আজকে আপনাকে পেলাম আমরা?
3: দেখুন, আমি ব্যাপারটাকে খুব পজিটিভলি দেখি, কারণ আপনারা বলছেন তাই মানুষ জানছে। মানুষকে জানানোটা, মানুষের সচেতন হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এই যে আপনি একটু আগে বলছিলেন যে ছোট পরিবারের কথা, তো মানুষ যদি না জানে, মানুষ যদি সচেতন না হয় যে বড় পরিবারের কুফল কি হতে পারে, তাহলে তো মানুষ এটার ব্যাপারে সচেতন হবে না। সচেতন যদি না হয় তাহলে তারা এই ব্যাপারে স্টেপ নেবে না, স্টেপ যদি না নেয় তাহলে প্রবলেম বাড়তেই থাকবে, কমবে না। সো এই যে আপনি আপনার পক্ষ থেকে বা এই প্রোগ্রাম তাদের পক্ষ থেকে দায়িত্বটা পালন করছে, আপনারা মানুষকে বলছেন অ্যাওয়্যার হওয়ার জন্য একবার দুবার তিনবার চারবার, এটাকে আমি অত্যন্ত পজিটিভলি দেখি। এবং আমি চাই যে আপনারা এই কাজটা করতেই থাকেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যে চমৎকার একটা কাজ করছেন, কাজটা চালিয়ে যান।
2: অনেক ধন্যবাদ। আর আমরা তো অবশ্যই আছি এবং সাথে সাথে আপনাদের যে উপস্থিতিটা, যে একদম সাধারণ মানুষের পছন্দের শীর্ষে যেই মানুষগুলো যাদেরকে নিজের করে ভাবতে ভালোবাসে, এই যে একজন জিতু হাসান, তাকে দেখে নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হবে। আপনি যে কথাগুলো আজকে বললেন, নিশ্চয়ই তাদের যাপিত জীবনের সকল ক্ষেত্রে সেটার প্রয়োগ ঘটবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে গুণীজনের কথায় আসবার জন্য। সুপ্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে, নিতে হবে আজকের মতো বিদায়। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা সবার জন্য।
1: প্রিয় শ্রোতা, আমরা সবাই প্রায়শই একটি কথা বলে থাকি, সংসার সুখের হয় রমণীর গুণে। তবে শুধুমাত্র রমণী নয়, নারী পুরুষ মিলিত সিদ্ধান্তে পরিপূর্ণ সুখী সংসার রচনা করতে হলে দরকার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান। বন্ধুরা, এবারে শুনবেন জনসংখ্যার গান। শিল্পী বাবুল রেজা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা, এই বছরে ডেঙ্গু অধিক শক্তিশালী, জায়ডিস মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। দিনে ও রাতে যে কোনো সময়ে মশা কিন্তু কামড়াতে পারে, তাই মশারি দিয়েই ঘুমাতে হবে।
1: শুনছেন
2: না? বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুকায় যাইতেছে, তাছাড়া সন্ধ্যাকালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এইদিকে এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়।
3: চোখ লাল হয়? চোখ দিয়ে পানি পড়ে?
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাত কানা হয়েছে।
2: রাত কানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: আজ সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু, প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের 2 অর্থনীতিবিদ, রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে BNP সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তি লগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানির রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
2: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্যখাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্যে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবেলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সমাজ কল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডেটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে,
3: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সমাজ কল্যাণমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
4: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হিসাবে তাদেরকে রাখা হবে। এই তিন গ্রুপ অফ পিপল কে যেহেতু সবাইকে দেওয়া হবে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কাজেই এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
3: প্রেস ব্রিফিং এ সমাজ কল্যাণমন্ত্রী আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
4: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ড এর পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস, মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আঙিনা বা একবার পাড়ায় বসে সবার গুলো কালেক্ট করবে। দিস ইজ নট দি সিস্টেম, এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তায় আমরা এটাকে ফলো করছি, যাতে আমাদের তথ্য সংগ্রহ যত দূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
3: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইইউভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোটায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার, অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশী কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচনী কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি আজ তার কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যেই সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
6: নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাব, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
3: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
6: সেখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, এমডি বিমান এবং এয়ারলাইন্সের সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের তার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করব যে কোন কোন এয়ারলাইন্সগুলি আমরা হ্যান্ডেল করব।
3: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
5: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার পর্যন্ত ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি আজ রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পথ পরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান ও রেমিটেন্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ ইসলাম বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী সিনেমা হলে দর্শক বাড়াতে, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
7: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা লিখিত আকারে আমাকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত গতিতে কাজ করব ইনশাল্লাহ। একটা জিনিস বলেছেন আপনারা যে কন্টেন্ট গুলো বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলা অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলা হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা বাঁচতে পারবেন।
5: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে 33,851টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান SRB আজ গণমাধ্যমকে জানায়, এবার পূজা শেষে প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হবে। বাহিনীটি জানায়, মণ্ডপ কেন্দ্রিক নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটর বাইক, রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের গুজব, উস্কানি ও অপপ্রচার রোধে সাইবার উইংয়ের কঠোর নজরদারি থাকবে। নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি। গবেষণালব্ধ এই মতবাদের জন্য দেশে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি আজ এই ঘোষণা দেয়। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস গণতন্ত্রের দাবিতে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে গণপদযাত্রা মার্চ ফর ডেমোক্রেসির আয়োজন করেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনের গণেশ কুমারের পদত্যাগের দাবি জানান। এতে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় এবং অভিযোগ করা হয় যোগ্য ভোটারদের মধ্য থেকে 13 কোটির বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল গ্যাস স্থাপনাসমূহে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রিয়াদ। যুবরাজ আব্দুলাজিজ বিন সালমান রিয়াদে WPC এনার্জি কংগ্রেসে এই অঙ্গীকার ব্যক্ত করেন। হুতিরা জানায়, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। টেস্টের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন। আর বাংলাদেশের দরকার 7 উইকেট। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12:00 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। টেনিস। 36তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়ার J30 প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হচ্ছে আগামীকাল। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল বাছাই পর্বের খেলা শুরু হয়। আজ বালক ও বালিকা এককের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মূল পর্বে একক ইভেন্টের খেলায় অংশ নিতে কোর্টে নামছেন বাংলাদেশের একদল তরুণ ও প্রতিশ্রুতিশীল টেনিস খেলোয়াড়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট, হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারাদেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটা বেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। খবর শেষ হলো।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম।

0: এই পরিচালিত হয়। কিন্তু একটি দেশের সামগ্রিক উন্নয়ন কেবল চলতি ব্যয় নির্বাহের মাধ্যমে সম্ভব নয়। নতুন সড়ক নির্মাণ, সেতু স্থাপন, রেলপথ সম্প্রসারণ, হাসপাতাল নির্মাণ, সেচ ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলা বা কোনো নির্দিষ্ট খাতের আধুনিকায়নের মতো বৃহৎ কাজের জন্য বিশেষ পরিকল্পনা, নির্দিষ্ট সময়সীমা এবং আলাদা অর্থায়নের প্রয়োজন হয়। এ কারণেই সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। একটি প্রকল্পের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট সময়ের মধ্যে একটি বিশেষ উন্নয়ন লক্ষ্য অর্জন করা। প্রকল্পের শুরু ও শেষ থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য অর্থ, জনবল ও সময় নির্ধারিত থাকে। অনেক ক্ষেত্রে প্রকল্প প্রণয়নের সময় প্রকৃত চাহিদা, বাস্তব পরিস্থিতি বা ব্যয়ের যৌক্তিকতা যথাযথভাবে বিবেচনা করা হয় না, ফলে কাজ শুরু হওয়ার পর বারবার নকশা পরিবর্তন করতে হয়, ব্যয় বৃদ্ধি পায় এবং সময়ও দীর্ঘায়িত হয়। আরেকটি বড় সমস্যা হল প্রশাসনিক জটিলতা। এ সকল সমস্যার কারণে প্রকল্প শেষ হলেও জনগণ প্রত্যাশিত সুফল পায় না। এ কারণেই উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও গতকাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় হয়। বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই বক্তব্য কেবল একটি প্রশাসনিক নির্দেশনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জবাবদিহি, স্বচ্ছতা এবং সুশাসনের প্রতি সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্র যে অর্থ ব্যয় করে তার মূল উৎস জনগণ। কর, ভ্যাট এবং অন্যান্য রাজস্বের মাধ্যমে সংগৃহীত এই অর্থ জনগণের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় হওয়ার কথা। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অপচয়, অনিয়ম কিংবা অদক্ষতার কোনো সুযোগ থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রতিটি কর্মকর্তা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং বরাদ্দকৃত অর্থ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করবেন। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবকাঠামো, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বিপুল বিনিয়োগ করা হয়। কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধি, বাস্তবায়নে বিলম্ব কিংবা সঠিক তদারকির অভাব প্রায়ই আলোচনার বিষয় হয়ে ওঠে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর কঠোর বার্তা নতুন গুরুত্ব বহন করে। এটি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জন্য যেমন সতর্ক সংকেত, তেমনি জনগণের জন্য আশাবাদের বার্তা। তারেক রহমান আরও বলেন, সরকারি দায়িত্ব পালন একটি বিশেষ সুযোগ। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় যারা সরকারি দায়িত্বে আছেন তারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, তাই এই সুযোগকে ব্যক্তি স্বার্থে নয় জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। তাঁর এই বক্তব্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নৈতিক দিকটিকেও সামনে নিয়ে এসেছে। উন্নয়ন শুধু প্রকল্প নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করে। এছাড়া তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দায়িত্ববোধ। প্রকল্পের অর্থ যে জনগণের অর্থ, এই উপলব্ধি প্রশাসনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হতে হবে। যখন কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার এবং সংশ্লিষ্ট সবাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবেন, তখনই প্রকল্পের প্রকৃত সফলতা অর্জিত হবে। মনে রাখতে হবে, উন্নয়ন প্রকল্প কোনো অতিরিক্ত ব্যয়ের ব্যবস্থা নয়, বরং দেশের দীর্ঘমেয়াদী অগ্রগতি নিশ্চিত করার একটি পরিকল্পিত উপায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত

0: কথা বলছি, কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে। আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমে গিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, গীতিকার টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ পাঁচ মিশালি গানের অনুষ্ঠানে। প্রথমেই দেশের গান স্বদেশ তুমি আমার প্রেম আমার ভালোবাসা, গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে, শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শিল্পী তপন চৌধুরী, গানের গীতিকার কবির বকুল, সুরকার প্রণব ঘোষ।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল পাঁচমিশালি গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: পল্লীগীতি শুনছেন। এবারের শিল্পী রথীন্দ্রনাথ রায়, কথা লিখেছেন এবং সুর করেছেন হরলাল রায়।
1: এই যে গোসা হয় আহা নাই খাও ভাত আছো মুই সু।

ওয়ো মোর পরান যায় ফাটিয়া কায়ারো আসিবে নানি পানের বাতা নিয়ায়ো কি মুচকি হাসি দিয়া ম্যাচেত কি মোচ্চত করিয়া ভাইরে একলা ঘরে সুতি থাকো ও নানি পরান যায়।

সে পরাণ ফাটে কায়ারো কুটিবে নানি ঘেঁচ কেটে ঘোঁচ কোটে ও কি ঝোলান দিয়া দিবে মুখ ঝ্যানেত কি প্যানেত করিয়া ভাইরে গোছা হয় আনাই খাও ভাত।

প্রিয় শ্রোতা, শুনছেন পল্লীগীতি, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন ফরিদা পারভিনের কণ্ঠে লালন গীতি।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব বেতারে বাংলাদেশ মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীরনাসির আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহে প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বিবিসি বাংলা জানিয়েছে। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক। প্রধানমন্ত্রীর প্রেস উইং বৈঠকে জানানো হয়, দেশের ৪৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ২৭টি জেলার খেলার মাঠের জন্য ৪০৩টি খাস জমি চিহ্নিত করা হয়। ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন সহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। আগামী ৫ নভেম্বরে খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি খেলার উপজেলায় এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রি শুরু হয়েছে। পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ এটি। ডিসেম্বরে এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সূত্রের বরাতে ডয়েচে ভেলে জানিয়েছে। পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষার ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। উল্লেখ্য, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি ঢাকার হিসেবে টাকার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা শক্তি কমিশন এবং কমিশনের অধীনে পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির বাংলাদেশ লিমিটেড NPCBL নামের একটি সরকারি কোম্পানি। বাংলাদেশে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের যে সকল মৌজায় সরকারি জমি আছে সেগুলোকে সুশাসনের মধ্যে এনে সন্ত্রাসের অভয়নগর থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ কথা জানান বলে বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে। মন্ত্রী জানান, চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জন্য জঙ্গল সলিমপুরের ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের পুনর্বাসনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ, বিজিবি, র্যাব ও আর্ম পুলিশ ব্যাটেলিয়নের উপস্থিতি রাখতে জঙ্গল সলিমপুরের জায়গা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। গত বৃহস্পতিবার ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে চুক্তিটি সই হয়েছে বলে ডয়েচে ভেলে জানিয়েছে। সরকার বলেছে ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে ১০০০ কোটি টাকার বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম একে বৃহত্তর স্বার্থে নেওয়ার সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তিটি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার বড় ধরনের গতি আনবে। রাজস্ব বৃদ্ধি, বাণিজ্যে গতি ও সমন্বয় শাস্ত্রের মধ্যে বিষয়গুলোকেও সরকার এর পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছে। চুক্তির শুরুতেই প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম ফি পরিশোধ করে অপারেটর। এর ২৫% চুক্তি স্বাক্ষরের সময় এবং বাকি ৭৫% অপারেশন শুরু হওয়ার আগে পরিশোধ করতে হবে। এছাড়া প্রথম দশ বছরের মধ্যে আধুনিকায়ন, যন্ত্রপাতি ও প্রযুক্তিতে এক বছর ১,০০০ কোটি টাকার বেশি মূলধন বিনিয়োগ করবে। পাশাপাশি টার্মিনালের গড় আয়ের ভিত্তিতে প্রতি টিইউতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৪০-৬৭% রাজস্ব ও রয়্যালটি পাবে। পাশাপাশি বছরে প্রায় ১০ কোটি টাকা নির্ধারিত ফিও থাকবে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন নিয়ে নতুন একটি পরিপত্র জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। পরিপত্রে জানানো হয়, এখন থেকে বছর জুড়ে জাতীয় পর্যায়ে ১৮টি দিবস ও উৎসব পালিত হবে। পাশাপাশি ঐতিহ্যগতভাবে বা বর্তমান সময়ে দেশের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিকভাবে উদ্বুদ্ধকরণের সহায়ক ২৯টি দিবস উদযাপন বা পালন করা হবে। পরিপত্রে জাতীয় পর্যায়ের দিবসগুলো ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা পরিহার, রাজধানীর বাইরে থেকে বা জেলা পর্যায় থেকে কর্মকর্তা বা কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের রিয়াদের একটি বিমানবন্দরে হুথিদের হামলায় দুজন বাংলাদেশি সহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদের বাংলাদেশ মিশন। বিবিসি বাংলা জানিয়েছে, এই ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানানোর পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের সমাধান বের করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ১১টায় বাংলায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা,
2: শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় ঋষিত মুখোপাধ্যায়, গ্রন্থন উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমাদের আজকের শিল্পী ঋষিত মুখোপাধ্যায়। ঋষিতের কণ্ঠে আমরা ৪টি গান শুনব পরপর এবং সেই গান নিয়ে কথা বলবো, গল্প করবো। ঋষিত, প্রথমে আমরা গানেই চলে যাই, গানটা শুনে এসে তারপর আমরা আবার কথা বলছি। কোন গানটি দিয়ে শুরু করতে চাইছো?
4: নমস্কার, আমি ঋষিত মুখোপাধ্যায়। আমি আমার নির্বাচিত গানের ডালি থেকে প্রথম যে গানটি উপস্থাপন করতে যাচ্ছি তা হলো তুমি নবনবরূপে এসো প্রাণে। টি পূজা পর্যায়ের একটি গান আমি গাইবার চেষ্টা করছি।

0: ঋষিত গানটি গাওয়ার আগেই বললেন যে পূজা পর্যায়ের একটি গান, কবির একটু প্রথম দিকের রচনা। যেই কথাটি আমি প্রাসঙ্গিকভাবে প্রায়ই বলে থাকি যে রবীন্দ্রনাথের ধর্মচেতনা একটা বড় পরিবর্তন এসেছিল হচ্ছে এই পূর্ববঙ্গের সময়টাতে। শুধু ধর্মচেতনা বলবো না, তার পুরো দার্শনিক চিন্তা যেটাকে বলে, সমাজ চিন্তা, ধর্ম, প্রেম, আমি সবকিছুতেই বলবো যে একটা বড় পরিবর্তন। তো এটি পূর্ববঙ্গের সময়ে লেখা একদম প্রথম দিকের গান, যেখানটায় প্রকৃতি যে স্পর্শ, অর্থাৎ যেটাকে আমরা বলি সর্বেশ্বরবাদের যে বিষয়টুকু, নবনবরূপে এসো প্রাণে, গন্ধে বরণে এসো গানে, অর্থাৎ স্রষ্টাকে কবিতার প্রকাশের মধ্যে দেখেছেন এবং আহ্বান করছেন তার স্পর্শটুকু গন্ধে বর্ণে,
1: এবং একই সাথে সুখে দুঃখেও,
0: সুখে দুঃখেও
1: তার নিত্য কর্মে
0: কর্মে, অর্থাৎ আমার পার্থিব যে অবস্থাটুকু তার মধ্যে সান্নিধ্য চেয়েছেন,
1: ঈশ্বরের সাথে ঘনিষ্ঠতাটা আরো ছোট করে নিয়ে আসার যেই চেতনা, সেই চেতনা বোধ, সেই বোধটা তার গানের মধ্যে পাওয়া যায়।
0: একদম। পরে কোন গানটি গাইছো ঋষিত?
1: পরে গানটি গাইছি রবীন্দ্রনাথের পথ নিয়ে, তার অনেক অনেক লেখা আমরা পাই এবং তিনি পথকে এক এক সময় এক একভাবে দেখেছেন, অনেক সময় জীবন পথের সন্ধান খুঁজে পেয়েছেন পথ নিয়ে আলোচনা করতে যে। তো সেই রকমই একটি গান আমার এই পথ চাওয়াতেই আনন্দ, তো সেই গানটি আমি গাইছি।
0: এখানে একটু বলি যে পথ প্রসঙ্গটা রবীন্দ্রনাথের চিন্তায়, এই যে তুমি বললে না যে জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, ওই যে একটা গান প্রাসঙ্গিকভাবে আমার মনে পড়ে গেল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। পথ বলতে এখানে লক্ষণীয় হচ্ছে যে নিরুদ্দেশ, কিন্তু স্পষ্ট করে বলা নাই আমাকে এই রাঙামাটির পথটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ জীবনকে দেখেছেন, জীবনান্তকে দেখেছেন পথের শেষ রূপে, প্রেমের যে পথ, বিরহের পথটুকু পেরিয়ে মিলন, অর্থাৎ পথ প্রসঙ্গটা রবীন্দ্রনাথের দর্শনচিত্রে একটা বড় স্থান নিয়ে আছে এবং সেই পথ উপপর্যায়ের গান।
1: এবং এই পথটা তার কাছে অনেক সময় অনেকভাবে ধরা দিয়েছে। তিনি যখন পথ নিয়ে গাইছেন, লিখছেন, তখন তার মধ্যে কোনো ক্ষুদ্রতা নয়,
0: একদম
1: কোনো ধরনের অপ্রসন্নতা নেই, অসন্তুষ্টি নেই,
0: অসন্তুষ্টি নেই,
1: একদম জীবন দর্শন, জীবন পথটাকে বুঝিয়েছেন উনি।
0: এবং এই গানটায় আমরা যদি এক কথায় বলি, তাহলে আমি যেটা বলবো, যেমন করে আমাদের বাউলরা, আমাদের যারা গান করেন সাধুরা, মুর্শিদি বা বাউল যারা তারা গান করেন, বাউলরা শুধু খুঁজে বেড়ান, তার সান্নিধ্যে ছুটে বেড়ান, তারা এই পথটাকে, ছুটে বেড়ানোটাকেই উপজীব্য করে গান রচনা করেন, সেই পথে চলেন। এখানেও সেই একই কথা, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, দিন যাচ্ছে খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে, বাতাস বহে সময়, অর্থাৎ একেবারে প্রতীক্ষা মানতা, পথ চাইছি, প্রতীক্ষা করছি, এই পথ চাওয়াটাই উপজীব্য, মিলনের আকাঙ্ক্ষাটাই উপজীব্য, প্রাপ্তিটা নয়। আমরা গানটা শুনি অনেক কথা বললাম।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা পরপর দুটি গান শুনলাম ঋষিতের কণ্ঠে। এবারে আমরা কোন গানটি শুনবো ঋষিত?
1: এই পর্যায়ে আমি গাইছি একটু ভিন্ন আঙ্গিকের প্রকৃতি পর্যায়ের একটি গান, আমার খুব প্রিয় গান, আমার রাত পোহালো।
0: আমার রাত পোহালো শরদ প্রাতে, বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে। শরৎ প্রকৃতির গান। রবীন্দ্রনাথের শরতের গানের দুটো জিনিস আমার কাছে খুব মনে ধরা দেয়। একটা হচ্ছে শরতের গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ প্রভাতকে প্রাধান্য দিয়েছেন, আর দ্বিতীয় হচ্ছে এই প্রভাতের যেই সকালের যে রাগ, সেই রাগকে ধারণ করেছেন। সাধারণত শরতের গানে যে বিদায়ের কথা খুব দেখি আমরা তা না। শরতের বেশিরভাগ গানই হচ্ছে একটা তো ছুটি, ছুটির আনন্দ, এবং যেটা শারদোৎসব নাটকে ঋণশোধের প্রসঙ্গ আসে যে বর্ষায় যেই শরতে সেই রিক্ততা। কিন্তু এই গানটি বোধহয় সেই মাঝ বয়সে লেখা বলে, যখন রবীন্দ্রনাথের পঞ্চাশোর্ধ বছর বয়সে রবীন্দ্রনাথের অনেক গানে অনেক লেখায় আমরা মৃত্যু চিন্তার প্রসঙ্গ পাই। এটি তেমন একটি গান, আমরা গানটি শুনি।

0: প্রিয় শ্রোতা, আমাদের আজকের আয়োজনের আমরা শেষ পর্যায়ে। আমরা আরেকটি গান শুনব। আমি আজিজুর রহমান তুমি ছিলাম, আপনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম আর শুনছিলাম ঋষিতের কণ্ঠে গান। ঋষিত আরেকটি গান আমাদের শোনাবেন, কোন গানটি করবে এখন?
1: আমার সর্বশেষ নিবেদন, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, এই গানটি গেয়ে আমি আমার আজকের পর্ব শেষ করতে যাচ্ছি।

খুব পছন্দের গান। কেন? কারণ এটা তো একেবারে একটু একটু মাঝ বয়সের কাছাকাছি সবার গান। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। শুধুমাত্র আমি তোমাকে চাইছি তা তো নয়, আমি স্রষ্টাকে চাইছি তা তো নয়, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় থেকে। গানের কথা আমরা প্রসঙ্গটা বুঝে নেব। আমি বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ ঋষিদের গান শুনলেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় ঋষিত মুখোপাধ্যায়, গ্রন্থনা ও উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় ফাতিমা আক্তার মনি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, আর রবিস্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তব্যরত কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের এবারের আয়োজন ছায়াছবির গান। প্রথমেই আপনাদেরকে অত্যন্ত জনপ্রিয় একটি গান শোনাব। গানটি নেওয়া হয়েছে অমর প্রেম ছায়াছবি থেকে, শিল্পী ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদ। আমি কার জন্য পথ চেয়ে রব, আমার কি দায় পড়েছে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাব স্বরলিপি ছায়াছবি থেকে নেয়া আরও একটি চমৎকার গান। গানটির শিল্পী রুনা লায়লা।

শ্রোতা বন্ধুরা, আপনারা ছায়াছবির গান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে আপনাদেরকে শোনাব স্বপ্নের ঠিকানা ছায়াছবির চমৎকার আরও একটি গান। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোর। এই দিন সেই

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন মনির খানের কণ্ঠে, খড়কুটার এক বাসা বাঁধলাম। এই গানটি মোল্লাবাড়ির বউছায়া ছবি থেকে নেওয়া হয়েছে।

এত ভালোবাসা দিও না আমায়। এবারে শুনবেন মিস ডায়না ছাছবির গান তপন চৌধুরী ও কনক চাঁপার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, ছায়াছবির গানের এই আসরে এবারে আপনাদেরকে শোনাব আসমানি ছায়াছবির নেওয়া চমৎকার আরেকটি গান, আমার সোনা বন্ধুরে তুমি কোথায়। এই গানটির শিল্পী ইমরান।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মুনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে বিএনপি সরকারের নানান উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনায় উঠে আসে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন। তিনি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডেটাবেজে যুক্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সমাজকল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডেটাবেজ প্রস্তুত করা হবে। ডাক্তার জাহিদ হোসেন বলেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ডেটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য চিহ্নিত করা হবে, ফলে এখানে কোনো রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা অসদ উপায় অবলম্বনের সুযোগ নেই। 5 ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত কর্মসময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলের দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের সিনেমা হলগুলো টিকে থাকতে না পারার কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলেও জানান তিনি। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। টেস্টের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন, আর বাংলাদেশের দরকার 7 উইকেট। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬:৩০ অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে ক্রোধ দমন সম্পর্কে বলবেন মাওলানা আব্দুল জাহের মাহমুদ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭:২০। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল ৯:৩০। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্জ এবং এফএম ১০৬ মেগাহার্জে প্রচার হবে।
2: সেই আমি এই আমি শুনবেন সকাল ৭:৩০। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৭:৫০। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল ৮:১০। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮:৩০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মন বেলা ১১:৩০। পূর্ণ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫:১০। বিকেল ৫:৩০ শুনবেন লেটস স্পিক ইংলিশ। সকাল ৮:২০ শুনবেন এবং বিকেল ৫:৪০ শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত ১০:৩০। এবারে জানিয়ে দিই এফএম ৯০ মেগাহার্জের অনুষ্ঠান সূচি। রাত ১২:১৫ থেকে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক রূপোর বাটি সোনার চামচ, রচনা ফাউজিয়া হালিম অনু আর প্রযোজনায় মোহাম্মদ মোশাররফ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬:৩০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯:০০ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬:০০ পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়াতে 19.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 59%, সন্ধ্যে 6টায় 53%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:55 আর অস্ত যাবে 5:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: বাংলাদেশ বেতার ঢাকা এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ K 693 কিলোহার্টজ, FM 90 ও 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।